0: এই কুশিতজীবী বৃদ্ধের পক্ষে চার আনার এবং পাঁচ আনার মধ্যে যে কত বড় প্রকাণ্ড প্রভেদ তাহা সে মনে মনে বুঝিল। মৃদু হাসিয়া কহিল, থাক বৈরাগী, তোমায় দিতে হবে না, আমরা চার পাঁচ আনা পয়সা নিয়ে নে, আমরা চললুম। কি জানি কেন অপূর্ব একান্ত আশা করিয়াছিল এই পাঁচ আনার বিরুদ্ধে দ্বারের অন্তরাল হইতে অন্তত একটা প্রতিবাদ আসিবে। তাহার অঞ্চলের প্রান্তটুকু তখনও দেখা যাইতেছিল, কিন্তু সে কোনো কথা কহিল না। যাইবার পূর্বে অপূর্ব যথাযথই ক্ষোভের সহিত মনে মনে কহিল, ইহারা বাস্তবিকই অত্যন্ত ক্ষুদ্র, দান করা সম্বন্ধে পাঁচ আনা পয়সার অতীত ইহাদের ধারণা নাই। পয়সাই ইহাদের প্রাণ, পয়সাই ইহাদের অস্থি মর্যা, পয়সার জন্য ইহারা করিতে পারে না এমন কোনো কাজ সংসারে নেই। অপূর্ব সদলবলে উঠিয়া দাঁড়াইতেই একটি বছর দশকের ছেলের প্রতি অনাথের দৃষ্টি পড়িল। ছেলেটির গলায় উত্তরীয় বোধ করি পিতৃবিয়োগ কিংবা এমন কিছু ঘটিয়া থাকিবে। তাহার বিধবা জননী বারান্দার খুঁটির আড়ালে বসিয়া ছিল। অনাথ আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, পুঁটে তুই এখানে? পুঁটে আঙুল দেখাইয়া কহিল, আমার মা বসে আছে। মা বললেন, আমাদের অনেক টাকা ওর কাছে জমা আছে, বলিয়া সে একাদশীকে দেখাইল। কথাটা শুনিয়া সকলেই বিস্মিত কৌতূহলী হইয়া উঠিল। ইহার শেষ পর্যন্ত কি দাঁড়ায় দেখিবার জন্য অপূর্ব নিজের আকণ্ঠ পিপাসা সত্ত্বেও বিপিনের হাত ধরিয়া বসিয়া পড়িল। একাদশী প্রশ্ন করিল, তোমার নামটি কি বাবা, বাড়ি কোথায়? ছেলেটি বলিল, আমার নাম শশধর, বাড়ি ওদের গায়ে কালীদহে। তোমার বাবার নামটি কি? ছেলেটির হইয়া অনাথ জবাব দিল, এর বাপ অনেকদিন মারা গেছে, পিতামহ রামলোচন চাটুজ্যের ছেলের মৃত্যুর পর সংসার ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন, সাত বছর বয়স পরে মাসখানেক পর ফিরে এসেছিলেন। পরশু এদের ঘরে আগুন লাগে, আগুন নিবতে গিয়ে বৃদ্ধ মারা পড়েছেন, আর কেউ নেই, এই নাতিটি শ্রাদ্ধাধিকারী। কাহিনী শুনিয়া সকলেই দুঃখ প্রকাশ করিল, শুধু একাদশী চুপ করিয়া রহিল। একটু পরে প্রশ্ন করিল, টাকার হাতছিটা আছে? তোমার মাকে জিজ্ঞাসা করে এসো। ছেলেটি জিজ্ঞাসা করিয়া আসিয়া কহিল, কাগজপত্র কিচ্ছু নেই, সব পুড়ে গেছে। একাদশী প্রশ্ন করিল, কত টাকা? এবার বিধবা অগ্রসর হইয়া আসিয়া মাথার এক কাপড়টা সরাইয়া জবাব করিল, ঠাকুর মরবার আগে বলে গেছেন 500 টাকা তিনি জমা রেখে তীর্থযাত্রা করেন। বাবা, আমরা বড় গরিব, সব টাকা না দাও, কিছু আমাদের ভিক্ষে দাও, বলিয়া বিধবা টিপিয়া টিপিয়া কাঁদিতে লাগিলেন। ঘোষালমশাই এতক্ষণ খাতা লেখা ছাড়িয়া একাগ্রচিত্রে শুনিতেছিলেন। তিনি অগ্রসর হইয়া প্রশ্ন করিলেন, বলি কেউ সাক্ষীটা কি আছে? বিধবা ঘাড় নাড়িয়া বলিল, না, আমরাও জানতুম না, ঠাকুর গোপনে টাকা জমা রেখে বেরিয়ে গিয়েছিলেন। ঘোষাল মৃদু হাস্য করিয়া বলিলেন,
1: শুধু কাঁদলেই তো হয় না মা, এসব টাকা কড়ির কাণ্ড যে, সাক্ষী নেই, হাতচিটা নেই, তাহলে কিরকম হবে বলো দেখি।
0: বিধবা ফুলিয়া ফুলিয়া কাঁদিতে লাগিল, কিন্তু কান্নার ফল যে কি হইবে তাহা কাহারও বুঝিতে বাকি রহিল না। একাদশী এবার কথা কহিল, ঘোষালের প্রতি চাহিয়া কহিল,
2: আমার মনে হচ্ছে যেন 500 টাকাকে জমা রেখে আর নেয়নি। তো তো তুমি একবার এই পুরনো খাতাগুলো খুঁজে দেখো দেখি বাপু, কিছু লেখা টাকা আছে নাকি।
0: ঘোষাল ঝংকার দিয়া কহিল,
3: কে এত বেলায় ভূতের ব্যাপার খাটতে যাবে বাপু, সাক্ষী নেই, রসিদ পত্তর নেই।
0: কথাটা শেষ হইবার পূর্বেই দ্বারের অন্তরাল হইতে জবাব আসিল,
2: রসিদ পত্তর নেই বলে কি ব্রাহ্মণের টাকাটা ডুবে যাবে নাকি? পুরনো খাতা দেখুন, আপনি না পারেন আমাকে দিন, আমি দেখে দিচ্ছি।
0: সকলেই বিস্মিত হইয়া দ্বারের প্রতি চোখ তুলিল, কিন্তু যে হুকুম দিল তাহাকে দেখা গেল না। ঘোষাল নরম হইয়া কহিল,
1: কত বছর হয়ে গেল মা, এতদিনের খাতা খুঁজে বার করা তো সোজা কথা নয়, খাতাপত্রের বান্ডিল তা জমা থাকে, পাওয়া যাবে বই কি?
0: বিধবাকে উদ্দেশ্য করিয়া কহিল,
1: তুমি বাঁচা কেঁদো না, হকের টাকা হয় তো পাবে তো নিশ্চয়ই। আচ্ছা কাল একবার আমার বাড়ি যেও, সব কথা জিজ্ঞাসা করে খাতা দেখে বার করে দেব, আজ এত বেলায় তো আর হবে না।
0: বিধবা তৎক্ষণাৎ সম্মত হইয়া কহিল, আচ্ছা বাবা, কাল সকালে আপনার ওখানেই না হয় যাবক্ষণ।
1: যেও
0: বলিয়া ঘোষাল ঘর নাড়িয়া সম্মুখে খোলা খাতা সেদিনের মতো বন্ধ করিয়া ফেলিল। কিন্তু জিজ্ঞাসাবাদের ছলে বিধবাকে বাড়িতে আমন্ত্রণ করার প্রয়োজন অত্যন্ত সুস্পষ্ট। অন্তরাল হইতে গৌরী কহিল,
4: 8 বছর আগের, তাহলে 1301 সালের খাতাটা একবার খুলে দেখুন তো, টাকা জমা আছে কিনা।
0: ঘোষাল কহিলেন,
1: এত তাড়াতাড়ি কিসের মা?
4: গৌরী কহিল, আমাকে দিন, আমি দেখে দিচ্ছি। ব্রাহ্মণের মেয়ে দুকোষ হেঁটে এসেছে, দুকোষেই রৌদ্রে হেঁটে যাবে, আবার কাল আসবে আপনার কাছে। এত হাঙ্গামায় কাজ কি ঘোষাল কাকা?
0: একাদশী কহিল,
4: সত্যি তো ঘোষাল মশাই, এত মিছিমিটি এদের হাঁটানো কি ভালো? দাও দাও দাও, চটপট দেখে দাও।
0: ক্রুদ্ধ ঘোষাল তখন রুষ্ট চিত্তে উঠিয়া গিয়া পাশের ঘর হইতে 1301 সালের খাতা বাহির করিয়া আনিলেন। মিনিট দশেক পাতা উল্টাইয়া ভয়ানক খুশি হইয়া বলিয়া উঠিলেন,
3: বাহ, আমাদের গৌরীমায়ের কি সূক্ষ্ম বুদ্ধি, ঠিক এই সালের খাতাতেই জমা পাওয়া গেল। এই যে রামলোচন চাটুজ্যের জমা 500।
4: একাদশী কহিল, দাও দাও, চটপট সুদটা কষে দাও তো ঘোষাল মশাই।
0: ঘোষাল বিস্মিত হইয়া বলিল,
1: আবার সুদ?
4: একাদশী কহিল, বাহ, দিতে হবে না, টাকাটা এতদিন খেটেছে তো, বসে তো থাকেনি, 8 বছরের সুদ, এই কমাসে সুদ একটু বাদ পড়বে।
0: তখন সুদে আসলে প্রায় 750 টাকা হইল। একাদশী ভগিনীকে লক্ষ্য করিয়া কহিল,
4: দিদি, টাকাটা তবে সিন্ধুক থেকে বার করে আনো। হ্যাঁ বেচা, সব টাকাটাই একসঙ্গে নিয়ে যাবে।
0: বিধবার অন্তরের কথা অন্তর্যামী শুনিলেন, চোখ মুছিয়া প্রকাশ্যে কহিল,
4: না বাবা, অত টাকায় আমার কাজ নেই, আমাকে 50টি টাকা এখন শুধু দাও।
0: তাই নিয়ে যাও মা। ঘোষাল মশাই, খাতাটা একবার দাও, সই করে দিই, আর বাকি টাকাটা তুমি একটা চিঠি করে দাও।
1: ঘোষাল কহিল, আমি সই করে দিচ্ছি, তুমি আবার?
0: একাদশী কহিল, না না, আমাকে দাও না ঠাকুর, নিজের চোখে দেখেনি। বলিয়া খাতা লইয়া অর্ধ মিনিট চোখ বুলাইয়া হাসিয়া কহিল,
2: ঘোষাল মশাই, এই যে একজোড়া আসল মুক্তা ব্রাহ্মণের নামে জমা রয়েছে, আমি জানি কি না, ঠাকুরমশাই আমাদের সবসময় চোখে দেখতে পায় না বলিয়া।
0: একাদশী দরজার দিকে চাহিয়া একটু হাসিল। এতগুলো লোকের সম্মুখে মনিবের সেই ব্যঙ্গোক্তিতে ঘোষালের মুখ কালি হইয়া গেল। সেদিনের সমস্ত কর্ম নির্বাহ হইলে অপূর্ব সঙ্গীদের লইয়া যখন উত্তপ্ত পথের মধ্যে বাহির হইয়া পড়িল, তখন তাহার মনের মধ্যে একটা বিপ্লব চলিতেছে। ঘোষালের সঙ্গে ছিল, সে সম্বিনয়ে আহ্বান করিয়া কহিল,
1: ঘোষাল কে? গরিবের ঘরে অন্তত একটু গুড় দিয়েও তো জল খেয়ে যেতে হবে।
0: ঘোষালের কথা শুনে অপূর্ব কোনো কথা না বলিয়া নীরবে অনুসরণ করিল। ঘোষালের গা জ্বলিয়া যাইতেছিল, সে একাদশীকে উদ্দেশ করিয়া কহিল,
3: দেখলেন ছোট লোক বেটার স্পর্ধা,
0: আপনাদের মতো সব মানুষের পায়ের ধুলো পড়েছে,
3: আর তার 16 পুরুষের ভাগ কি? বেটা বিশেষ কিনা 5 ঘন্টা পয়সা দিয়ে ভিকিরি বিদায় করতে চায়।
0: বিপিন কহিল, 2 দিন সবুর করুন না,
3: মহাপাপীর ধূপানাপিত বন্ধ করে 5 ঘন্টা পয়সা দেওয়ার বার করব। রাখালবাবু আমাদের কুটুম, সে কথা মনে রাখবেন ঘোষাল মশাই।
0: ঘোষাল কইল,
3: আমি 2 বেলা সন্ধ্যা আহ্নিক না করে জলগ্রহণ করি না, 2টো মুক্তোর জন্য কিরকম অপমানটা দুপুরবেলা আমাকে করলে দেখলেন তো, বেটার ভালো হবে মনেও করবেন না, ওই সে বেটি যারে ছুঁড়ে নাইতে হয় কিনা, ভামুনের ছেলের তেষ্টার জল নিয়ে আসে, টাকার গুমরটা কিরকম হয়েছে একবার ভেবে দেখুন দেখি।
0: অপূর্ব এতক্ষণ একটা কথাতেও যোগ দিতে পারেনি, সে হঠাৎ পথের মাঝখানে দাঁড়াইয়া পড়িয়া কহিল,
3: অনাথ, আমি ফিরে চললুম ভাই, আমার ভারী তেষ্টা পেয়েছে।
0: ঘোষাল আশ্চর্য হয়ে গেল, ফিরে যাবেন কোথায়?
4: ওই তো আমার বাড়ি দেখা যাচ্ছে।
0: অপূর্ব মাথা নাড়িয়া বলিল,
1: আপনি এদের নিয়ে যান, আমি যাচ্ছি ওই একাদশীর বাড়িতেই জল খেতে।

একাদশীর বাড়িতে জল খেতে? সকলের চোখ কপালে তুলিয়া দাঁড়াইয়া কহিল। বিপিন তার একটা হাত ধরিয়া টানিয়া বলিল, চলো চলো, তোমার দুপুরে রাস্তার মাঝখানে আর ঢং করতে হবে না। তুমি পাত্র বটে, তুমি খাবে একাদশীর বনের ছোঁয়া জল। অপূর্ব হাত টানিয়া লইয়া দৃঢ় স্বরে করিল, সত্যি আমি তার দেওয়া সে জলটুকু খাবার জন্যই ফিরে যাচ্ছি। তোমরা ঘোষাল মশায়ের ওখানে খেয়ে এসো, ওই গাছতলায় আমি তাহার জন্য তোমাদের জন্য অপেক্ষা করব। তাহার শান্ত স্থির কণ্ঠস্বরে হতবুদ্ধি হইয়া ঘোষাল কহিল, এর প্রায়শ্চিত্ত করতে হয় জানেন তো। অনাথ কহিল, খেপে গেলে নাকি? অপূর্ব বলিল, তার জানি নে, কিন্তু প্রায়শ্চিত্ত করতে হয় তখন সেটা ধীরে সুস্থে করা যাবে, কিন্তু এখন তো পারলাম না বলিয়া সেই খর রৌদ্রের মধ্যে দ্রুত পদে একাদশীর বাড়ির উদ্দেশ্যে রওনা হলো।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: চিরন্তনীতে আজকে শুনলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের

একাদশী বৈরাগী গল্পটি। দেখুন, এই গল্পটা শুনতে শুনতে মনে হচ্ছিল সেই সময়ের পরিপ্রেক্ষিতে এমন একজন মানুষের কথা, যে পয়সা কুড়ির ব্যাপারে ভীষণ রকম সচেতন। তার নিজের হকের একটা পয়সাও কিন্তু সে ছাড়বে না, কিন্তু তাই বলে অন্যের যে হক তাকেও কিন্তু সে কোনোভাবে মানে কি বলা যেতে পারে, একটা যে সেই জিনিসটাকেও সে কিন্তু মান্যতা দিয়েছিল, তাকেও কিন্তু সে ঠকায়নি। আসলে এই যে ব্যাপারগুলো আমাদের মানুষের মধ্যে বৈপরীত্য, সে কি লোভী, সে কি মানুষের কষ্ট বোঝে না, নাকি তার মধ্যে শুধু পয়সার লালসাই রয়েছে? আসলে এই ধরনের চরিত্র আমরা কিন্তু আমাদের চারপাশে বিভিন্নভাবে দেখি, দেখতে পাই বিভিন্ন রকম ক্ষেত্রে। তো সেই রকম একটি চরিত্র উঠে এসেছে এই গল্পে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি তো মানুষের জীবন থেকেই এত সুন্দর করে সেই রসগুলোকে নিয়ে সাজাতেন তার গল্প, যেগুলো আমাদের কাছে সে সময়েরও একটা দলিল হয়ে উঠেছে। যাই হোক, আপনারা বিভিন্ন বার্তা পাঠিয়েছেন, চট করে পড়তে শুরু করি, নাহলে শেষ করতে পারবো না। শুক্র শনি রবি চিরন্তনের সুরে ভরে ওঠে প্রাণ, মোটিভেশনের কথায় জাগে নতুন করে বাঁচার গান, কখনো জীবন শেখায় কখনো দেয় সাহসের বাণী, মনের আকাশে ছড়িয়ে পড়ে গানের মধুর টানটি, রেডিওর সেই কণ্ঠে হারিয়ে যাওয়া ক্লান্তির ভার, চিরন্তনী তাই সাপ্তাহিক জীবনের এক প্রিয় উপহার। সৌভিক ফ্রম ঢাকুরিয়া, থ্যাংক ইউ সৌভিক। এরপর লিখছেন অর্জুন সিং হাওড়া আমতা চন্দ্রপুর থেকে, রামচন্দ্রপুর থেকে। সুপ্রভাত দাদা ভাই, আশ্বিন মাসের প্রথম রবিবারের চিরন্তনী, আজকের গল্পটি বইয়ের পাতায় পড়েছি, কিন্তু আজকে আপনার মাধ্যমে আরও একবার শ্রবণ করলাম, দারুণ লাগলো। যদি সম্ভব হয় আগামীতে মহেশ গল্পটির অনুরোধ রাখলাম। নিশ্চয়ই মহেশ গল্পটির কথা আপনি আগেও বলেছেন, আমার মাথায় আছে, বিভিন্ন সময় বিভিন্নভাবে পড়বার কথা তো ভাবি, দেখা যাক পরের দিন যদি স্মরণ সম্ভব হয়। গুড মর্নিং চিরন্তনী, লিখছেন আনন্দ কুমার কর ধরমপুর ইন্দুপুর মাকুড়া থেকে। গুড মর্নিং উজ্জ্বলবাবু, আমি চিরন্তনীর গল্পগুলো আমার ছোট্ট নাতিকে সোনালি শোনাই, ও খুব মন দিয়ে শোনে, ওকে আমি ভগবান বুদ্ধের সংসার ত্যাগের গল্প যেটা আপনি শুনিয়েছিলেন সেটা ওকে শোনানোর সময় ও খুব কেঁদেছিল। আমি চিরন্তনীর বিশেষ করে আপনার অনুষ্ঠান মিস করতে চাই না, পারলে আর একবার বুদ্ধের গল্পটা বলবেন, এই অনুরোধ রাখলাম, থ্যাংক ইউ। দেখুন, এত ভালো একটা কাজ আপনি করছেন, পরবর্তী প্রজন্মকে এই সুন্দর সুন্দর গল্পের মাধ্যমে মোটিভেশন করা, আসলে এটাই তো আমরা চাই। আমাদের অনেক বন্ধু যারা আগেও লিখেছেন যে তাদের ছোট্ট মানে যারা নাতি নাতনি বা ইত্যাদি ছেলে মেয়ে, তারা খুব আগ্রহের সঙ্গে অনেক সময় এই অনুষ্ঠান শোনে ভোরবেলা উঠে, এটা কিন্তু আমাদের কাছে একটা বড় পাওয়া, থ্যাংক ইউ, থ্যাংকস এ লট। লিখছেন সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, শ্রবণসাথী উজ্জ্বল সুপ্রভাত, শরতের স্নিগ্ধ প্রাতে নীল আকাশে উড়ে যায় সাদা মেঘের ভেলা, এ সময় শুনতে ভালো লাগে মিষ্টি গানের সাথে যত্ন করে গল্প বলা, থ্যাংক ইউ। সুপ্রভাত উজ্জ্বলদা, রোজকার মতো আজও শুনছি চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, আজ শুনছি শরৎচন্দ্রের একাদশী বইটাকে, তুমি গল্প নিয়ে এগিয়ে চলো, সঙ্গে আছি রাধে রাধে উৎপল মাইতি বেহালা থেকে, লিখেছেন মানে শুরুর দিকে, থ্যাংক ইউ। ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে লিখছেন সুপ্রভাত চিরন্তনী উজ্জ্বলদা, একাদশী বৈরাগীর গল্প শুনছি এগিয়ে চলুন, সাথে আছি, আপনার কণ্ঠে গল্প শোনার মজাটাই আলাদা, অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। এরপরে লিখছেন মাধবী শীল রহিমপুর হুগলি থেকে, সুপ্রভাত উজ্জ্বল দাদা ভাই, সপ্তাহের শেষ চিরন্তনী, আজকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই একাদশী বৈরাগীর গল্প শুরু হলো, ভীষণ ভালো লাগছে, শেষ পর্যন্ত আছি, থ্যাংক ইউ আপনাকেও। অরিজিৎ দাস অধিকারী লিখছেন বিবেকনগর সেজুতিতে নেমাথানি সবং পশ্চিম মেদিনীপুর থেকে, সময় দৌড়চ্ছে, স্মরণ বিনা তন্ত্রীতে তুমি বাজো, মরণ তোমার হরণ করেনি আজও, রবিবারের ভোরে শুরু অপূর্ব এই ক্ষণে, সাথে আছেন উজ্জ্বলবাবু শরৎ সাহিত্য গানে, শরৎকালে শরৎ সাহিত্য নতুন শুরুই জানি, ঝরিছে বাড়িধারা বিরহ প্রকৃতি মানি, কখন কথনে গানে অতীতের সেই দিন আজ ভোরাই বিনে, সুন্দর সকালে ঋদ্ধ হচ্ছে পঠনের অনন্য গুণে, পা তোলা পা ফেলা জন্ম মৃত্যুর চক্র, কোনো সময় তা কিন্তু হয়নি খুব বক্র, নামি দরদি কথাশিল্পী নিত্যদিনের ভবি, তব লেখার মহাভক্ত বিশ্বজয়ী কবি, অসাধারণ লিখন শৈলী একাদশী বৈরাগী, এই সৃষ্টিতে আলোর দিশা কেমন যেন ছন্নযোগী, ব্যাখ্যার দিনে একান্ত মনে চরণধ্বনি শুনি, চেতনার ফুলগুথারা তুমিস পরশমণি, প্রণাম তোমায়।

শরৎচন্দ্র, আজকের শুভদিনে প্রীতি প্রণাম শুভেচ্ছা যথেক সবাইকে জানাই তার জনে। অরিজিৎ দাস অধিকারী, থ্যাংক ইউ। সুপ্রভাত উজ্জ্বল দাস, সপ্তাহের শেষ চিরন্তনী গল্প শুনছি, চারিদিকে শিউলি ফুলের সুবাস, জানাল দিচ্ছে মা আসছেন, অনেক শুভেচ্ছা ভালোবাসা, সোমেন যাদবপুর থেকে, থ্যাংক ইউ সোমেন। সুপ্রভাত লিখছেন বিদ্যুৎ রায়, রবিবার এই শরতের ভোরে সবার প্রিয় বাচিক শিল্পী উজ্জ্বল ভট্টাচার্যের কথা শিল্পী শরৎচন্দ্রের ছোট্ট গল্প একাদশী বইটাকে শোনাচ্ছেন, খুব ভালো লাগছে। গ্রামটি বেশ শান্ত মেয়ের মতো, মাটির বাড়ি আলপনাতে মোড়া, মিষ্টি সুরে সবাই বলে কথা, কারুর যেন নেই কো কাজের তারা, সব বাড়িতে ফুলের বাগান আছে, গাছে গাছে ফল ধরেছে খাসা, নীড় বেঁধেছে নানা জাতের পাখি, দু চারটি বাবুই বনে পাশা, গ্রামেরই এক প্রান্ত শান্ত নদী বয়, শুক্লপক্ষে নিঝুম রাতের বেলা নদীর বুকে মায়াবী এক আলো, চলছে যেন লুকোচুরি খেলা, চাঁদটা যেদিন দেয় না দেখা রাতে, তারারা ঠিক দল বেঁধে সব আসে, সেই নদীরই বুকের ওপর আমি দিনগুলো সব নৌকাতে গুজরান, রান্নাবান্না ঘরকন্যা সেরে গাইবে তুমি ভাটির দেশের গান। থ্যাংক ইউ, খুব সুন্দর লিখেছেন বিদ্যুৎ রায়, নিউ টাউন পাড়া জলপাইগুড়ি থেকে। এরপরে লিখছেন নিবেদিতা সেন শেওড়াপুলি থেকে, এই গল্পটা তার খুব ভালো লেগেছে, তেজারতি ব্যবসা তখনকার দিনেও এই গল্প মানুষের পরিচয় কি সুন্দর করে তুলেছিলেন, থ্যাংক ইউ। শুভ সকাল দাদাভাই, সপ্তাহের শেষ চিরন্তনী শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে, থ্যাংক ইউ। লিখছেন নিরঞ্জন সাউবিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে, স্নেহের ভাই উজ্জ্বল, ভোর চারটি উঠে তোমার অপেক্ষায় বসে আছি, অনুষ্ঠানের প্রথমে শরৎচন্দ্রের জন্ম নিয়ে তীব্র প্রতিবাদ করছি, শরৎচন্দ্রের জন্ম বাংলার তারিখ অনুযায়ী 31শে ভাদ্র, বাংলার তারিখটাকে মান্যতা দিন, থ্যাংক ইউ। আমি নিশ্চয়ই আপনার কথাটা খুব গুরুত্বপূর্ণ বলে মনে করলাম। প্রিয় চিরন্তনী, রবিবারের চিরন্তনী অনুষ্ঠান শুনছি, এখন বই পড়া বন্ধ হয়ে গেছে, চিরন্তনী অনুষ্ঠানের গল্প শুনে মনে হয় এবার ফোনের পরিবর্তে বই হাতে তুলে নিতে হবে, খুব ভালো লাগলো। মানসী সামন্ত বাগনান হাওড়া থেকে, এটা যদি করেন খুবই ভালো লাগবে। এরপরে লিখছেন সুপ্রভাত ভাই উজ্জ্বল, আমি সঞ্জিত রায় বেহালা থেকে, সরসুনা থেকে, নারায়ণ কলোনি থেকে বলছি, তোমার এই গল্প শোনানোর এবং উপস্থাপন এত সুন্দর তার বলার অপেক্ষা রাখে না, আমি আশা করি তুমি আমাদের এরকম আরও ভালো গল্প শোনাবে, সমাজের আর একটা দিক উন্মোচিত করবে, থ্যাংক ইউ। মনে হয় প্রথম আজকে আপনার বার্তা পেলাম, খুব ভালো লাগলো। এরপরে লিখছেন আজিকার গল্প ভালো লাগিল, একাদশী বইটা কি ঘোষাল মশাই অনেক কথা কহিল, তাল নবমীর শুভেচ্ছা রহিল হিয়া ভরা, দণ্ডবত আমি প্রফুল্ল, থ্যাংক ইউ। ডিপি চ্যাটার্জি মাকুড়া থেকে লিখছেন অপূর্বর যেন শরতের শ্রীকান্তের ইন ডিসগাইজ, একাদশী রিয়েল রোল মডেল অফ ওম্যান, ঠিক খুব সুন্দর করে ছোট্ট করে আপনি লেখেন, খুব ভালো লাগলো। সুপ্রভাত ভাই উজ্জ্বল, তপতিদিহীন মোটর থেকে লিখছেন আজ রবিবারের অপূর্ব পরিবেশনায় শুনলাম একাদশী বইটা কি গল্প গান, খুব ভালো লাগলো, সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ আপনাকে। শিবশঙ্কর সাঁত পুয়া গড় হরিপুর আরবিআর ভবন পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন উজ্জ্বলবাবুর উপস্থাপনায় রবিবারের চিরন্তনী, আজ দোসরা আশ্বিনের শারদীয়ার আগাম শুভেচ্ছা, সেই সময় আর এখন 80 বা 90 এর দশকের কথা মনে পড়ে, ঠিক থ্যাংক ইউ। প্রচুর এসেছে, ফলতা বকুলতলা থেকে শম্ভু বলছি আর চিরন্তনীতে গল্প শুনলাম কিছুদিন আগে, লেখাকে শাশ্বত জন্মজয়ন্তী, লেখকের শাশ্বত জন্মজয়ন্তী চলছে, একাদশীর গল্পটি খুব ভালো লাগলো, সার্ধ শতবার্ষিকী অবশ্যই এবছরে। এরপরে লিখছেন উৎপল আদক, তার চিঠি বার্তা পাঠিয়েছেন, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। পাঠিয়েছেন চন্দনা মুখোপাধ্যায়, খুব ভালো লাগলো আপনার বার্তা। কমলেন্দু দাস বাঘাযতীন পার্ক থেকে লিখেছেন আপনাদের সবার বার্তাগুলো মানে পুরোটা পড়তে পারছি না কারণ আরও অনেক বার্তা এসেছে, মেসেজ করেছেন অনেকে, সময় একদম নেই, কারা কারা পাঠিয়েছেন শুধু একটু চেষ্টা করছি পড়ে দেবার। সরসুনা থেকে লিখেছেন রাজবন্ধু, আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র লিখেছেন, শুভেন্দু মিস্ত্রি জয়নগর থেকে লিখেছেন, আর কি লিখেছেন, পায়েল লিখেছেন, সুন্দর একটা কবিতা পাঠিয়েছেন কিন্তু সময় একদম শেষ। শরৎচন্দ্র আছে, এরপরে লিখেছেন মৌলি, লিখেছেন মনে হয় পরপর পরপর আসছে আসছেই আর কি, মৌলি ঢাকুরিয়া থেকে লিখেছেন, কিন্তু সবাইকে ভালো লাগাটা জানাচ্ছি, পুরোটা পড়তে পারছি না বলে কিন্তু খুব দুঃখও রয়ে গেল, তার কারণ একটু গল্পটা বড় ছিল, একদম শেষ করছি আজকে চিরাচরিতভাবে বন্দে মাতরম দিয়ে।

গল্পের বার্তা নিয়ে ভরাই ভরাই শুনছেন 107 FM রেইনবোতে ভরাই ভরাই 107 FM রেইনবোতে

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: সেপ্টেম্বর মাসের 20 তারিখ আজ, আর আজ রবিবার। স্টুডিওর ঘড়ি বলছে 6:04। আমি সোমক। আরও একবার গতকালের পর আজকের ভোরাই নিয়ে 7টা পর্যন্ত তোমাদের সঙ্গী। আর এই মাস জুড়ে, সেপ্টেম্বর মাস জুড়ে আমরা শনিবার আর রবিবারের ভোরায়ের বিষয় রেখেছি, বারবারই বলেছি, সময়ের দোকান। বেশ কিছু ভালো ভালো বার্তা এসেছে, অনেক বার্তা এসেও চলেছে। তার থেকে তুলে নিলাম আজকের প্রথম বার্তা। আর এই বার্তা সম্ভবত এর আগে আমি পাইনি, সম্ভবত, কিন্তু অসাধারণ একটা বার্তা, ছন্দে ছন্দে লেখা, কি অপূর্ব বার্তা। তাই দিয়েই শুরু করছি আজকের ভোরাই, সঙ্গে সমক। আর আজকের যার বার্তা দিয়ে শুরু করব ভোরাই, তিনি ডক্টর চণ্ডীচরণ দাস, শ্রীপুর বাণীপল্লী বোড়াল, কলকাতা 154 থেকে পাঠিয়েছেন ছন্দে লেখা অসাধারণ একটি বার্তা। অনেক দিনের পরে সেবার সময় করে গিয়েছিলাম ছোট্টবেলার সপ্তগ্রামের ঘরে। হাওড়া থেকে ট্রেনে, পাঁশকুড়াতে নেমে, বাসগাড়িতে পৌঁছে গিয়ে হঠাৎ গেলাম থেমে। চণ্ডীতলার পথে এগিয়ে যেতে যেতে পড়ল মনে, ছোট্টবেলায় যেতাম সবাই মেতে, পূজায় মায়ের থানে, শিবায়নের গানে, বুক দুরু দূর আর চোখে চাই শিবের জটার পানে। পিছন পানে ঘুরে একটুখানি দূরে লাল শালুকের হাট বসেছে পদ্ম দিঘি জুড়ে। সেথায় দুপুরবেলা ছেলের দলের মেলা, চলত মোদের এপার ওপার ডুব সাঁতারের খেলা। সকাল হলে পরে দুহাতে বই ধরে পড়তে বসে মনটা যেত সামনে গোয়াল ঘরে। তার কোণে একটানা তিনটে বিড়াল ছানা, মায়ের সাথে খেলত সুখে নাড়িয়ে লেজুর খানা। দুপুরবেলার ফাঁকে লুকিয়ে এসে মাকে বুঁচি ফলের খোঁজে যেতাম খালের বাঁকে বাঁকে।

চৈত্রে বিকেল বেলায় দৌড়ে গিয়ে হেলায় দু ভাই বোন ঘুরতে যেতাম চড়কতলার মেলায়। সন্ধ্যাবেলায় গিয়ে বোনকে সাথে নিয়ে খেলার ঘরে দীপ জ্বালাতাম পাঁচটা জোনাক দিয়ে। অবাক চোখে ঝুঁকে ভাই বোনেতে সুখে দত্তিদানার গল্প শুনি ঠাকুর মায়ের মুখে। ছোট্টবেলার স্মৃতি মধুর অনুভূতি, মন গহনের অতল জুড়ে ছন্দে দোলায় নীতি। আজ শহরের ঘরে গুমরে হৃদয়ে মরে, পল্লী মায়ের স্পর্শ পেতে মনটা আকুল করে। কেবল বলে ডেকে সময়ে দোকান থেকে একটুখানি সময় কিনে দুনিয়াদারিদের রেখে, যাই হারিয়ে দূরে নেচে বেড়াই ঘুরে, গ্রামের পথে ডাখালিয়া বাঁশির মধুর সুরে। ডক্টর চণ্ডীচরণ দাস, শ্রীপুর বাণীপল্লী বোড়াল, কলকাতা 154। অসাধারণ এই বার্তা দিয়ে শুরু করলাম আজকের ভোড়াই। সঙ্গে আমি সোমক।

যাদবপুরের গড়ফা থেকে বার্তা এসেছে, বার্তা পাঠিয়েছেন শাহানা নন্দন। সময়ের দোকান দুটি ছোট্ট শব্দ, অথচ দেখো কি গভীর অর্থবহ। কবির কলমে সময় বহিয়া যায় নদীর স্রোতের প্রায়। যে সেই সময়ের দোকানে প্রকৃত ক্রেতার ভূমিকা নিতে পারে, অর্থাৎ সঠিক সময়ে সমস্ত আরাধ্য কর্ম সম্পাদন করতে পারে, সেই জয়ী। সেই জয় করতে পারে জীবন এবং জীবনের প্রতিটি মুহূর্তের সুখ দুঃখ, উত্থান পতন, আঘাত প্রত্যাঘাতকে অনায়াসে হাতের মুঠোয় বদ্ধ করতে পারে সাফল্য, সুখ এবং স্বাচ্ছন্দ্য। সফলতার সোজা সিঁড়ি বেয়ে তরতরিয়ে ওপরে ওঠে, আরও ওপরে, আরও আরও আরও। সুখের তরণী বেয়ে জীবন পারাবার অতিক্রম করে অনায়াসে। সময়ের সঠিক ব্যবহারে বিজয়ীর জীবনে আসে আত্মনির্ভরতা, সংযম এবং সুশৃঙ্খল নিয়ন্ত্রণ, সব কিছুই। উল্টো দিকে দেখো, সময়ের দোকানে যে অদৃশ্য বিক্রেতা বিবেকহীনভাবে অমূল্য ক্ষণের অপব্যবহার করে, সে পড়ে থাকে শতেক যোজন দূরে, নিক্ষিপ্ত হয় কালের অতলে, অজ্ঞানতার আঁধারে। সময়ের দোকানে ক্রেতার কাছে একদিকে থাকে নির্দিষ্ট এবং নির্ধারিত সময় সারণী, যা

মেনে চলতে বাধ্য, অন্যদিকে থাকে এক অবাধ্য অসংলগ্ন ফাঁদ, সময়ের ফাঁদ, যেখানে অসাবধানে পা রাখলেই হয়তো পরিণতি হতে পারে বড়ই নির্মম, বিষাদজনক অথবা উদ্দেশ্যবিহীন। সব কিছু সত্ত্বেও বলা চলে সময়ের এই দোকানের পরিচালনা বড়ই সূক্ষ্ম এবং অদৃশ্য ভাগ্য নিয়ন্তার হাতেই। জীবনচিত্রের হিসেব নিকেশ সবটাই তাঁর উপরেই ন্যস্ত। শাহানা নন্দনের বার্তা, গড়ফা, যাদবপুর থেকে।

0: হে জীবন।
1: পরপর দু দুটো বার্তা এবার পড়ে দেব। প্রচুর বার্তা আসছে আমাদের কাছে, যত বেশি সম্ভব বার্তা পড়ার চেষ্টা করি আমরা। সোমা মুখোপাধ্যায় দুর্গাপুরে এক পশ্চিম বর্ধমান থেকে পাঠিয়েছেন প্রথম বার্তা। স্কুলে পড়তে রচনা বইতে সময়ের মূল্য রচনাটা খুব ভালো করে পড়েছিলাম। মা বুঝিয়েছিলেন, জানবি সময়ে চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, তাই সময়ের কাজ সময়ে শেষ করতে হয়, নইলে পিছিয়ে পড়তে হয়। সেই কোন ছোট থেকে আজ পর্যন্ত তাদের শেখানো সেই বাক্যটি মনে আছে, সময়কে আটকে রাখা যায় না, সে চলে তার নিজস্ব ছন্দে। আমাকেও সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, তাই আমি যতটা পারি চেষ্টা করি সময়কে সঙ্গী করে চলতে। বন্ধু ভরাই, তোমার কথায় সময়কে দোকানে খরিদ করা যাবে না, কারণ সময়ের তো কোনো দোকান নেই, তাই না? আর সময় তো দাঁড়িয়েও থাকবে না, তাই চেষ্টা করি যদি সময়কে সঙ্গী করে নিতে পারি, সময়কে ধরতে পারি, সময়কে নিয়ে একসাথে যেন আগামীতে পথ চলতে পারি। সোমা মুখোপাধ্যায়ের বার্তা দুর্গাপুর এক পশ্চিম বর্ধমান থেকে। আরও একটা ছোট্ট বার্তা এসেছে যাদবপুর থেকে, সোমেন পাঠিয়েছে। একটা দোকান আছে আকাশের গায়ে লেখা, নাম তার সময়ে, তাহলে যায় না কবু দেখা। দরজা নেই তবু খোলা দিবস রাতি, সেথায় বিকোয় আলো বিকোয় আধার বাতি। প্রেম চাইলে দিতে হয় অহংকারের ঋণ, ক্ষমা চাইলে দিতে হয় জমা অভিমান দিন। শান্তি যদি চাও অস্থিরতা ফেলে যাও, সাহস যদি চাও ভয়টাকে পুড়ে যাও। এ দোকানে বাকি নেই নেই ধারের খাতা, যা চলে যায় তা যায়, ফেরে না আর পাতা। আমরা বলি কাল নেব সময়, কেবল হাসি, কাল বলে কিছু নেই, আজই সব ভাসে। তাই আজই নাও যা নেবার আছে বাকি, কালকের ঘরে শুধুই শূন্যের ফাঁকি। সোমেন এই বার্তা পাঠিয়েছে যাদবপুর থেকে।

পশ্চিম মেদিনীপুরের জারা থেকে বার্তা পাঠিয়েছেন সোমা রায়। বিষয়ে সময়ের দোকান। সময় নিত্য বহমান, একবার চলে গেলে সে আর ফিরে আসে না। তবে যদি আমি কিছু সময় কিনতে পারতাম তো এক ছুটে চলে যেতাম বাবা মার স্নেহ ভালোবাসা মাখানো সেই মাটির ঘরে, যেখানে সকালে ঘুম ভেঙেই সুভাষিত শুনতাম আর রেডিওর সময়ের সঙ্গে মা আমাদের দেওয়াল ঘড়ির কাঁটা মেলাত। বিকেলে মাটির নিকোনো উঠোনে বাবা কোনোদিন গিটারে সুর তুলত, কোনোদিন আমাদের পাঁচ বোনকে নিয়ে গল্প দাদুর আসর বা শিশুমহল খেলা চলত। গল্প দাদুর আসরে বাবা হতো গল্প দাদু, আর শিশুমহলে বর্দি হতো ইন্দিরাদি। আমার দিদি বলতো, ছোট্ট সোনা বন্ধুরা ভালো আছো তো সবাই?

আমরা চার বোন সমস্বরে বলতাম হ্যাঁ, তারপর আমরা যে যার নাম বলে গান কিংবা আবৃত্তি শুরু করতাম, আর বাবা একটা খালি ক্যাসেটে সেই সব বন্দি করে রাখত। সন্ধেবেলা আমরা পড়তে বসতাম উপরের ঘরে, পাড়ার ঠাকুমা জেঠিমারা আসতো আমাদের ঘরে যাত্রাপালা বা রামায়ণ গান শুনতে, মা মাদুর পেতে রেডিও চালিয়ে দিত নিচের দাওয়ায়। এখন মা বাবা কেউ নেই,

0: সুষমা রায়ের বার্তা পশ্চিম মেদিনীপুরের জাড়া থেকে।
1: গল্প শোনো তোমরা সবাই, গল্প শোনো, এক যে ছিলেন রাজা, কাঁটার মুকুট মাথায় পরে নিজে নিলেন সাজা। শোনো শোনো

শিরশ্রী পালের বার্তা এসেছে গড়দরজা বিষ্ণুপুর থেকে। আর বিষয় সেই একই বিষয়, সেপ্টেম্বর মাস জুড়ে সময়ের দোকান। আমি জানি দোকান বলে, সময়ের দোকান বলে কোনো কিছুই হয় না, বা সময় কখনো কিনতেও পাওয়া যায় না, কারণ সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়। তবু ভাবতে দোষ কি, সময়ের দোকানে যদি সত্যি সময় কিনতে পাওয়া যেত তাহলে আমি আমার শৈশবের সেই মিষ্টি মায়া মাখানো সময়টি কিনতাম যেন, যখন মাঠের আলপথ ধরে হেঁটে হেঁটে স্কুলে যেতাম, ফিরে আসতাম সেই মা ঠাকুমা কাকিমা সবাইকার এক যৌথ পরিবারে, যেখানে ছিল না কোনো টিভি, মোবাইল, গ্যাস, আভেন, ছিল শুধু রেডিও, আর মাঝে মাঝে সিনেমা দেখতে যাওয়া। বিকেলে প্রতিদিনই যেখানে আঁচের উনুনে এক কুণ্ডলি পাকিয়ে ধোঁয়া বের হতে দেখতাম, সন্ধেবেলায় সেই আঁচের উনুনে মা ঠাকুমারা সব গল্প করতে করতে রাতের খাবার তৈরি করতেন, আর আমরা ভাই বোনেরা আগেকার সেই হলুদ ডুম আলোতে দুলে দুলে পড়াশোনা করতে বসতাম। তখনও টিউবলাইট ঘরে ঘরে এসে পৌঁছয়নি, সেই হলুদ ডুমের আলো, আঁধারি আলো, কি মায়াবী না ছিল! মনে হয় সেই মায়াবী দিনগুলিতে আবার ফিরে যাই। মা ঠাকুমারা আমাদের বলতেন, জোরে জোরে পড়বি যেন রান্নাঘর থেকে শুনতে পাই। তখনকার রান্নাঘর মানে এখনকার মতো নয়, বেশ খানিকটা দূরে, সুতরাং বেশ গলা চড়িয়েই আমাদেরকে পড়তে হতো। আর কত স্মৃতির কথা বলবো বলতো ভোরাই, তখন মানুষ নিজেরাই নিজেদের মতো নিজেদের নিয়ে ব্যস্ত থাকত না, যখন তখন এওর বাড়ি যাওয়া আসা, ভালো মন্দ দেওয়া নেওয়া এসব চলত। তখনও ঘরে ঘরে পাম্প মেশিন বা শ্যালোর আবিষ্কার হয়নি, তাই খিড়কির পুকুর ঘাটে কাজ করতে করতে পাড়ার সব মহিলাদের মধ্যে জটলা চলত। বেশিরভাগ মহিলার হাতে উল কাঁটা থাকত, যে দৃশ্য এখন প্রায় বিরল। তখন আর একটা ব্যাপার ছিল কিন্তু, যেটা হলো লোডশেডিং। গরমকালে লোডশেডিং হলেই বাড়ির সবাই যে যার ছাদে উঠে যেত, পাশাপাশি বাড়ির ছাদে

ছাদে গল্প চলত, কেউ বা মাদুর পেতে শুয়ে আকাশের সব তারামণ্ডলী দেখতে ভালোবাসত। এসব দিন কত মিষ্টি আর কত মায়া মাখানো ছিল বলতো। তাই তো বলি ভোড়াই, যদি সত্যি সময় কিনতে পাওয়া যেত না, তাহলে আমি সেই সময়টা আগে কিনে নিতাম। এখান থেকে ফিরে আসতে আর কখনো মন চাইত না। চিরশ্রী পাল, গড় দরজা, বিষ্ণুপুর।

ডক্টর প্রদীপ কুমার দাস শ্রীরামপুর হুগলি থেকে পাঠিয়েছেন পরের বার্তা। সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না, নিরন্তর বয়ে চলে। যারা সেই সময়কে ঠিকঠাকভাবে ব্যবহার করে কালের স্রোতের অভিমুখে এগিয়ে যেতে পারে, তারাই চির বিরাজমান হয়ে থাকে এই পৃথিবীতে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে গৌতম বুদ্ধ, কনফুসিয়াস, যীশুখ্রিস্ট, রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুরের মতন ঋষি মনীষীরা। প্রাত্যহিক জীবনে যেসব ছাত্রছাত্রীরা সময়ের সঙ্গে তাল রেখে পড়াশোনার পাঠ চালিয়ে যায়, তারাই ভবিষ্যতে সাফল্যের পথে এগিয়ে যেতে কোনো বাধার সম্মুখীন হয় না। আর যারা সময়ের সাথে তাল মেলাতে অক্ষম হয়, তারাই ভবিষ্যৎ জীবনে ব্যর্থ হয়ে স্টিচ ইন টাইম সেভস নাইন ইংরেজি প্রবাদ বাক্যটি স্মরণ করে কেবলই হা হুতাশ করে। শুধু পড়াশোনায় নয়, কর্মক্ষেত্রে, খেলাধুলোয়, গবেষণায়, আধ্যাত্মিক জীবনেও সময়কে প্রকৃতির দোকান থেকে ঠিক সময় কিনতে না পারলে ঠকে যেতে হয়, পিছিয়ে পড়তে হয়। একইভাবে ব্যক্তি জীবনের সময়ের

দোকান থেকে সময় কিনে এগোতে না পারলে যেমন ব্যর্থতা আসে, তেমনই একটা দেশ বা জাতির ক্ষেত্রেও বিপর্যয় নেমে আসতে পারে। কথায় আছে, যে নদী হারায় স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল দাম বাঁধে আসি তারে। যে জাতি জীবন হারা অচল অসার, পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার। তাই সময় খুব মূল্যবান ও দামি, তার সঙ্গে তাল রেখে এগোতে না পারলে ক্রমশ পিছিয়ে পড়ে ধ্বংসের পথে এগিয়ে যাওয়ার আশঙ্কা থাকবেই থাকবে। ডক্টর প্রদীপ কুমার দাসের বার্তা, শ্রীরামপুর হুগলি থেকে। আমি সুমক আছি, আজকের সেপ্টেম্বর মাসের 20 তারিখ রবিবার ভোরাইতে FM রেইনবোতে, আর স্টুডিওর ঘড়ি বলছে 6:33। 107 FM রেইনবোর ভোরাই 7টা পর্যন্ত।

পিউপা ঘোষের বার্তা এসেছে সুগডাল বুদবুদ পূর্ব বর্ধমান থেকে। যত ঘন্টা যত মিনিট সময় আছে যত, শেষ যদি হয় চিরকালের মতো, তখন স্কুলে নেই বা গেলাম কেউ যদি কম কম, আরেকবার পড়ি কেমন শুরু থেকে, যত ঘন্টা যত মিনিট সময় আছে যত, শেষ যদি হয় চিরকালের মতো, তখন স্কুলে নাই বা গেলাম কেউ যদি কয় মন্দ, আমি বলবো দশটা বাজাই বন্ধ। এমনি করে বন্ধ হলে ঘড়ি হয়তোবা সূর্যি মামা যেত নার পাটে, সন্ধ্যা তারা আসত না আর রাতে, কেমন হতো বলতো? নয়তোবা আকাশ ভরা তারা চাঁদ উঠেছে এক ফালি ওই পশ্চিমে, একটা দুটো এরোপ্লেন যায় মিটিমিটি আলো দেখতে পাই, শীতল পাটির উপর বাবার কাছে শুয়ে, কেমন করে কালপুরুষটা শিকারী হয়ে আছে গল্প শুনে চোখ জুড়িয়ে আসে। সময় আমি কিনব না গো, বেচে দেব সব, আমার তো চাই দাদুর কোলে হায়না বাঘের গল্প, আমার তো চাই কপুর গন্ধ মাখা সলতে পাকা।

যাব না স্কুলে, যাব পড়তে, হোথা বড্ড সময়ের গুঁতোগুঁতি। সময়ে যদি পৌঁছে গেলাম বলে আবার সময়ের মধ্যেই লেখো। কেন রে বাপু এত তাড়া, ওই মালগাড়িটাই ভালো, দুলে দুলে কেমন চলে? সময় আমি কিনব না গো, বেচে দেব সব। সময় তোমার বড্ড তাড়া, কি দরকার, কোথায় যাবে? সকাল হলো, বসো খানিক, তা নয় দুপুর হবার তাড়াতাড়ি, বিকেল হবার ফুরসুত নেই, সন্ধ্যা হবার তাড়াতাড়ি। রাত পেরোলে সেই তো আবার সকাল হতেই হবে, নাই বা গেলে? আজকে দিনটা থাকো, তোমার জন্যে ছোট্ট বেলা হারিয়ে গেল আমার। বড় হয়ে ভীষণ প্রশ্ন জানো, ভাল লাগে না আর। সময়ে আমি কিনব না গো, বেচে দেব সব। পিউপা ঘোষ, সুগডাল, বুদবুদ, পূর্ব বর্ধমান।

দিবঙ্কর মান্না পাঠিয়েছেন বার্তা। পরের বার্তা চাকপোতা আমতা হাওড়া থেকে। কৌতূহলী মাথায় ঘুরে ফেরে নানান প্রশ্ন, স্বাদ জাগে নানান ইচ্ছে। প্রথমেই সময় কিনে আবার একবার দিতে ইচ্ছে করছে হামাগুড়ি দিতে। ঘুরতে ইচ্ছে করছে মা ঠাকুমা পিসিমার কোলে কোলে। খেতে ইচ্ছে করছে গোঁদলে করে দুধ ওষুধ। আবার ফিরে যেতে ইচ্ছে করছে শৈশবে। নতুন করে খেলতে ইচ্ছে করছে কানামাছি পাতাপুঁতি কুমিরডাঙা ডাঙ্গুলি সিরোগিজো এইসব আর কি। সময় যদি সত্যি দোকানে পাওয়া যায়, কিনতে পাওয়া যায়, তাহলে সূর্যি মামাকে কিনে ঘরে পুড়ে রাখবো। আমার অন্ধকারে খুব ভয় জানো, রাত্রিবেলা সব থানায় থানায় পাঠিয়ে দেবো সূর্যি মামার আলো। পুলিশকে আর রাত জেগে চোর ডাকাত ধরতে হবে না। বেশি দাম হলেও একটু সময় কিনে বয়সটা 18-19 রেখে দেব। মজা করে খাবো দাবো আর বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াবো। সময় কেনা গেলে 40-এর চালসে চোখগুলো পাল্টে নেব। চশমা পরে পড়াশুনো আর লেখাজোকা একদম ভালো লাগে না। মাথার সাদা চুলগুলো কালো করে নেব। বাঁধানো দাঁত পাল্টে নেব, কারণ চিবিয়ে খেতে খুব কষ্ট হয়। এবার ভাবছি পুজোয় প্রিয়জনদের কাউকে নতুন জামা নতুন প্যান্ট নতুন জুতো বা নতুন সাজ কিনে দেব না, একটু একটু করে সময় কিনে উপহার দেব। পরিশেষে শেষ বয়সে কাজ নেব সময়ের দোকানে। লুকিয়ে লুকিয়ে যেমন খুশি সময় ভরে রাখবো পকেটে। দীপঙ্কর মান্নার ইচ্ছেটা তেমনই। চাকপোতা আমতা হাওড়া থেকে পাঠিয়েছেন সেই বার্তা।

গৌরী বিশ্বাস ওরফে মৌ পাঠিয়েছেন বার্তা, 3D রাজনন্দিনী অ্যাপার্টমেন্ট, 181 হোচিমিন সরণী, কলকাতা 61 থেকে। টাইম মেশিনের মাধ্যমে যদি অতীতে ফিরে যেতে পারতাম বা সময়ের দোকান থেকে সময় কিনতে পাওয়া যেত, তাহলে জীবনের গল্পটাই পাল্টে যেত। আমি যদি 5 মিনিটের জন্য অতীতে ফিরে যেতে পারি, তাহলে আমি আমার বালিকা বেলায় ফিরে যাব। ফিরে যাব আমার দেশের বাড়িতে, যেখানে পরিবারের সকলে মিলে একসঙ্গে থাকতাম। ঠাকুমা, ঠাকুরদা, বাবা মা, ভাই বোনেরা সবাই একসাথে। এছাড়া আমাদের বাড়িতে যেটা কাজে সাহায্য করত, যেমন ধরো এই কান্দু শেখ, বারেক ভাই, সখিনার মা, কাকি, মোনা, কাহার, সবাইকে ফিরে পেতে চাই আবার। পাড়ার খেলার সাথীদের সঙ্গে রান্নাবাটি, পুতুলের বিয়ে, ইক্কাদোক্কা এসব খেলতে চাই। ইছামতি নদীতে সাঁতার কাটতে চাই, ঝড়ের সময় কোচর ভরে আম কুড়োতে চাই, পুজোর সময় মা ঠাকুমার সাথে ছই দেওয়া পালতোলা নৌকোয় চড়ে প্রতিমা দেখতে চাই। পুজোর আগে গঞ্জের হাট থেকে বাবা আমাদের জন্য ছিটের কাপড় কিনে আনতেন জামা বানানোর জন্য। গোপাল দর্জি কাকা আমাদের জামা বানিয়ে দিতেন। নদীতে নৌকোয় করে মণিহারি জিনিস বিক্রি করত গগন বেদে। মা নৌকো ঘাটে ভিড়িয়ে আমার জন্য রঙিন ফিতে, কাচের চুড়ি এসব কিনে দিতেন। বর্ষার জল কমে গেলে বষ্টম বষ্টমীরা শেষ রাতে করতাল বাজিয়ে গ্রামে গ্রামে নাম গান শোনাতেন, আর সকালে মাধু করিতে আসতেন। সন্ধে হলে বাঁশ বাগানে ঝাঁকে ঝাঁকে জোনাকির ওড়া, পূর্ণিমার চাঁদ মাঝ উঠোনে দাঁড়িয়ে দেখা, কি যে আনন্দের কি বলবো। এসব কিছু ফিরে পেতে চাই আবার। প্রতিদিন মনে মনে আমার বালিকা বেলায় ফিরে যাই, প্রতিদিন। সত্যি সময়ে কেনা গেলে ফিরে যেতাম হারানো বালিকা বেলায়। গৌরী বিশ্বাস ওরফে মৌ, 3D রাজনন্দিনী অ্যাপার্টমেন্ট, 181 হোচিমিন সরণী, কলকাতা 61।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: সময়ের দোকান এবার বন্ধ করার সময় হলো, কারণ স্টুডিওর ঘড়ি বলছে সময় এখন 6:53 হয়ে 15 সেকেন্ড, আর 7 মিনিট মতন আছি তোমাদের সঙ্গী হয়ে। তাই আজকের মতো সময়ের দোকান বন্ধ করব আজকের শেষ বার্তা পড়ে। আর এইটুকু সময়, এই 7টা পর্যন্ত সময় ভোরাই নিয়ে 107 FM রেইনবোতে আছি আমি সুমক, তোমাদের বন্ধু। আর এই মাস জুড়ে, মানে সেপ্টেম্বর মাস জুড়ে আমরা বিষয় রেখেছি সময়ের দোকান শনিবার আর রবিবারের ভোরাইতে। আজকের শেষ বার্তা এবার হাতে তুলে নিই। আর এই বার্তা পাঠিয়েছেন প্রভাতী মানা, মালঞ্চ খড়গপুর পশ্চিম মেদিনীপুর থেকে। সময়ের এই দোকানদারি অদ্ভুত বাহার, কোনো কিছু যায় না কেনা, কেবল জানা চেনার। পূবের সময় পশ্চিমে যে নিমেষে হারায়, কাউকে ভালোবেসে কি একটু সে দাঁড়ায়। হারিয়ে গেছে অনেক কিছু আমার মেয়েবেলা, তালের পাতায় বুনট বাসায় বাবুই পাখির খেলা। তাল দিঘি বাঁধানো শান, টলটলে তার জল, জল কেলিতে নেই জুড়ি আমরা মেয়ের দল। শীত সকালে নলেন গুড় শালের পাতায় চেটে, মায়ের হাতে পুলি পিঠে খেতাম চেটে পুটে। কয়েদ বেলে নুন লঙ্কা জিভের সে কি স্বাদ, আম আমরা তেঁতুল তারাও যেত না বাদ। আম জামের ঘন ছায়ায় কুড়ি খেলার ধুম, নাড়িয়ে গুটি সারা দুপুর চোখে নেই কো ঘুম। বুনো জলে বান ডাকত গ্রামের ছোট নদী, মাঠে মাঠে খুশির জোয়ার হবে তারা আবাদী। ঢিল ছোড়া দূরে বসত গ্রাম দেবতীর মেলা, কত যে খুশি বুক পুষত এক পয়সার মালা। ঠাম্মা দাদু কাকা জ্যাঠা জেঠি কাকি চার, 20 জনের বুনট ঠাসা আমার পরিবার। আজ বড়ই লাগে একা ফ্ল্যাটের গৃহকোণ, আধুনিকতার কানাগলি ঘুরছি যে বন বন। সময়ের দোকানে যদি পেতাম সেই মেয়েবেলা, আঁচল পেতে কুড়িয়ে নিতাম সোনা ঝুড়ি বেলা। প্রভাতী মানা পাঠিয়েছেন এই বার্তা মালঞ্চ খড়গপুর পশ্চিম মেদিনীপুর থেকে। আজকে সময় একদম শেষ, তাই আজকের মতো বিদায় নেব ভোরাই থেকে, FM রেইনবোর ভোরাই থেকে। তবে FM রেইনবোতেই থাকবো 10টা পর্যন্ত রবিবারের নমস্কার কলকাতা নিয়ে। সঙ্গে থেকো তুমিও, শুনতে থেকো FM রেইনবো, সাথে রেখো 24 ঘন্টা। আজকের মতো ভোরাই থেকে বিদায় নিচ্ছি, নমস্কার কলকাতায়, থাকছি আমি সুমক।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। চলতি বছরের পয়লা অক্টোবর থেকে ভর্তুকিযুক্ত গৃহস্থালী এলপিজি সিলিন্ডার রিফিলের ক্ষেত্রে বায়োমেট্রিক আধার যাচাইকরণ বাধ্যতামূলক করা হয়েছে বলে কেন্দ্র জানিয়েছে। গ্যাস সিলিন্ডার সরবরাহের সময় এলপিজি গ্যাস সরবরাহকারী এজেন্সির গোডাউন অথবা সংশ্লিষ্ট তেল বিপণনকারী কোম্পানির মোবাইল অ্যাপের মাধ্যমে গ্রাহকরা এই যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। নির্বাচন কমিশন আজ দিল্লির সমস্ত ভোটগ্রহণ কেন্দ্রে বিশেষ ক্যাম্পের আয়োজন করবে। ভোটার তালিকায় নতুন নাম অন্তর্ভুক্ত করা, প্রস্তাবিত অন্তর্ভুক্তি বা নাম বাদ দেওয়ার বিষয়ে আপত্তি জানানো সহ তালিকায় থাকা ভোটার তথ্য সংশোধনের ক্ষেত্রে নাগরিকদের সহায়তা করা এই কর্মসূচির প্রধান লক্ষ্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গত সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজার গৌড়ীয় মিশনে রাধাষ্টমী মহোৎসবে যোগ দেন। তিনি বলেন, গৌড়ীয় মিশনের নানা পরিকল্পনা ও প্রকল্প কী করে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার রূপরেখা তৈরি সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার সনাতন সংস্কৃতির ঐতিহ্য ধরে রাখার কাজ করবে। কালিম্পংয়ে বেআইনিভাবে বসবাসকারী এক আফগান নাগরিককে কালিম্পং থানার পুলিশ গতকাল গ্রেপ্তার করেছে। ধৃত যুবকের নাম সৈয়দ বিলাল খান, তিনি আফগানিস্তানের কাবুলের বাসিন্দা। ধৃতকে শনিবার আদালতে তোলা হলে 3 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মসিউর রহমান সর্দার জানান, ওই মার্কশিটে উচ্চ মাধ্যমিক হবে। কম্পিউটারের সাহায্য নিয়ে উত্তরপত্র দেখা হবে, কোনো পরীক্ষক উত্তরপত্র দেখবেন না। উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন অঞ্চলের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি গত রাতে নিম্নচাপে পরিণত হয়েছে। ধীরে ধীরে আরও শক্তিশালী হয়ে এটি পশ্চিম উত্তর পশ্চিমে গভীর নিম্নচাপ হিসেবে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের উপর অবস্থান করবে। ভারতীয় মহিলা দল আজ এশিয়ান গেমসের ক্রিকেট সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে। জাপানের নিসিনের আইচি প্রিফেকচারাল কোরেগি স্পোর্টস পার্কে ভারতীয় সময় সকাল 10:30 শুরু হবে এই ম্যাচ। এই মুহূর্তের খবর শেষ হল।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: 7:09 হয়ে 30 সেকেন্ড আর শুরু হয়ে গেল নমস্কার কলকাতা। ইনফ্যাক্ট কাজ শুরু করাটাই হলো সাফল্য লাভের প্রথম সোপান, আর এটাই হলো আজকের ভাবনা। কাজ শুরু করাটাই হলো সাফল্য লাভের প্রথম সোপান। আমরা আসলে কোনো কিছু করার আগে 10 বার ভাবি, যদিও কথায় বলে যে লুক বিফোর ইউ লিপ, আগে ভাবো তারপরে কাজ করো, কাজ করার পরে ভেবো না। গতস্ব সূচনা নাস্তি, যা চলে গেছে তা নিয়ে আর ভেবো না। তাই ভাবনা চিন্তা করে কাজটা করা উচিত ঠিকই, কিন্তু আমরা বেশি ভাবি, অনেক সময় ওভার থিঙ্ক করি, তার জন্য কাজটাই শুরু হয়ে ওঠে না। ভাবতে থাকি কখন শুরু করব, কিভাবে শুরু করব, কার সাথে শুরু করব, কেমন ভাবে শুরু করব, আদৌ শুরু করব কিনা, এত কিছু ভাবতে ভাবতে কাজটাতেই দেরি হয়ে যায় অথবা কাজটাই শুরু হয়ে ওঠে না। তাই যে কাজটা করব ভাবব, সেটা নিয়ে একটু ভেবে চিনতে সঙ্গে সঙ্গে শুরু করে দেওয়াটাই দস্তুর, কারণ একবার শুরু হয়ে গেলে সামনের দিকে এগিয়ে যেতেই হবে, এটাই জীবনের একমাত্র পথ। তাই শুরু করতে হবে, তবেই এগোতে হবে সামনের দিকে, বা শুরু না করলে সামনের দিকে এগোনো যাবে না। আর শুরু যখন করে দিয়েছি, তোমাদের সঙ্গে যখন শুরু করে দিয়েছি এই সফর, এই সুরেলা সফর, তখন আমি থাকবো 10টা পর্যন্ত আজকের রবিবারের নমস্কার কলকাতায়। আজ 20 তারিখ, 20 সেপ্টেম্বর, 20th সেপ্টেম্বর, আজ রবিবার, তোমাদের সঙ্গে 10টা পর্যন্ত রবিবারের নমস্কার কলকাতায়। আমি সোমক।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে।
3: দেখো, প্রত্যেকদিন কত বিখ্যাত মানুষদের জন্মদিন থাকে। গতকালও বোধহয় 10 জন মতন বিখ্যাত মানুষদের কথা বলেছি যাদের জন্মদিন, কিন্তু আজ একেবারে মাঠ ফাঁকা। আজ তেমন কোনো বিখ্যাত মানুষদের জন্মদিন নেই, শুধু খুঁজে পেলাম বলিউড ডাইরেক্টর প্রডিউসার মহেশ ভাটের কথা, যার আজ জন্মদিন। মুম্বাই শহরে তাঁর জন্ম হয়েছিল স্বাধীনতা লাভের পরের বছর 1948 সালে। 1948 সালে মুম্বাই শহরে জন্মগ্রহণ করেছিলেন বলিউড ডাইরেক্টর প্রডিউসার মহেশ ভাট। আর তার স্ক্রিপ্ট রাইটিং, এমন বহু ফিল্ম আছে তিনি স্ক্রিপ্ট লিখেছেন, এমন বহু ফিল্ম আছে তিনি ডাইরেক্ট করেছেন, আবার এমন অনেক ফিল্ম আছে তিনি প্রডিউস করেছেন। এমন কিছু ফিল্মের বেশ ভালো ভালো গান, আমার পছন্দের গান, আশা করি তোমাদেরও পছন্দ হবে, এমন কিছু গান আজকে বেছে রেখেছি। তিনেকে তিন গানের হ্যাট্রিকের ওই 6টা গান আর ফ্ল্যাশব্যাক সঙের 3-3টে গান, টোটাল 9টা গান শুধুমাত্র আজকে ডেডিকেট করব মহেশ ভাটকে। বলিউড ডাইরেক্টর কাম প্রডিউসার মহেশ ভাটজি, তাঁর জন্মদিনে তাঁকে অবশ্যই আজকে ডেডিকেট করব এই গানগুলো। পাশাপাশি তোমার যদি আজ জন্মদিন হয়, তোমাকেও কিন্তু শোনাবো সেই গান। না, বাকি যাদের জন্মদিন নেই তারাও শুনবে সুমকের সাথে রবিবারের নমস্কার কলকাতাতে। আর যাদের আজকে জন্মদিন তাদের যেমনভাবে বলি শুভ জন্মদিন, হ্যাপি বার্থডে টু ইউ, খুব ভালো করে কাটাও আজকে দিন, দারুণ আনন্দ করো, প্রচুর খাওয়া দাওয়া করো, তবে অবশ্যই শরীরের কথা মাথায় রেখে আর সারাটা জীবন খুব আনন্দে কাটাও সকলের সাথে মিলেমিশে। 7:16 হয়ে 2 সেকেন্ড এই মুহূর্তে তোমাদের কানে ফ্ল্যাশব্যাক সং
2: FM রেইনবোতে। Rainbow Flashback Song. Rainbow Flashback Song.

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: দেখো, তোমাদের বলি, প্রত্যেক দিন বলি যে গান মিলান্তির গানের রিকোয়েস্ট পাঠাও 9903659992 তে। প্রথমে গিয়ে টাইপ করো হ্যাশট্যাগ GM, হ্যাশট্যাগ একটা হ্যাশট্যাগ দিয়ে GM লেখো, GM দ্যাট ইজ দ্য শর্ট ফর্ম অফ গান মিলান্তি। হ্যাশট্যাগ GM লিখে গান মিলান্তির গানের রিকোয়েস্ট পাঠাও, সেটা বাংলা হতে পারে, হিন্দি গান হতে পারে। সেই গানের রিকোয়েস্ট পাঠিয়ে শিল্পীর নাম লেখো, আর যদি ফিল্ম সং হয় তাহলে সেই ফিল্মের নাম লিখে

আমাদের 9903659992 তিন ঘন্টায় 7টা থেকে 8টা, 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা, এই এক ঘন্টা মানে তিন ঘন্টায় তিনটে তোমাদের পছন্দের গান বাজাবো আমি। তবে আজকে রিকোয়েস্ট চাওয়ার আগেই তোমরা রিকোয়েস্ট পাঠিয়ে দিচ্ছ, ইনফ্যাক্ট প্রায় প্রত্যেক দিনই তোমরা জানো যে গান মিলন্তির গানের রিকোয়েস্ট পাঠাতে হয়, তাই তোমরা পাঠিয়ে দিয়েছো সেই সব গানের রিকোয়েস্ট অলরেডি।

0: 0365 999 2 এই নাম্বারে তোমরা পাঠাবে মেসেজ, হোয়াটসঅ্যাপ মেসেজ অথবা টেক্সট মেসেজ। ইন দ্য মিনটাইম গান মিলন্তির আজকে ফার্স্ট আওয়ারের প্রথম রিকোয়েস্ট সং, যার প্রথম রিকোয়েস্ট এসেছে নিবেদিতা সেনের রিকোয়েস্ট আজকে প্রথম এসেছে শ্যাওড়াফুলি থেকে, আর মুম্বাই ছবি থেকে বা বোম্বে, এখনকার মুম্বাই, এখন হলে হয়তো মুম্বাই নাম হতো, তখনকার বোম্বে, বোম্বে ছবি থেকে চিত্রার কণ্ঠে রইল এই গান, গান মিলান্তির গান, ফার্স্ট আওয়ারের গান। সঙ্গে রয়েছি আমি সমক, 10টা পর্যন্ত রবিবারের নমস্কার কলকাতাতে।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: ঘুম ভেঙেছে? আশা করি ভেঙেছে ঘুম এতক্ষণে। 7:29 প্রায় 7:30 বাজতে চলল, এতক্ষণে নিশ্চয়ই ঘুম ভেঙেছে। কিন্তু সত্যি করে বলো তো, সব সময় কি ঘুম ভাঙে? সকালে বাসে করে দূরে কোথাও যাওয়ার কথা, কিন্তু ঘুম কিছুতেই ভাঙল না, হয়ে গেল বাস মিস। অথবা ধরো ভোরবেলা উঠে দূরপাল্লার ট্রেনে করে কোথাও অনেক দূরে কোথাও যাওয়ার প্ল্যানিং, এদিকে ঘুম ভাঙতে দেরি হয়ে গেল, ব্যাস ট্রেন গেল ছুটে। এভাবে অফিসে যাওয়াই হোক অথবা স্কুল কলেজে যাওয়া, রুটিনে বাধা জীবনের মধ্যে অনেক সময় আমাদের অ্যালার্ম দেওয়া ঘড়িটা বেজে যায় ঠিকই, কিন্তু ঘুম আর ভাঙে না। ঠিক সময় ঘুম ভাঙেনি বলে ইন্টারভিউ দিতে যাওয়া হয়নি, এমন ঘটনাও নাকি ঘটেছে অনেকের জীবনে। আচ্ছা, তোমার জীবনে কোনো গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার সময় ঘুমিয়ে পড়ার এমন ঘটনা কি সত্যি ঘটেছে? বা ধরো ঘুমিয়ে পড়েছো বলে কোনো গুরুত্বপূর্ণ কাজ হয়নি, বা না হতে হতে কোনো রকমে হয়েছে, বা তোমার চেনা পরিচিত এমন কেউ তো হতে পারে যার জীবনেও এমন ঘটনা ঘটেছে, তাহলে শেয়ার করো আমাকে 9903659992 এই নাম্বারে। ঠিক 7:30 সময় তোমাকে আগে ভাগে দিয়ে দিলাম আজকের টপিক, কারণ অলরেডি গানের 3-3 রিকোয়েস্ট আমি পেয়ে গেছি, তাই আইডল ওয়েতে বসে আছে আমাদের এই নাম্বারটা 9903659992। কেন বসে থাকবে, মেসেজ করো, তুমি জানাও তোমার মনের কথা, তোমার সেই ঘুম ভাঙেনি বলে কোনো কাজ সফল হয়নি অথবা সফল না হতে হতে কোনো রকমে হয়েছে, এমন যদি কোনো ঘটনা থাকে জানাও 9903659992 এই নাম্বারে। আপাতত সময় হয়ে গেছে তোমাদের জন্য নতুন গান শোনানোর।
0: FM Rainbow Day, Rainbow New Tune, Rainbow New Tune.

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: আজ সেপ্টেম্বর মাসের 20 তারিখ, আর অতীতে বিভিন্ন সময় বিভিন্ন বছরে আজকের দিন বিখ্যাত হয়ে আছে বিশেষ বিশেষ কারণে। প্রথমেই ডায়েরির পাতা খুলে ফেলেছি। দিনের ডায়েরির পাতা খুলে প্রথমেই দেখতে পাচ্ছি 1831 সাল, ঠিক আজকেরই দিনে 20 সেপ্টেম্বর বাষ্পচালিত প্রথম, না ট্রেন নয়, বাস, ইয়েস, বাষ্পচালিত প্রথম বাস নির্মাণ করা হয়েছিল গ্রেট ব্রিটেনে 1831 সালের 20 সেপ্টেম্বর। 1839 সাল নেদারল্যান্ডসের অ্যামস্টারডাম থেকে হার্লেম পর্যন্ত রেলপথ খুলে দেওয়া হয়েছিল, এমনই এক সেপ্টেম্বর মাসের 20 তারিখ। এছাড়া সিপাহী বিদ্রোহের বিদ্রোহী সিপাহীদের হাত থেকে ব্রিটিশ সেনারা দিল্লি পুনর্দখল করে নিয়েছিল 1857 সালের 20 সেপ্টেম্বর। ইতালির সেনাবাহিনী ফ্রান্সের কাছ থেকে রোম শহর দখল করেছিল 1870 সালের 20 সেপ্টেম্বর। জানিয়ে দিলাম আজকের দিনের ডায়েরিতে প্রথম পাতায় কী কী খবর বা কী কী ঘটনা ঘটে গেছে তার কথা। দ্বিতীয় পাতায় যাব, তবে এখনই নয়, তার আগে তোমাদের শোনাবো 3-3টে গান ব্যাক টু ব্যাক এই আওয়ারে, মানে 7টা থেকে 8টার ঘরে 3-3টে গান থাকবে তোমাদের জন্য। 3-3 গানের হ্যাট্রিকে ব্যাক টু ব্যাক 3-3টে গান। আর আজ বলেছি শুরুতেই, বলিউড ডাইরেক্টর প্রডিউসার মহেশ ভাটজির জন্মদিন, তাই তাকে মনে করে, তাকে আজকে স্পেশাল ডেতে, এই বিশেষ দিনে, জন্মদিনে তার ফিল্ম ডাইরেক্ট করা অথবা প্রডিউস করা অথবা তিনি স্ক্রিন রাইটার বা স্ক্রিপ্ট রাইটার, হোয়াটএভার, তিনি কোনো একটা ভূমিকায় ছিলেন এমন কোনো ছবির গান শোনাচ্ছি আজ ফ্ল্যাশব্যাক টিউনে। আর 3-3 গানের হাটিকে আপাতত 3-3 গান তোমাদের কানে রইল, আর আমি সমক্ত আছি 10টা পর্যন্ত রবিবারের নমস্কার কলকাতাতে।
0: FM রেইনবোতে।

0: FM Rainbow-তে তিনে কে তিন, তিনে কে তিন, গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক। শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM Rainbow-তে নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: সকালে বাসে করে দূরে কোথাও যাওয়ার কথা, কিন্তু ঘুম কিছুতেই ভাঙল না, এমনটা হয়। হয়ে গেল বাস মিস, ব্যাস আর কিছু করার নেই। অথবা ভোরবেলা উঠে দূরপাল্লার ট্রেনে করে কোথাও অনেক দূরে যাওয়ার প্ল্যানিং ছিল, এদিকে ঘুম ভাঙতে দেরি হয়ে গেল, ব্যাস ট্রেন গেল ছুটে। এভাবে অফিসে যাওয়াই হোক অথবা স্কুল কলেজে যাওয়া, রুটিনে বাঁধা জীবনের মধ্যে অনেক সময় আমাদের অ্যালার্ম দেওয়া ঘড়িটা বেজে যায় ঠিকই, কিন্তু ঘুম আর ভাঙে না। ঠিক সময় ঘুম ভাঙেনি বলে ইন্টারভিউ দিতে যাওয়া যায়নি, এমন ঘটনাও নাকি ঘটেছে অনেকের জীবনে। তোমার জীবনে কোনো গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার সময় জাস্ট ঘুমিয়ে পড়ার জন্য এমন ঘটনা সত্যি কি ঘটেছে যে জীবনে কিছু মিস হয়ে গেছে? বা তোমার চেনা পরিচিত কারোর জীবনেও তো এমন ঘটনা ঘটে থাকতে পারে, তাহলে শেয়ার করো আমাকে 9903653992 এই নাম্বারে, 9903653992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো অথবা টেক্সট মেসেজ করো। নাম্বার ইজ 9903653992।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুস্মিতা সেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উন্নত ও আত্মনির্ভর ভারত গড়ার ক্ষেত্রে যুবাদের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দিয়েছেন। ২০তম রোজগার মেলায় গতকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি বিভিন্ন সরকারি সংস্থায় নবনিযুক্ত যুবাদের মধ্যে ৫১,০০০এরও বেশি নিয়োগপত্র বিতরণ করেন। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ দিল্লি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচনে তিনটি গুরুত্বপূর্ণ পদে জয়লাভ করেছে। এবিভিপির জয়স দাবাস সভাপতি পদে জয়ী হয়েছেন। অন্যদিকে রিয়া ছাউড়ি সম্পাদক এবং লক্ষ্যরাজ সিং যুগ্ম সম্পাদক পদে জয়লাভ করেছেন। তবে সহসভাপতি পদে জয়ী হয়েছেন নির্দল প্রার্থী দীপাংশু শৌখিন। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার শান্তি আলোচনা শুরুর বিষয়ে ইরান আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের কাছে নিজেদের শর্তগুলি জানিয়েছে। সেই সঙ্গে তারা বলেছে, ওয়াশিংটন যদি তাদের দাবি প্রত্যাখ্যান করে তবে তেহরান চূড়ান্ত যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মাসিউর রহমান সর্দার জানিয়েছেন, কম্পিউটারের সাহায্য নিয়ে উত্তরপত্র দেখা হবে, কোনো পরীক্ষক উত্তরপত্র দেখবেন না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গত সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজার গৌড়ীয় মিশনের রাধাষ্টমী মহোৎসবে যোগ দেন। সেখানে তিনি এলাকার বিধায়ক তথা তথ্য সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, বিধায়ক রিতেশ তিওয়ারি, কলকাতা পুরসভার কমিশনার তথা প্রশাসক স্মিতা পাণ্ডে, পুর দপ্তরের সচিব ও সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়ে উন্নয়ন পরিকল্পনা সংক্রান্ত বৈঠক করেন। ওয়েস্ট ইন্ডিজ আসন্ন ভারত সফরের জন্য একদিনের ও টি টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে। দুদলেরই অধিনায়ক সাই হোপ, দুদলেই ১৫ জন করে ক্রিকেটার রয়েছেন। তাদের মধ্যে ৮ জন ক্রিকেটার দুটি দলেই জায়গা পেয়েছেন। ভারত আগেই দল ঘোষণা করেছে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা

0: আর টেবেজে 2 মিনিট হয়ে 50 সেকেন্ড, আমি সোমক আছি, রবিবারের নমস্কার কলকাতায়।
1: গান মিলান্তি
0: সেকেন্ড আওয়ার শুরু করলাম গান মিলান্তির গানের রিকোয়েস্ট দিয়ে, আর এই গানের জন্য রিকোয়েস্ট পাঠিয়েছ মৌলি ঢাকুরিয়া থেকে, শুনতে চেয়েছো অন্তরা চৌধুরীর কণ্ঠে এই গান।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: দিনের ডায়েরি,
3: দিনের

উল্টে ফেললাম এই মুহূর্তে দিনের ডায়েরির সেকেন্ড পেজ, আর দেখতে পেলাম 1964 সালের সেপ্টেম্বর মাসের 20 তারিখ, 452 জন সদস্যের অনুমতি সাপেক্ষে আফগানিস্তানের জাতীয় সংসদ নতুন সংবিধান অনুমোদন করেছিল। এরপরে বলবো সোভিয়েতের রকেট লুনা 16 চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেছিল 1970 সালের 20 সেপ্টেম্বর। নারী টেনিস খেলোয়াড় মহিলা টেনিস খেলোয়াড় বিলি জিন কিং লন টেনিস খেলার লিঙ্গের যুদ্ধে মুখোমুখি ম্যাচে পুরুষ টেনিস খেলোয়াড় ববি ডিক্সকে পরাজিত করেছিলেন 1973 সালের 20 সেপ্টেম্বর। আর 2000 সালে চেক প্রজাতন্ত্রের সফল নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেপ্টেম্বর মাসের 20 তারিখে। আর আজ 20 সেপ্টেম্বর রবিবার, সমকাছি নমস্কার কলকাতায়, 107 FM রেইনবোর নমস্কার কলকাতায় 10টা পর্যন্ত। আর স্টুডিওর ঘড়ি বলছে 8:08 হয়ে 45 সেকেন্ড। আর তোমাদের জন্য আজকে যে টপিক দিয়েছি সেই টপিকে তোমরা মেসেজ করো 9903653992 এই নাম্বারে। আলাদা করে বলার অপেক্ষা রাখে না কি বিষয় রেখেছি আজকে। বিষয় রেখেছি যে সময়ের জন্য অ্যালার্ম ঘড়ি বেজে গেল বা কেউ ডাকাটাকি করলো তাও ওঠা হলো না, বা অ্যালার্ম ঘড়ি বেজে যাওয়ার পরেও ঘুম ভাঙলো না, বা হয়তো অ্যালার্ম দিইনি জাস্ট ভুলে গেছি ঘুম ভাঙেনি বলে, বাস মিস হয়েছে, ট্রেন চলে গেছে, অথবা ইন্টারভিউ দিতে যাওয়া হয়নি, বা কোনো গুরুত্বপূর্ণ কাজ আটকে গেছে, হয়েছে এমন অভিজ্ঞতা, 9903653992 জানাও সে কথা। আপাতত তোমাদের কানে থাক ফ্ল্যাশব্যাক সং। আর আজ বলিউড ডাইরেক্টর কাম প্রডিউসার মহেশ ভাটজির জন্মদিনে তাঁর গান শোনাচ্ছি ফ্ল্যাশব্যাক টিউনে, আর 3-3 গানের হ্যাট্রিকে। আমি সমক FM রেনবোতে রেনবো ফ্ল্যাশব্যাক সং।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
2: 9903659922 তে তোমরা পাঠিয়েছো তোমাদের মেসেজ, আর সেই মেসেজগুলো আপাতত আমার হাতে আছে। রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে মেসেজ করেছো, গুড মর্নিং জানিয়েছো। গুড মর্নিং আমার তরফ থেকেও। একদিন এমন ঘুম ঘুমিয়েছি সন্ধেবেলা, ভাবলাম ঘুমিয়ে নিয়ে একটুখানি পরে উঠে অন্য কাজ করব। উঠে দেখলাম রাত 11টা, সব দরকারি কাজ আর করা হলো না। রজত বিশ্বাস বানপুর নদী, আমি আজকে জানতে চেয়েছি হঠাৎ করে ঘুমিয়ে পড়ে ঘুম না ভাঙার কারণে কোনো কাজ পুরো একেবারে ঘেঁটে গেছে। এমন যদি কিছু থাকে তোমার জীবনের অভিজ্ঞতা তাহলে জানাও আমাকে। শর্মিষ্ঠা মুখার্জি সাঁকড়াইল হাওড়া থেকে মেসেজ করেছো যে আমার দাদু ট্রেনে ঘুমিয়ে পড়ে অন্য স্টেশনে পৌঁছে গিয়েছিল, কত যে এমন ঘটেছে কে জানে। নিবেদিতা সেন শেওড়াফুলি থেকে মেসেজ করেছো, গুড মর্নিং জানিয়েছো। গুড মর্নিং আমার তরফ থেকেও, ঘুম কিন্তু মারাত্মক তুমি বলছো। একবার সবাই মিলে ফিরছি বাড়ি, ট্রেনে সবাই গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ যখন ঘুম ভাঙল দেখলাম যে শেওড়াফুলিতে ট্রেন ঢুকছে, তাড়াতাড়ি নেমে পড়লাম। আমার বড় বৌদি ভ্যাবাচাকা খেয়ে জুতো হাতে নেমে পড়েছিল। সেই দিন আমার যদি ঘুম না ভাঙত তাহলে কী হতো জানি না। আর শাওন বারেসা থেকে মেসেজ করেছো, নমস্কার কলকাতা শুরু করলে শুভমিতার ফিরে যাওয়া গানটা শুনিয়ে, আর ঠিক সেই সময়ই বাইরে কালো মেঘ করে ঝোড়ো হাওয়া দেওয়া শুরু করলো, আর তার সাথে বৃষ্টি। রোববারের সকালটা এভাবে শুরু হলে কার না ভালো লাগে। এবার টপিকে আসি, ঘুমের ক্ষেত্রে আমার ব্যাপারটা পুরো উল্টো জানো তো। আমার যদি কোথাও যাওয়ার কথা থাকে তার জন্য যদি সকাল সকাল ঘুম থেকে ওঠার দরকার পড়ে, বেশিরভাগ ক্ষেত্রেই এমনটা হয়েছে মোবাইলে অ্যালার্ম সেট করার পরেও আমি সেই অ্যালার্ম বাজার আগেই ঘুম থেকে উঠে গিয়েছি। তা সে যখনই ওঠার কথা থাকুক না কেন, যে কারণে আজ পর্যন্ত কোনো দিনও বাস বা ট্রেন মিস হয়নি, বরং কোনো কাজ না থাকলে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় অনেক সময়। শাওন জানিয়েছো বারাসাত থেকে। আসলে শাওন, আমাদের তো প্রত্যেকেরই একটা ওই বায়োলজিক্যাল ক্লক থাকে, সেটা কিন্তু আমাদের ঠিক অ্যালার্ট করে দেয় আর জানিয়ে দেয় তোমার সময় হয়েছে, এবার তোমাকে উঠতে হবে। শো করার জন্য এত ভোরবেলা উঠতে হয়, কখনো 3টে, কখনো 2:30, কখনো 3:30, অ্যালার্ম দেওয়া থাকে একাধিক, কিন্তু ঠিক ঘুম ভেঙে যায়, ঠিক সময়ে ঘুম ভেঙে যায়, আর তখন দেখি ঘড়িতে হয়তো আর 15-20 মিনিট বাকি আছে। অ্যালার্ম বাজার আগেই আমার বায়োলজিক্যাল ক্লক বা আমাদের প্রত্যেকের বায়োলজিক্যাল ক্লক বা অনেকের বায়োলজিক্যাল ক্লক জানিয়ে দেয় সময় হলো, এবার উঠতে হবে। নিউ টিউন তোমার কানে দিলাম এই মুহূর্তে।
3: FM Rainbow Day, Rainbow New Tune.

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান শুরু হয়েছে আর চলবে 25 আগস্ট 2027 সাল পর্যন্ত। 9 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে 2026 9 সেপ্টেম্বর, আর এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 সাল পর্যন্ত। শুনতে ভুলবেন না প্রতি বুধবার।

রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। আর আজকের নমস্কার কলকাতায়, রবিবারের নমস্কার কলকাতায়, 20 সেপ্টেম্বরের নমস্কার কলকাতায় তোমাদের সঙ্গী আমি সুমক আছি 10টা পর্যন্ত। আর এখন স্টুডিওর ঘড়ি বলছে 8:23 হয়ে 7 সেকেন্ড।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: খালোর বাগনান হাওড়া থেকে মেসেজ করেছে সনদ ঘোষ। সুপ্রভাত, শুনলাম ভোড়াই, আসলে হঠাৎ ঘুমিয়ে পড়ার বিষয়টা কম বেশি প্রায় সকলের মধ্যেই দেখা যায়। তেমনি এক ঘটনা বলি, হাওড়া থেকে ট্রেনে উঠেছি, নামব বাগনান, বাগনান স্টেশনে। ট্রেনের দুলুনিতে কখন যেন ঘুমিয়ে পড়েছি, আর যখন ঘুম ভাঙল তখন ট্রেন হর্ন দিয়ে মেচেদা থেকে ছাড়বো ছাড়বো করছে। কোনো রকমে সেই ঘুম চোখে নামলাম, আর আমার সেই নামার দৃশ্য দেখে তাকিয়ে দেখল কেউ কেউ। সেদিন বাড়ি ফিরতে বড্ড দেরি হয়েছিল। সনদ ঘোষ, খালোর বাগনান হাওড়া। নমস্কার দাদা, সুপ্রভাত। বন্ধুদের পাঠানোর সময়ে বার্তাগুলো সত্যি তোমার কণ্ঠে অসাধারণ। তবে অপেক্ষা রয়েছি আমার পাঠানোর সময়ের দোকানের বার্তা কবে শুনতে পাবো, ভোরের কথা, বাকি মাত্র দুদিন। এবার বিষয়ে বলি, ঘুম জীবনের সাথে জড়িয়ে রয়েছে, তাই সঠিক সময়ে ঘুমোতে যাওয়া যেমন উচিত, ঠিক একইভাবে নির্দিষ্ট সময়ে ঘুম থেকে উঠে পড়ার অভ্যাসটাও রাখা উচিত। কিন্তু বর্তমান প্রজন্ম ডিজিটাল স্ক্রিনের ফাঁদে পড়ে তাদের চোখ থেকে ঘুম হারিয়ে ফেলতে সদা ব্যস্ত। তবে বন্ধুরা, ঘুমিয়ে পড়েছি কোনো কাজ পণ্ড হয়েছে এমন কোনো অভিজ্ঞতা আমার জীবনে এখনো হয়নি। কৃষ্ণেন্দু বিশ্বাস, পাড়াডাঙ্গা। আরও একটা মেসেজ পড়ে দিই, ভবানী নায়ক, সমাপ্তি নায়ক, ভূমিকা নায়ক, ডিহি মণ্ডল ঘাট, শ্যামপুর হাওড়া থেকে মেসেজ করেছে, পাড়ার সবাই মিলে ঠিক করলাম সবাই মিলে মায়াপুর বেড়াতে যাব। দাদারা একটা গাড়িও বুক করে ফেললো, শুধু আমাদের বাড়ি থেকে কতজন যাবে সেই সংখ্যাটা রাতে জানিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু কি আর করা, রাতে খেয়ে দিয়ে

এমন ঘুম পেল, ভাবলাম একটু শুয়ে নিই, একটু শুয়ে নিই, সামান্য একটু শুয়ে নিই, তারপর জানিয়ে দেব। সেই একটু ঘুম যে এত লম্বা হবে কে জানতো। পরের দিন ভোরবেলা ঘুম ভাঙতেই দেখি পাড়া পুরো নিস্তব্ধ, সবাই গাড়িতে করে মায়াপুরের পথে বেরিয়ে গেছে। আর আমাদের বাড়িতে জামা কাপড় সব সুন্দর করে প্যাক করা শুধু আমরা আর আমাদের ব্যাগ পড়ে আছি। শেষ পর্যন্ত মায়াপুর যাওয়া হলো না, তবে সেই দিনের শিক্ষা আজও মনে আছে। বেড়াতে যাওয়ার আগে ব্যাগ গোছানোর চেয়েও জরুরি হলো ঘুমিয়ে পড়ার আগে দায়িত্বটা সেরে ফেলা। ভবানী নায়ক, সমাপ্তি নায়ক, ভূমিকা নায়ক, ডিহি মণ্ডল ঘাট, শ্যামপুর হাওড়া থেকে এই মেসেজ পাঠিয়েছে এবং গতকালও খুব সুন্দর একটা মেসেজ পাঠিয়েছিলেন আপনারা। তবে একটা না দুটো নাম কিন্তু আমার বেশ ভালো লেগেছে, ভূমিকা আর সমাপ্তি। মানে শুরুও আছে শেষও আছে।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: হাওয়া অফিসের হালচাল,
3: হালচাল
4: হালচাল খুব একটা ভালো নয়। কয়েকদিন রোদ ওঠার পরে আবার যে কে সেই, আর ওয়েদার রিপোর্টও তাই বলছে জেনারেলি ক্লাউডি স্কাই, মূলত মেঘাচ্ছন্ন আকাশ, লাইট টু মডারেট রেইন অর থান্ডার শাওয়ার ভেরি লাইকলি টু অকার, হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সবচেয়ে বেশি তাপমাত্রা থাকবে আজ 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, সবচেয়ে কম 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এবার গত 24 ঘন্টার হিসেবটা জানিয়ে দিই। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল 32.4 ডিগ্রি।

সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.4 ডিগ্রি সেলসিয়াস কম। আর সবচেয়ে কম তাপমাত্রা গত 24 ঘন্টায় ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.1 ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সবচেয়ে বেশি ছিল 97%, সবচেয়ে কম 68%। বৃষ্টি হয়েছে গত 24 ঘন্টায় 0.5 মিলিমিটার। আর পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের জন্য আবহাওয়ার সতর্কতা রয়েছে, বেশ ভালো রকম সতর্কতা রয়েছে। প্রথমেই যেটা বলি যে 20 সেপ্টেম্বর অর্থাৎ আজকের কথা যদি বলি, আজকে অ্যাজ সাচ কোনো সতর্কতা নেই, কিন্তু আগামীকাল 21 সেপ্টেম্বর উত্তর পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং তার গতিবেগ ঘন্টায় 45 থেকে 55 কিলোমিটার এবং সর্বোচ্চ বা সর্বাধিক 65 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। এটা বললাম 21 সেপ্টেম্বরের ওয়ার্নিং। 22 সেপ্টেম্বর মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় বাতাসের গতিবেগ বৃদ্ধি পেয়ে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার থেকে সর্বাধিক 70 কিলোমিটার হতে পারে। উত্তর বঙ্গোপসাগরের সংলগ্ন এলাকায় ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার থেকে সর্বাধিক 60 কিলোমিটার হতে পারে। আর তার পরের দিন মানে 23 সেপ্টেম্বর উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে বাতাসের গতিবেগ আরও বৃদ্ধি পেয়ে ঘন্টায় 55 থেকে 65 কিলোমিটার থেকে সর্বাধিক 75 কিলোমিটার হতে পারে। আর এই গতিবেগ 24 সেপ্টেম্বর সন্ধ্যা পর্যন্ত বজায় থাকতে পারে। 23 থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূল ও তার সংলগ্ন এলাকায় ঝোড়ো হাওয়ার গতিবেগ ধীরে ধীরে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার থেকে সর্বাধিক 60 কিলোমিটার পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। আর 21 সেপ্টেম্বর উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এবং 22 সেপ্টেম্বর উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও মধ্য বঙ্গোপসাগরে সমুদ্রের পরিস্থিতি উত্তাল থেকে খুব বেশি রকম উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের 22 সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার থেকে 25 সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত, না মঙ্গল বুধ বৃহস্পতি শুক্রবার, তার মানে 22 থেকে 25, 22, 23, 24, 25, এই 4 দিন, অর্থাৎ 22 তারিখ হচ্ছে মঙ্গলবার, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, মঙ্গল থেকে শুক্রবার পর্যন্ত অমঙ্গলের সম্ভাবনা রয়েছে সমুদ্রে। তাই এই 22 থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূল বরাবর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে মৎস্যজীবীদের। গভীর সমুদ্রে থাকা মৎস্যজীবীদের 21 সেপ্টেম্বর অর্থাৎ সোমবার অর্থাৎ আগামীকাল রাতের মধ্যে উপকূলে ফিরে আসার পরামর্শ দেওয়া হচ্ছে।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: দীপক কুমার তুং গ্রাম বেলপুকুর তুংপাড়া শ্যামপুর হাওড়া থেকে মেসেজ করেছে, গুড মর্নিং সুমংদা। গত সপ্তাহে পশ্চিম মেদিনীপুরের মোহনপুরে আমাদের বহু পুরনো বেতাশ্রোতা বন্ধু অজিত কুমারদের বাড়ি যাব বলে ভোরবেলা উঠে বেরোনোর কথা, কারণ যেতে ছ ঘন্টা আসতে ছ ঘন্টা সময় লাগবে, সব মিলিয়ে 12 ঘন্টা। তাই ভোরে বেরোলে দিনে দিনে ফিরে আসতে পারবো, কিন্তু ভোর 3টে ওঠার কথা, ঘুম ভাঙলো যখন তখন ভোর 5:25। ভাবো একবার, 3টের জায়গায় 5:25, তখন আমি গেলে আর ফিরতে পারবো না। তাই অজ্ঞতা, আবার পরের দিন একই প্ল্যান। তাই অগত্যা বোধ হয় লিখতে গেছো, অজ্ঞতা হয়ে গেছে, হোয়াট এভার। তাই অগত্যা, আবার পরের দিন একই প্ল্যান। পরের দিন অবশ্য ঠিক সময়ে উঠে পড়েছিলাম আর অজিতদার বাড়ি গিয়েও ঘুরে চলে এসেছি। গিয়েছিলাম একটাই কারণে, অজিতদার শরীর খারাপ, সেটা শুনেই দেখতে গিয়েছিলাম। এই হলো আমার ঘটনা। দীপক কুমার তুং বেলপুকুর তুংপাড়া শ্যামপুর হাওড়া। আর সুভাষ চক্রবর্তী উত্তর বাউলি থেকে মেসেজ করেছেন, গুড মর্নিং জানিয়েছেন, গুড মর্নিং আমার তরফ থেকেও। গ্রীষ্মকালে মর্নিং ক্লাস হতো, সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যেস না থাকায় ঘুম থেকে উঠতে মাঝে মধ্যে দেরি হয়ে যেত, ফলে সেসব দিনে স্কুলে যাওয়া হতো না। সৌভিক ঢাকুরিয়া থেকে মেসেজ করেছো, একবার একটা জায়গায় ইন্টারভিউ ছিল, ঘুম থেকে সেদিন উঠতে হয়েছিল, কিন্তু টেনশনে ঘুম হয়নি ভালো করে, তাই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল, ইন্টারভিউ যেতেও দেরি হলো। দেখি সবাই এসে গেছে, ভয়ে ভয়ে ছিলাম, কিন্তু কিছু বলেনি ওই যাত্রায়। সৌভিক ঢাকুরিয়া থেকে মেসেজ করেছো। যাদবেন্দ্র পাণ্ডা জুখিয়াবাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে মেসেজ করেছেন, সুপ্রভাত জানিয়েছেন, আমার তরফ থেকেও আপনাকে সুপ্রভাত। একবার আমার এক বন্ধুর সঙ্গে বাইরে ট্রেনে বেড়াতে যাওয়ার কথা ছিল, স্টেশনে সবারই অপেক্ষা করার কথা, ট্রেন ছেড়ে চলে গেল, সেই বন্ধুর কিন্তু দেখা নেই, মানে তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। এক ঘন্টা পরে সেই বন্ধু স্টেশনে এসে আমায় জানালো, ঘুম ভাঙেনি, ঘড়ির অ্যালার্ম বাজেনি। খুব দুঃখিত রে, অগত্যা পরের ট্রেনে যাত্রা করলাম। আজ ভোরাইতে তোমার সুমিষ্ট কণ্ঠে সময়ের দোকানের বার্তাগুলো, পাঠ আর বার্তার সঙ্গে মিলিয়ে মন ছুঁয়ে যাওয়া গানগুলো ভীষণ ভীষণ ভালো লাগলো। দুর্দান্ত উপস্থাপনা, খুব ভালো, সুস্থ, আনন্দে সুরে সুরে থেকো। যাদবেন্দ্র পাণ্ডা জুখিয়াবাজার কাঁথি পূর্ব মেদিনীপুর। যে ভালোবাসা পাই সেই ভালোবাসাগুলোই আবার ফিরিয়ে দিই। আমার ঝুলিতে খুব বেশি দেওয়ার মতন কিছু নেই, শুধু দিতে পারি কি, ভালো ভালো কিছু গান যা সাজিয়ে রেখেছি জাস্ট তোমাদের জন্য।

শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: 8:53 এই মুহূর্তে তোমাদের কয়েকটা মেসেজ পড়ে দিই। মাধাই দাস বহুরু ঘোষপাড়া থেকে মেসেজ করেছেন, সুপ্রভাত, শরতের সকাল বাট আকাশ তো মেঘলা, আশ্বিনের 2 তারিখ কিন্তু আবহাওয়া দেখলে মনে হয় না এটা শরৎকাল। ভোর

থেকে প্রবল বৃষ্টি শুরু হয়েছে, এখনও চলছে বৃষ্টি, এই অকাল বর্ষণ আর চাই না। এবার বিষয় বলি, আমি প্রতি সপ্তাহে বৃহস্পতিবার 12:39 সোনারপুর লোকাল ধরি, সেদিনও সময়ের একটু আগে স্টেশনে পৌঁছে যাই। সেদিন শরীরে একটু ক্লান্তি ভাব ছিল, টিকিট কেটে বসার সিটে ফ্যানের নিচে হেলান দিয়ে বসলাম। বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না। ট্রেনের হুইসলে যখন ঘুম ভাঙল তখন দেখি 12:39 ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে বের হয়ে যাচ্ছে। বাধ্য হয়ে সেদিন বড়বাজার যাওয়া বাতিল করে দিলাম, কারণ পরে ট্রেন 1 ঘন্টা পর, দেরি করে গেলে সব জিনিসপত্র চলে যাবে, তাই বাধ্য হয়ে ফিরে এলাম। এটা ঘুমের খেসারত। মাধাই দাস, বহরু, ঘোষপাড়া। শুভ সকাল। সারা রাত ঝরঝর বৃষ্টি হয়েছে, মেঘের গর্জনে রাতে ঘুমোতে পারিনি, তাই শরীরটা ফ্রেশ লাগছে না। হুমায়ুন কবির বরিশাল বাংলাদেশ থেকে, রেডিওতে শুনি সবসময়, খুব ভালো লাগলো। আপনি রেডিওতে শুনে ফিডব্যাক দিয়েছেন, কিন্তু আরও ভালো লাগতো যদি এমন কোনো অভিজ্ঞতার কথা শেয়ার করতেন, তাহলে আরও ভালো লাগতো। হোয়াট এভার, আবার মেসেজ করবেন। চিত্তব্রত গুহর মেসেজ এসেছে হাওড়া জয়রামপুর থেকে। সুপ্রভাত জানিয়েছেন, সুপ্রভাত, সোমকের তরফ থেকেও, টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ার ফলে এমন দিনও গেছে সকালে উঠে তবে টিভি বন্ধ করেছি, এটা অনেকের হয়ে থাকে। আর সুনীল সামন্ত কলকাতা থেকে মেসেজ করেছেন, এটা একটা দারুণ মেসেজ, বেশ মজার। আমি ট্রেনে নামার 2 স্টেশন আগে জাস্ট ঘুমিয়ে পড়ি, ফলে পরের স্টেশনে নামতে হয়। এটা কি রেগুলার বেসিসে হয়? তাহলে ব্যাপারটা একটু চিন্তার বিষয়। এবং আপনি যে রুটিন করে প্রত্যেক দিন 2 স্টেশন আগে ঘুমিয়ে পড়েন, এটা কিন্তু বেশ মজার ব্যাপার। হোয়াট এভার, মেসেজ আসতে থাকুক, আমি জানতে চেয়েছি আজ যে ঘুমিয়ে পড়ার ফলে আমরা অনেক সময় ঘুমিয়ে পড়ি, সেটা কারণ হতে পারে, অকারণ হতে পারে, হয়তো খুব ক্লান্ত আছি তার জন্য ঘুমিয়ে পড়লাম, অথবা এমন হতে পারে যে হঠাৎ করেই ঘুম এসেছে ঘুমিয়ে পড়লাম। যেমন একজন মেসেজ করেছিলেন যে ট্রেনের দুলুনিতে ঘুম পেয়ে গিয়েছিল, ঘুমিয়ে পড়েছিলাম। এমন যদি হয় যে ঘুমের জন্য জীবনে কোনো কিছু মিস করে গেছো, সেটা হতে পারে ট্রেন ধরতে পারোনি, হতে পারে বাস মিস করেছো, অথবা তোমার কোনো ইম্পর্টেন্ট কাজ মিস হয়ে গেছে, অথবা ইন্টারভিউ ছিল, ইন্টারভিউতে যাওয়া হয়ে ওঠেনি, এমন যদি কোনো অভিজ্ঞতা থেকে থাকে জানাতে পারো আমাকে। সোমক আছি 10:00 পর্যন্ত, 9903653992 এই নাম্বারে।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুস্মিতা সেন। চলতি বছরের পয়লা অক্টোবর থেকে ভর্তুকিযুক্ত গৃহস্থালী LPG সিলিন্ডার রিফিলের ক্ষেত্রে বায়োমেট্রিক আধার যাচাইকরণ বাধ্যতামূলক করা হয়েছে বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে। গ্যাস সিলিন্ডার সরবরাহের সময় LPG গ্যাস সরবরাহকারী এজেন্সির শোরুমে অথবা সংশ্লিষ্ট তেল বিপণনকারী কোম্পানির মোবাইল অ্যাপের মাধ্যমে গ্রাহকরা এই যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। বিকশিত ভারতের জন্য নেশামুক্ত যুব সমাজ বা 100 সপ্তাহের নেশামুক্ত যুব অভিযানের অঙ্গ হিসেবে আজ দেশজুড়ে যুব সমাজের ব্যাপক অংশগ্রহণ ও সচেতনতা কর্মসূচি পালিত হচ্ছে। যুব বিষয়ক এবং ক্রীড়া মন্ত্রক জানিয়েছে যে দেশের 1067টি স্থানে রাষ্ট্রীয় সংকল্প সমারোহের আয়োজন করা হচ্ছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি আরবের রাজধানীতে হামলার চেষ্টা চালিয়েছে বলে জানালো সৌদি নেতৃত্বাধীন জোট। ইরান সমর্থিত হুথি এবং সৌদি সমর্থিত ইয়েমেনি সরকারের বাহিনীর মধ্যে সংঘাত তীব্র হওয়ার পর রিয়াদকে লক্ষ্য করে এটিই ছিল প্রথম হামলার ঘটনা। পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি এবং ইয়েমেনের হুথি যোদ্ধাদের সৌদি আরবের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্র তার নাগরিকদের পশ্চিম এশিয়া ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছে। দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিমান চলাচলে বিঘ্ন ঘটা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়বস্তুকে লক্ষ্য করে হামলার আশঙ্কার বিষয়েও সতর্ক করা হয়েছে। দাবা অলিম্পিয়াডে ভারতীয় পুরুষ দল স্পেনকে 3-1 ব্যবধানে পরাজিত করেছে। সমরখান্দে অনুষ্ঠিত এই লড়াইয়ে গতকাল বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশ প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়নশিপ চ্যালেঞ্জার অ্যালেক্সি শিরভকে হারিয়ে দলের জয়ে নেতৃত্ব দেন। এশিয়ান গেমসে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জাপানের ইউইনা সাকামোতোর কাছে 2-0 সেটে হেরে মহিলা সিঙ্গলসে ব্রোঞ্জ পদক হাতছাড়া করলেন ভারতীয় টেক বল খেলোয়াড় কুইন্সি ডিসুজা। তবে বেশ কয়েকটি সুযোগ কাজে লাগাতে না পারার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয় এই খেলোয়াড়কে। ভারতীয় মহিলা দল আজ এশিয়ান গেমসের ক্রিকেট সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে। এই মুহূর্তের খবর আপাতত এই পর্যন্ত।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
3: গান মিলান্তি, গান মিলান্তি।
4: 9:03 আর ফাইনাল আওয়ারে পৌঁছে গেছি। গান মিলান্তির গানের রিকোয়েস্ট পেয়েছিলাম শর্মিষ্ঠা মুখার্জির কাছ থেকে, সাঁকড়াইল হাওড়া থেকে। সেই গান সবার জন্য। 10:00 পর্যন্ত আছি আমি সুমক, রবিবারের নমস্কার কলকাতায়।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 138তম ডাক আদালত ও পেনশন আদালত আগামী 28-10-2026 অর্থাৎ অক্টোবরের 28 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল যোগাযোগ ভবন P36 সিআর অ্যাভিনিউ কলকাতা 12 মানে 712 বেলা 12:30 গুগল মিট বা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জসমূহের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন উপভোক্তার পেনশন সংক্রান্ত সমস্যার বা অভিযোগের সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন তেমনই তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নাম্বার ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় 30-9-2026 তারিখের মধ্যে পাঠাতে হবে। শ্রী এস সি দাস, ADPS CS মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল P36 সিআর অ্যাভিনিউ কলকাতা 712 ঠিকানায়। ইমেলের মাধ্যমে অভিযোগ জমা দেওয়া যাবে। সেক্ষেত্রে ইমেইল করতে হবে cpmg_wb@indiapost.gov.in এবং adpgcowb@gmail.com অথবা pg.wb@indiapost.gov.in এই আইডিতে। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ ও সময় গুগল মিট বা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালত ও পেনশন আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য ADPS CS এর সাথে টেলিফোন নাম্বারে যোগাযোগ করা যেতে পারে। টেলিফোন নাম্বার 0332210250, 0332210612 এবং 0332210612।

0: 120500। ডাক আদালত ও পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগে ইমেইলে ডাক আদালত পেনশন আদালত শব্দটি উল্লেখ করতে হবে। আরও একবার বলছি, ডাক আদালত ও পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগ পত্রে অথবা ইমেইলে ডাক আদালত পেনশন আদালত এই শব্দ উল্লেখ করতে হবে। এছাড়া আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি উপরোক্ত ডাক আদালত ও পেনশন আদালতে নেওয়া হবে না। নেওয়া হবে তোমাদের মেসেজ 9903653992 এই নাম্বারে। তবে এই মুহূর্তে তোমাদের কানে থাক ফ্ল্যাশব্যাক সং ফাইনাল আওয়ারের।
1: FM Rainbow Flashback Song.

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা। প্রাইস ট্যাগ মার্কেটে কার দর কত দূর? প্রাইস ট্যাগ
1: সুখবর আছে, অন্তত শুক্রবারের হিসেবে সুখবর আছে। 18 সেপ্টেম্বরের যা দাম দেখতে পাচ্ছি কলকাতায় সোনার দাম, হলমার্ক সোনার গয়না 22 ক্যারেট 10 গ্রামের 1 গ্রামের দাম 30 টাকা কমেছিল শুক্রবার 18 সেপ্টেম্বর লাস্ট 14,505 এসে দাঁড়িয়েছে। 10 গ্রামের হলমার্ক সোনার গয়না 22 ক্যারেট 10 গ্রামের দাম 300 টাকা কমে হয়েছে 1,45,050 টাকা। এছাড়া খুচরো পাকা সোনা 24 ক্যারেট 10 গ্রামের 1 গ্রামের দাম 30 টাকা কমেছে, হয়েছে 15,260 টাকা। 10 গ্রামের দাম 300 টাকা কমে হয়েছে 1,52,600 টাকা। এছাড়া পাকা সোনার বার 24 ক্যারেট 10 গ্রামের 1 গ্রামের দাম 30 টাকা কমেছে, কমে হয়েছে 15,185 টাকা। 300 টাকা কমেছে 10 গ্রামের দাম, দাম দাঁড়িয়েছে 1,51,850 টাকা। এটা গেল সোনার দাম। অতএব সোনার দাম কিন্তু আগে থেকে অনেকটাই কমেছে, মানে কমছে রাদার, অনেকটা বলা যায় না, যাই হোক কমছে। আর রূপোর দাম কিন্তু বাড়ছে। খুচরো রূপো 100 গ্রামের দাম মোটামুটি আজকের যা হিসেব পাচ্ছি, আজকের হিসেবে খুচরো রূপোর 100 গ্রামের দাম 765 টাকা বেড়েছে, বেড়ে দাঁড়িয়েছে 23,840 টাকা। আর 1 কেজি খুচরো রূপোর দাম 7,650 টাকা বেড়েছে, 2,38,400 টাকায় দাঁড়িয়েছে দাম। রূপোর বাটের 100 গ্রামের দাম 765 টাকা বেড়েছে, 23,830 টাকা দাঁড়িয়েছে দাম। আর 1 কেজি রূপোর বাটের দাম 7,650 টাকা বেড়ে হয়েছে 2,38,300 টাকা। জ্বালানির দাম অ্যাজ ইউজুয়াল খুব একটা চেঞ্জ হয়নি, একই রকম রয়েছে। তাও কত হয়েছে বা কত রয়েছে এখন জ্বালানির দাম জানিয়ে দিই। আজকের হিসেবে কলকাতায় জ্বালানির দাম, পেট্রোল 1 লিটার 113.51 টাকা, ডিজেলের 1 লিটারের দাম 99.82 টাকা, রান্নার গ্যাসের 14.2 কেজির দাম 968 টাকা। এই হলো মোটামুটি সোনা রূপো আর জ্বালানির দাম। 9:16 হয়ে 40 সেকেন্ড, সবচেয়ে বেশি দামই কিন্তু সময়, সেই সময় নিয়ে তোমাদের মেসেজ পড়ব, কারণ সময় পেরিয়ে যাচ্ছে। স্টুডিওর ঘড়ি এখন বলছে 9:16 হয়ে 50 সেকেন্ড। আপাতত শোনাই নিউ টিউন
0: FM রেনবোতে, রেনবো নিউ টিউন।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: জীবন যখন লক্ষ্য পথে এগিয়ে যাচ্ছে সবে, এমন সময়ে মন কি ঘুমিয়ে পড়ে ডবে। পায়েল ব্যানার্জি বেলঘুড়িয়া থেকে মেসেজ করেছো, জীবন যখন যেতে চায় প্রতিবাদের পথে, হৃদয়ে তখন নিদ্রা মগ্ন শুধুই ঘুমের সাথে। জীবন যখন যেতে চায় উদিত সূর্যের দেশে, হৃদয়ে তখন নিদ্রামগ্ন এই ঘুমের আবেশে। ঘুম ভাঙিয়ে এগোবো আমরা নিজের লক্ষ্য পথে, সবাই মিলে এগোবো আমরা এগোবো একসাথে। পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে মেসেজ করেছো। আর প্রীতম মণ্ডল কাকদ্বীপ থেকে বলছো, রবিবারের সকালটা একটু বিষণ্ণ হয় কেন বলতে পারো? কেউ কেউ এর উত্তর জানে? হ্যাঁ, আমি উত্তর জানি। রবিবারটা মনে হয় এই তো শেষ হয়ে গেল, আবার আগামীকাল থেকে আবার সব শুরু, আবার সেই রেগুলার রুটিনের মধ্যে। আর বাইচান্স যদি ঘুম না ভাঙে তাহলে শেষ। যাই হোক, মূল বিষয়টা, আমি একদিন ঘুম থেকে উঠেছিলাম, মনে হয়েছিল রাত হয়ে গেছে। এটা কী বললে আমি ঠিক বুঝলাম না, কারণ মেসেজের যে টপিকটা ছিল সেটা হচ্ছে যে কোনো কারণে ঘুমিয়ে পড়েছিলে, তার জন্য কিছু মিস হয়ে গিয়েছিল, সেই নিয়ে তোমাদের থেকে জানতে চেয়েছি। হোয়াট এভার, সোমেন যাদবপুর থেকে মেসেজ করেছো, আর তারাপদ দাস বিষ্ণুপুর থেকে মেসেজ করেছেন, আগে পড়ে দিই। গুড মর্নিং সোমক, আমার তেমন কোনো অভিজ্ঞতা এই জাতীয় নেই, তবে আমার এক বন্ধু কলকাতা থেকে

শেষ বাসে বিষ্ণুপুর আসছিল, কিন্তু ঘুমিয়ে পড়ার জন্য সোজা বিষ্ণুপুর থেকে বিষ্ণুপুরের বদলে বোধহয় বাঁকুড়া পৌঁছে যায়। সারা রাত বাস স্ট্যান্ডে কাটিয়ে সকালে বাড়ি ফিরে এসেছিল। তারাপদ দাস বিষ্ণুপুর থেকে মেসেজ করেছেন, সোমেন যাদবপুর থেকে মেসেজ করেছো, সুপ্রভাত জানিয়েছো, সুপ্রভাত আমার তরফ থেকেও। আমার জীবনের একটা ঘটনা বলি, শোনো। বলো।

0: সেও বাবাই তো, তুমি আমার মতো অ্যালার্ম দাও বা তোমার মতো আমি অ্যালার্ম দিও, হোয়াট এভার। ফোনটা মাথার কাছে রেখে শুয়েছি, মাকেও বলেছিলাম মা ডেকে দিও, কিন্তু সকালে ঘুম ভাঙল ঠিক 7:35। ফোনের দিকে তাকিয়ে দেখি 3টে অ্যালার্মই বেজে গেছে, মাও দুবার ডেকে গেছে। আমি ঘুমের মধ্যে বলেছি হ্যাঁ মা উঠছি দাঁড়াও, আর ট্রেনের সময় ছিল সকাল 7:35। দূরপাল্লা ট্রেন, ওটাই ছিল সেই দিনের জন্য শেষ ট্রেন। তখন আমার মনে হচ্ছিল আমার জীবনটাই বোধহয় ওই ট্রেনটার মতো আমাকে ফেলে চলে গেল। খুব কেঁদেছিলাম সেদিন, যেন নিজের ওপর প্রচণ্ড রাগ হয়েছিল। কিন্তু তারপর বিকেলে খবর পেলাম ওই ট্রেনটা মাঝপথে 3 ঘন্টা লেট করেছিল। যারা ইন্টারভিউ দিতে গিয়েছিল কেউই ইন্টারভিউ দিতে পারেনি, রাস্তায় আটকে ছিল, আর ইন্টারভিউ পরের দিন পিছিয়েও গেল। আমি পরের দিন বাস ধরে গেলাম, ইন্টারভিউটা দিলাম। সেদিন বুঝলাম একটা কথা, আমরা ভাবি বাস মিস বা ট্রেন মিস মানে জীবনটাও মিস হয়ে গেল, সুযোগটাও মিস হয়ে গেল, তা কিন্তু আসলে নয়। অনেক সময় ট্রেন মিস করাটাই তোমাকে বাঁচিয়ে দেয়। হয়তো ওপরওয়ালা চাইছে তুমি একটু ধীরে যাও, দেরি করে যাও। আজ ভোরাইতে সময়ের দোকানে আমার লেখা বার্তা পড়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমার সুমিষ্ট গলায় বার্তাগুলো প্রতিদিন আমাকে বাড়তি অক্সিজেন যোগায়। প্রতিটি বার্তাই অসম্ভব সুন্দর। ভালো থেকো, ভালোবাসা নিও। সোমেন ফ্রম যাদবপুর। 9:25 হয়ে 33 সেকেন্ড, এই আওয়ারের লাস্ট আওয়ারের 3-3টে গান ব্যাক টু ব্যাক, বলিউড ডাইরেক্টর প্রডিউসার মহেশ ভাটজিকে মনে রেখে 3-3 গানের হ্যাট্রিক।
1: FM রেনবোতে

0: FM Rainbow Tee, Tine Ke Din, Tine Ke Din, Gaaner Hat Trick, Gaaner Hat Trick. শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM Rainbow Tee, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা.
1: গুড মর্নিং ভাই, আজ দারুণ মজার একটা টপিক, বাট বেশ সিরিয়াস ইস্যুও হয়। বলছেন মৌসুমি ঘোষ কসবা থেকে, নর্মালি টাইমে ঘুম ভাঙে আমার, কখনো যদি শরীরে ডায়াবেটিসটা বেশি বেড়ে যায় তখন ঘুম ভাঙবো ভাঙবো করেও ভাঙে না, তখন খুব রিপেন্ড করি, ইস কতটা টাইম ওয়েস্ট হয়ে গেল। দেখো তো, স্যাটারডেজ সানডেজ তোমার প্রোগ্রাম শোনার ইচ্ছে থাকে, তাই উঠে আগে রেডিওটা অন করি, খুব ভালো লাগে তোমার প্রেজেন্টেশনে ভোরাই শুনতে, তারপর নমস্কার কলকাতা শুনতে। ভালো থেকো ভাই মৌসুমি ঘোষ কসবা, এত ভালো ভালো মেসেজ আসলে ভালো না থেকে পারা যায়? হ্যালো, আমি অভিষেক ঘোষ ফ্রম লেক টাউন কালিন্দি। আমি আর নিজের কথা কি বলবো বলো তো, আমি যেখানেই যাই সেখানেই লেট হয়ে যাই, আর আমি যেদিন ভাবি আমি তাড়াতাড়ি যাব ওদিনই লেট হবেই হবে। যেদিন তাড়াতাড়ি থাকে আমিও যাই, ট্রেনও চলে যায়, বাসেরও এক অবস্থা। মাঝে মাঝে আমি ভাবি ট্রেন বাস আমার থেকে বদলা নেয়, তাড়াতাড়ি আসি না বলে। আর যেদিন অফিসের বস বলবে একটু তাড়াতাড়ি আসতে, ওই দিন লেট তো হবেই হবে, নয়তো ঘুমিয়ে পড়ব, নয়তো ট্রেন চলে যাবে, নয়তো বাস চলে যাবে, নয়তো অ্যাপ বাইক ক্যান্সেল হয়ে যাবে, আর ওই দিনই বেশি ঘুম পাবে। অভিষেক ঘোষ ফ্রম লেক টাউন কালিন্দি। আর শ্যামসুন্দর দাসের মেসেজ এসেছে নারকেলবাগান লস্করপুর গুড়িয়া কলকাতা 153 থেকে। সুপ্রভাত সুমক, নিদ্রা দেবীর হাতের পরশে চোখের পল্লব জুড়েছে আবেশে, বর্ষা রানীর অবিশ্রান্ত বর্ষণে ঘড়ির অ্যালার্ম অস্তমিত শ্রবণে, দুদিন বাদেই গণিত শাস্ত্রের পরীক্ষায় বসবে ছাত্ররা, পড়াতে যাওয়া হলো না সেদিন, ছন্দ নয় মন গড়া, শরীর মন রাখিতে সরস নিদ্রা রানীর আছে প্রয়োজন, তারই রোষানলে ইন্টারভিউতে বাধা, সত্যি তুমি হওনি আপনজন। শ্যামসুন্দর দাস নারকেলবাগান লস্করপুর গড়িয়া 153 থেকে মেসেজ করেছেন। 9903653992 তে আরও প্রচুর মেসেজ আছে, সেই সব মেসেজ পড়বো, তবে তার আগে একটা ছোট্ট মেসেজ, জাস্ট টপিকে নয় কিন্তু লিখেছেন সঙ্গীতা খান, ডায়মন্ড সিটি ওয়েস্ট বকুলতলা বেহালা কলকাতা 61 থেকে মেসেজ করেছেন, আর লিখেছেন সব গান ভালো লাগছে সমক, কিসের টানে গানটা অপূর্ব লেগেছে, মনটা একদম ভরে গেল। সঙ্গীতা খান, ডায়মন্ড সিটি ওয়েস্ট বকুলতলা বেহালা কলকাতা 61।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: নটা বেজে 53 মিনিট হয়েছে 30 সেকেন্ড। আজকের নমস্কার কলকাতার লাস্ট দুটো মেসেজ পড়ে আজকে টাটা বাই বাই বলবো। বাঁকুড়ার জয়পুর রাজগ্রাম থেকে শ্যামাপ্রসাদ পাল বলছো, এখন আমি কাজের সূত্রে সিকিমের রোড়া থাঙে থাকি, আর বলছো অনুষ্ঠান খুব সুন্দর হচ্ছে, সকাল থেকেই শুনছি। থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেকটা অনুষ্ঠানে খুব ভালো লাগে। টপিকে বলি, 2021 সালে আমি একবার CISF গ্রাউন্ডের জন্য মালদা এসেছিলাম, সারাদিন

আখে দুরাত জেগে বাড়ি ফেরার সময় খুব টায়ার্ড ছিলাম জানো। বাড়ি ফেরার সময় মুর্শিদাবাদের খাগড়াঘাটের রোড স্টেশনে ট্রেনটা প্রায় আধ ঘন্টা দাঁড়িয়েছিল। ট্রেন থেকে নেমে আমি প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করতে করতে বসে পড়েছিলাম, আর কখন যে ঘুমিয়ে পড়েছিলাম নিজেই জানি না। ট্রেন ছেড়ে যাওয়ার আধ ঘন্টা পর ঘুম ভেঙে দেখি স্টেশনে কোনো ট্রেন নেই। সেই ট্রেনের মধ্যে আমার ব্যাগ ছিল, আর ব্যাগের মধ্যে আমার সমস্ত ডকুমেন্টস, ক্লাস ওয়ান থেকে আপ টু ডিপ্লোমা সমস্ত ডকুমেন্টস ছিল। খুব টেনশনের মধ্যে পড়ে গিয়েছিলাম। অনেক কষ্ট করে শেষে আরপিএফের সাথে যোগাযোগ করে সব শেষে অবশেষে ব্যাগটি ব্যান্ডেল স্টেশনে ফেরত পেয়েছিলাম। এটা আমার সারা জীবন মনে থাকবে। বাঁকুড়া জয়পুর রাজগ্রাম থেকে শ্যামাপ্রসাদ পাল, কিন্তু এখন কাজের সূত্রে সিকিমের রোডাথাঙে। খুব ভালো লাগছে এত দূর থেকে তুমি শুনছো বলে। আর সবশেষে যার বার্তা দিয়ে শেষ করব, অসাধারণ আরও একটা বার্তা যেমন পাঠায় মোহনা, পাঠিয়েছে আজকেও বেহালার মোহনা, বেহালা থেকে মোহনা ব্যানার্জি পাঠিয়েছো বার্তা। তুমি লিখেছো, সাঁঝের বেলা কাজের শেষে ক্লান্ত নয়ন মেলে আসবে তুমি, তাই তো আমি সকলে ঘুম ফেলে ভেবেছিলাম আসবে তুমি বরণমালা পুড়ে। অনন্ত সুখ বুনেছিলাম বহু যতন করে, সম্মুখে মোর প্রদীপ জ্বালা আসন পাতা ভুঁয়ে, আবেগে মন ব্যস্ত ছিল দেখব তোমায় ছুঁয়ে। তোমার জন্য রচেছিলাম সূচি গৃহকোণ, বরণ করব বলে ওগো বেটেছি চন্দন। কি যে হলো সেদিন আমার নিদ্রা ভরা নয়ন, শয্যা ছাড়ি নিল বেছে কঠিন মাটির শয়ন। আড়ম্বরটি রইল পড়ি, রইল প্রদীপ জ্বালা, রইল পড়ে আসন খানি, রইল বরণ ডালা। জানিনে যখন কাটল ওগো কাটল ঘুম ঘোর, তখন দেখি খোলাই পড়ে রয়েছে সেই দোর। ছুটতে গিয়ে দেখি যখন দুয়ার পানে চেয়ে, দেখতে পেলুম একফালি রোদ পাতারি ফাঁক বেয়ে, চৌকাঠেতে আলপনা দেয় নিপুণভাবে এঁকে। থমকে গেলাম ওগো তোমার পদাঙ্কটি দেখে, অশ্রু ভেজা আঁখি মেলে ঝাপসা লাগে বেশ, তখন যে মোর কেটেছিল সেই ঘুমেরই রেশ। পড়েছিল তোমার আনা সে বরমাল্য ঘরে, যতন করে তুলে নিলাম আমার রিক্ত করে, বক্ষ মাঝে জাপটে ধরে অশ্রু ফেলি ভূমে, চেতনখানি জাগল না হায় গভীর রাতের ঘুমে। মোহনা ব্যানার্জি ফ্রম বেহালা। এত সুন্দর একটা বার্তার পর গান থেকে পড়ে, থেকো না সারাদিন তুমি ঘুমো ঘোরে, আজকের মতো সময় শেষ, বাকি আছে হাতে মাত্র 3-3 মিনিট। আজকের মতো এই গান শোনাতে শোনাতে আমি সুমক তোমাদেরকে বলবো টাটা বাই বাই। এই মাসের মতো ভালো থেকো সবাই, পরের মাসে আরো একবার দেখা হওয়া চাই।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো। সাত সুরে সারাদিন,
3: সাত সুরে সারাদিন।
4: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুস্মিতা সেন। ভারতের মহিলা হকি দল আজ এশিয়ান গেমসে উজবেকিস্তানকে 19-0 গোলে হারিয়ে দিয়েছে। সালিমা টেটের নেতৃত্বাধীন ভারতীয় দল পুল বিতে উজবেকিস্তান, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, জাপান এবং সিঙ্গাপুরের সঙ্গে রয়েছে। উল্লেখ্য, ভারত গত এশিয়াডে ব্রোঞ্জ পেয়েছিল। এর আগে 1982 সালে মহিলা দল শেষবারের মতো এশিয়ান গেমসে স্বর্ণপদক লাভ করে। এশিয়ান গেমসে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জাপানের ইউইনা সাকামোতোর কাছে 0-2 সেটে হেরে মহিলা সিঙ্গলসের ব্রোঞ্জ পদক হাতছাড়া করলেন ভারতীয় টেকবল খেলোয়াড় কুইন্সি ডিসুজা। 12-11 ব্যবধানে জয়ী সাকামোতোর বিপক্ষে উভয় সেটেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা করেন কুইন্সি। দিল্লিতে দ্বারকা জেলা পুলিশ অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিকদের বিরুদ্ধে এক বিশেষ অভিযান চালিয়েছে। অভিযানে 30 জন পুরুষ ও 10 জন নারী সহ মোট 40 জন বিদেশি নাগরিককে আটক করে তাদের তথ্য যাচাই করা হয়। এই অভিযানের অংশ হিসেবে 10 জন বিদেশি নাগরিককে তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার শান্তি আলোচনা শুরুর বিষয়ে ইরান আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের কাছে নিজেদের শর্তগুলি জানিয়েছে। সেই সঙ্গে তারা বলেছে, ওয়াশিংটন যদি তাদের দাবি প্রত্যাখ্যান করে তবে তেহরান চূড়ান্ত যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। পুরুলিয়ার করাড়িতে আজ বিশ্বের বৃহত্তম করম নৃত্যের আয়োজন করা হয়েছে। সমগ্র পূর্বাঞ্চল থেকে যোগ দিচ্ছে প্রায় কয়েক হাজার করম দল। উল্লেখ্য, করম হল জঙ্গলমহলের অন্যতম বড় একটি লোক উৎসব। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নির্বাচক কমিটির চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন অজিত আগরকর। জানা গেছে, আগরকর তার সিদ্ধান্তের কথা বোর্ডকে জানিয়ে দিয়েছেন। তার মেয়াদ অবশ্য এই মাসেই শেষ হচ্ছে। নতুন চেয়ারম্যান আগামী বছরে একদিনের ক্রিকেট বিশ্বকাপের আগে দল বাছাইয়ের জন্য প্রায় এক বছর সময় পাবেন। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। ভারতের মহিলা হকি দল আজ এশিয়ান গেমসে উজবেকিস্তানকে 19-16 গোলে হারিয়ে দিয়েছে। উল্লেখ্য, ভারত গত এশিয়াডে ব্রোঞ্জ পেয়েছিল। এর আগে ভারতের মেয়েরা 1982 সালে শেষবারের মতো এশিয়ান গেমসে সোনা জিতেছিল। জাপানের আইচিনাগয়ায় এশিয়ান গেমসে মহিলাদের 10 মিটার এয়ার রাইফেল শুটিংয়ে দলগত ইভেন্টে ভারতের এলাভেনিল ভালারিভন, সোনাম মাস্কার এবং ভিদার্সা বিনোদ রূপো পেয়েছেন। প্রতিযোগিতায় এটি ভারতের প্রথম পদক। ভারতীয় মহিলা দল আজ এশিয়ান গেমসে টি-20 ক্রিকেটের সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি হয়েছে। জাপানের কোরোগি স্পোর্টস পার্কে টসে জিতে ভারত প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। দিল্লিতে দ্বারকা জেলা পুলিশ অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিকদের বিরুদ্ধে এক বিশেষ অভিযান করেছে। অভিযানের মূল উদ্দেশ্য ছিল অবৈধ ও ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও অবস্থানরত বিদেশি নাগরিকদের চিহ্নিত করা, তাদের অভিবাসনের স্থিতি যাচাই, অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের সন্ধান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে উপযুক্ত আইনি পদক্ষেপ গ্রহণ। উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা আগামীকাল শুরু হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মসিউর রহমান সর্দার জানান, OMR শিটে পরীক্ষা নেওয়া হবে, কম্পিউটারের সাহায্যে উত্তরপত্র দেখা হবে, কোনো পরীক্ষক উত্তরপত্র দেখবেন না। মুর্শিদাবাদের সালার থানার খানেরা গ্রাম থেকে বিপুল পরিমাণের তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। গতকাল খানেরা গ্রামীণ সড়কের একটি কালভার্টের নিচের ঝোপ এবং খানেরা বাসস্ট্যান্ড সংলগ্ন একটি দোকানের পেছন থেকে বোমাগুলি উদ্ধার করা হয়। প্লাস্টিকের জেরিকানের মধ্যে রাখা অবস্থায় বোমাগুলির সন্ধান মেলে। উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন অঞ্চলের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি গত রাতে নিম্নচাপে পরিণত হয়েছে। ধীরে ধীরে আরও শক্তিশালী হয়ে এটি পশ্চিম উত্তর পশ্চিমে গভীর নিম্নচাপ হিসেবে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের উপর অবস্থান করবে। মৎস্যজীবীদের 22-26 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গ, উত্তর ওড়িশা এবং বাংলাদেশ উপকূলে যেতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর। এই মুহূর্তের খবর শেষ হলো।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: বর্ষার বৃষ্টি এখনো থামেনি, কিন্তু যখন মাঝে মাঝে থামে তারই মাঝে কিন্তু উকি দেয় শরতের পেঁজাতুলো মেঘ। আর এই শরতের পেঁজাতুলো মেঘের সাথে বাঙালির যে কি ভীষণ হৃদ্যতা, সেই হৃদ্যতায় কোথায় যেন ঢুকে পড়েন রবি ঠাকুর, কারণ মাসটা যখন আশ্বিন। গতকালই আমরা নতুন মাসে পা রেখেছি, আজ বাংলা ক্যালেন্ডারে দোসরা আশ্বিন। উৎসবও তো ইতিমধ্যে শুরু হয়ে গেছে, গণেশ পুজো, বিশ্বকর্মা পুজো সব কিছু পেরিয়ে ঘর দোর পরিষ্কার করে নিকানো উঠানটির মাঝে বাঙালি জাতি অপেক্ষা করে আছে কখন আসবে তার ঘরের মেয়ে উমা। এত কিছুই যখন রয়েছে, তার উপরেও রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের সম্ভার, শরৎ ঋতুর গান, শরৎ ঋতুর কবিতা, আর এসব কিছু নিয়ে কিন্তু গানদরিয়ায় আজ স্টুডিও প্রান্তে আমরা অনুপূর্বা
1: এবং রণজয়। আজকে শরৎকাল এবং রবীন্দ্রনাথ ঠাকুর সম্পৃক্ত, এবং এই যে গতকাল থেকে যখন আশ্বিন মাস পড়ে গিয়েছে, এই সময়টায় মানেই বাঙালির চির উচ্ছ্বাস আনন্দ উদযাপনের শুরু হয়ে গেল। আর এই সব কিছুর সঙ্গে যিনি পরতে পরতে যুক্ত থাকেন,

তাদের মনে প্রাণে উচ্ছ্বাসে আবেগে, তিনিই তো রবীন্দ্রনাথ ঠাকুর। আজ অনুপূর্বার অনুজয়ে শরৎ ও রবীন্দ্রনাথ নিয়ে গান দরিয়ায় শুধুমাত্র 107 FM রেনবোয়।

0: আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এলো কাছে। মধুবিধু দুই ভাই ছুটাছুটি করে, তাই আনন্দে দুহাত তুলি নাচে। পিতা বসে ছিল দ্বারে, দুজনে শুধালো তারে, কি পোশাক আনিয়াছ কিনে? পিতা কহে, আছে আছে তোদের মায়ের কাছে, দেখিতে পাইবি ঠিক দিনে। সবুর সহেনার জননীরে বারবার কহে, মা গো ধরি তোর পায়ে, বাবা আমাদের তরে কি কিনে এনেছে ঘরে, একবার দে না মা দেখায়ে।
1: ব্যস্ত দেখি হাসিয়া মা, দুখানি ছিটের জামা দেখাইল করিয়া আদর।
0: মধু কহে, আর নেই?
1: মা কহিল, আছে এই একজোড়া ধুতি ও চাদর।
0: রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলায় ফেলে কাঁদিয়া কহিল, চাহি না মা, রায়বাবুদের গুপি পেয়েছে জড়ির টুপি, ফুলকাটা শাটিনের জামা।
1: মা কহিল, মধু ছি ছি কেন কাঁদো মিছা মিছি, গরিব যে তোমাদের বাপ, এবার হয়নি ধান, কত গেছে লোকসান, পেয়েছেন কত দুঃখ তাপ, তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে সাধ্যমতো এনেছেন কিনে। সে জিনিস অনাদরে ফেলিলি ধুলির পরে, এই শিক্ষা হলো এতদিনে?
0: বিধু বলে, এ কাপড় পছন্দ হয়েছে মোর, এই জামা পরাস আমারে? মধু শুনে আরো রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায় বাবুদের দ্বারে। সেথা মেলা লোক জড়, রায়বাবু ব্যস্ত বড়, দালান সাজাতে গেছে রাত। মধু যবে এক কোণে দাঁড়াইল ম্লান মনে, চোখে তার পড়িল হঠাৎ, কাছে ডাকি স্নেহ ভরে, কহেন করুণ স্বরে তারে দুই বাহুতে বাঁধিয়া, কিরে মধু হয়েছে কি তোরে যে শুকনা দেখি? শুনি মধু উঠিল কাঁদিয়া, কহিল, আমার তরে বাবা আনিয়াছে ঘরে শুধু এক ছিটের কাপড়। শুনি রায় মহাশয় হাসিয়া মধুরে কয়, সেজন্য ভাবনা কি বা তোর? ছেলেরে ডাকিয়া চুপি কহিলেন, ওরে গুপি তোর জামা দে তুই মধুকে।
1: গুপির সে জামা পেয়ে মধু ঘরে যায় ধে, হাসিয়ার নাহি ধরে মুখে, বুক ফুলাইয়া চলে সবারে ডাকিয়া বলে, দেখো কাকা চেয়ে দেখো মামা, ওই আমাদের বিধু ছিট পড়িয়াছে শুধু, গায়ে মোর শাটিনের জামা। মা শুনি কহেন আসি, লাজে অশ্রু জলে ভাসি, কপালে করিয়া করা ঘাত, হই দুঃখী হই দিন, কাহারো রাখি না ঋণ, কারো পাতে কারো কাছে পাতি নাই হাত, তুমি আমাদেরই ছেলে, ভিক্ষালয়ে অবহেলে অহংকার করো ধে ধে, ছেঁড়া ধুতি আপনার ঢের বেশি দাম তার, ভিক্ষা করা শাটিনের চেয়ে, আয় বিধু আয় বুকে, চুমো খাই চাঁদ মুখে, তোর সাজ সবচেয়ে ভালো, দরিদ্র ছেলের দেহে দরিদ্র বাপের স্নেহে ছিটের জামাটি করে আলো।

0: আজকে গান্ধুরিয়ায় গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর এবং শরৎকাল এই নিয়ে যখন অনুপূর্বা এবং রণজয় আপনাদের সঙ্গে রয়েছে, একটু আগেই আপনারা শুনেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের পূজোর সময় যখন পেঁজা তুলোর মতো মেঘ আকাশে ভাসতে থাকে, নীল আকাশে ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা যখন পূজোর আনন্দে মশগুল, আর কদিন পরে স্কুলের ছুটি পড়ে যাবে, মা বাবা রঙিন জামা কাপড় কিনতে দোকানে যাবে, ঘরে ঘরে নতুন জামা আসবে, এবং সেই নিয়ে তাদের যে ইচ্ছে স্বপ্ন কল্পনার জগৎ যাই বলুন না কেন, এবং সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর তো আমাদের শিক্ষক, এবং সেখানে আজ থেকে কত বছর আগে পূজার সাজ কবিতাটি তিনি লিখে গিয়েছেন, এবং সেখানে তিনি বলে গিয়েছেন যে আমাদের আর্থিক সংগতি এবং সেখান থেকে ছোট ছেলে মেয়েদের যে চাহিদা, সেটা যদি বৈপরীত্য হয় তাহলে সেটা কি হতে পারে বা কি হওয়া উচিত। আজকে আমাদের সমাজে এক এক সময় হেডলাইন দেখে চোখ আটকে যায়, চোখে জল গড়িয়ে আসে যখন দেখি কোনো ছোট্ট ছেলে বা মেয়ে মা বাবার কাছে বহুমূল্যের মোবাইল ফোন চেয়েছিল, সেটি না পাওয়ায় সে আত্মঘাতী হয়েছে। আজ থেকে কত বছর আগে রবীন্দ্রনাথ ঠাকুর গাইড করেছেন, তিনি বলেছেন কিভাবে চলা উচিত, কি হওয়া উচিত আমাদের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের কাছে।
1: আসলে শিশু কাব্যগ্রন্থের এই কবিতা ছোটবেলায় পড়েননি এমন শিশু খুব কমই আছে, আর রবীন্দ্রনাথের এমন লেখা খুব কমই আছে যেগুলো আমরা ভাবি যে ছোটদের জন্য। সেগুলো কি আদৌ ছোটদের জন্য শুধু? সেগুলো বড়দের জন্য একটা বড় বার্তা দেয়, সামাজিক বার্তা দেয়। এই যে পূজার সাজ কবিতাটা তুমি বলছিলে, যে তোমার যেটুকু সাধ্য

0: এই সাধ্যের মধ্যেই তুমি আনন্দ করো। অন্যের ধার করা শাটিনের জামা পরে বিধু যেভাবে আনন্দ করল, মধু সেভাবে করেনি, তার মা সস্নেহে কোলে তুলে নিল, তাই না? প্রতি পরতে পরতে জড়িয়ে আছে। দেখো, এখন সামাজিক মাধ্যমে আমাদের জীবনযাত্রা অনেক বদলে গেছে। একটা সময় ছিল, মানে বাঙালির জীবন বা অন্য ক্ষেত্রেই ধরি, পেছন দিকে যদি চলে যাই 20 বছর আগে, তখন কিন্তু ওই নতুন জামা বলতে পুজোর সময়ই নতুন জামা হতো। এখন কিন্তু আর্থসামাজিক প্রেক্ষাপটে নারীরা পুরুষদের সাথে সমান রোজগার করছেন, তাদের হাতে প্রচুর অর্থ, সচ্ছল তারা, চাকুরিজীবী তারা, যখন ইচ্ছে সারা বছর পোশাক আশাক কিনছেন। তাই পুজোর সময়ে ওই নতুন জামা, তার যে একটা আনন্দ, সেখানে যেন কোথাও মনে হচ্ছে যে সব কিছু খুব সহজলভ্য হয়ে গেছে। সারা বছর অন্য সময় শিশুরা অপেক্ষা করতো যে মা বাবা একটা জামা দেবে, তাই না? এখন তারা যখন খুশি ইচ্ছে মায়েদের কাছ থেকে পাচ্ছেন, বাবাদের কাছ থেকে তো পেয়েই থাকে।
1: এবং অনুপূর্বা, এই জায়গাটা তুমি যেটা বললে যে আর্থসামাজিক অবস্থার পরিবর্তন হয়েছে, মানুষের হাতে প্রচুর টাকা এসেছে,
0: কাঠামো বদলে গেছে,
1: কাঠামো বদলে গিয়েছে, মানুষের হাতে অনেক বেশি টাকা এসেছে, কিন্তু সব মানুষের হাতে আসেনি। এবং সেই কারণেই বহুমূল্যের ফোন কিনতে চেয়ে এবং বাবা না দিতে পারায় আত্মঘাতী হচ্ছে। এই যে জায়গাটা, আজকে এই জায়গাটা কিন্তু আজ থেকে 100 বছর আগে রবীন্দ্রনাথ সতর্ক করে দিয়ে গিয়েছেন খুব সহজভাবে তার লেখনের মধ্যে দিয়ে। তুমি যেটা বললে যে ছোট্ট শিশু কাব্যগ্রন্থের এই কবিতা হলেও, এই কবিতা কিন্তু
0: বড়দের জন্য একটা বার্তা,
1: বড়দের জন্য বার্তা, তার দর্শন। আমার মনে হয় যারা আশ্বিনের মাঝামাঝি ছোটোবেলায় যেই সমস্ত মা বাবারা বাচ্চাদেরকে পড়িয়েছেন, বড় হয়ে তারা এরকম কোনো মারাত্মক সিদ্ধান্ত কোনো দিনও হয়তো নেবেন না, এটা আমার ধারণা। আর এই জায়গা থেকেই আমরা আজকে অনুষ্ঠান শুরু করলাম, যখন পয়লা আশ্বিন পড়ে গিয়েছে, পুজোর মাস, এবং পুজোর মাসের নানান গল্প, কবির ভাবনা, এই সব কিছু নিয়ে কিন্তু আমরা রয়েছি অনুপূর্বা এবং রণজয় বেলা 1টা পর্যন্ত।
0: আর সবচেয়ে বড় বার্তা, নিজের ক্ষুদ্র আমি থেকে বৃহৎ আমিতে উত্তরণ, বিশ্বের সাথে নিজের অস্তিত্বকে মিলিয়ে দেওয়া, সেখানেই তো রবীন্দ্রনাথের জন্ম, প্রতিদিন বাঙালির হৃদয়।

0: কবির মনেও বোধহয় অনুপূর্বা আনন্দের হিল্লোল বয়ে যেত এই সময়টা, তাই না? তার লেখনীতে বারে বারে যা ধরা পড়েছে এবং আমরা দেখেছি।
1: আসলে শরৎ ঋতু নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর যে প্রচুর গান লিখেছেন এমনটা নয়, যেমন লিখেছেন বর্ষা নিয়ে কিংবা বসন্তকাল নিয়ে। তিনি শরৎ ঋতু নিয়ে 19-20টা গান লিখেছেন, কিন্তু প্রত্যেক গানের মধ্যেই প্রকৃতির একটা আবাহন আছে। এ যে উৎসবের মাস, আরেকটা জিনিস দেখো রণজয়, রবীন্দ্রনাথ উৎসবের কবি। তার জীবনের শোক দুঃখ সব কিছুকে তিনি কিভাবে যেন সোনার কাঠি ছুঁয়ে উৎসবের রঙিন মোড়কে মুড়িয়ে দিতেন, সেখানে কোথাও কোনো গ্লানি কাজ করত না। আর সেই জন্যই শরৎকাল তার কাছে গানের সংখ্যায় কম হলেও খুবই সমাদৃত ছিল।
0: একদম, তার লেখায় তিনি বলছেন, আবার শরৎকাল আসিয়াছে, এই শরৎকালের মধ্যে আমি একটি নিবিড় গভীরতা, একটি নির্মল নিরতিশয় আনন্দ অনুভব করি। এই প্রথম বর্ষা অপগমে প্রভাতের প্রকৃতি কি অনুপম প্রসন্ন মূর্তি ধারণ করে! রৌদ্র দেখিলে মনে হয় যেন প্রকৃতি কি এক নূতন উত্তাপের দ্বারা সোনাকে গলাইয়া বাষ্প করিয়া এত সূক্ষ্ম করিয়া দিয়াছেন যে সোনা আর নেই, কেবল তাহার লাবণ্যের দ্বারা চারিদিক আচ্ছন্ন হইয়া গিয়াছে।
1: বায়ু হিল্লোলের মধ্যে একটি চিরপরিচিত স্পর্শ প্রবাহিত হইতে থাকে। কাজকর্ম ভুলিয়া যাইতে হয়, বেলা চলিয়া যাইতেছে, না মন্ত্রমুগ্ধ আলস্যে অভিভূত হইয়া পড়িয়া আছে, বুঝা যায় না। শরতের প্রভাতে যেন আমার বহুকালের স্মৃতি একত্রে মিশিয়া রূপান্তরিত হইয়া রক্ত আকারে আমার হৃদয়ের শিরার মধ্যে সঞ্চরণ করিতে থাকে।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: আসলে কবিতার মধ্যে অনেক সময় এরকমভাবে স্মৃতি জাগরণ তার কথা রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গিয়েছেন, সেই কথা সবসময় ঠিক বোঝাও হয়তো যায় না, কিন্তু মনে হয় কবিতাটি পড়লে তার মধ্যে কতই না অলংকার রয়েছে। আসলে হৃদয়ের ঠিক ভাবটি ভাষায় প্রকাশ করা সত্যি খুব কঠিন কাজ। বাঁশির শব্দে, পূর্ণিমার জ্যোৎস্নায় কবিরা বলেন, হৃদয়ের মধ্যে স্মৃতি জাগিয়া ওঠে, তাহাকে স্মৃতির অপেক্ষা বিস্মৃতি বললেই ঠিক হয়, কিন্তু যে বিস্মৃতি বললে একটি অভাব অবস্থা বোঝায়, এটা কিন্তু তা নয়, এ এক প্রকার ভাবাত্মক বিস্মৃতি। নইলে বিস্মৃতি জাগিয়া ওঠা কথাটা ব্যবহার হতেই পারে না।
1: এইরূপ অবস্থায় স্পষ্ট যে কিছু মনে পড়ে তাহা নয়, কিন্তু ধীরে ধীরে পুরাতন কথা মনে পড়িলে যেমন তোর মনের ভাবটি হয়, অনেকটা সেইরূপ ভাবমাত্র অনুভব করা যায়। যে সকল স্মৃতি স্বাতন্ত্র পরিহার করিয়া একাকার হইয়াছে, যাহাদিগকে পৃথক করিয়া চিনিবার যো নাই, আমাদের হৃদয়ের চেতনারাজ্যের বহির্ভাগে যাহারা বিস্মৃতি মহাসাগর রূপে স্তব্ধ হইয়া শয়ন আছে, তাহারা যেন এক এক সময়ে চঞ্চল ও তরঙ্গিত হইয়া উঠে। তখন আমাদের চেতন হৃদয়ে সেই বিস্মৃতি তরঙ্গের আঘাত অনুভব করিতে থাকে, তাহাদের রহস্যময় অগাধ প্রবল অস্তিত্ব উপলব্ধি হয়। এই মহা বিস্মৃতি অতি বিস্তৃত বিপুলতার ক্রন্দনধ্বনি শুনিতে পাওয়া যায়।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে।

0: রবীন্দ্রনাথের গান তার সাহিত্যে শরৎঋতু কেমনভাবে ধরা পড়েছে, এ নিয়েই গান দরিয়ায় আজ আপনাদের সাথে আমরা দুজন, অনুপূর্বা রণজয়। তার লেখায় শরৎকালের রূপ কিভাবে পাই, কবি লিখছেন, শরৎকালে সূর্যালোকে আমার এই রূপ অবস্থা হয়। দুই একটা জীবনের ঘটনা, দুই একটা অতীতকালের মধুর শরৎ মনে পড়ে, কিন্তু সেই সঙ্গে যে সকল শরৎকাল মনে পড়ে না, সে সকল ঘটনা ভুলিয়া গিয়াছি, সেগুলি যেন অধিক মনে পড়ে। বছর তিন চারেক পূর্বে একটি শরৎকাল আমি অন্তরের সহিত উপভোগ করিয়াছিলাম। বাড়ির প্রান্তে একটি ছোট্ট ঘরে একটি ছোট্ট ডেস্কের সম্মুখে বাস করিতাম। আরও দু একটি ছোট্ট আনন্দ আমার আশেপাশে আনাগোনা করিত। সে বৎসর যেন আমার সমস্ত জীবন ছুটি লইয়াছিল। আমি সেই ঘরটুকুর মধ্যে থাকিয়াই জগতে ভ্রমণ করিতাম এবং বহির্জগতের মধ্যে থাকিয়াও ঘরের ভিতরটুকুর মধ্যে যে স্নেহপ্রেমের বিন্দুটুকু ছিল তাহা একান্ত আগ্রহের সহিত উপভোগ করিতাম।
1: আমি যেন এই সব কিছুর মধ্যে দিয়ে আত্মবিস্মৃত হয়ে গিয়েছিলাম, মনের উপর থেকে সমস্ত ভার চলে গেছিল। আমি এক প্রকার খুব হালকাভাবে জগতের সমস্ত মধুরতার মধ্যে দিয়ে অতি সহজে সঞ্চরণ করতাম। বোধহয় সেই বছরই শরৎকালের সঙ্গে আমার প্রথম বন্ধুভাবে পরিচয় হয়েছিল। এক মুহূর্তের জন্য বিরাটভাবে সুখ অনুভব করলে সেই মুহূর্তকে যেমন আর মুহূর্ত বলে মনে হয় না, মনে হয় যেন তার সঙ্গে আমার অনন্তকালের পরিচয়, অনন্ত সময়ের আত্মীয়তা। বোধহয় আমারও সেই রূপ এক শরৎকাল রাশিকৃত শরৎ হয়ে উঠেছে। আমি সেই শরতের মর্মের মধ্যে দিয়ে যেন বহু সহস্র সুদূর শরৎ পরম্পরা দেখতে পাই। দীর্ঘ পথের দুই পার্শ্ববর্তী বৃক্ষরা যেমন

0: অবিচ্ছিন্ন সংহতভাবে দেখা যায়, ঠিক তেমনভাবে, অর্থাৎ সব শুদ্ধ মিলে একটি নিবিড় শারদ আনন্দের মধ্যে দিয়ে আমি অতিবাহিত করেছিলাম। আমার মনে হয় স্বাভাবিকভাবেই শরৎকাল স্মৃতির কাল এবং বর্তমান আকাঙ্ক্ষার কাল। বসন্তে নবজীবনের চাঞ্চল্য, শরতে অতীত সুখ দুঃখময় জীবনের যেন পূর্ণতা লাভ করে। বাল্যকাল না গেলে যেন শরতের অতল স্পর্শ প্রশান্তি অনুভব করা যায় না। এভাবেই শরৎকালকে দেখেছেন কবি রবীন্দ্রনাথ, বলা ভালো যাপন করেছেন একদম বাল্য সময় থেকে জীবনের একদম পরিণতি পর্যন্ত, তাই তনুপূর্বা
1: শেষ পর্যন্ত। এবং শরতের রূপ বদলাচ্ছে তার অন্তরে, শরতের তো একটা নিজস্ব রূপ থাকে। দেখো পাশ্চাত্যের দিকে যদি আমরা তাকাই, এই সময় কিন্তু মানে ফল সিজন, গাছের পাতা পড়তে শুরু করে, বছরটা প্রায় ফুরিয়ে এলো, এবং আমাদেরও দেখবে রৌদ্রের পরিবর্তন হচ্ছে, সূর্য কিন্তু উত্তর থেকে দক্ষিণে ইতিমধ্যেই চলে গেছে, দিনও একটু একটু করে ছোট হচ্ছে, তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে। এই যে একটা বছরের শেষ শরৎ, তার কবির কাছেও কিন্তু জীবনের মধ্যে যে একই যাপনে এত কিছু ওঠা পড়া থাকে, তার মতো সৃষ্টিশীল মানুষ বলেই তো সেগুলো পড়তে পড়তে অনুভব করতে পেরেছেন, তাই নয় কি?
0: একদমই তাই। আর এভাবেই অনুপূর্বা এবং রণজয় গান দরিয়া নিয়ে চলেছে রবীন্দ্রনাথকে সঙ্গে করে। আপনিও থাকুন আমাদের ভেলায়।

0: আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
1: শরৎ ঋতুর গান, আর সেই গানের সাথে সাথে শরৎ নিয়ে রবীন্দ্রনাথের টুকরো লেখা অনুভব জীবনের সবকটি স্তরে, এসব কিছু নিয়েই আপনাদের সাথে রয়েছি রেনবো স্টুডিওতে রণজয় আর অনুপূর্বা।
2: এভাবেই আমরা চলতে থাকব দুপুর একটা পর্যন্ত। অবশ্যই আজকে রবিবার ছুটির সকালে আপনারাও রয়েছেন আমাদের সঙ্গে, আর গুরুদেব রবীন্দ্রনাথকে সঙ্গে করে। শরৎকাল এসে গিয়েছে, আশ্বিন মাস। আমাদের বাঙালির এখন শুধুমাত্র একটাই কাজ দিন গোনা শ্রেষ্ঠ উৎসবের জন্য, আর সেই সব নিয়েই আমরাও রয়েছি স্টুডিওতে, অনুপূর্বা এবং রণজয়।

0: সংস্কার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুরিতা সাহা। চলতি বছরের পয়লা অক্টোবর থেকে ভর্তুকিযুক্ত গৃহস্থালী এলপিজি সিলিন্ডার রিফিলের ক্ষেত্রে বায়োমেট্রিক আধার যাচাইকরণ বাধ্যতামূলক করা হয়েছে বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে। গ্যাস সিলিন্ডার সরবরাহের সময় এলপিজি গ্যাস সরবরাহকারী এজেন্সির শোরুমে অথবা সংশ্লিষ্ট তেল বিপণনকারী কোম্পানির মোবাইল অ্যাপের মাধ্যমে গ্রাহকরা এই যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে। বিকশিত ভারতের জন্য নেশামুক্ত যুব সমাজ বা 100 সপ্তাহের নেশামুক্ত যুব অভিযানের অঙ্গ হিসেবে আজ দেশজুড়ে যুব সমাজের ব্যাপক অংশগ্রহণ ও সচেতনতা কর্মসূচি পালিত হচ্ছে। যুব বিষয়ক ক্রীড়ামন্ত্রক জানিয়েছে যে দেশের 1067টি স্থানে রাষ্ট্রীয় সংকল্প সমারোহ আয়োজন করা হচ্ছে। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ সতর্ক করে বলেছেন যে সেমিকন্ডাক্টর শিল্পকে সাইবার আক্রমণ এবং এমন সব দেশের পক্ষ থেকে সৃষ্ট যে কোনো ধরনের বাধার মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে যারা চায় না ভারত সেমিকন্ডাক্টর ভ্যালু চেনে আরও এগিয়ে যাক। নতুন দিল্লিতে গতকাল একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় শ্রী বৈষ্ণব বলেন, চিপ ডিজাইন ও উৎপাদনের সক্ষমতা অর্জনের মাধ্যমে ভারত এখন যে নতুন অবস্থানে উঠে আসছে তার ফলে উদ্ভূত সম্ভাব্য ভূরাজনৈতিক ঝুঁকিগুলোর বিষয়ে ভারতকে সর্বদা সতর্ক থাকতে হবে। বিশিষ্ট সাংবাদিক পায়েল মেহতা আজ ভোরে মুম্বাইতে প্রয়াত হয়েছেন। বয়স হয়েছিল 46 বছর। মুম্বাই সফরে গিয়ে সকালে হঠাৎ অসুস্থ বোধ করায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তারই অকাল প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ভারতের মহিলা হকি দল আজ এশিয়ান গেমসে উজবেকিস্তানকে 19-0 গোলে হারিয়ে দিয়েছে। উল্লেখ্য, ভারত গত এশিয়াডে ব্রোঞ্জ পেয়েছিল। এর আগে 1982 সালে মহিলা দল শেষবারের মতো এশিয়ান গেমসে স্বর্ণ পদক লাভ করে। এই মুহূর্তের খবর এখনকার মতো এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
2: সংবাদের বিরতির পর রবীন্দ্রনাথের গান আর শরৎ ঋতু নিয়ে আবার ফিরে এলাম অনুষ্ঠানে। রণজয় অনু।

0: এক শীতল বাতাস জাগিয়ে তোলে নতুন করে শরৎ। ভোরে ঘাসের কিনারা শিশিরে আবৃত,
1: আমলকি বন কেঁপে ওঠে, তাদের হৃদয় ঢোলের মতো ধড়ফড় করে, যেহেতু তারা জানে কখন ঝরে পড়তে হবে, পাতাগুলো স্পষ্টতই যে এসে গেছে।
0: শিউলি গাছের ডালগুলো কুড়িতে ভরা, টগর ফুলগুলোই আধিপত্য বিস্তার করে, মৌমাছিরা পরিদর্শন করে দিনে দুবার মালতীলতা।
1: যেহেতু বৃষ্টি শেষ হয়ে গেছে, মেঘেরা আকাশে স্বাধীনভাবে ঘুরে বেড়ায়, তারা বাতাসের সাথে ভেসে ভেসে যায়, অবসরে ও আনন্দে পরিপূর্ণ।
0: পুকুরগুলো তো জলের ঢেউ খেলে, তাদের তীর ফুলে ফুলে ওঠে ভোরে, মাঠগুলো ধানের কচি চারা দিয়ে ভরে যায়, বাতাস ধানের ক্ষেতের মাচাগুলোকে দোলায়।
1: আমি যেদিকেই তাকাই, এক সোনালি আলো ছুটির আমেজ ছড়িয়ে দেয়, বনের মধ্যে উৎসবের সূর্য ওঠে, পূজোর সোনালি রশ্মিতে স্নাত হয় ফুল।

0: সবুজ শ্যামল আর পাখির গুঞ্জরণে মুখরিত আমাদের এই প্রিয় স্বদেশ বঙ্গভূমি। কত অপূর্ব তার রূপ, শীত গ্রীষ্ম বর্ষা শরৎ এক এক সময় এক এক রকম, ছয় ঋতুতেই আবর্তিত হয় তারই রূপের ডালি। কখনো বা আগুন ঝরা গ্রীষ্ম, বর্ষার বিষণ্নতা, সবুজ শ্যামলিমা, এসব কিছুর শেষে যখন আসে শিউলি ঝরানো শরৎ, অরুণ আলোয় চারিদিক যেন ধুয়ে যায়।
1: ঠিক এই যে মুহূর্ত, আজকে নীল আকাশ, সাদা মেঘের ভেলা, শিউলি ফুটছে,
0: স্থলপদ্ম

0: হালকা করে একটা ঠান্ডার আবেশ,
1: কাশফুল,
0: সবকিছু মনে করিয়ে দেয়। বিশেষত আমরা যারা ধরো কলকাতা শহর কংক্রিটের জঙ্গলে অভ্যস্ত, আমাদের যখন কাজে কর্মে বা বেড়াতে যখন আমরা শহর কলকাতা ছেড়ে জাতীয় সড়ক ধরে আমরা এগিয়ে যাই, যেদিকেই তুমি যাও না কেন, অপরূপ যে বাংলার প্রকৃতি সৌন্দর্য, সেই সৌন্দর্য যেন এই শরৎকালে শরৎ রানী হয়ে আমাদেরকে ধরা দেয়, দেখা দেয়। প্রকৃতি থেকে শুরু করে গ্রাম বাংলার মাঠ ঘাট, পুকুর, ঝিল, নদী, সব কিছুতেই যেন মা আসছেন তারই ছোঁয়া।
1: আসলে রবীন্দ্রনাথ বারবার বলেছেন বর্ষাকে তিনি ভালোবেসেছেন, তার সৃষ্টির তুলি দিয়ে বর্ষাকে সাজিয়েছেন অসংখ্য গানে কবিতায়। কিন্তু তিনি আবার বলছেন বর্ষায় কোথায় যেন প্রকৃতি ঝিমিয়ে যায়, সেই ঝিমানো প্রকৃতিকে শরৎ অনেক বেশি ফুরফুরে চাঙ্গা করে তোলে। কবিতাতে লিখছেন, গ্রীষ্মের দাহ বর্ষার কাদা মনে এনেছিল ক্লান্তি, কাশের চামর দোলায় শরৎ আজিকে আনিল শান্তি।
0: আবার তিনি একথাও বলেছেন, আলোর কমল বনে বাহির হয়ে বিহার করে যে দিল মনে মনে, আজ সোনার কাঁকন বাজে আজি প্রভাত কিরণ মাঝে, হাওয়ায় কাঁপে আঁচলখানি ছড়ায় ক্ষণে ক্ষণে।

শরতালোর অমল মহিমা রবীন্দ্রনাথের গানের পরতে পরতে চুঁয়ে পড়েছে। আসলে অমল শব্দটার মধ্যেই কোথায় যেন একটা সোনার জাদুকাঠি লুকিয়ে আছে। ওই যে বলেছিলাম, রবীন্দ্রনাথ উৎসবের কবি, উৎসবে কবি বিশ্বাস করতেন। সব আঘাত, সব বিচ্ছেদ, দুঃখ, মৃত্যু, শোক, আনন্দ, সমস্ত মারের সাগর রবীন্দ্রনাথ বার বার অতিক্রম করেছেন উৎসবের সোনার তরিতে। কেমন করে যে পারতেন, কোন জাদুমন্ত্রে, তা বাঙালির কাছে যুগে যুগে বিস্ময়। আসলে তার অন্তরে যে আলোর পরশমণি ছিল, সেই পরশমণিতে অবলীলায় তিনি যে কোনো কালো ধলকে রঙিন করে দেখতে পারতেন। ঠিক যেমনভাবে বারো মাস ছয় ঋতুই উঠে আসত তাঁর লেখায়, ঠিক তেমনভাবেই শরৎকাল। গানের দিক থেকে হয়তো প্রচুর সংখ্যায় নয়, কিন্তু সীমিত সংখ্যক গান হলেও সে গানে অমল শব্দটা বারবার এসেছে, এসেছে হলুদ মোটায় সাদা পাপড়ি মেলা শিউলি ফুল। এক মুহূর্তে কোথায় যেন লোপাট হয়ে যায় সকলের মনের গ্লানি। খুব সুন্দর করে রানীচন্দ তার স্মৃতিচারণায় লিখেছেন গুরুদেব গ্রন্থে, উদীচীর ঢাকা বারান্দায় বসে বসে রবীন্দ্রনাথ দেখতেন উদয়নে পড়েছে শরতের তরুণ রবির আলো, আর বলতেন, দেখো দেখো এই যে সোনার আলো পড়েছে উদয়নের ওপর, যেন সোনার কাঠি ছুঁয়ে দিয়েছে কেউ, কেমন একটা অপার্থিব ফুটে রূপ ফুটে উঠেছে, তাই নয় কি? রানীচন্দ লিখছেন, সোনার আলো দেখতে পাচ্ছেন ঠিকই, কিন্তু অপার্থিব রূপ সে আবার কি? গুরুদেব বিস্মিত হন, বলছেন, দেখতে পাচ্ছিস নে, মনটা খুশি হয়ে উঠছে না, একটা আনন্দ জাগছে না প্রাণের ভিতর, এই যে অকারণ আনন্দ জেগে ওঠা, এই নিয়েই তো শরৎ, এই নিয়েই রবীন্দ্র।

0: শীন মাস, রবীন্দ্রনাথ ঠাকুর, তার ভাবনা, শরৎকাল, এই সব কিছু নিয়ে কথা বলতে বলতে সময় যে কীভাবে গড়িয়ে যাচ্ছে আমাদেরও খেয়াল নেই। হাতে আর বেশি সময় নেই, একটা পর্যন্ত গান দরিয়ায় রয়েছি আপনাদের সঙ্গে অনুপূর্বা এবং রণজয় 107 FM রেনবোয় এবং প্রসার ভারতী নিউজ অন এয়ার অ্যাপে। রবীন্দ্রনাথ ঠাকুর শরৎ বিবাহে যেন তার মন হারিয়ে ফেলেছেন, হারিয়ে ফেলেছেন তার সমস্ত রকমের দ্বিধা দ্বন্দ্ব বিন্যাস সব কিছু। রবীন্দ্রনাথ শরতের কাছ থেকেই শরতের রূপ নিয়ে তার রচনার সৃষ্টিকে অলঙ্কৃত করেছেন দারুণভাবে, শুধু নয় সেখানে নিখাদ ভালোবাসায়। বর্ষার ঘনঘটা কেটে গিয়ে যখন নীল আকাশে সাদা মেঘের ভেলায় উড়ে বেড়ায় বকমাতি, তখন রবীন্দ্রনাথের মনও মুক্তির আনন্দে বলে ওঠে, অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া, দেখি নাই কিছু দেখি নাই এমন তরুণী বাওয়া।
1: আসলে মনের আয়নায় নয়ন ভুলানো শরৎকে দেখে রবীন্দ্রনাথ বার বার মোহিত হচ্ছেন। সাদা মেঘের ভেলায় চড়ে শরৎ তো শুধু আনন্দ আনছে তা নয়, প্রিয় অথবা প্রিয়ার কথাও মনের গহীন কোণে ভেসে ওঠে, কবির ভাবনাতে ধরা পড়ছে, আজি শরৎ তপনে প্রভাত স্বপনে কি জানি পরাণ কি যে চায়, ওই শেফালির শাখে কি বলিয়া ডাকে, বিহগী বিহাগী কি যে গায় গো। শরতেলে কাশের শোভার সুনীল আকাশের নৈসর্গিক সৌন্দর্য আমাদের মাতোয়ারা করে, এ তো বলার অপেক্ষা নয়। আসলে শারদ প্রভাতের একটা শ্যামল সৌন্দর্য থাকে, অমল শোভার ঝলসানো মধুর মূর্তি। রবীন্দ্রনাথের মনে হয় জননী তোমার আহ্বান লিপি পাঠাই দিয়েছো ভুবনে।

0: নদীর কিনারে কাশগুচ্ছেও যেমন লাগে, ভাবুন তো যখন কল্পনা করুন, যখন আমরা নদীর কিনারে বা ঝিলের পাড়ে যাই গ্রাম বাংলার পাশ দিয়ে, তখন যে অনুভূতিটা হয় সেই অনুভূতিটাকে দারুণভাবে ঠাহর করেছিলেন গুরুদেব। মৃদুমন্দ হাওয়ায় দোলা দিচ্ছে আর ঝরা মালতীর সুবাসে মাতাল হয়ে রবীন্দ্রনাথ তাঁর প্রিয় শরৎকে নদীর কিনারে কাশগুচ্ছের সামনে স্বাগত জানাচ্ছেন। তিনি বলেছেন, আমরা বেঁধেছি কাশের গুচ্ছ, আমরা গেঁথেছি শেফালি মালা।
1: আসলে শরতের শিশির ভেজা শিউলি রবীন্দ্রনাথের গান কবিতায় ধরা দিচ্ছে বারবার। এ তো আমরা জানি, কবির প্রাণকণিকায় শরতের শুভ্র সুন্দর সুষমা বিরাজিত। রবীন্দ্রনাথের সৃষ্টি, তার রহস্যই হচ্ছে সীমা অসীমের লীলা। সেজন্যই তিনি লিখছেন, সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর। আবার শেষ সপ্তক কাব্যে ধরা পড়ছে অসাধারণ কাব্যময় প্রকাশ, যেখানে রবীন্দ্রনাথ লিখছেন, আজ শরতের আলোয় এই যে চেয়ে দেখি, মনে হয় এ যেন আমার প্রথম দেখা।

0: সীমার মাঝে অসীম তুমি, তাই তো মনের আধারে তিনি রয়েছেন প্রত্যেকটা বাঙালির গুরুদেব। আজ শরতের আলোয় এই যে চেয়ে দেখি, মনে হয় এ যেন আমার প্রথম দেখা। শরৎ ঋতুর সব ঋতুর মতোই শরৎ ও কবিকে অনন্য মাত্রায় আন্দোলিত করেছে। তাই তো তিনি নদীর কূলে কূলে, ঘুরে ঘুরে, খেতে খেতে, বিশাল আকাশের নিচে নিজের মনকে মেলে দিয়ে প্রকৃতি পাঠশালার ছাত্র হয়ে উঠেছেন। তাই তো সহজ সরল সুন্দর করে তিনি আমাদেরই মনের কথা নিজের লেখার মধ্যে দিয়ে তুলে ধরেছেন। কিভাবে তুলেছেন কবি? তিনি বলছেন, শরতে আজ কোন অতিথি এলো প্রাণের দ্বারে, আনন্দ গান গারে হৃদয়ে, আনন্দ গান গারে। তিনি বিশ্বকে দেখেছেন শিশুর সরলতায়, শুদ্ধতায়, শুভ্রতায়। তাই যখন যা কিছু তাঁর চোখে পড়েছে তাই তিনি লিখেছেন পরম মমতায়। ওগো কাণ্ডারী কে গো তুমি, কার হাসি কান্নার ধন, ভেবে মরে মোর মন, কোন সুরে আজ বাঁধিবে স্বপ্ন, কন্ত্র যন্ত্রমন্ত্র হবে গাওয়া।
1: কবি লিখছেন, বিশেষ বিশেষ ফুলে ফলে, হাওয়ায় আলোকে, আকাশে পৃথিবীতে বিশেষ বিশেষ ঋতু উৎসব চলিতেছে। সেই উৎসব মানুষ যদি অন্য মনস্ক হইয়া অন্তরে গ্রহণ না করে, তবে সে পার্থিব জীবনে একটি বিশুদ্ধ এবং মহৎ আনন্দ হইতে বঞ্চিত হয়। এই বিচ্ছেদ দূর করিবার জন্য আমাদের শান্তিনিকেতন আশ্রমে আমরা প্রকৃতির ঋতু উৎসবগুলোকে নিজেদের মধ্যে স্বীকার করিয়া লইয়াছি। শারদোৎসব সেই ঋতু উৎসবেরই একটি নাটকের পালা। আজকের গান দরিয়ায় আমরা রবীন্দ্রনাথের গানের শারদর্ঘ সাজিয়েছিলাম তারই শরতের গানে, কথায়, কবিতায়। আর শারদোৎসব যে নাটকের কথা বললাম, সেই নাটকের দুটি গান মেঘের কোলে রোদ এসেছে, আর আজ ধানের ক্ষেতের রৌদ্র ছায়ায় লুকোচুরির খেলা। এ দুটি গান যেন শরতের আবাহন নিয়ে আসে বাঙালির হৃদয়ে। দুঃখ, শোক, তাপ, বিচ্ছেদ সব কিছুর মধ্যেও শরতের অমল মহিমা চুঁয়ে পড়ে রবীন্দ্রনাথের গানে।
0: এভাবেই দেখতে দেখতে এই শরৎকাল, আশ্বিন মাস, দুর্গাপুজোর কাউন্টডাউন আমাদের শুরু হয়ে গিয়েছে রবীন্দ্রনাথকে সঙ্গে নিয়ে, মনের মধ্যে নিয়ে। আজই তার কিছু মুহূর্ত ধরার চেষ্টা করলাম। শরৎ ঋতুকে কবি কীভাবে দেখেছেন, কীভাবে এই শরৎ ঋতুকে ঘিরে নিজের মনের জাল বুনেছেন, এবং তার যে অপার্থিব সৌন্দর্য সেটা আমরা পড়তে পড়তে পেয়েছি এবং উপলব্ধি করছি। আজকের মতো একদম শেষ প্রান্তে
1: শারদোৎসবের নাটকের গানে মাতোয়ারা হই, কিন্তু আমরা গান দরিয়া শেষ করব। আপনাদের সাথে আমরাও ছিলাম উৎসবের আবাহনে, আপনারাও সবাই রয়েছেন।
0: এবং কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত আমাদের জানাতে পারেন। আজকের মতো অনুষ্ঠান থেকে, গান দরিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়ে এসেছে অনুপূর্বা এবং রণজয়ের সঙ্গে নিয়ে শ্রাবণী সেনকে।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুরিতা সাহা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে দ্য ফিউচার অব এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট ডায়নামিক্স শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অধিবেশনে ভাষণ দেবেন। দুদিনের এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। চলতি বছরের পয়লা অক্টোবর থেকে ভর্তুকিযুক্ত গৃহস্থালী এলপিজি সিলিন্ডার রিফিলের ক্ষেত্রে বায়োমেট্রিক আধার যাচাইকরণ বাধ্যতামূলক করা হয়েছে বলে কেন্দ্র সরকার জানিয়েছে। গ্যাস সিলিন্ডার সরবরাহের সময় এলপিজি গ্যাস সরবরাহকারী এজেন্সির শোরুমে অথবা সংশ্লিষ্ট তেল বিপণনকারী কোম্পানির মোবাইল অ্যাপের মাধ্যমে গ্রাহকরা এই যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে। মুম্বাইয়ের কোস্টাল রোডে আজ ভোরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি বিএমডব্লিউ গাড়ির তিন যাত্রী প্রাণ হারিয়েছেন এবং একজন গুরুতর আহত হয়েছেন। মেরিন ড্রাইভ থেকে হাজি আলীর দিকে যাওয়ার সময় লোটাস জেটির কাছে দুর্ঘটনাটি ঘটে। রাজ্য সরকার ঝাড়গ্রামে বাজপুরে মৃত দীপেন মুর্মুর পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দিয়েছে। স্থানীয় বিধায়ক, জেলাশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে মৃতের মা বেহুলা মুর্মুর হাতে গতকাল 4 লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। এই ঘটনায় আহত 22 জনের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। দুই নাবালিকা ছাত্রীকে বাড়িতে ডেকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে প্রবীর হালদার নামে এক অঙ্কন শিক্ষককে। ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার পুরসভার 15 নম্বর ওয়ার্ডের। ভারতের মহিলা হকি দল আজ এশিয়ান গেমসের উজবেকিস্তানে 19-0 গোলে হারিয়ে দিয়েছে। উজবেকিস্তানকে 19-0 গোলে হারিয়ে দিয়েছে। উল্লেখ্য, ভারত গত এশিয়াডে ব্রোঞ্জ পেয়েছিল। এর আগে 1982 সালে মহিলা দল শেষবারের মতো এশিয়ান গেমসে স্বর্ণ পদক লাভ করে। আইচি নাগুয়া এশিয়ান গেমসে ভারতের ঝুলিতে এলো প্রথম মেডেল। মেয়েদের 10 মিটার এয়ার রাইফেল টিম ইভেন্টে রুপো জিতে নিয়েছে এলাভেনিল ভালারিভান, সোনাম মাস্কার আর বিদর্শা বিনোদের টিম। এই মুহূর্তের খবর এখনকার মতো এ পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে রঞ্জনা চৌধুরী। চলতি বছরের পয়লা অক্টোবর থেকে ভর্তুকিযুক্ত গৃহস্থালী এলপিজি সিলিন্ডার রিফিলের ক্ষেত্রে বায়োমেট্রিক আধার যাচাইকরণ বাধ্যতামূলক করা হয়েছে বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে। গ্যাস সিলিন্ডার সরবরাহের সময় এলপিজি গ্যাস সরবরাহকারী এজেন্সির শোরুমে অথবা সংশ্লিষ্ট তেল বিপণনকারী কোম্পানির মোবাইল অ্যাপের মাধ্যমে গ্রাহকরা এই যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে দ্য ফিউচার অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট ডায়নামিক্স শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অধিবেশনে ভাষণ দেবেন। দুদিনের এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। আজ ভোরে মুম্বাইয়ের কালাচৌকি এলাকায় একটি গণেশ পুজোর মণ্ডপের কাছে অস্থায়ী পানীয় জলের স্টলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে এবং কমপক্ষে চারজন আহত হয়েছেন। আহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। রাজ্য সরকার ঝাড়গ্রামে বাজপুরে মৃত দীপেন মুর্মুর পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দিয়েছে। স্থানীয় বিধায়ক, জেলাশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে মৃতের মা বেহুলা মুর্মুর হাতে গতকাল 4 লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। এই ঘটনায় আহত 22 জনের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। ভুয়ো চিকিৎসক কাণ্ডে দুর্নীতি শিকড় অনেক গভীরে রয়েছে, এর পিছনে বড় চক্র কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদদত্ত মুখোপাধ্যায়। ইতিমধ্যেই স্বাস্থ্য দফতর জাল ডাক্তার ধরতে তদন্ত চালাচ্ছে। বেশ কয়েকজন ভুয়ো ডাক্তারের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে। সৌদি আরবকে লক্ষ্য করে ইয়েমেন হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় পশ্চিম এশিয়ায় উত্তেজনা চরমে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের মধ্যপ্রাচ্য সফর কিংবা এই অঞ্চলের ওপর দিয়ে যাতায়াতের বিষয়টি পুনর্বিবেচনা করার আর্জি জানিয়েছে। এই মুহূর্তের খবর শেষ হল।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 এফএম রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর,
3: নাটকের দুপুর
2: 107 এফএম রেইনবো দিয়ে নাটকের দুপুর,
3: নাটকের দুপুর।

0: স্টপ ইট, স্টপ ইট আই সে।
1: কেন কেন চুপ করব? তোমার ছেলের উপর নজর রাখবার জন্য লোক রেখে দাও, ওটা আমার কাজ না।
0: সার্টেনলি ওটা তোমার কাজ। তুমি ওর স্টেপ মাদার হতে পারো, কিন্তু সম্পর্কে তুমি ওর মা। মা কথাটা হয়তো খুব ছোট, কিন্তু পৃথিবীতে এর থেকে বড় আর কিছু নেই।
2: সিস্টার, সামান্য একটা কাজ আমার জন্য করে দিতে হবে। একটু একটু ড্রাগ আমাকে এনে দিতে হবে।
3: ড্রাগ?
2: হ্যাঁ।
3: অসম্ভব, কিছু মনে করবেন না মিশমশাই, ডাক্তার ওকে সারিয়ে তুলতে পারবে না। ড্রাগে ও এমন ভাবে এডিক্টেড হয়ে গেছে যখন কমপ্লিটলি ইউফোরিয়ার শিকার।
2: আমি চাই একটা ঠান্ডা অন্ধকার, আলো নেই, বাতাস নেই, স্যাঁত স্যাঁতে একটা ঠান্ডা ঘরের মধ্যে একলা একটা মরা মাছের মতো পড়ে থাকব।
3: তুমি জানো, তুমি জানো কি ভয়ঙ্কর বিষ তোমার শরীরে এতকাল ঢুকেছে? ডায়াসিটাইল মরফিন, ডিলাইসার্জিক অ্যাসিড, ডায়াথাইলামাইড।
4: এসব পেশেন্ট ওষুধে ভালো হয় না।
3: জানি স্যার।
4: ধমক দেয়া, রাগ করা, কিংবা এনি এক্সপ্রেশন অফ ভায়োলেন্স ওদের পক্ষে আরো মারাত্মক।
3: জানো, তোমাকে আজ এত ভালো দেখাচ্ছে, মনে হচ্ছে সূর্যটা আজ তোমাকে বঞ্চিত করেনি, তোমাকে আলো দিয়েছে, উত্তাপ দিয়েছে।
2: না না, শুধু সূর্য নয়, সূর্যের উত্তাপ আর তার সঙ্গে তোমার তোমার স্পর্শ।
5: আজকের নাটক স্পর্শ, রচনা সমীর দাশগুপ্ত, প্রযোজনা অজিত মুখোপাধ্যায়।

0: অতনু কোথায়? অতনু কোথায় গেছে? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? অতনু কোথায়
1: জানি না।
0: জানো না? তোমাকে না আমি বলেছিলাম অতনুর দিকে খেয়াল রাখবে, ও যাতে বাইরে বেরোতে না পারে সেদিকে লক্ষ্য রাখবে, কারণ বাইরে বেরোনোর চান্স পেলেই ও আবার
1: তোমার কেনা গোলাম না।
0: স্টপ ইট,
1: স্টপ। আই ওন্ট স্টপ। তোমার ছেলের উপর নজর রাখবার জন্য লোক রেখে দাও, ওটা আমার কাজ নয়।
0: স্যাডলি ওটা তোমার কাজ।
1: হোয়াট?
0: তুমি ওর স্টেপ মাদার হতে পারো, কিন্তু সম্পর্কে তুমি ওর মা। মা কথাটা হয়তো খুব ছোট, কিন্তু পৃথিবীতে এর থেকে বড় অর্থ আর কিছু নেই।
1: সেই অর্থে আমি মা হতে পারিনি।
0: তাই বলে তুমি ছেলেটাকে কিন্তু তুমি বাঁচাতে পারতে শীলা। অতনুকে যদি তুমি বুঝতে দিতে তুমি ওর মনের কাছাকাছি আছো, তাহলে ওর এরকম সর্বনাশ হতো না।
1: ওই একই কথা আমিও তোমার সম্পর্কে বলতে পারি।
0: কি বলতে পারো?
1: উত্তেজিত হইও না, তুমি ওর বাবা। বলো তো, বিং আ ফাদার, তুমি ওর জন্য কতটুকু সময় দিয়েছো, কতটুকু খোঁজ খবর নিয়েছো, বলো।
0: তোমার তোমার কথাগুলো তেতো লাগলো, হয়তো সত্যি, কিন্তু কিন্তু কাজ নিয়ে ব্যস্ত না থাকলে এই বাড়ি গাড়ি একুলে ব্যাংক ব্যালেন্স এত কমফর্ট এত লাক্সারি কোথায় পেতে, কোথায় পেতে শিলা?
1: দ্যাটস আ লেম এক্সকিউজ।
0: লেম এক্সকিউজ?
1: ইয়েস, আ লেম এক্সকিউজ।
0: আমি তোমায় বিয়ে করেছিলাম কেন জানো? I felt you will act, no, no, no, not act, but you will be his mother, ma, ma. Ma, okay, dekhbe, bhalo bashbe, sneho korbe, company debe, kintu tumi...
1: Amar tu ekta akanka ache, kichu chawar ache, kichu power ache. Shami hishebe kototuku daitto palon koreche tumi, hein? Kototuku? Botto beshi shartho par tumi, too selfish.

0: হ্যালো হ্যালো, অমিত, অমিত বলছো? আমি আমি অতনুর বাবার কথা বলছি। আচ্ছা, অতনু কি আজ তোমাদের ক্লাবে গিয়েছিল? হ্যাঁ, না না না, এখনো বাড়ি ফেরেনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, দুপুরে বাড়ি ছিল না, না নীরাদের বাড়িও যায়নি, আমি টেলিফোন করেছিলাম। ও ও, আচ্ছা ঠিক আছে।
1: কোথায় গিয়েছিলে? জবাব দিচ্ছ না কেন?
2: কি জবাব দেব মিস্টার অলোক সেন?
1: এভাবে এভাবে নিজের সর্বনাশ করছো কেন অতনু? কেন করছো
2: সর্বনাশ? চলে যান না, বলেছি তো আমার কাছে আপনি আসবেন না। কেন আসেন, কেন কেন কেন আসেন এখানে?
3: আপনি অসুস্থ তাই।
2: কে বলেছে আমি অসুস্থ? কে? মাই ফাদার অলোক সেন?
3: না মানে,
2: এই শুনুন সিস্টার, আপনি আমার একটা উপকার করবেন?
3: বলুন।
2: সামান্য সামান্য একটা কাজ আমার জন্য করে দিতে হবে। আমার জন্য একটু একটু ড্রাগ এনে দিতে পারবেন?
3: ড্রাগ?
2: হ্যাঁ।
3: অসম্ভব।
2: কেন?
3: এ আপনি কি বলছেন?
2: প্লিজ একটুখানি, আমি আমি আপনাকে ডিটেইলস বলে দিচ্ছি, কোথায় গেলে আপনি ড্রাগ।
3: না না, এ আমি পারবো না।
2: সিস্টার বিশ্বাস করুন, এতে আমার উপকার হবে। ড্রাগ, শুধু ড্রাগ পেলে আমি বাঁচবো। নইলে কিন্তু আমি আপনার এই দুটো হাত ধরে আমি মিনতি করছি, প্লিজ একটু, শুধু আজকে আজকের জন্য একটু ড্রাগ আমাকে এনে দিন। আমার সেই যন্ত্রণাটা, সিস্টার সিস্টার নিয়ে আসুন প্লিজ প্লিজ। আচ্ছা শুনুন, আপনার এই ঘুমের ইঞ্জেকশনটা, ওটা তো আমার ডিউ, ওটা আমাকে দিন প্লিজ প্লিজ।
4: আমি ঠিক বুঝতে পারছি না নীরা, তুমি কি পাগল হয়ে গেলে? হ্যাঁ, হ্যাভ গন ম্যাড। আচ্ছা, যে মানুষটা মনের দিক থেকে শরীরের দিক থেকে মারা যাচ্ছে তাকে তাকে তুমি বিয়ে করতে চাও? আই এম সরি টু সে, মানে ব্যাপারটা একটু মেলোড্রামা হয়ে যাচ্ছে না?
5: না মাসিমা, মেলোড্রামা নয়, আমি সত্যিই চাই। তবে হ্যাঁ, এটা একটা ব্যতিক্রমের ঘটনা তো বটেই, আর ব্যতিক্রমের পেছনে তো একটা মানে থাকে, রেশনালিটি থাকে।
4: নীরা, তুমি ঠিক কি বলতে চাও বলো তো, মানে আই মিন হোয়াটস ইওর ইন্টেনশন?
5: মাসিমা মাসিমা, আমাদের বছরখানেক হলো রেজিস্ট্রেশন হয়ে গেছে। হ্যাঁ, ওই আপনাকে বলতো, কিন্তু এখন আমি ওকে আমার কাছে নিয়ে যেতে চাই। আমি কথা দিচ্ছি আমি ওকে সুস্থ করে তুলবই। অনেকদিন ধরে ভেবেছিলাম আপনাকে কথাটা বলবো, কিন্তু
4: তুমি তুমি ডাক্তার ঠিকই, কিন্তু ওকে বড় বড় ডাক্তাররা দেখছেন নীরা।
5: হ্যাঁ দেখছেন, কিন্তু মাসিমা যে ধরনের ট্রিটমেন্ট ওর হওয়ার দরকার সেটা হচ্ছে না।
1: তার মানে?
5: কিছু মনে করবেন না মিশাই, ডাক্তার ওকে সারিয়ে তুলতে পারবে না।
4: কেন?
5: ড্রাগে ও এমনভাবে অ্যাডিক্টেড হয়ে গেছে যে ও এখন কমপ্লিটলি ইউফোরিয়ার শিকার। ও এখন ডিপ্রেশনের স্টেজে রয়েছে, হেরোইন আর এলএসডি ওর গোটা নার্ভাস সিস্টেমকে একেবারে জাগে। ওসব কথা, এখন প্রয়োজন ওর সেবা যত্ন আর অফুরন্ত ভালোবাসা, স্নেহ, মমতা। কিছু মনে করবেন না, আমার মনে হয় সেটা ও কখনো আপনাদের কাছ থেকে পায়নি।
4: এসব এসব তুমি কি বলছো নীরা?
5: দেখুন, আপনাদের

0: সম্মান করবার ইচ্ছে আমার নেই, কিন্তু আমি একটু মিথ্যে বলছি না। বলুন বলুন না, আপনারা ওর জন্য কতটুকু ভেবেছেন, কতটুকু সময় আপনারা ওর জন্য দিয়েছেন, বলুন না। আপনারা কি ভেবেছেন কখনো অতনুর মতো একজন ব্রিলিয়েন্ট ছেলে, সাহসী ছেলে, যে জীবনটাকে হাতের মুঠোর মধ্যে রেখে, আমি যদি বলি যে আপনাদের অনাদর, আই মিন ল্যাক অফ প্যারেন্টাল কেয়ারই ওর সর্বনাশের জন্য দায়ী?
1: কিন্তু নীরা, নীরা, একটা ব্যাপার আমি কিছুতেই মেলাতে পারছি না। অতনুর কি এমন প্রবলেম হয়েছিল যার জন্য ওরকম ড্রাগ অ্যাডিক্ট হয়ে পড়ল?
0: এই প্রশ্নটা আমি আপনাদের করব ভেবেছিলাম। সমস্যা, অতনুর মতো একজন স্মার্ট, ডাইনামিক, শুধু তাই নয়, কি উচ্ছ্বাস ছিল ওর, কি চমৎকার কবিতা আবৃত্তি করত। তবে একটা ব্যাপার আমি ওর মধ্যে লক্ষ্য করেছিলাম, ওর মধ্যে কোথায় একটা যন্ত্রণা লুকিয়েছিল, একটা কষ্ট। আর আমার মনে হয় তো ভীষণ ওর বোধ হয় একা লাগে নিজেকে, কিরকম নিঃসঙ্গতার একটা অভিমান বই নিয়ে বেড়াচ্ছে বলে মনে হতো, কারণটা ধরতে পারতাম না। একদিন বুঝলাম, আমার ফাইনাল পরীক্ষা, আমি ঘরে বসে পড়ছি, রাত তখন প্রায় 11টার মতো হবে, হঠাৎ ও এলো। কি ব্যাপার অতনু, এত রাত্রিরে কি হলো, কথা বলছো না কেন, কি হয়েছে? কি
1: বাড়িতে বাড়িতে ভালো লাগছিল না, তাই চলে এলাম। একা একা কতক্ষণ বাড়িতে বসে থাকা যায়? তুমি তো জানো নীরা, আমি একা একা কিছুতেই থাকতে পারি না।
0: কেন মাসি মামি সমস্যায়?
1: কেউ নেই বাড়িতে। মিস্টার অলোক সেন, আ ভেরি এফিশিয়েন্ট ডায়নামিক সেলস ম্যানেজার, হি ইজ নাও অন টুয়ার, আজ 11 দিন বাড়ি নেই। অবশ্য অবশ্য বছরে উনি বাড়িতে থাকেন 15-16 মতো। হ্যাঁ, নট মোর দ্যান দ্যাট। আমার সঙ্গে তার দেখা হয়। আচ্ছা নীরা, নীরা, তোমার বাবার সঙ্গে তোমার রোজ দেখা হয়?
0: হবে না, বাবার সঙ্গে তার মেয়ের দেখা হবে না।
1: হ্যাঁ ঠিকই তো। আচ্ছা নীরা, তোমরা গল্প করো, কথা বলো, মানে হাসো।
0: বাচ্চা ছেলের মতো এসব কি বলছো অতনু?
1: ঠিকই। আচ্ছা নীরা, তোমার অসুখ করলে তোমার বাবা তোমার মাথার পাশে বসে তোমার মাথায় হাত বুলিয়ে দেন, পাখার বাতাস করেন, মাথায় জল পট্টি দিয়ে ডাক্তার ডেকে আনেন?
0: আচ্ছা তুমি এরকম ভাবে জিজ্ঞাসা করছো কেন বলো তো?
1: না নীরা, আমার কথাগুলো হয়তো বোকার মতো লাগছে।
0: অতনু,
1: না, তোমার অস্বাভাবিক মনে হচ্ছে আমি জানি, কিন্তু যা বলছি তা সত্যি। তুমি বিশ্বাস করবে, আমার আমার তো 30 হলো, আমি বাবার সঙ্গে, আমার নিজের বাবার সঙ্গে এই 30 বছরে কথা বলেছি হার্ডলি কি জানি কবার বলেছি। তুমি জানো নীরা, বাবার সঙ্গে না আমার তেমন ভালো করে আলাপই হয়নি, কারণ বাবা তো আমাদের সংসারের মধ্যে থেকেও বাইরের মানুষ, অফিস, টুয়ার, পার্টি, কনফারেন্স, এইসব নিয়েই বাবার সংসার। আমার আমার খুব কষ্ট হয় জানো, একা একা থাকতে। আমার আমি জন্ম হওয়ার পর থেকেই তো এত একা লাগে।
0: মাসিমা?
1: মাসিমা মানে তুমি মিসেস শীলা সেনের কথা বলছো?
0: অতনু,
1: মাসিমা
0: হাসছো কেন? হাসছো কেন অতনু?
1: হাসবো না, তুমি এমন একজনের নাম করলে, এমন একজনের, না, আমার মাও খুব ব্যস্ত, সমাজ কল্যাণ নিয়ে ব্যস্ত, আমার কথা ভাববার তো তার সময় নেই। তিনি সমষ্টির কথা, গোটা দেশের কথা, গোটা সমাজের কথা ভাবেন, ডেস্টিটিউটদের উপকার করেন। আসলে আমার মা বেঁচে থাকলে আমার এত কষ্ট হতো না নীরা। মাকে আমার স্পষ্ট করে হয়তো মনে নেই, কিন্তু আবছা একটা স্মৃতি, একটা ছোট্ট ছোট্ট নক্ষত্রের মতো আমার এই অন্ধকার জীবনটাকে আমার একটা হালকা আলো দেয় মাঝে মাঝে। তখন এত একা আমি, তবু যেন আমার মাকে খুঁজে পাই। আর যখন আমার ক্লান্ত শরীরটা বিছানায় এড়িয়ে দিই, তখন মনে হয় মা বসে আমার আমার মাথার পাশে বসে আমার কপালে হাত রেখে গান গেয়েছে।
0: অতনু, কখনো তো বলনি যে তোমার মা?
1: হ্যাঁ, আমার যখন 10 বছর বয়স তখন মার ক্যান্সার হয়েছিল। বাবাকে তো বাইরের কাজ নিয়ে বরাবরই ব্যস্ত থাকতে হতো। বাবা বোধ হয় আমার এই চারপাশের শূন্যতাটা ভরিয়ে রাখবার জন্যই দ্বিতীয়বার বিবাহ করেছিলেন। কিন্তু শূন্যতা আমার ভরল না।
0: আমি তো আছি হয়তো না?
1: হ্যাঁ
0: আমি তো আছি।
1: হ্যাঁ তুমি আছো, হ্যাঁ তুমি তো আছো। তাই তো যখনই অস্থির হয়ে পড়ি, যখন সমস্ত এই একাকিত্ব আমার গলাটা চেপে ধরে বুকের ভেতর যন্ত্রণা করতে থাকে, তখনই তো আমি ছুটে ছুটে আসি তোমার কাছে।
0: এত কষ্ট পেতে আমি কখনো দেখিনি তোমাকে। কষ্ট পেয়ে না অতনু, অতনু হাহাকারের যন্ত্রণাটা কত ভয়ঙ্কর, যেটা সত্যি সেটাকে তো মেনে নিতে হয়। সূর্য তো কখনো কখনো ছায়া ফেলে পৃথিবীর উপরে, মানুষের জীবনটাও তো সেই রকম। কখনো সেখানে যন্ত্রণার প্রতিবিম্ব পড়বে না, তা কি হয় কখনো? তবে এরই মধ্যে যে আলো খুঁজে নিতে পারে, আনন্দ খুঁজে নিতে পারে, তার কাছেই জীবনটা সম্পূর্ণভাবে ধরা দেয়।
1: মেয়েরা মেয়েরা আমার কি মনে হয় জানো, মনে হয় সূর্যদেব বোধ হয় তার সব আলো সব উত্তাপ সব কিছু তোমার উপর অকৃপণে ঢেলে দিয়েছেন, নইলে এই জটিল জীবনের কথা এত সহজ করে কি করেছেন বলো?
0: কিন্তু ভাবনাই যে মানুষ ভারী হয় অতনু, তাই তো।
1: মেয়েরা তোমার ডাক্তার না হয়ে দার্শনিক হওয়া উচিত ছিল, না না কবি।
2: বিশ্বাস করো মীরা, ওর যে আমাদের বিরুদ্ধে এত অভিযোগ আমরা জানতাম না। ও যদি কখনো মুখ ফুটে বলতো তাহলে।
0: সন্তানের এই অভাব বোধ মা বাবা ছাড়া কে ভালো করে বুঝতে পারে বলুন? ওকে বোঝার দায়িত্ব তো আপনাদের ছিল।
3: তুমি যখন সবই জানো তখন তোমার কাছে বলতে আমার লজ্জা নেই। আমি I am a failure personality. I am an idiot husband. I am a cruel father. অতনুর মাকে আমি বাঁচাতে পারিনি, ওকে আমি নেগলেক্ট করেছি। বিয়ের 11টা বছর ওর যে কিভাবে কেটেছে আমি জানতাম না। চোখে আমার তখন বড় হবার স্বপ্ন, রক্তে কেরিয়ারের নেশা।
0: এখন সব থাক থাক মিশমশাই, যে অতীত ভুলে ভরা, কি লাভ সেই অতীতের কবর খুঁড়ে কষ্ট পাওয়া, তার চাইতে বরঞ্চ আমরা।
3: তুমি ঠিকই বলছো মা, আমার জীবনটা সত্যি ভুলে ভরা। আজ আমি কেরিয়ারের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছি, এত বড় বাড়ি করেছি, গাড়ি করেছি, টাকা করেছি, কিন্তু কার জন্য করেছি এসব? কার জন্য একটা পিতৃমাতৃহীন অনাথ শিশুর মতো একা একা বড় হয়েছে অতনু? মাই অনলি সান, ও যে কি করে ইঞ্জিনিয়ার হয়েছিল, কোনো কন্ট্রিবিউশন নেই আমার। ও একা একা বড় হয়েছিল, একা একা মানুষ হয়েছিল। আর আমি তুমি তাদেরকে নিয়ে যাও নীরা, এই অন্ধকার নরক থেকে তুমি ওকে নিয়ে যাও, ওকে বাঁচাও। তুমি ছাড়া কেউ ওকে বাঁচাতে পারবে না, কেউ না।
1: তুমি তুমি আমাকে এখানে নিয়ে এলে কেন?
0: কেন আমার কাছে থাকতে তোমার ভালো লাগে না?
1: না
0: সে কি, তুমি তো বলতে আমার কাছে থাকলে তোমার ভালো লাগে, আমার চোখ দুটোর দিকে তাকিয়ে তুমি নির্ভর করতে পারো, আমাকে তোমার বিশ্বস্ত মনে হয়, বলতে না?
1: আচ্ছা তোমরা সবাই মিলে আমাকে এত বিরক্ত করো কেন বলো তো? আমাকে একটু একা থাকতে দিতে পারো না? আই ওয়ান্ট টু লিভ অ্যালোন, আমি একটু একা একা থাকতে চাই, প্লিজ।
0: আমি তোমাকে আর একা থাকতে দেবো না, আমি এখন থেকে সব সময় তোমার সঙ্গে থাকবো।
1: আমার আমার জেগে থাকতে ভালো লাগছে না, আমি ঘুমাবো। শোনো আমাকে তুমি একটু ঘুমের ওষুধ দাও।
0: এখন কেউ ঘুমোয়?
1: আমি ঘুমাবো।
0: এসো এদিকে এসো।
1: কেন
0: এসো না?
1: কেন
0: এসো, আমার হাতটা ধরো, আমার হাতটা ধরো, এবার এসো এসো, একটু এসো, একটু একবার এসো।

0: রান্নাটা দিয়ে বাইরে তাকাও। তাকাও না, দেখো কিছু দেখতে পাচ্ছ?
1: আমি আমি কিছু বুঝতে পারছি না।
0: তোমার কিছু চোখে পড়ছে না?
1: না
0: কিচ্ছু না।
1: না
0: ওই দেখো হাজার হাজার মানুষের কোলাহল, কর্মব্যস্ততা, টগবগে তাজা জীবন, দুপুরের চড়া রোদ, উত্তাপ, আলো, এসব চোখে পড়ছে না তো?
1: না এসব আমার জন্য নয়। তুমি জানলাটা বন্ধ করে দাও, আলো আমার সহ্য হয় না, ওই উত্তাপ আমার অসহ্য লাগে। আমি আমি চাই একটা ঠান্ডা অন্ধকার, আলো নেই, বাতাস নেই, স্যাঁতস্যাঁতে একটা ঠান্ডা ঘরের মাঝখানে একটা মরা মাছের মতো পড়ে থাকতে ইচ্ছা করে আমার।
0: কেন কেন তুমি মরা মাছের মতো পড়ে থাকবে? তুমি ছুটবে, দৌড়বে, লাফাবে, হাসবে ঠিক আগের মতো, মাথা ঝাঁকিয়ে শরীরটা ইস্পাতের মতো টান টান করে দরাজ গলায় তুমি না আবৃত্তি করতে? আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। তারপর যেন কি? তারপর বলো না, বলো না, আমি ভুলে গেছি। অত তুমি বলো না, তারপর কি?
1: তারপর
0: তারপর
1: তারপর
0: তারপর কি?
1: ধরি
0: ধরি
1: মৃত্যুর সাথে পঞ্জা,
0: ধরি মৃত্যুর সাথে পঞ্জা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর
1: আমি উন্মাদ, আমি উন্মাদ, আমি আমি ঝঞ্ঝা।
0: এইভাবে নয়, এভাবে তুমি বলতেই না। তোমার বলার মধ্যে সূর্যের আগুন ঝলসাতো, তোমার চোখ দুটো বেপরোয়া হয়ে উঠতো। সেইটাই তো জীবন, অত তোমার তো সেই জীবনটাই প্রাপ্ত। ছিনিয়ে নিতে হবে তোমার সেই জীবনটাকে, ফিরিয়ে আনতে হবে সেই ভঙ্গি, সেই কণ্ঠ, সেই সুর। এসো এসো আমার সাথে, বলো বলো বলো আমার সঙ্গে, ধরি মৃত্যুর সাথে পঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা। বলো, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী,
1: আমি ভীতি ধরিত্রী, আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চিরধীর। আমি পারবো না, আমি পারবো না, পারবো না, পারবো না নীরা।
2: এসো এসো নীরা, সিট ডাউন। তারপর বলো, তোমার পেশেন্ট কেমন আছে?
0: ভালো নয় স্যার, মনের দিক থেকে বড্ড দুর্বল হয়ে গেছে। তাছাড়া একটা বিশেষ সময়ের সঙ্গে নেশাটা এমনভাবে কন্ডিশনড হয়ে গেছে যে আমি।
2: শোনো নীরা, এসব পেশেন্ট ওষুধে ভালো হয় না।
0: জানি স্যার।
2: ধমক দেয়া, রাগ করা কিংবা এনি এক্সপ্রেশন অফ ভায়োলেন্স ওদের পক্ষে আরো মারাত্মক। ভালোবাসা দিয়ে, মমতা দিয়ে, সেবা দিয়ে ওকে ভরিয়ে রাখতে হবে। আচ্ছা, ও তো ইঞ্জিনিয়ার।
0: হ্যাঁ স্যার।
2: ওর ইন্টারেস্ট আছে এমন কোন বিষয় তোমার জানা আছে?
0: হ্যাঁ, ও খুব ভালো কবিতা বলতে পারে, চমৎকার ছবি আঁকতে পারে। গত বছর একাডেমিতে ওর একটা আর্ট এক্সিবিশন হয়েছিল।
2: শোনো, ওকে তোমার কাজ দিতে হবে, পার্টিকুলারলি যে সময়টাতে ও ড্রাগের জন্য পাগল হয়ে ওঠে সেই সময়টাতে ওকে ইনভলভ রাখতে হবে।
0: আচ্ছা,
2: আমি তোমাকে একটা আইডিয়া দিতে পারি।
0: বলুন স্যার।
2: অবশ্য অবশ্য তোমাকে কিছুটা মিথ্যের আশ্রয় নিতে হবে। শোনো,

0: ওই ওই সাতটা বাজলো, সাতটা। এখন এখন আমি কি করি? আচ্ছা, ওই দরজাটা কি বন্ধ? কি তাহলে কি করবো আমি এখন? এখন যদি একটু ড্রাগ না পাই তাহলে
1: দুটা বনসে ছিঁড়ে যাচ্ছে, রক্ত মাংস সব কিছু যেন তলা পাখিয়ে চিনা পাচ্ছি না। কি এক ভয়ঙ্কর ভয়ঙ্কর অস্থিরতা আমার গোটা শরীরটাকে।
0: কি ঘরের আলোটা জ্বলছে কেন?
1: অন্ধকার ছেড়ে আমার অন্ধকার। নীরা, নীরা, নীরা!
2: দিদিমণি এখনো হাসপাতাল থেকে ফেরেননি।
0: তুমি দরজাটা খোলো।
2: আমি পারবো না, দিদিমণি বলে গেছে কেউ যেন দরজা না খুলে।
0: আমি বলছি তোমাকে, দরজা খোলো, দরজা খোলো, নাহলে কিন্তু আমি ভেঙে ফেলবো সব।
2: আপনার ইচ্ছে হলে ভাঙেন, আমি দরজা খুলতে পারবো না।
0: খুলবে না, তোমার দিদিমণির হুকুম।

0: দেখো আমি কি করতে পারি, খুলবে না তুমি, খুলবে না, সব মেরে ফেলবো।
1: কি হয়েছে কি?

0: পাগল পাগল করে তোলে। আমার তখন কোনো চৈতন্য থাকে না, বোধ থাকে না, আমি আর নিজের মধ্যে নিজে থাকি না। নীরা,
1: আসলে সময়ের সঙ্গে তোমার নেশাটা এমন ভাবে জড়িয়ে গেছে, ঠিক হয়ে যাবে, কিছু দিন যেতে দাও, কিছুটা সময়ে
0: দিন যেতে দাও। কিন্তু আজকের দিনটা, আজকের এই সময়টা, এই মুহূর্তটা আমি যে নিজেকে সামলাতে পারছি না। হিরোইন, হিরোইন আমাকে হাত ছেড়ে দিয়ে ডাকে, আমার এই অবস্থায় এগুলো সব দাপাদাপি করতে থাকে, কেন কেন কেন নীরা কেন?
1: এইটাই তো ভয়ঙ্কর এফেক্ট ড্রাগের। আমাদের শাস্ত্রে একে বলে ইউফোরিয়া, অর্থাৎ আনপ্রেডিক্টেবল প্লেজারের আকাঙ্ক্ষা, যে আকাঙ্ক্ষার পরিণাম হচ্ছে কোমা, ডেথ অ্যাডিকশন। অতনু, এর হাত থেকে নিস্তার পেতে হলে তোমাকে কাজ করতে হবে, বিশেষ করে এই সময়টাতে, ঠিক এই সময়টাতে তুমি এমন কাজে নিজেকে ইনভলভ রাখবে যাতে তোমার স্নায়ুগুলোর টান টান থাকে, অর্থাৎ এমন কাজ করবে যাতে তুমি উত্তেজনার আনন্দ পাও। ইউ হ্যাভ টু ক্রিয়েট অ্যান এক্সাইটেড মোমেন্টাম, ইউ গেট মাই পয়েন্ট?
0: আই ডু, কিন্তু আমি তো আর কোনো কাজ করতে পারবো না নীরা।
1: কেন?
0: আমার নার্ভসগুলো সব প্যারালাইজড হয়ে গেছে, আমার রক্তে আর উত্তাপ নেই। আমার দেখো দেখো দেখো, আমার হাত কাঁপে,
1: শুধু
0: কাঁপে,
1: আমি জানি।
0: আর ভয়, কি আর ভয়, আমাকে আমাকে আচ্ছন্ন করে রাখি।
1: কিসের ভয়? অতুল,
0: ভ্যাম্পায়ার।
1: হ্যাঁ, ভ্যাম্পায়ার।
0: হ্যাঁ, ভ্যাম্পায়ার। তুমি দেখেছো কখনো যারা রক্ত চুষে চুষে খায়? আমি দেখেছি ভ্যাম্পায়ার। না না, মানুষ যেন না, মানুষ তো না, ওটা ওটা ভ্যাম্পায়ার।
1: বাজি বাজি ভাবো যে তুমি, আমি বলছি তুমি ভালো হয়ে যাবে, তুমি আগের মতো দৌড়বে, লাফাবে, হাসবে, কাজ করবে, এত ভেঙে পড়লে কি চলে?
0: দেখো, আর সবাই যারা ভালো আছে তারা সবাই আমার দিকে আঙুল দেখিয়ে বলছে, অতনু সেন, ওই যে অতনু সেন, তোমাকে সোশ্যালি বয়কট করা হলো, এবারে ড্রাগ অ্যাডিক্ট, ড্রাগ অ্যাডিক্ট। কি নোংরা এই বিশেষণটা, নোংরা, ময়লা, সবকিছু যেন আমার সর্বাঙ্গে মাখামাখি। এত ঘেন্না, এত এত ঘেন্না করে, মনে হয় নিজের মুখ থেকে একতাল থুতু ছুঁড়ে নিজের মুখে মারি, তারপর সারা মুখটায়। দাদা, I should be morally condemned. I should be socially banned. I should be kicked out from this society.
1: Bibeke shapta je chobul marchi. Eta kot jemta. Ei dekhecho? Otono, ashol kotha dei tomake bola hoyni.
2: Asian Games 2026 Aichi Nagoya.
3: बढ़ते दिन के साथ धीरे धीरे बढ़ रही है खिलाड़ियों की उम्मीदें और हौसले मेडल जीतने के लिए। नमस्कार, 20वें एशियाई खेलों की ताज़ा अपडेट के साथ एक बार फिर हाजिर हूँ मैं कविता,
4: एंड आई एम दर्पंती किया।
3: अब तक भारत के शेड्यूल पर नजर डालें, खेलों पर नजर डालें, तो अब भारत 2 मेडल जीत चुका है शूटिंग में। 10 मीटर एयर राइफल वुमेन्स टीम में आया है भारत का पहला मेडल, जो जीता है एला वनिल वलारीवन, सोनम मस्कर, विदर्शा विनोद ने। वहीं इसी की इंडिविजुअल प्रतिस्पर्धा में एला वनिल ने सिल्वर मेडल अपने नाम किया है।
4: Right, so 2 medals for Ella Vanil Valarivan, who hails from Tamil Nadu, and she calls Gagan Narang her mentor. And the interesting bit is that in the 2010 Asian Games in Guangzhou, Gagan Narang also achieved the same feat. He had won 2 silver medals, one in the individual event, one in the team event, and that's exactly what Ella Vanil has done today. And obviously, as Kavita told you, alongside Sonam Maskar and Vidarsha Vinod, she also won a medal in the team event. So India now are at 9th spot in the medals table, still early days with those 2 medals, but there are 2 more medals which have been confirmed but are not currently reflecting on that medals table. One in MMA, we have been telling you again and again that Suchika Tarial has confirmed at least a bronze by entering the semi-finals in the women's 60 kilogram category. However, another medal has now been secured in cricket as well. The Indian women's team have won their semi-final contest in a one-sided manner. They steamrolled Bangladesh.

0: স্টপ ইট
1: কতকাল বাদে তুমি লেবু চা খেতে চাইলে বলো তো হরিহর না থাক আমি বানিয়ে আনছি
2: না না না না তুমি তুমি বসো তুমি বসো আমি বলছি
3: হরিহর একটা লেবু চা দিয়ে যাও
1: হরিহর একটা লেবু চা দিয়ে যাও সত্যি কতদিন বাদে তোমাকে সেই তোমাকে সেই অতনুষেন মনে হচ্ছে আমার এত ভালো লাগছে না একটা কথা জিজ্ঞাসা করব
2: হ্যাঁ বলো
1: শোনো কোনো কোনো রিয়াকশন হবে না তো তোমার
2: না
1: আমার গা ছুঁয়ে বলো
2: বলছি তো হবে না
1: আচ্ছা আমি লক্ষ্য করেছি তুমি সবসময় কি একটা ভাবো একটা ভয় তোমাকে ঘিরে রাখে তারপর ওই যে একটা কথা ভ্যাম্পায়ার এই কথাটা তুমি প্রায় বলো কাকে এত ভয় পাও তুমি ভ্যাম্পায়ার তোমার কাছে একটা একটা কন্ডিশন রিফ্লেক্সের মতো কি হলো কি হলো বড় বড় চোখ করে তাকিয়ে আছো কেন
2: তুমি তুমি বারবার বারবার আমাকে কেন ওই ওই ভ্যাম্পায়ার কথা মনে করিয়ে দাও
1: আমাকে বলতেই হবে কাকে এত ভয় পাও তুমি ভ্যাম্পায়ার বলে সত্যি কিছু নেই কিন্তু ওটা তোমার কাছে সিম্বলিক আসলে আসলে তুমি ফিয়ার সাইকো

0: সে ভুগছো, আর এই ভয়টা যতদিন না তোমার কাটবে ততদিন তুমি
1: ফিয়ার সাইকোসিস। না নিরা, না ফিয়ার সাইকোসিস নয়, আমি আমি একটা বছর ধরে এমন একটা একটা ঘৃণা, এমন একটা কষ্ট আমার আমার সমস্ত চেতনার মধ্যে বয়ে নিয়ে বেড়াচ্ছে, আর এমন একটা ঘটনা, আর সেটাও এমন একটা মানুষকে নিয়ে, না পারি বলতে না পারি। মেয়েরা, তোমাকে আমি শেষবারের মতো বলে দিচ্ছি, তুমি আর কখনো কখনো আমাকে এই নিয়ে জিজ্ঞেস করবে না।
0: হ্যাঁ আমি জিজ্ঞেস করবো, আমাকে জানতে হবে আসল ঘটনাটা কি, কেন কেন কিসের জন্য, কাকে এত ভয় পাও তুমি, কার জন্য তোমার এত ঘৃণা জমাট বেঁধে রয়েছে, আমাকে জানতে হবে, বলো বলো বলো ঘটনাটা।
1: আমাকে আমাকে কোনো প্রশ্ন করো না মেয়েরা,
0: ঘটনাটা কি বলো বলো, ঘটনাটা কি?
1: আমার মাথার ভেতরটা দাপাদাপি করছে,
0: বলো বলো।
1: পারবো না, আমি পারবো না, তুমি চলে যাও, চলে যাও নীরা।
0: না তোমাকে বলতেই হবে, বলো কাকে এত ভয় পাও, কাকে কাকে এত ঘৃণা করো, বলো বলো।
1: না না, আমাকে দুর্বল করে দিও না, আমাকে দুর্বল করে দিও না, আমি কিছু এই ঘটনাটা
0: বলো
1: নীরা, তুমি তুমি চলে যাও, চলে যাও, না তোমার কথা আমি
0: অতনু
1: তোমার গালের কাছটায় ঠোঁট কেটে রক্ত, আমি আমি কি পাগল?
0: দাও দাও পেপার বেটটা আমার হাতে দাও, দাও এবার বসো, এইখানটায় বসো বসো, এবার আমার চোখের দিকে তাকাও তো, আমার চোখের দিকে, সোজা চোখের দিকে তাকাও, তাকাও।
1: এই তো,
0: আমার চোখে কোনো পাপ দেখতে পাও তুমি?
1: না।
0: কোনো লোভ?
1: না।
0: কোনো স্বার্থপরতা?
1: না।
0: তাহলে তাহলে তোমার কিসের ভয়ে অতনু? অতনু, যে ঘটনাটা তোমার বুকের মধ্যে পাথর হয়ে আছে, সেই পাথরটাকে বুক থেকে নামিয়ে দাও, দেখবে তুমি কত হালকা হয়ে গেছো। অতনু
1: নীরা, আমি যে নরকের ভেতর দিয়ে যাচ্ছি তার বাইরে দাঁড়িয়ে তোমার সুন্দর সূর্যকরজল পৃথিবীটাতে পা রেখে ওই রকম বলা বড় সহজ নীরা, পারতে পারতে তুমি আমাকে এইসব কথা বলতে, যদি তোমার মা তোমার মা তোমার বাবার সরলতাকে এক্সপ্লয়েট করে একটা একটা পারভার্ট একটা সেক্স ম্যানিয়াকা।
0: অতনু
1: দাদা, আমি বলে ফেলেছি, আমি আমি বলতে পেরেছি, এতদিন ধরে যে কথাটা একটা একটা বিরাট পাহাড়ের মতো আমার সমস্ত চৈতন্যটাকে ডুবিয়ে রেখে দিয়েছিল, একটা পাকে পাকে আমাকে জড়িয়ে ঘটনাটা ঘটেছিল 1986 সালের 11 জুন, রাত তখন 7টা, না না আমার মনে আছে 7:30। মেয়েরা, বাইরে তখন তুমুল বৃষ্টি,
2: দেখিনি।
0: আমি দেখিনি ভালো করে, ও বাড়িতে থাকে কদিন। এই অনিন্দ, তুমি তুমি কিন্তু আজ অনেক দূরে বসে কথা বলছো, প্লিজ কাছে এসো।
2: তোমার ছেলে এখন চলে আসবে না তো?
0: ও কি তুমি ভয় পাচ্ছ? না, ও এখন আসবে না।
2: শীলা, এখন যদি তোমার স্বামী চলে আসেন?
0: সো হোয়াট, আসুক না, আমি একটু ভয় পাই না।
1: আমি আমি বাড়ি থেকে পালিয়ে গেলাম, কি করবো ঠিক করতে পারছিলাম না, ভাবলাম ভাবলাম সুইসাইড করি। মাথার ভেতরটা তখন আমার ব্ল্যাঙ্ক, সমস্ত নার্ভসগুলো রাগে ঘৃণায় যন্ত্রণায়, এইরকম একটা মুহূর্তে আমার দেখা হলো অশোকের সঙ্গে, ওকে সব বলে ফেললাম, বমির মতো উগড়ে দিলাম সমস্ত নোংরা ডাক্ত ঘটনাটা, যেন নীরা আমি সব সব কিছু ভুলতে চাইছিলাম, বলতে চাইছিলাম আমার আমার স্মৃতি, আমার সত্তা,

0: আমার ভবিষ্যৎ সব কিছু লুপ্ত হয়ে যাক। And that day I took the first dose of drug.
1: অতনু আশ্চর্য, যার তোমার সম্পর্কে কোনো উৎসাহ নেই, কোনো ভাবনা নেই, কোনো দায়িত্ব নেই, তার জন্য কেন তুমি নিজের জীবনটাকে নষ্ট করতে বসেছিলে? কেন? মানুষের জীবন তো আর ভাঙাচোরা নৌকো নয়। ওঠো, অনেক বেলা হলো, তোমাকে স্নান করিয়ে নিয়ে আসি। চলো ওঠো, ওঠো, নিজে নিজে ওঠো, না নিজে নিজে, নিজে নিজে ওঠো।
0: আমি বলে পারবো না নীরা।
1: পারতে তোমাকে হবেই, তুমি পারবে। আচ্ছা, তুমি কি একটা গৃহপালিত পশুর মতো আমার কাছে বন্দী থাকতে চাও? ওঠো ওঠো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও।
0: পাচ্ছি না তো।
1: পারবে পারবে, চেষ্টা করো।
0: তুমি তোমার ধরনীরা, বিশ্বাস করো বিশ্বাস করো, আমার ভীষণ বাঁচতে ইচ্ছা করে। সারা সকাল সারা দুপুর আমি সূর্যটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকি। মনে মনে আমি বলি, সূর্যদেব, তুমি আমাকে একটু তাপ দিতে পারো না? সে আগের মতো একটু আলো শোনে না। সূর্য পৃথিবীর সর্বত্র আলো ছড়াচ্ছে, উত্তাপ দিচ্ছে, কেবল আমার জন্য শুধু আমার জন্য অন্ধকার। তুমি তো জানো নীরা, বেঁচে থাকতে, ভিক্ষে নিয়ে বেঁচে থাকতে আমি ভালোবাসি না। আমি সবকিছু ছিনিয়ে নিতে চাই, কিন্তু কিন্তু পারি কই?
1: পারবে পারবে, অতনু ঠিক পারবে।
0: কিন্তু নীরা, তোমাদের দয়া, তোমাদের অনুকম্পা নিয়েই তো আমি বেঁচে আছি।
1: না অতনু, আমি তোমার স্ত্রী তো, আমার এই হাত দুটো তো তোমার জন্যই দরজার মতো খোলা রাখতে হবে।
0: তোমাকে দেখে আমার হিংসা হয় নীরা। তোমার ওই শরীর, তুমি কত সুন্দর নীরা, তোমার ওই ঝকঝকে দুটো চোখ, তুমি আরো কত কত দিন বাঁচবে, কত ভালো করে বাঁচবে। কিন্তু আমি,
1: আবার তুমি হতাশার কথা বলছো।
0: আমার যখন ঠিক তোমার মতো করে বাঁচতে, সুন্দর করে বাঁচতে বড় লোভ হয় নীরা। বড় ক্লান্ত লাগে আজকাল, অবসাদের একটা ঢেউ কেমন যেন আচ্ছন্ন করে রাখে। চৈতন্যের দরজাটা বন্ধ হয়েছিল সেই কতকাল আগে, কতদিন আমি আয়নায় নিজেকে দেখিনি, আজ একবার আমি নিজেকে দেখব। একই আমি, চোখ দুটো কেমন কোটের মধ্যে, চোখের নিচে কালি পড়েছে, শরীরের মুখের মাঝে মাঝে অসংখ্য রেখা, ওই ক্লান্তির রেখাগুলো যেন সাপের মতো কিলবিল করছে সারা মুখ জুড়ে। কেন কেন আমি ভুল করলাম? বিবেকের সাপটা যদি এতই ভয়ঙ্কর ভাবে আমাকে ছোবল মারবে, তাহলে এই পাপের বিষাক্ত জ্বালায় আমি, না না না না, আমি বাঁচব। আবার আমি অতনু সেন দুপুরের রোদের মতো চন্মনে হয়ে উঠবো, আবার অতনু সেন। চাই না চাই না নিজেকে দেখতে। আমার আমি আমি সে এত ভয়ঙ্কর দেখতে হয়ে গেছি। সরে যাও না, তুমি সরে যাও অতনু সেন, তুমি আমার চোখের সামনে থেকে সরে যাও তুমি। আমি আমি আমি ওই ড্রাগ অ্যাডিক্ট, ওই ওই অতনু সেনকে তো আমি দেখতে চাই না। আমি আমি আমার মৃত শরীরটাকে দেখতে চাই না। সরে যাও সরে যাও, নইলে কিন্তু আমি তোমায়।
1: অতনু অতনু, কি করছো? কি অতনু, কি হয়েছে?
0: ও মেরা,
1: হ্যাঁ কি
0: মেরা, ওই আয়নাটা, ওই আয়নাটা তুমি আমার ঘর থেকে সরিয়ে নিয়ে যাচ্ছ না কেন? আমি অন্ধকারের কোণে ওই একটা প্রেতায়িত ছায়াকে দেখতে চাই না। আমি আমি আলো চাই, বাতাস চাই, আমি জীবন চাই, আমি আলো চাই।
1: অতনু, একি তুমি শুয়ে আছো কেন?
2: ভালো লাগছে না তাই।
1: আজ কি কথা ছিল?
2: কি
1: বাহ, এর মধ্যে সব ভুলে গেলে? আজ না তোমার আমাকে ছবিটা দেওয়ার কথা ছিল, ছবিটা শেষ হয়েছে
2: নীরা। আজ তোমার জন্মদিন,
1: তোমার মনে আছে? দাও দাও আমার গিফটটা, দাও
2: ওই টেবিলের উপর
1: কই দেখি। কি ভালো এঁকেছো তুমি, অসাধারণ। আচ্ছা দেখো, নিজের মনের মধ্যে এই হাহাকার সৃষ্টি করে এতদিন নিজেকে জীবন থেকে কতটা পিছিয়ে দিয়েছিলে, অনাতলি মুগ্ধ হয়ে যাবে ছবিটা দেখে।
2: নীরা

0: তুমি খুশি হয়েছ নীরা?
1: আমার চোখ দুটোর দিকে তাকিয়ে বুঝতে পারছো না? ওঠো ওঠো।
0: কোথায় যাব?
1: বহুদিন বাদে সময় পেয়েছি, আজ ছবি দেখবো, চাইনিজ খাবো। চলো না চলো না অতনু, সেই দিনগুলোর কাছে গিয়ে একবার দাঁড়াই। সেই গঙ্গার তীর, উদ্ভ্রান্তের মতো কলকাতার রাস্তা ধরে হেঁটে হেঁটে যাওয়া, টুকরো টুকরো কত স্বপ্ন, কত কথা। চলো না চলো না অতনু।
0: কটা বাজে এখন?
1: জানি না, জানতে চাই না, সময়হীন একটা অস্তিত্বের কাছে শুধু ভেসে যেতে চাই। তুমি যাও না অতনু।
0: চাই চাই নীরা, চাই, কিন্তু
1: কিন্তু নয়, আর কোনো কিন্তু নয়। হাত ধরো, হাত ধরো।
0: না, আমি এখন হাঁটতে পারি।
1: অতনু,
0: অনেকদিন কিরকম যেন বন্দির মতো হয়ে আছি, আজ একা একা একটু বেরোবো।
1: নিশ্চয় বেরোবে, আবার আগের মতো শুধু কাজ আর কাজ।
0: হ্যাঁ, শুধু কাজ আর কাজ। কিন্তু বাড়ি ফিরবো সন্ধ্যা 7টার পরে।
1: কেন?
0: ওই ভয়ঙ্কর মুহূর্তগুলো আমি এখনো একটু একটু ভয় পাই নীরা। ওই সে একা থাকলে, তুমি থাকলে?
1: আমি তো আছি অতনু, চিরকালের জন্য আছি।
0: প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো আরো আরো দাও প্রাণ।
1: কি ব্যাপার, আজ এত খুশি যে?
0: আমাদের কোম্পানির ডিরেক্টর মিস্টার নটরাজনকে টেলিফোন করেছিলাম।
1: এই নয়নে কি হলো বলো?
0: আগামী সপ্তাহে কাজে জয়েন করছি। শুধু সূর্য না, সূর্যের উত্তাপ, আলো আর তোমার স্পর্শ। জানো, আজ এক বছর পর আমি আয়নায় নিজেকে দেখেছি, খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি, অনেকক্ষণ ধরে দেখেছি।
1: কি দেখলে?
0: দেখলাম ওই যে ভেতর থেকে কোথায় যেন একটা রক্ত চুঁইয়ে চুঁইয়ে গড়িয়ে গড়িয়ে আমার সমস্ত চেহারাটাকে, সেই দাগটা কিরকম অস্পষ্ট হয়ে এসেছে।
1: দেখো, একটা কথা তোমাকে বলাই হয়নি।
0: কি কথা?
1: অতনু, জানো এই কলকাতায় না একটা মানে একটা অর্গানাইজেশন হয়েছে, যাদের কাজ হচ্ছে ওই অ্যান্টি ড্রাগ মেসেজ ক্যাম্পেইন করা। কাল সেটার উদ্বোধন হচ্ছে, আমি ভেবেছি যে ওখানে তুমি বলবে।
0: আমি?
1: হ্যাঁ, তুমি।
0: আমি আমি এতক্ষণ আপনাদের যা বললাম তা সবই আমি আমার আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলেছি। ড্রাগের যে কি ভয়ঙ্কর ইফেক্ট তা তো আপনারা আমার কথা শুনেই বুঝতে পেরেছেন। ড্রাগের নেশা একটু একটু করে মৃত্যুর দিকে তিল তিল করে এগিয়ে দেয় মানুষকে, আমাকে তাই দিয়েছিল। আর একটা কথা, আমি জানি মানুষের জীবনে দুঃখ থাকবেই, যন্ত্রণা তো থাকবেই, অভাব বোধ, শূন্যতা, হাহাকার, এসব বাদ দিয়ে জীবন নয়। আপনারা আমি আমরা সবাই জানি, কিন্তু তবু আপনাদের কাছে আমার একটা একটা অনুরোধ। আমি খুব সিনসিয়ারলি বলছি, আপনারা কেউ নিজেদের জীবনের দুঃখকে অতিক্রম করতে গিয়ে ওই সস্তা শর্টকাট পথ নিয়ে ড্রাগের শিকার হবেন, প্লিজ। আর আমার কিছু বলার নেই। নমস্কার।
1: অসাধারণ হয়েছে
0: কি
1: তোমার অ্যাপ্রোচ ড্রাগ সম্পর্কে? তুমি এত কিছু জানলে কোথা থেকে বলো তো?
0: কিরকম সারপ্রাইজ দিলাম বলো। ওকে নীরা, চলি।
1: কোথায় যাবে?
0: যাবো
1: কোথায়?
0: পড়ার ঘরে। তুমি তো বলতে, এই সময়টা আমার এমন ভাবে নিজেকে ইনভলভ করে রাখতে হবে এমন সব কাজে যাতে একটা এক্সাইটমেন্ট থাকে, একটা আনন্দ থাকে। ইউ হ্যাভ টু ক্রিয়েট অ্যান এক্সাইটেড মোমেন্টাম, মনে আছে? You get my point?
1: দরজাটা বন্ধ করো।
0: কেন?
1: বলছি করো না।
0: করলাম।
1: এবার আলোটা নিভিয়ে নাইট ল্যাম্পটা জ্বালাও।

0: করলাম।
1: এবার এদিকে এসো, আমার পাশে বসো।
0: বসলাম, এবার
1: এবার আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ো।
0: শুয়ে পড়লাম, এবার
1: কবিতা বলো।
0: কবিতা? যেরকম একটা অসাধারণ পরিবেশ করে তুলেছ, আমি তো ভাবছি না এক্ষুনি বুঝি এই অন্ধকার থেকে আলোর করে নামবে।
1: সেই কবিতাটা বলো না গো, সেই যে, সেই যে, আমি যদি হতাম বনহংস,
0: বনহংসী হতে যদি তুমি কোনো এক দিগন্তের জলশিড়ি নদীর ধারে ধান ক্ষেতের কাছে ছিপছিপে স্বরের ভিতর এক নিরালা নীড়ে, তাহলে আজ এই ফাল্গুনের রাতে ঝাউয়ের শাখার পেছনে চাঁদ উঠতে দেখে আমরা নিম্নভূমির জলের গন্ধ ছেড়ে আকাশের রূপালী শস্যের ভিতর গা ভাসিয়ে দিতাম।
1: তোমার পাখনায় আমার পালক, আমার পাখনায় তোমার রক্তের স্পন্দন, নীল আকাশে খই ক্ষেতের সোনালি ফুলের মতো অজস্র তারা, শিরিষ বনের সবুজ রোমস নীড়ে, সোনার দিনের মতো ফাল্গুনের চাঁদ।
2: স্পর্শ নাটকটির অভিনয় এখানেই শেষ হল। রচনা সমীর দাশগুপ্ত, অভিনয়াংশে অতনু রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, নীরা শাওলি মিত্র, শীলা মীনাক্ষী গোস্বামী, অনিন্দ দিলীপ রুদ্র, ডাক্তার অরুণ কুমার মিত্র, হরিহর পার্থ প্রতিম মজুমদার, নার্স চন্দ্রিমা নন্দী এবং অতনুর বাবার ভূমিকায় বসন্ত চৌধুরী। সম্পাদনা অনিল বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা অজিত মুখোপাধ্যায়।
3: শুনলেন নাটক 107 FM রেনবো। এখন শুনবেন আধুনিক গান শিল্পী মান্না দে।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। নেশামুক্ত ভারত অভিযানের অঙ্গ হিসেবে তেলেঙ্গানা জুড়ে একাধিক বিশেষ কর্মসূচির আয়োজন করা হচ্ছে। মাদকমুক্ত সমাজ গঠনে এই প্রচারাভিযানে স্বতঃস্ফূর্তভাবে যোগ দিচ্ছে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করার লক্ষ্যে আজ হায়দ্রাবাদে একটি সাইকেল র্যালির আয়োজন করা হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে দ্য ফিউচার অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট ডায়নামিক্স শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অধিবেশনে ভাষণ দেবেন। মুম্বাইয়ের কোস্টাল রোডে আজ ভোরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি বিএমডব্লিউ গাড়ির তিন যাত্রী প্রাণ হারিয়েছেন এবং একজন গুরুতর আহত হয়েছেন। মেরিন ড্রাইভ থেকে হাজি আলীর দিকে যাওয়ার সময় লোটাস জেটির কাছে দুর্ঘটনাটি ঘটে। কোস্টাল রোড কন্ট্রোল রুম সূত্রে খবর, অতিরিক্ত গতির কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা। মুম্বাইয়ের কালাচৌকি এলাকায় আজ ভোরে একটি গণেশ পুজোর মণ্ডপের কাছে অস্থায়ী পানীয় জলের স্টলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে এবং অন্তত চারজন আহত। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বিশিষ্ট সাংবাদিক পায়েল মেহতার প্রয়াণে গভীর শোক ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধী। সৌদি আরবকে লক্ষ্য করে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পশ্চিম এশিয়ায় উত্তেজনা চরমে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের মধ্যপ্রাচ্য সফর কিংবা এই অঞ্চলের ওপর দিয়ে যাতায়াতের বিষয়টি পুনর্বিবেচনা করার আর্জি জানিয়েছে। ইরান জানিয়েছে যে তাদের শর্ত পূরণ এবং যুক্তরাষ্ট্রের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধই থাকবে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্সের খবর, সেদেশের পার্লামেন্টের অধ্যক্ষ মোহাম্মদ বাকির কালিবাফ এই মন্তব্য করেছেন। তিনি বলেন, ইরান একই সঙ্গে লড়াই এবং আলোচনা দুটিই চালিয়েছে।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুরিতা সাহা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, আদিবাসী সমাজের উন্নয়নে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। পুরুলিয়ার টামনা থানা এলাকার করাডিতে আজ করম উৎসবে যোগ দিয়ে তিনি বলেন, সাঁওতালি ভাষাকে অটল বিহারী বাজপেয়ী মর্যাদা দিয়েছিলেন, কুর্মালী ভাষাকে অষ্টম তপশিলের অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা চলছে। জঙ্গলমহলের অন্যতম বৃহৎ এই লোক উৎসবে পূর্বাঞ্চল থেকে কয়েক হাজার করম নাচের দল অংশ নেয়। পড়ুয়া ভর্তির সংখ্যা শূন্য এমন স্কুল নিয়ে সমীক্ষার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সব জেলার জেলাশাসক ও পৌর কমিশনারদের পাঠানো চিঠিতে রাজ্যের স্কুল শিক্ষা সচিব বিনোদ কুমার জানিয়েছেন, ওই বিদ্যালয়গুলির অবস্থা খতিয়ে দেখতে জেলাশাসকদের নেতৃত্বে একটি কমিটি গঠন করতে হবে। কমিটিতে থাকবেন জেলা শিক্ষা আধিকারিক এবং জেলা স্কুল পরিদর্শক। স্বাস্থ্য দপ্তর গঠিত তদন্ত কমিটির সামনে গতকাল নিজেদের বয়ান রেকর্ড করিয়েছেন আরজিকর মেডিকেল কলেজের নিহত চিকিৎসক ছাত্রীর বাবা মা। 2024 8ই অগস্টের ওই ঘটনার পৃথক তদন্তের জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়ের নেতৃত্বে কমিটি তৈরি করেছে স্বাস্থ্য দপ্তর। বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য বলেছেন, রাজ্যে বর্তমানে শক্তিশালী বিরোধী কোনো দল নেই, পশ্চিমবঙ্গের পক্ষে তা দুর্ভাগ্যজনক। নিউটাউনের তাজতাল কুটিরে রাইজিং বেঙ্গল কনক্লেভে অংশ নিয়ে তিনি বলেন, কংগ্রেসের মতো জাতীয় দল অস্তিত্বহীন ও গুরুত্বহীন হয়ে পড়েছে। নির্বাচনে প্রার্থী দেওয়ার পর মনোনয়ন প্রত্যাহার করে নেওয়া গণতন্ত্রের পক্ষে কখনোই সুখকর নয় বলে মন্তব্য করেন তিনি। কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ারদের জন্য মান্য কার্যবিধি এসওপি প্রকাশ করেছে রাজ্য প্রশাসন। দায়িত্বে গাফিলতি, শৃঙ্খলা ভঙ্গ, ফৌজদারি মামলায় জড়িয়ে পড়া, অনুমতি ছাড়া দীর্ঘদিন কাজে অনুপস্থিত থাকা, দুর্নীতি বা চাঁদা আদায় এবং অবমাননাকর আচরণের মতো অভিযোগ প্রমাণিত হলে সাসপেন্ড বা কাজ থেকে বরখাস্ত করা হতে পারে। উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন এলাকায় তৈরি নিম্নচাপ ক্ষেত্রটি ক্রমশ ঘনীভূত হয়ে পশ্চিম উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে। আজকের মধ্যেই এটির গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এর প্রভাবে আগামী 22 তারিখ থেকে রাজ্যের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই মুহূর্তের খবর এখনকার মতো এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। Attention, national recognition.

0: attention, for your hard work, for those making outstanding contributions to the animal husbandry and dairy sector and embracing innovative practices. The Department of Animal Husbandry and Dairy, Government of India, invites nominations for the prestigious National Gopal Ratna Awards 2026. The awards recognize excellence in three categories: Best Dairy Farmer, Best Dairy Cooperative Society, Best Artificial Insemination Technician. And there is more. Special provisions have been made for the Northeastern region and Himalayan states. Nomination period 10th August to September 30th, 2026. So what are you waiting for? Apply today at www.awards.gov.in or visit your nearest CSC center to submit your nomination. National Gopal Ratna Awards 2026. Issued in public interest by the Department of Animal Husbandry and Dairying, Government of India.
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
2: অবশেষে আজ রোববার, কোনো তাড়া নেই, ল্যাদ খেয়ে কাটক সময়, কোথাও আর যাওয়া নেই।
3: তাই শোনো আয়েশ করে আগামী আড়াই ঘন্টা জুড়ে
2: গল্প, গান, আড্ডা, ফান, এফএম রেনবো এই বিকেল টান টান।
3: থাকছি আমরা দুজন, আত্রেও আছে আর সঙ্গে অর্পণ।

0: ব্যাপার হচ্ছে বদ্রি কি দুলহানিয়াতে যখন চলে এলোই দুলহানিয়া, তখন দিলওয়ালে টিলওয়ালে সেই আগেকার ব্যাপারটা তো সেরকম থাকে না, কারণ আসার পরে তখন সংসার সমরাঙ্গনের রিয়ালিটি চেকটা হয়ে যায়। বাট আজকের দিনে 20th of September আত্রেয় আর অর্পণ হটসিটে তো আর এমনি এমনি বসেনি, আজ একটি বিশেষতম দিন। সেটা কি তাহলে অর্পণই বলবে?
1: আসল কথা কি জানেন তো, এই জীবনে একটা সাংঘাতিক বস্তু আছে যাকে ইমপ্রেস করা যায় না, মানে আপনি কিছুতেই পটাতে পারবেন না, মানে কোনোভাবেই তাকে চিরস্থায়ীভাবে খুশি রাখতে পারবেন না। তিনি হচ্ছেন আপনার প্রেমিকা বা স্ত্রী, এটা সমস্ত অভিজ্ঞ মানুষরাই বলেন আর কি।
0: হ্যাঁ,
1: সুতরাং কিন্তু এরকম হয়, মানে সাংঘাতিক সমস্ত যারা আর কি পারদর্শী মানুষ তারা কি করেন, তারা বিভিন্ন কথা বলে খুব সহজেই ইমপ্রেস করে ফেলতে পারেন। তাদের এই অসাধারণ ক্ষমতার জন্য আমরা তাদের খুঁড়ে খুঁড়ে দণ্ডবত, কিন্তু আপনাদের কাছ থেকে একটু সাজেশন চাইছি, যারা খুব সহজেই কথায় কথায় আপনার স্ত্রীকে বা আপনার প্রেমিকাকে ইমপ্রেস করে দিতে পারেন, সেই রকম কয়েকটা কথা, মানে কোন কথা বলে আপনি আপনার প্রেমিকা বা স্ত্রীকে সবচেয়ে বেশি প্রশংসা করে ইমপ্রেস করেছিলেন, একটু সাজেস্ট করে বলুন না আমাদের। তাহলে কি হয়, কত সাধারণ ছেলেপুলেরা আছে যারা একটু পুরুষ মানুষরা রয়েছে যারা একটু শান্তি চায়, যারা একটু খুশি রাখতে চায় তাদের স্ত্রীকে, কিন্তু মুখ ফুটে বলতে পারে না বলে কিংবা কী বলতে হবে সেটা বুঝতে পারে না বলে তারা সেরকম ইমপ্রেস করতে পারে না, ফলত তাদের খোঁটা শুনতে হয়। যেরকম অনেকগুলোই তো কারণ রয়েছে, অনেকগুলো উদাহরণও রয়েছে, সেগুলো আমরা আগে করে বলবো, কিন্তু আবার এরকম করবেন। একজন ভদ্রলোক কী করেছিলেন যে তার কাছে তার স্ত্রী এলেন, স্ত্রী এসে বলেন যে শোনো না তুমি, ওই দেখো পাশের বাড়ির ওই ভদ্রমহিলা তার গেতে তার স্বামীকে কতটা ভালোবাসেন, অমুক করেন তো বলবেন, স্বামীও তাকে কতটা ভালোবাসেন, যাওয়ার সময় তাকে আদর আদর করে তারপর চুমুটু মুখে তারপর যান ইত্যাদি ইত্যাদি। তুমি তো এসব কখনো কখনো করো না? তো স্বামী বললেন না আমি তো ওনাকে ঠিক চিনি না, তো আমি তাকে কি করি
0: না। না, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আসলে ব্যাপারটা হচ্ছে যে কবি বলেছেন মানুষ মানুষের জন্য একে অপরের জন্য, আর 9903653992 এর হোয়াটসঅ্যাপ আর টেক্সট মেসেজের ইনবক্সটা হচ্ছে তোমার জন্য। বউকে বা প্রেমিকাকে খুব সহজে কি বলে ইমপ্রেস করা যায় এটা একটু সহজ করে অর্পণা রাত্রিকে জানিয়ে দাও তো। তার কারণ হচ্ছে আজকে দিনটা ওয়াইফ অ্যাপ্রিসিয়েশন ডে, বউয়ের প্রশংসা করার দিন। দেখো দেখো, আমরা জানি যে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার শুরু হচ্ছে, কিন্তু এই প্রশ্নটা উচ্চ মাধ্যমিকে আসবে না, বাট জীবনে অনেকবার আসবে, তাই এই প্রশ্নটা আরও একবার তোমার জন্য রাখলুম।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: আজকে আমরা একটা মহান কাজ করতে বসেছি, সেটা হচ্ছে একজন নারীকে, মানে সে প্রেমিকা হতে পারে বা স্ত্রী হতে পারে, তাকে ইমপ্রেস করবার জন্য কী কী প্রশংসা করলে সেটা ঠিকঠাক কাজে লাগবে, এই রকম তত্ত্ব তল্লাশ করতে আমরা হাজির হয়েছি দুই এ গ্রেডের মানুষ। একজনের নাম হচ্ছে আত্রেয়, আরেকজনের নাম হচ্ছে অর্পণ, অনলি অন 107 AIR FM রেইনবো। আর এই উইকেন্ড ক্যাফেতে আমরা সেটাই জানতে চাইছি। বাই দ্য ওয়ে, আমরা বলে দিই যে আজকে কিন্তু 5টা থেকে রয়েছে একটা দুর্দান্ত গল্প, মন নিয়ে একটা অসাধারণ গল্প, সেটা কিন্তু শুনতেই হবে আপনাদের বিকেল 5টা থেকে। আমরা মোটামুটি 6:30 আছি, কিন্তু আপাতত একটা যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে ইমপ্রেস করার ব্রহ্মাস্ত্র কী, সেটা একটু জানতে চাইছি।
2: 9903653992 তে তুমি জানিয়ে দিতেই পারো যে কি বললে বউ কিংবা প্রেমিকাকে খুব সহজে ইমপ্রেস করা যায়। তার কারণ আজ হচ্ছে ওয়াইফ অ্যাপ্রিসিয়েশন ডে, বউয়ের প্রশংসা করার দিন। কিন্তু ব্যাপার হচ্ছে সবাইকে সবসময় ইমপ্রেস করতে গেলে না জীবনটা একেবারে সাহারা মরুভূমির থেকেও ধুধু হয়ে যায়।
1: কিন্তু একটা বক্তব্য ঠিক উল্টো দিক থেকে কেউ যদি বলে যে আচ্ছা ছেলেদের কী করে ইমপ্রেস করা যায়, আরে ভাই ছেলেরা ইমপ্রেসড হয়েই আছে, বিশ্বাস করুন। আপনি একটি ছেলেকে শুধু একটু হালকা করে মুচকি হাসবেন, কোনো মহিলার কথা বলছি, কোনো মহিলা যদি একটি ছেলে দিকে একটু মুচকে হাসে, ব্যাস ছেলেগুলো হয়ে গেল। সুতরাং ওইটা নিয়ে ভাবছি না, আমরা ভাবছি যে মেয়েদের, বিশেষত স্ত্রীদের, কারণ স্ত্রীরা তো খুব কঠিন বস্তু, তাদের ইমপ্রেস করে রাখা যায় না বেশি দিন, কিছুদিন হলেই থাকলো, তারপরেই যে তারা কিসেতে খুশি হবে তারা নিজেরা জানে কি না জানি না। সুতরাং আপনাদের কাছ থেকে সেই জন্য সাজেশনটা চাইছি আর কি।
2: এখন যে ছেলেটার কথা আত্রেয় আর অর্পণ তোমাকে বলবে, সে তো বউকে খুশি করার আগে বউকে আনতে গিয়েই দুঃখ সাগরে ভাসছে। তার কারণটা হচ্ছে যে সে বহুদিন ধরে প্রেম প্রেম করেছে আর কি, মানে যে মেয়েটির সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছে তার সঙ্গে প্রেম প্রেম করেছে। এবার তাদের মোটামুটি একটা ইচ্ছে ছিল কোনো মতে বিয়ে টিয়ে করে নেবো, ঠিক আছে সেটেল হয়ে যাবো, খুব মজা, কি আনন্দ। কিন্তু না বাবু, তুই বাড়ির একমাত্র ছেলে, তোর বিয়ে আমরা চারটে লোক যাতে দেখে বলে যে বিয়ের মতো বিয়ে এইরকম ভাবে দেবো বলে ঠিক করেছি। এবার সেই দেখানো, মানে লোক দেখানো বিয়ে দিতে গিয়ে খরচের খাতায় হিসেব উঠে গেছে 50 লাখ টাকা মাত্র।
1: তোর চারজনকে খাওয়াবে না, 400 বা 4000 লোকের খাওয়ানো বন্ধ,
2: 1.5 হাজার লোকের খাওয়ার বন্দোবস্ত, 10 লাখ টাকার গাড়ি। এইবারে ব্যাপার হচ্ছে পাত্রের এমনই অবস্থা, তাকে এখন রীতিমতো 45 লাখ টাকা লোন নিতে হচ্ছে, এবং তাতে কারোর কোনো আপত্তি নেই অর্পণ।
1: কিন্তু টাকাটা দিতে হবে কাকে, ওই ছেলেটিকে
2: দিতে হবে,
1: তারপর বিয়ের পর হাতে হ্যারিকেন নিয়ে।
2: এই জন্যই শাস্ত্রে একেই বোধহয় বিবাহ অভিযান বলে।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: সমস্যার তো এইখানে, বিবাহ অভিযান, এই অভিযান নিয়ে কত সংকট, কত লড়াই করার পর সিনেমাতে দেখা যায় যে দুজনের বিয়ে টিয়ে হয়ে গেল, সিনেমা শেষ হয়ে গেল, কিন্তু আসল সিনেমাটা তো শুরু হয় তার পরে। আপনারা সেই সিনেমা দেখতে পান না, সেটা যান ঘরে ঘরে দেখবেন কি সিনেমাটা হচ্ছে, সেখানে যে লড়াই সংঘর্ষ অনন্তকাল জীবন ধরে সেই লড়াইটা চলে, সেই লড়াইয়ের কোনো শেষ নেই। তো কী করে, কী হলে মেয়েরা বা স্ত্রীরা খুশি থাকে, স্পেশালি স্ত্রীরা, যেহেতু আজকে মানে যারা স্ত্রী তাদেরকে প্রশংসা করার দিন, সুতরাং কীভাবে স্ত্রীরা খুশি থাকবে সেটা একটু জানতে চাইছি। দেখুন, একটা কথা বলে নিই, যদি সুন্দর হয় তাহলে যদি মেয়েরা বা স্ত্রীরা চিরকাল থাকতো তাহলে ঋতিক রোশনের ডিভোর্স হতো না।
2: বুঝেছি বুঝেছি।
1: কিংবা ধরে যে টাকা থাকলেই যদি মেয়েরা খুশি থাকতো বা স্ত্রীরা খুশি থাকতো তাহলে বিল গেটসের ডিভোর্স হতো না।
2: কি যে বলো না।
1: হ্যাঁ, উল্টো দিক থেকে সেদিন একটা খবরে পেলাম, একজন ডেলিভারি বয় তার সঙ্গে একবারই তিন বউ পালিয়ে গেছে। লাগলে পরে ছাড়ে না, কি করে এমনটা হয়। ফলত আমরা এই রহস্য উদ্ধারের জন্য একজন গোয়েন্দা লাগাবো ঠিক করেছি, কিন্তু আপনাদের মধ্যেও তো অনেক গোয়েন্দারা রয়েছে, শার্লক হোমসরা রয়েছেন, তো তাদের কাছ থেকে জানতে চেয়েছি আজকে উইকেন্ডে যে আপনার স্ত্রীকে কোন প্রশংসায় সবচেয়ে বেশি আপনি ইমপ্রেস করেছিলেন বা ইমপ্রেস করতে পারেন। আপনার একটু সাজেশন দিন। আমাদের এসএমএস কি এসেছে আত্রেয়?
3: 9903653992 তে প্রকাশ দে হৃদয়পুর তেঁতুলতলা থেকে লিখেছে যে বউকে বা গার্লফ্রেন্ডকে বলা যেতে পারে যে জানো, আমি দিনের বেলাতেও চাঁদের জ্যোৎস্না অনুভব করতে পারি তোমাকে দেখে, তুমি আমার লাইফের মেইন ফ্যাক্টর, আমার সব কিছু তোমার জন্য, তোমার মতো অপরূপ সুন্দর কাউকে দেখিনি, এটা বলাই যেতে পারে।
1: আচ্ছা, তারপর বললে তোমার এই আকাশে কটা চাঁদ আছে যখন উল্টো প্রশ্নটা করবে?
3: তখন বলতে হবে যে এগুলো হচ্ছে সমস্ত আর্টিফিশিয়াল স্যাটেলাইট আর তুমি হচ্ছে একমাত্র চাঁদ।
1: ও
3: আচ্ছা, এছাড়া শঙ্কর ভুনিয়া নিউ টাউন থেকে আমাদেরকে বলেছেন, আমার এক্স গার্লফ্রেন্ডকে আমি বলি তুমি আমার সাথে সত্যি

0: কথা না বলে থাকতে পারবে?
1: ব্যাস, ওর সব রাগ চলে যায়। তা সব রাগ যখন চলেই যায় তাহলে এক্স কেন?
2: ইয়েস, দ্যাট ইজ দ্য কোশ্চেন।
1: এবার ব্যাপার হচ্ছে যে এই সমস্ত কোয়েশ্চেন টোয়েশ্চেন করতে গিয়ে মাঝে মাঝে একটু অফারও তো দিতে হয়। সেই জন্য 9903653992 তুমি বলবে যে বউকে কিংবা গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করার সবচেয়ে সহজ কথাটা বা সবচেয়ে সহজ মন্ত্রটা কী। বাট মাঝে মাঝে না একটু আবদার করবে, যেমন গুরু রান্ধাওয়া আবদার করেছে, বলেছে পঞ্জা তুমি রে রানী।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: উইকেন্ড ক্যাফেতে কফি ছাড়াই বসে আছি আপনাদের সঙ্গে আমরা দুজন, একজন হচ্ছে
2: আত্রেয়
1: আর একজন হচ্ছে অর্পণ। অনলি অন আজকের 107 AIR FM রেইনবো। আজকে না প্রচণ্ড কনফিউজ হয়ে গেছি, আসলে বারবার আটকে যাচ্ছে একটাই কারণে, সেটা হচ্ছে যে আমরা এখনও চিন্তা করে যাচ্ছি ঠিক কীভাবে একজন স্ত্রীকে ইমপ্রেস করলে ঠিকভাবে ইমপ্রেস করা যায়। সেটা কিন্তু অনেক গবেষণা করেছি, বহু গবেষকদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছেন তারা আসলে কিছু বলতে পারেনি আলটিমেটলি। হ্যাঁ, এরকম অনেক কিছু বলে আলটিমেটলি তারা বলছেন কোনোটাই তো ঠিকঠাক করে ইয়ে হয়নি।

0: रिंग में भी कड़ा मुकाबला लड़ते हैं। सीनियर्स को देखकर इन्होंने अपना सफर शुरू किया था और अब उसी की प्रेरणा लेकर इन्होंने इस खेल को चुना और आज अंतर्राष्ट्रीय स्तर पर देश का प्रतिनिधित्व कर रहे हैं। वहीं अगर सोहेल की बात करें तो सोहेल भी इनसे कम नहीं है, इनके ओपोनेंट जूनियर वर्ल्ड चैंपियन है, तो ये मुकाबला कड़ा हो सकता है।
1: Right, Sohail comes from Iran, and Iran is giving India a run for their money on the table tennis table. What would be the outcome in Wushu? We will find out together. However, in case you missed out on the earlier updates, let's give you a quick highlight of what has transpired for India today. First of all, starting with shooting, where India won two silver medals. The first one came in the team event of the 10-meter women's air rifle, the trio of Darsa Vinod, Sonam Maskar and Ella Vanil won the silver medal, and then Ella Vanil went on to win the silver medal in the individual event as well.
0: इसके बाद बात करते हैं MMA की, जिसमें सुचिका तारियाल ने सेमीफाइनल में प्रवेश कर लिया है और अपने लिए कम से कम एक मेडल सुनिश्चित कर चुकी हैं।
1: Similarly, the cricket team, the women's cricket team has also secured a medal riding on Shefali Verma's swashbuckling 100. India defeated Bangladesh in the semi-final by 114 runs, which means now they will compete with Sri Lanka in the finale for the gold medal.
0: Hockey में भी भारतीय महिला और पुरुष टीमों ने अपने-अपने मुकाबले जीते। इंडिया में महिलाओं में जो मुकाबला हुआ वो भारतीय टीम ने 19-0 से जीत लिया उज़्बेकिस्तान के साथ, वहीं पुरुषों ने 13-1 से इंडोनेशिया से अपना मुकाबला जीता।
1: Meanwhile, in badminton, PV Sindhu, Tanvi Sharma, Unnati Hooda gave good performances in the women's team event, and India won their opening fixture 3-0 and entered the quarterfinals.
0: चलते चलते एक नजर डाल लेते हैं मेडल टैली पर। भारतीय पोजीशन इस वक्त काबिज है। हम 10वें पायदान पर 2 सिल्वर मेडल के साथ। पहले नंबर पे है चाइना, जिन्होंने जीत लिए हैं 11 गोल्ड, 6 सिल्वर और 3 ब्रॉन्ज मेडल। इसी के साथ जापान है दूसरे पायदान पर, जिन्होंने जीते हैं 6 गोल्ड मेडल, 6 सिल्वर मेडल और 7 ब्रॉन्ज मेडल।
1: Still early days, we hope that the picture would change and it would be rosier for India in the coming days. However, we will keep you updated. We will meet you again at 6:30 PM for our next update. For now, keep listening to Akashvani.
2: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
3: বউয়ের প্রশংসা করার দিন, যারে কয় ওয়াইফ অ্যাপ্রিসিয়েশন ডে। আর সেই দিনে বউয়ের প্রশংসা করলে বা কী কী প্রশংসা করলে বউ খুব সহজে ইমপ্রেস হয়ে যাবে, সেটা তোমার কাছ থেকে জানতে চেয়েছে আত্রেয় অ্যান্ড অর্পণ। দুজনেই তো এ গ্রেডের লোক, তাই দুজনেই তোমার থেকে এ গ্রেড সাজেশনগুলো চাইছে। 9903653992 হোয়াটসঅ্যাপ কিংবা টেক্সট মেসেজ করে পাঠিয়ে দেওয়ার জন্য বারবার করে বলছি, অনেক মেসেজ আছে এখনও, পড়বো।
4: দেখুন, আপনি যদি ইমপ্রেস করতে চান, সবচেয়ে সেরা উপায় হচ্ছে কবিতা। হ্যাঁ, মানে প্রথম দিকের কথা বলছি, প্রথম দিকে যদি আপনি গদগদ কণ্ঠে একটু ভালো করে কবিতা বলতে পারেন, বিশেষত শেরো শায়রি করতে পারেন, তাহলে সে একেবারে প্রেমে গদগদ হয়ে যেতে পারে। শুনেছি আমি, এটা আমি বাস্তবে কখনো দেখিনি। হ্যাঁ,
3: মানে পরবর্তীকালে হাজার কবিতা বেকার সবিতা হবে কিনা সেই ব্যাপারে কর্তৃপক্ষ দায়ী নয়।
4: হ্যাঁ, কিন্তু শুনেছি, এটাও শুনেছি যে লোকজন বলে যে যারা প্রচুর মাসল ফাসল আছে তারা নাকি খুব ইমপ্রেসড হয়, মানে মেয়েরা তাদের প্রতি খুব ইমপ্রেসড হয়ে যায়, প্রচুর টাকা থাকলে। না না না না না, শুনেছি এটা। বিশেষজ্ঞরা বলছেন যে তিনটি জিনিস ভীষণ দরকার। একটা হচ্ছে কনফিডেন্স উইদাউট ইগো, তোমার ইগো থাকবে কিন্তু, মানে সরি, ইগো থাকবে না কিন্তু তোমার কনফিডেন্স থাকবে, এক নম্বর। দু নম্বর হচ্ছে তোমার অ্যাম্বিশন থাকবে, কেননা যারা প্যাশন ড্রিভেন যে সমস্ত মানুষ হয় তাদের প্রতি মেয়েরা নাকি অনেক আগ্রহী হয়, তাদের কথাবার্তা শুনতে তারা পছন্দ করে, তাদের প্রতি তারা ইমপ্রেসড হয়। এবং সেন্স অফ হিউমার, যেটা আমি অনেক সময় বলি আর কি, এরকম সেন্স অফ হিউমার বজায় থাকলে অন্তত আত্মীয়র গোটা 40-এক বউ বা প্রেমিকা তো হবেই, ওর যতটা সেন্স অফ হিউমার রয়েছে।
5: কেন বারবার কষ্ট দেব, তো একটাই জীবন।
4: কেন বঞ্চিত হব চরণে বলে প্রেমিকার কাছে গিয়ে গান গাও।
3: আচ্ছা ঠিক আছে, সে গান না হয় পরে গাইব, আপাতত একটা জরুরি কথা বলা দরকার। যে জরুরি কথাটা হচ্ছে যে, ধরো তুমি একটা খুব দামি গাড়ি কিনলে, হেভি দামি গাড়ি, ঠিক আছে, কেনার সময় তোমার খুব ভালো লাগলো, লোকে বললো ভাই কি গাড়ি কিনেছিস, খুব আনন্দ টানন্দ হলো, কিন্তু কয়েকদিন বাদে তোমার সেই গাড়ির জন্য ঘুম উড়ে গেল। মানে ঠিক প্রথম প্রেম হওয়ার সময় যতটা আনন্দ হয়, তারপরে প্রেমে পড়লে ঘুম উড়ে যায়, অনেকটা সেরকম কেস। তখন তুমি কি করবে?
4: কি করবো
3: তখন তুমি অনেক কিছুই করতে পারো, মানে সেই গাড়িটাকে কি করে রক্ষা করা যায় সেই চেষ্টা তো তুমি করবেই, কিন্তু সেই চেষ্টা করতে করতে করতে করতে হঠাৎ যদি তোমার মাথায় আসে যে আমি যদি বাড়ি ছেড়ে কোথাও যাই সেই সময় এই গাড়িটাকে আমি একদম আলট্রা প্রো ম্যাক্স লেভেলের প্রোটেক্ট করে কি করে রাখবো, তাহলে তুমি একটা ক্রেন ডাকতে পারো এবং এবং সেই ক্রেন ডেকে তুমি ক্রেন আলাদের দিয়ে গাড়িটাকে ছাদে তুলে দিতে পারো যাতে কেউ কোনোদিন সেই গাড়ি চুরি করতে না পারে।
4: হ্যাঁ, তবে নাও কি করে
3: ছাড় কথা আর ভেবে লাভ নেই, আবার ক্রেনওয়ালারা আসবে। আসলে চোর আর পুলিশ এই দুইয়ের চিন্তা করতে করতে সত্যি সত্যি বিহারের একজন ভদ্রলোক, তিনি গাড়ি কেনার পরে তার রাতের ঘুম উড়ে গেছিল এবং জানা যাচ্ছে সোশ্যাল মিডিয়া সূত্রে যে তিনি এরকম গাড়ি বাড়ির ছাদের ওপরে তুলেছেন। বাট অর্পণ আত্রেও তারা দুজনে খুব ভালো ছেলে, তাই তারা এই সমস্ত কথার সত্যতা মোটেই বিচার করেনি।
4: তবে প্রেমের জায়গা যদি বলি আমরা, কোন কোন জায়গায় মেয়েরা ভীষণ ইমপ্রেসড হয়, শুধু কথায় না জায়গাটাও তো ইম্পর্টেন্ট, মানে স্থান কাল পাত্র ইত্যাদি অনেক কিছু। পাত্রর ভালো থাকলেও স্থান যদি ভুলভাল হয় আর কাল যদি ভুলভাল হয় তাহলে চিরকাল আগামীকালই হয়ে যাবে, কখনো আর বর্তমান হবে না প্রেম। ঠিক আছে, তো সেরা জায়গাগুলোর মধ্যে আমরা রিসার্চ করে দেখেছিলাম, সবাইকে জানিয়েছিলাম, হয়তো অনেকেরই মনে আছে যে অন্যতম সেরা জায়গা হচ্ছে হাসপাতাল। কারণ হচ্ছে দেখবে তুমি হাসপাতালে সবাই ব্যস্ত এবং হাসপাতালে সবাই ব্যস্ত থাকার ফল সবাই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকে, কেউ খেয়াল করবে না যে তারা ওখানে বসে বসে প্রেম করছে। যদি ধরা পড়েও যায় তখন বলে আরে আমাদের খুব চেনা একজন অসুস্থ হয়ে আছে, ফলত ওখানে কেউ ধরবে না, ধরতে পারবেও না। পার্কের চেয়ে ভালো অনেক সেফ সাইড। দু নম্বর হচ্ছে যে এই সময় প্রেমিকাকে বলা যায় দেখো এই ব্যথার সাগরের মাঝে তুমি আমার প্রেমের দ্বীপ, তাই তোমার প্রতি আমার প্রেম এত ডিপ, আমি আজ প্রেমজ্বরে ভুগছি বারবার, তুমি কি হবে আমার সারা জীবনের ডাক্তার, তুমি কি হবে আমার হবু ছেলে মেয়েদের মা বা মায়ের দায়িত্ব, হবু ছেলে মেয়েদের মায়ের দায়িত্ব নেবে।
5: বাবারে বাবা, আর পারা যায় না আর পারা যায় না। শোনো, যা বুঝলাম, প্রেম করতে গিয়ে যদি তুমি কোথাও কখনো ধরা পড়ে যাও, সে পুলিশের হাতেই হোক আর এমনি লোকের হাতেই হোক, তুমি বলবে কি বলবে বলো দেখি?
6: কি বলবো?
5: তুমি বলবে যে চোর পুলিশের প্রেমে পড়েছে, দেখবে আর কেউ তোমার কিছুটি বলবে নি।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: বড়বউয়ের প্রেম টিকিয়ে রাখা ইজ নট আসান, কিন্তু প্রেম এমন হোক যাতে সেটা টিকে থাকে টিল গোয়িং টু শ্মশান। কি বলো অর্পণ?
2: ঠিক ঠিক ঠিক। গবেষকরা বলছেন যে প্রেম করার আদর্শ জায়গা হচ্ছে শ্মশান, মানে হাসপাতালে ছিল শ্মশানও বটে। আজকে আমরা 107 AIRFM রেনবোতে খুঁজতে বসেছি কি করলে, কি বললে, মানে কোন প্রশংসা করলে স্ত্রীকে আপনি চিরকাল ইমপ্রেস করতে পারবেন। তো আমি প্রথম দিকের কথাটা বলছি, যারা এক্সপিরিয়েন্স তারাই হয়তো এটা বলতে পারবেন যে এক্স্যাক্টলি কী বললে চিরকাল ইমপ্রেস করা যায়, যারা ইমপ্রেস করতে পেরেছেন। দুবেলা দু মানে খোঁটা শুনতে শুনতে যারা ক্লান্ত হয়ে গেছেন তাদের ছেড়ে দিন আপনারা, যারা আর কি পারেন তারা একটু বলুন না আমাদেরকে। তো শ্মশানের কথাটা বলে যে দেখো, শ্মশান হচ্ছে এমন একটা জায়গা যেখানে সবাই ভীষণ স্যাড হয়ে আছে, মন খারাপ করে থাকে, ফলত ওখানে না কাউকে দেখলেও ঠিক বুঝতে পারবে না ব্যাপারটা কী হচ্ছে এখানে আর কি। হ্যাঁ, বরং ধরা যাক সেখানে প্রেমিকাকে নিয়ে গেলে তার উদ্দেশ্যে একটা বক্তৃতা করে দেওয়া যায় যে এই দেখো, এই তো জীবন আর এপারে মৃত্যু, এই জীবন আর মৃত্যু কয়েক সেকেন্ডের ব্যবধান, এই ক্ষণস্থায়ী জীবন কেন নষ্ট করছ সময়, এই তোমার সঙ্গে কাটাবো, কাটাতে চাই আমি আমার এই ধুলোর মতো জীবন, তুমি কি আমার সঙ্গে বুড়ো হবে?
1: কি প্রেমময়, কি প্রেমময়। এরকম প্রেমময় বাণী মিরাজ লিখে পাঠিয়েছে 9903655992। তুমিও লিখতে পারো যে কি বললে বউ সহজে ইমপ্রেস হবে কিংবা গার্লফ্রেন্ড সহজে ইমপ্রেস হবে। মিরাজ বলছে, প্রিয় মানুষকে খুশি করার জন্য আমার মনে হয় ফুলের তোড়া লাগে, কারণ আমার ফুলের দোকান আছে এবং সবাই দেখছি ফুলের তোড়া নিয়ে যাচ্ছে।
2: বুঝছি বুঝছি, আপনা ধান্দা তো ইম্পর্টেন্ট হ্যায় ভাইয়া, সহি বাত বলে। হ্যাঁ, বিশেষত এই যে যখন 14 February আমাদের ছোটবেলা কি প্রেম ছিল না, ছিল, কিন্তু তখন এই ভ্যালেন্টাইন্স ডে ব্যাপারটা ছিল না, এটা তৈরি করা হয়েছে এই রকম করে সকলে যাতে একটু গিফট কেনে, তাদের ব্যবসা হয়, কেক কেনে ব্যবসা হয়, মোমবাতি কেনে ব্যবসা হয়। মোমবাতি দেয়
1: তা জানি না, যাই হোক, আপাতত ব্যাপারটা হচ্ছে যে তুমি যদি ভেবে থাকো আজকে শুধুমাত্র পুরুষরা মেসেজ করছে বউকে কি বলে ইমপ্রেস করা যায়, কি দিয়ে ইমপ্রেস করা যায়, তাহলে তুমি ভুল। তার কারণ বেহালা থেকে প্রভাতী ভট্টাচার্য বলেছেন, বউকে ভালো ভালো শাড়ি আর গয়না উপহার দিলে বউ কিন্তু ইমপ্রেস হয়, ইতনা সাজবি নেই বলনা চাইয়ে।
2: তার মানে বিল গেটস শাড়ি দিতেন না বলেই তার ডিভোর্সটা হয়েছে,
1: হতে পারে তাই। তার কারণ দক্ষিণ সাকরাইল থেকে মনিরুদ্দিন লস্কর একই জিনিস সাপোর্ট করে বলেছেন, বউ বলুন বা প্রেমিকা, মানিতেই ভোকাটা। ওই জন্যই না গুণীজনেরা বলেছেন, পয়সার বড় মর্ম গো, পয়সার বড় মূল্য, ও মূল্য যে একবার বুঝেছে সে বুঝেছে।
3: Я бы отдал тебе всё, я бы отдал тебе всё, я бы отдал тебе всё, я бы отдал

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: ক্যাফের এই মুহূর্তে উইকেন্ড ক্যাফেতে কফি নিয়ে রয়েছে আমরা দুজন, একজন হচ্ছে আত্রেয় আর একজন হচ্ছে অর্পণ, ওনলি অন 107 AIR FM রেইনবো। আর আজকে আমরা সেই সাংঘাতিক রহস্য উদ্ধারের প্রচেষ্টায় মেতেছি, সেটা হচ্ছে যে একজন স্ত্রীকে কী বলে ইমপ্রেস করা যায়। কারণ আমরা দেখে নিয়েছি পুরুষ সুন্দর হলেই যে সে তার বিয়ে টিকবে বা তার প্রেম চিরকাল থাকবে তা হবে না, কারণ ঋত্বিক রোশন সবচেয়ে বড় উদাহরণ। টাকা থাকলে যদি স্ত্রীরা সবসময় খুশি থাকবে সেটা হতে পারে না, কারণ তাহলে বিল গেটসের ডিভোর্স হতো না। সুতরাং বোঝা যাচ্ছে অন্য কিছু একটা আছে, কি প্রশংসা করলে মেয়েরা বা স্ত্রীরা বেসিক্যালি খুশি থাকে সেটা আমরা আজকে খুঁজে বার করার চেষ্টা করছি। সো আত্রেয়র কাছে প্রচুর পরিমাণে মেসেজ এসেছে, সেই মেসেজগুলো একবার শুনে নিই।
2: মানে বউ ধর্ম, মৌ মর্ম এবং বউকে ইমপ্রেস করা যে কী কঠিন কর্ম সে কি আর তুমি বুঝবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, অ্যান্ডি কলকাতা থেকে বলেছে যে বউ বা প্রেমিকাকে ইমপ্রেস করতে হলে একটু ঘুরতে নিয়ে যাবে, যা ভালোবাসে খাওয়াবে, সাথে গিফট দিলেও ক্ষতি নেই। অ্যান্ডির মনে হচ্ছে ছেলেদের চাহিদাটা একটু বেশি, মেয়েদের চাহিদাটা অত বেশি নয়।
1: হ্যাঁ কি, আরে ছেলেরা শুধু মেয়েরা যদি স্ত্রীরা যদি হেসে কথা বলে তাহলেই ইমপ্রেসড হয়ে যায়, ছেলেদের ব্যাপার নেই, ছেলেরা ওই উড়োখই গোবিন্দা নামও, কোনো অসুবিধা নেই।
2: ছি ছি ছি ছি, তুমি এত সত্যি কথা বলে দিচ্ছ, কিন্তু এখানে তো 9903652992 অন্য কথা আসছে। ওয়াজিরউদ্দিন তরফদার সাঁকড়াইল থেকে বলছেন যে বউকে ইমপ্রেস করার জন্য মাঝে মাঝে একটুখানি মিথ্যে কথা বলতে হয়।
1: মানে সে যা নয় তাই বলতে হবে, মানে
2: হতে পারে
1: স্ত্রী যেটা আয়নায় দেখেন সেরকম নয় আসলে, সেটা বোঝাতে হবে।

0: খুব একটা বিতর্কিত মন্তব্যে না গিয়ে বরঞ্চ শ্যামসুন্দর দাস নারকেল বাগান থেকে কি বলেছেন সুরে সুরে ছন্দে ছন্দে একটু বলে দিই। রাগে রাগে রসানলে ধে আসলে আমায় সুধায় আমি করজোড়ে গিন্নি আর হবে না অন্যায়। কালকে তুমি মুড়ির ঘণ্ট রেঁধেছিলে মনোহর, স্বাদে গন্ধে জমজমাট রান্নার সেরা জাদুকর, ব্যাস আনন্দে হয়ে আত্মহারা রাগ গুলি যায় ধুয়ে, মিষ্টি কথার পরশে তার হৃদয় যায় ছুঁয়ে।
1: হায় হায় হায়, আমার তো পাঁচালির কথা মনে পড়ে গেল। কিন্তু মুশকিলটা হচ্ছে যে প্রেম, এই প্রেম থাকবে কি করে? বিয়ের পর ছেলেদের জীবন যেরকম হয় তখন কি প্রেম কিরকম হয় জানো? কবি বলেছেন যে, তিনখানা রুটি আর কুমড়োর ঘেঁটে, অফিসে টিফিন সারি সারাদিন কাটে, সাঁঝের বাদুর হয়ে ফিরে আসে বাড়ি, বাড়ি সে তো বাড়ি নয় পুলিশের ফাঁড়ি, কি করিব কোথা যাব বলো নিশ্চয়, বগার কান্নার কথা শুধু মনে হয়, প্রেম অমঙ্গলের কথায় অমৃত সমান, অর্পণ কুমার কহে শোনে পুণ্যবান।
0: এমন কথা শোনাও যে কি পুণ্যের, তা যদি অর্পণার রাত্রেও আজকে 107 এফএম রেনবোর উইকেন্ড ক্যাফেতে এই ওয়াইফ ইমপ্রেস ডে বা অ্যাপ্রিসিয়েশন ডেতে না আসতো তাহলে কি বুঝতো বলো তো? আসলে ব্যাপার কি, আজকের পর একটা সারসত্য বুঝে গেছি যে বিয়েটিয়ে হওয়ার পরে কি হবে না হবে সেসব খুব বিতর্কিত ব্যাপার, কিন্তু সারা জীবন না ওই ফেসটাতে থাকলেই ভালো যেখানে সবসময় মন খুলে বলা যায় এই মুছে শাদি করো কি। ওদিকে আবার 5:02 থেকে গল্প স্বল্প আসছে, কোথাও যেও না, অল্প একটু ব্রেকের পরেই ফিরে আসবে, স্টে টিউন্ড।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুরিতা সাহা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, আদিবাসী সমাজের অধিকার রক্ষায় এবং তাঁদের উন্নয়নে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। পুরুলিয়ার টামনা থানা এলাকার করাডিতে আজ করম উৎসবে যোগ দিয়ে তিনি বলেন, সাঁওতালি ভাষাকে অটল বিহারী বাজপেয়ী মর্যাদা দিয়েছিলেন, কুর্মালী ভাষাকে অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা চলছে, কুর্মীদের রেল রোকো কর্মসূচির সময় যেসব আন্দোলনকারীর বিরুদ্ধে মামলা হয়েছিল তা প্রত্যাহার করেন মুখ্যমন্ত্রী। বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য বলেছেন, রাজ্যে বর্তমানে শক্তিশালী বিরোধী কোনো দল নেই, পশ্চিমবঙ্গের পক্ষে তা দুর্ভাগ্যজনক। নিউ টাউনের তাজতালকুটিরের রাইজিং বেঙ্গল কনক্লেভে অংশ নিয়ে তিনি বলেন, কংগ্রেসের মতো জাতীয় দলও অস্তিত্বহীন ও গুরুত্বহীন হয়ে পড়েছে। নির্বাচনে প্রার্থী দেওয়ার পর মনোনয়ন প্রত্যাহার করে নেওয়া গণতন্ত্রের পক্ষে কখনোই সুখকর নয় বলে মন্তব্য করেন তিনি। শতাব্দী প্রাচীন গালিব স্ট্রিটের পোষ্য বাজারে বেআইনিভাবে পশু পাখি বিক্রির বন্ধের ব্যাপারে কলকাতা হাইকোর্টের নির্দেশের পর সেখানে আজ অভিযান চালায় কলকাতা পুলিশ ও শুল্ক দপ্তরের আধিকারিকরা। কলকাতা কর্পোরেশনের বৈধ লাইসেন্স না থাকলে ওই হাটে ব্যবসা করা যাবে না বলে স্পষ্ট জানানো হয়েছে। চলতি বছরের পয়লা অক্টোবর থেকে রান্নার গ্যাসের ক্ষেত্রে আধার সংযোগ না থাকলে গৃহস্থ বাড়িতে আর সিলিন্ডার বুকিং করা যাবে না। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, ভর্তুকিযুক্ত গ্যাস পেতে গ্রাহককে অবিলম্বে আধার সংযুক্তি করাতে হবে। জাপানে এশিয়ান গেমসের মহিলাদের ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে ভারত 114 রানে বাংলাদেশকে হারিয়ে দিয়েছে। প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত 20 ওভারে 4 উইকেটে 195 রান করে। 196 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে বাংলাদেশের ইনিংস 15 ওভার 4 বলে 81 রানে শেষ হয়ে যায়। এই মুহূর্তের খবর এখনকার মতো এ পর্যন্তই।
1: Attention, national recognition for your hard work. For those making outstanding contributions to the animal husbandry and dairy sector and embracing innovative practices, the Department of Animal Husbandry and Dairy, Government of India, invites nominations for the prestigious National Gopal Ratna Awards 2026. The awards recognize excellence in three categories. Best Dairy Farmer, Best Dairy Cooperative Society, Best Artificial Insemination Technician. And there is more. Special provisions have been made for the Northeastern region and Himalayan states. Nomination period, 10th August to September 30th, 2026. So what are you waiting for? Apply today at www.awards.gov.in or visit your nearest

0: SC Center to submit your nomination. National Gopal Ratna Awards 2026. Issued in public interest by the Department of Animal Husbandry and Dairying, Government of India.
1: শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে গল্প স্বল্প গল্প স্বল্প।
2: এবারে সময় গল্প স্বল্পের। এই গল্পটার মধ্যে অনেকে পার্টিসিপেট করেছেন 107 AIR FM রেইনবোতে, সেই গল্পটা শোনানো হচ্ছে। কিন্তু আপনাদের একটা দায়িত্ব রয়েছে, সেটা যে গল্পটা শুনে আপনার কেমন লাগলো বা কোন দিকে আরেকটু ভালো করা যেতে পারে, কিছু সাজেশন বা অন্য কোনো যেরকম এটা সম্পর্কে রিমার্কস যেটা মনে হবে, সেটা কিন্তু অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ করে লিখে পাঠিয়ে দেবেন। আমরা কি করব, আমরা সেটাকে আরেকটু ভালো করার চেষ্টা করব যাতে আপনাদের আরও ভালো লাগে। আজকে যে গল্পটা শোনানো হবে এখন, এটা কিন্তু আপনি শুনতে পাবেন আরও একবার যদি শুনতে চান আগামী সপ্তাহে রবিবার রাত্রিবেলা, যখন সোমবারে পা দেবে সেই সময়ে রাত 12টাতে শোনা যাবে। তাছাড়াও এই গল্পটা আজকেই আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে যেটার নাম হচ্ছে আকাশবাণী কলকাতা, সেখানে এই গল্পটা আপনি অনলাইন শুনতে পারবেন। সুতরাং ফার্স্ট প্রিমিয়ার হচ্ছে এই মুহূর্তে 107 AIR FM রেইনবোতে।
3: আজ রেইনবো অরিজিনালসে আত্রেয় আর অর্পণ তোমাকে শোনাবে অরিন্দম গুপ্তর লেখা মন।
4: আজকের গল্পটি সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো রকম মিল সম্পূর্ণ কাকতালীয়। কারোর সংবেদনশীলতাকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। 107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনবেন অরিন্দম গুপ্তর মন। অরিন্দম গুপ্তর জন্ম 1979 সালে। দীর্ঘ 21 বছর ভারতীয় বিমান বাহিনীতে বিমানের টেকনিশিয়ান হিসেবে দায়িত্ব পালনের পর বর্তমানে তিনি একটি ভারতীয় বহুজাতিক ব্যাংকে কর্মরত। ছোটবেলা থেকেই সাহিত্য রচনার প্রতি তার গভীর আগ্রহ। বাবার হাত ধরেই শৈশবে একটি স্থানীয় লিটল ম্যাগাজিনের সঙ্গে যুক্ত হন তিনি। পরবর্তীকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত লেখালেখির মাধ্যমেই তার লেখক পরিচিতি তৈরি হয়েছে। তার লেখা অন্যতম উল্লেখযোগ্য স্বীকৃতি পায় প্রথম সারির বাংলা সংবাদপত্রের ডিজিটাল মাধ্যমে। আজকের গল্প অরিন্দম গুপ্তর মন। গল্পের কথক অরিজিৎ। অন্যান্য ভূমিকায় আত্রেয়, বিহু, সুদীপ্ত, গোপা, মহুয়া, অভিপ্সা ও সৌমি। গল্পের সূত্রধার সৌমি। শুরু হচ্ছে অরিন্দম গুপ্তর মন।
5: ইস, তোর জায়গায় যদি আমি থাকতাম, যিনি এত ভালো রোম্যান্টিক গল্প লেখেন তিনি যে কি দারুণ রোম্যান্টিক হবেন সেটাই আমি ভাবছি। এই শোন না, শোন শোন, তোর বাবা তো দারুণ রোম্যান্টিক, তাই না? ইস, তোর কি ভাগ্য রে, এমন একটা মানুষ তোর বাবা, ভাবা যায়?
6: না বাবা, আমি এতেই খুশি। বাবা হলে ওর প্রেমে পড়তে পারতাম না, তার থেকে এই ভালো।
7: কথাগুলো এখনো যেন কানের পর্দায় আটকে আছে মনসীজার। কান দুটো গরম হয়ে গিয়েছিল। লোকটা দিন দিন অসহ্য হয়ে উঠছে, নিজের বাবা বলে ভাবতে ইচ্ছে করে না। একটা হেরে যাওয়া মানুষ নিজের জীবন গড়তে পারেনি, নিজের স্ত্রী সন্তানদের জীবন গড়তে পারেনি, গল্প মানিয়ে সারাটা জীবন কাটিয়ে গেল। কোনো দায়িত্ব নেই, কোনো দূরদর্শিতা নেই, কোনো হেলদোল নেই, আর সন্তানদের জন্য কোনো ভাবনা নেই। যতদিন যাচ্ছে মায়ের অভাবটা আরো বেশি অনুভব করছে সে। বড় হতে গেলে শুধু বয়স বাড়লেই হয় না, অনেক পরামর্শ, অনেক সঙ্গের প্রয়োজন আছে, অনেক ভালোবাসা, অনেক সহচর্যের প্রয়োজন আছে। মনসীজা নিজের সাথে আপোষ করে নিয়েছে, সে জানে যে তার কপালে এইসব নেই।
8: মায়ের জায়গায় বাবাকে নিতে পারত না?
7: না, মনসীজার মধ্যে এমন একটা ভাবনা আসার জন্য কোনো অনুশোচনা নেই। এই ভাবনাটা তার একান্ত নিজের। সে মাঝে মাঝেই ভগবানের কাছে প্রশ্ন করে যে
8: মায়ের জায়গায় বাবা নয় কেন?
7: কারণ মা থাকলে তারই একাকিত্ব আজ থাকতো না, নিজেকে নিজের বাবা মা হয়ে বড় করে তুলতে হতো না। লোকটা কিচ্ছু পারে না, শুধু বইপত্রের মধ্যে সারাদিন ডুবে থাকে আর ছাইপাশ লিখে যায়, কি জানে কি লেখে। লোকটার প্রতি এত রাগ, এত ঘেন্না যে সে তার একটা লেখাও পড়ে দেখেনি।
8: যে মানুষটা নিজের কোনো দৃঢ় চরিত্র নেই, সে আবার অন্যের চরিত্র তৈরি করছে, যে লোকটা নিজের স্ত্রী সন্তানের জীবন সামলাতে পারছে না, সে আবার নতুন জীবন সৃষ্টি করছে, আর সেই সব লেখা লোকে পড়ছে।
5: অদ্ভুত! তোর বাবা এমন এমন সব রোমান্টিক চরিত্র তৈরি করে, নিশ্চয়ই নিজের জীবন থেকে গল্প নিয়ে। তার মানে তোর বাবা হেভি রোমান্টিক, তাই না রে?
8: হবে হয়তো, আমি তার প্রেমিকা নই, মেয়ে, তাই সে রোমান্টিক কিনা বলতে পারবো না। তাছাড়া দেখ, আমি বাবার কোনো লেখা পড়িনি, তাই আমাকে তার লেখা বা তার সম্পর্কে প্লিজ কিছু জিজ্ঞাসা করবি না।
5: আমিও শুনেছি লেখকরা যা লেখেন তার বেশিরভাগই নিজের জীবন থেকে তোলা ঘটনা থেকে। তার মানে তোর বাবা প্রচুর প্রেম করেছে, তাই না?
7: মনসীজার কান গরম হয়ে গিয়েছিল। পূবালীর কথাটায় পূবালীর উপর নয়, তার বাবার উপরে রাগ আর ঘেন্নাটা আরো বেড়ে গিয়েছিল।
8: অসহ্য, অসহ্য! এই লোকটার কাছ থেকে কবে যে মুক্তি পাব!
9: কিরে, কি এত ভাবছিস?
7: আকাশের ডাকে হুঁশ ফেরে মনসীজার।
8: না, ও কিছু না।
9: নিশ্চয়ই কাকুকে নিয়ে আবার উল্টোপাল্টা ভাবছিস।
8: আমার আর অন্য কিছু নিয়ে ভাববার উপায় কোথায় বল?
9: তুই না বড্ড বেকার টেনশন নিস। শোন, তার থেকে বরং যেটা নিয়ে তোর টেনশন করার কথা সেটা নিয়ে কর। প্রেমিকের অভিভাবকের সঙ্গে দেখা করতে এসেছিস। জানিস তো, প্রেমিকদের সব থেকে বড় পরীক্ষক যেমন প্রেমিকার বাবা, তেমনি প্রেমিকাদের সব থেকে বড় পরীক্ষক হলেন প্রেমিকের মা। মা তো নেই, পিসিমাই আমার কাছে মা। এই পারবি তো উত্তরতে? দেখিস, ঝোলাস না প্লিজ। তোর হাতেই কিন্তু আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে।
8: ভয় পাস না আকাশ, আমি ঠিক সামলে নেব।
7: আকাশের পিসিমার সামনে যখন পৌঁছয়ে প্রথমটা সত্যি সে ভয় পেয়েছিল, তারপর ওর স্বাভাবিক ব্যবহারে আস্তে আস্তে সেও অনেকটা স্বাভাবিক হয়ে গেছে।
10: দেখ না, বাবুকে সেই কবে থেকে বলছি তোকে আমার কাছে নিয়ে আসতে, একটু দেখবো, কথা বলবো, আদর করবো। তা না, খুব পাজি না রে আমার বাবুটা।
8: তা একটু পাজি আছে বইকি।
9: ওই দেখো, যেই দুজনে একসঙ্গে হয়েছে অমনি পরনিন্দা পরচর্চা শুরু হয়েছে। আচ্ছা, পরিচয় শুরুতে কোথায় একটু একে অপরের সম্পর্কে কথা হবে, তা না আমার নিন্দে হচ্ছে।
10: এক মার খাবি বাবু, খালি আর কি।
8: হ্যাঁ, একটু ভালো করে মেরে দাও তো পিসিমণি, বড্ড পাজি হয়েছে তোমার বাবু।
10: মার তো আর প্রাপ্যই, কিন্তু কি জানিস মা, তোকে দেখার পর না বাবুকে আর মারতে ইচ্ছে করছে না। তোর হাতে অক্ষত বাবু তুলে দিতে পারলেই আমি খুশি।
7: মনসীজা যেন মুগ্ধ হয়ে যায়। অনেক ছোট বয়সে মাকে হারিয়েছে সে, বাবার সাথে মানসিক দূরত্ব যেন মায়ের অভাবটাকে আরো বাড়িয়ে দিয়েছিল। খালি মনে হতো, ইস, মা যদি থাকতো। আকাশের পিসিমাকে দেখে তার খুব লোভ হচ্ছিল, সে মায়ের আদর পাওয়ার লোভ।
8: একটা কথা বলবো, তোমাকে কি আমি মা বলে ডাকতে পারি?
7: লোভ সামলাতে না পেরে বলে ফেলে মনসীজা। মনসীজার কথায় খানিকটা সময় চুপ করে থাকে আকাশের পিসিমণি। আকস্মিক এবং অপ্রত্যাশিতভাবে এমন একটা প্রস্তাবে হয়তো হতচকিত হয়ে গিয়েছে।
8: কি বললি, কি বলে ডাকবি?
10: সে তোমার সৌভাগ্য রে। ডাকিস, ডাকিস, তুই আমাকে মা বলেই ডাকিস।
7: পিসিমার চোখে জল এসে গিয়েছিল, গভীর অপত্য স্নেহে বুকে টেনে নিলেন মনসীজাকে। এভাবেই বোধ হয় কারো কারো জীবনে না পাওয়ার শূন্য স্থানগুলো ভরাট হয়। কোথাও মাটির বুক ঘেঁষে এগিয়ে যাওয়া বৃষ্টির জলের মতো সীমিত ও ধীরগতিতে, তো আবার কোথাও হঠাৎ আছড়ে পড়ে ভাসিয়ে নিয়ে যাওয়া সমুদ্রের ঢেউয়ের মতো। মনসীজা পিসিমণির অনুমতিতে ভেসে যায়। বহু বহু দিনের একটা অপ্রাপ্তি আজ যেন ধুয়ে মুছে গেল কোথাও। হয়তো মাও তার ভালোবাসা ফিরে পাওয়া গেল না, কিন্তু মায়ের স্নেহের ওমটা যেন সে অনুভব করতে পারল। আকাশের বাড়ি থেকে বেরোনোর পরে কিছুটা পথ আকাশের পাশাপাশি হাঁটে মনসীজা, কোথাও কোনো কথা না বলে। একটা অদ্ভুত ভালো লাগায় যেন আচ্ছন্ন হয়ে আছে সে।

0: কিরে কিছু বলছিস না যে?
1: কিছু বলতে ইচ্ছা করছে না।
0: কেন? নিজেকে নিজের হাত দুটো দিয়ে জড়িয়ে ধরে বলেছিল,
1: আমাকে পিসিমনির জড়িয়ে ধরার মুহূর্তটাকে অনুভব করতে চাইছি। তোর পিসিমনিটা কি ভালো রে আকাশ?
0: হ্যাঁ, রক্তের সম্পর্কে আমার পিসিমনি আসলে আমার মা।
1: তুই খুব ভাগ্যবান জানিস, আমারও যদি এরকম একজন পিসিমনি থাকতেন, ঠিক যেন আমার মা।
2: আকাশ হঠাৎ দাঁড়িয়ে পড়ে, মনুষীজার দিকে ঘুরে দাঁড়ায়। মনুষীজাও আকাশকে ওইভাবে দাঁড়াতে দেখে দাঁড়িয়ে পড়ে, খানিকটা অবাক হয়ে জিজ্ঞেস করে,
1: কিরে দাঁড়িয়ে পড়লে যে?
0: আমার পিসিমনি কিন্তু সত্যি তোর মা হতে পারতেন।
1: কি যা তা বলছিস?
0: ঠিকই বলছি, আমার পিসিমনি তোর মা হলেও হতে পারতেন।
2: মনুষীজার মুখ থেকে কোনো কথা বেরোয় না, সে অবাক হয়ে তাকিয়ে থাকে আকাশের মুখের দিকে।
0: তোর নামটা মনসীজা কেন জানিস?
1: কেন?
0: মন থেকে মনসীজা, মানে মন থেকে জন্ম যে মহিলার, অর্থাৎ তুই। আর এই মন কে বলতো?
1: আমার মা, আমার মায়ের ডাক নাম।
0: ঠিক, আরো একজনের ডাক নাম ছিল মন।
1: কার?
0: আমার পিসিমনির।
1: মানে?
0: মানে তোর বাবা যদি তোর মাকে পছন্দ না করে আমার পিসিমনিকে পছন্দ করতেন, তাহলে হয়তো তুই আজ আমার পিস্তুত বোন হতিস। আর তাহলে আর যাই হোক, আমাদের প্রেমটা করা হতো না।
2: আকাশের ঠাট্টা তখন মনুষীজার গায়ে লাগে না, তার তখন হিসেব মেলানোর তৃষ্ণা মনে লেগে।
0: তোর বাবা মা আর আমার পিসিমনি একই কলেজে পড়তেন, তারা তিনজন ভালো বন্ধুও ছিলেন। তোর বাবাকে আমার পিসিমনি ভালোবাসতেন, কিন্তু তোর বাবা পছন্দ করতেন তোর মাকে। তোর হয়তো মনে হয় তোর বাবার কোনো চারিত্রিক দৃঢ়তা নেই, কিন্তু সত্যি কথাটা হলো তোর বাবা শুধু অন্যের চরিত্র সৃষ্টি করেন না, তিনি নিজে একজন দৃঢ় চরিত্রের মানুষ।
2: মনুষীজা যেন এই প্রথমবার এত মন দিয়ে শুনছে বাবার কথা, তার রহস্যের মানুষটার কথা।
0: তুই কি জানিস তোকে দেখতে হুবহু তোর মায়ের মতো?
1: জানি, পুরো না হলেও অনেকটাই।
0: ঠিক, অনেকটাই, বা হয়তো সেই অনেকটার থেকেও বেশি। এবার ভাবতো, সেই মানুষটা যখন প্রতি মুহূর্তে তার প্রিয় মানুষটির মতো দেখতে অন্য একটা মানুষকে সারাক্ষণ চোখের সামনে দেখে, অথচ মেনে নিতে বাধ্য হয় সে আসল মানুষটা নয়, তখন সেই মানুষটার মনে কিরকম ঝড় বয়ে যায়। হয়তো ভাবছিস আমি কেন বা কেমন করে বুঝলাম। না রে, বুঝিনি, তবে অনুমান করতে পারি।
1: এটা বোকা বোকা কথা। আমি তার যেমন সন্তান, তেমন মায়েরও সন্তান। মায়ের সঙ্গে মুখের মিল থাকাটা অস্বাভাবিক কিছু তো নয়।
0: অস্বাভাবিক তো বলিনি, আমি বলতে চাইছি যে মুখটা তাকে তার সব থেকে প্রিয় মানুষটার অনুপস্থিতির কথা মনে করায়, তাকে সামনে থেকে দেখাও কষ্টের। যদি সে মুখ তার নিজের মেয়ের হয় তাও। তুই মনে করে দেখ, তুই কিন্তু আমাকে একবার বলেছিলিস তোর বাবা ছোটবেলায় তোকে খুব ভালোবাসতেন, কিন্তু যতই বয়স বেড়েছে তোর বাবার সঙ্গে তোর দূরত্ব তত বেড়েছে। কখনো কি তার কারণটা ভেবে দেখেছিস? যেদিন তোর কথাটা পিসিমণিকে জানালাম, সেদিন থেকে উনি তোকে দেখার জন্য পাগলের মতো করছিলেন। হ্যাঁ, তার ভালোবাসাও প্রকৃত ছিল, তবে তার বিয়ে না করার কারণ কিন্তু শুধু সেটাই নয়। আমার বাবা মার মৃত্যুর পরে আমাকে দেখার কেউ ছিল না, তাই পিসিমণি নিজের জীবনের সঙ্গে আপোষ করে নিয়েছিলেন। আর তোর বাবা মা দুজনই যেহেতু আমার পিসিমণির খুব ভালো বন্ধু ছিলেন, তাই তাদের জীবন থেকেও সরে এসেছিলেন। কিন্তু একদিকে আমার বাবা মা, অন্যদিকে তোর মা, সব হিসেব গোলমাল হয়ে যায় রে। আমার পিসিমণি আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন, আর তোর বাবা তার লেখা নিয়ে। আর তুই ভাবলি তোর বাবা একজন মানসিকভাবে পলাতক মানুষ, হয়তো তাই, তিনি তোর থেকে হয়তো পালিয়ে থেকেছেন, কিন্তু তোর দায়িত্ব থেকে কোনোদিন কি পালিয়ে থেকেছেন? এর উত্তর তুইও জানিস, না, থাকেননি। তবু তুই মানিস না, নিজের মনের আদালতে তোর বাবাকে বারবার কাঠগড়ায় দাঁড় করাস আর এক পেশে বিচার করে শাস্তি দিস। ওই তল ভেবে না দেখে মন্তব্য করা কিছু বন্ধুর কথায় ক্ষতবিক্ষত হয়ে বাবাকে ঘেন্না করিস। মন শোন, তোর বাবা একজন ভালো মানুষ, সে তার জীবন থেকে নেওয়া ঘটনা থেকে শুধু গল্প লেখেন না, কখনো অন্যের জীবন থেকে, কখনো তোর বাবার যে ভাবনাগুলোর হিসেব মেলেনি তার থেকে গল্প লিখেছেন। গল্পের স্রষ্টাকে যে সেই গল্পের চরিত্র হতেই হবে তার তো কোনো মানে নেই, কি বলিস?
2: মনুষীজা যেন অচল হয়ে গেছে, তার পা চলছে না, তার মাথা চলছে না, শুধু কতগুলো দীর্ঘশ্বাস পালা করে বেরিয়ে আসছে। একটা কোণঠাসা মানুষকে সে না বুঝে আরো কোণঠাসা করে রেখেছে, দিনের পর দিন, বছরের পর বছর। এত ঘেন্না কেন? মেয়ে হয়ে কি সে তার বাবার পাশে গিয়ে দাঁড়াতে পারতো না, বলতে পারতো না যে তোমার এক মন নেই তো কি হয়েছে, আর এক মন তো আছে তোমার মেয়ে? মনুষীজা কেঁদে ফেলে, মনুষীজা এখনো কাঁদছে, মনুষীজা আর একটু কাঁদবে, তারপর এক ছুটে দৌড়ে গিয়ে বাবাকে অনেক দিন পরে সেই ছোটবেলার মতো করে জড়িয়ে ধরে বলবে,
1: বাবা বাবা আমি তোমাকে খুব ভালোবাসি।
2: গল্পটা শেষ করতেই ঘড়ি থেকে একটা ছোট্ট শব্দ শোনা গেল, মন দেখল একটা বাজছে। বইটা বন্ধ করে জানলার পাশে এসে দাঁড়ায়, সে সারা শহরটা ঘুমোচ্ছে। এই শান্ত রাতে তার একাকিত্বকে সঙ্গ দিচ্ছে শুধু পথের আলোগুলো, সেগুলো তো বাল্ব থেকে বেরিয়ে খানিকটা পথ পেরোতে না পেরোতেই ফুরিয়ে যাচ্ছে, বাকিটা পথ অন্ধকারই হারিয়ে যাচ্ছে। রাস্তাটার সাথে নিজের যেন খুব মিল খুঁজে পায় মন, একে বেঁকে চলে যাওয়া পথটার যেটুকুতে আলো পড়ছে শুধু সেটুকুই তো দেখা যাচ্ছে, বাকিটা পথ তো সেই অদেখা, অচেনাই থেকে যাবে অচেনা প্রতীকের কাছে। ঠিক যেমন মন পিছনে ফেলে আসা দীর্ঘ সময়ে তার বাবাকে ততটুকুই চিনেছে যতটুকু সে চিনতে চেয়েছে, পুরো বাবাকে তার চেনা হয়ে উঠল কোথায়? সেক্ষেত্রে সে তো আজও সেই অজানা পথিক, আর তার বাবা সেই অজানা পথ।
1: ঠিক কতটা পথ একসাথে হাঁটলে বন্ধু হওয়া যায় সেটা আমি জানি না, জানতেও চাই না, কিন্তু ওই একলা হয়ে থাকা মানুষটাকে এবার বন্ধু করতে গেলে যতটা সময় দিতে হোক না কেন আমি দিতে রাজি। ভুল হতেই পারে, কিন্তু ভুল জেনেও সেটাকে বয়ে বেড়ানো আরো বড় ভুল। না না, আমি আর সেই ভুল করতে চাই না।
2: সেদিন আকাশ ওই কথাগুলো বলার পর থেকে বাবার প্রতি তার অনুভূতিটা একটু একটু করে কেমন যেন পাল্টে গেল। সত্যি তো কোনোদিনও ব্যাপারগুলোকে সে এত তলিয়ে দেখেনি, উল্টে অভিমান ঘৃণা করে একলা মানুষটাকে যেন আরো বেশি করে একলা অসহায় করে দিয়েছে। এবার পাল্টাতে হবে, সব কিছু পাল্টাতে হবে। এই কদিনে বাবার লেখা দুটো বই পড়ল মন, ঠিক পড়ল না, গোগ্রাসে গিলল।

0: অনুভূতি, এত ভালোবাসা, এত স্নেহ।
1: দুটো বইয়ের প্রথমটা ভালোবাসার গল্প। গল্পটা পড়তে পড়তে গল্পে নায়ক নায়িকাকে মন ভালোবেসে ফেলেছিল। তার খুব বিশ্বাস করতে ইচ্ছে করছিল যে এই চরিত্র দুটো আসলে ওই এক ঘরে হয়ে থাকা লোকটা এবং তার হারিয়ে যাওয়া বউয়ের। মন গল্পটা পড়তে পড়তে বারে বারে ছুঁয়ে দেখতে চেষ্টা করেছে চরিত্র দুটোকে। কল্পনায় দুহাতে দুজনের গলা জড়িয়ে তাদের বুকে ঝাঁপিয়ে পড়তে চেয়েছে। দুজনের হাত ধরে সেই ছোট্ট মন হয়ে লাফিয়ে লাফিয়ে পথ চলতে চেয়েছে, আর তার চোখ থেকে কেবল জল গড়িয়ে পড়েছে। কারণ সে জানে যে তার চাওয়াগুলো কোনোদিন পূরণ হওয়ার নয়, অথচ সে সত্যি সত্যি খুব মন থেকে এগুলো চেয়েছে, এর আগে কোনোদিন যা চায়নি। খুব কান্না পাচ্ছে মনের, একটু কি কাঁদবে সে? কেউ তো নেই এখানে, কেউ দেখতেও পারবে না, জানতেও পারবে না। না না, সে কাঁদবে না, কেউ না থাকুক, এই নির্জনতা তো আছে, এই নির্জনতার কাছে তার একাকিত্ব যে ধরা পড়ে যাবে। কাল রাতে খুব ঝড় উঠেছিল, রাস্তার পাশে পড়ে থাকা ওই ঝড়ে ভেঙে যাওয়া গাছের ডালগুলো এখনো দেখা যাচ্ছে না, অথচ সে জানে যে ওগুলো ওখানেই আছে।
0: সব ভাঙা কি আর সবসময় চোখে পড়ে? এই যে আমি নিজে প্রতি মুহূর্তে ভিতরে ভিতরে ভেঙে চলেছি, তার খবর কে রাখে? যে মানুষটা রাখত তাকে গত কয়েকদিন ধরে নিজের জীবন থেকে সরিয়ে রেখেছি। আকাশ আমার হাত ছাড়িয়ে মুক্ত হওয়ার একমাত্র জায়গা, ডানা মেলে মনের সুখে উড়বার একমাত্র জায়গা, সেই আকাশকে গুটিয়ে একটা বাক্সে বন্দি করে রেখেছি।
1: মনুষীজা কদিন আগে আকাশকে মেসেজ পাঠিয়েছিল।
0: আকাশ, কটা দিন আমি একটু একলা থাকতে চাই।
1: তারপর থেকে আকাশের একাধিক ফোন বার্তা নিরুত্তর থেকে গেছে। মনের মনের ভিতরে ভীষণ কষ্ট সুদে আসলে বেড়ে চলেছে। মন কাঁদবে না, তবু মন কাঁদবে না। একটু আগে শেষ করা দ্বিতীয় গল্পটা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে তার। স্ত্রীকে হারানো এক একাকী বাবার ছেলেকে নিয়ে লড়াইয়ের গল্প। তাদের মাঝের মানসিক দূরত্ব, বাবা ও ছেলের ব্যক্তিগত টানাপোড়েন, ছেলের মনে হওয়া যে বাবার জায়গায় মা থাকলে হয়তো বেশি ভালো হতো, এই সব কিছু যেন তার জীবনের সঙ্গে মিলে যায়। শুধু চরিত্রটা পাল্টে গেছে, না হলে তো এই গল্পটা তাদেরই গল্প।
0: তবে কি বাবা সবটুকু বুঝতে পারতেন? তাই কি বাবা নিজেকে আরো গুটিয়ে নিয়েছেন, স্বেচ্ছায় নির্বাসনে চলে গেছেন?
1: বড় অপরাধী মনে হচ্ছে নিজেকে। একা হয়ে যাওয়া মানুষটাকে সে পারত একটু শান্তি দিতে, কিন্তু সে তাইনি। তার বদলে সারা জীবন অভিমান আর অভিযোগের তীরে শুধু জর্জরিতই করে গেছে। মানুষটার অসহায়তাকে বোঝেনি, বোঝার বিন্দুমাত্র চেষ্টা করেনি সে। মনের ভিতরে প্রচণ্ড একটা অস্বস্তি হচ্ছে মনুষীজার, একটা ঝড় যেন ভিতরে থেকে তার চোখ হয়ে বেরিয়ে আসতে চাইছে। মুনার বাধা দিল না, তার শরীর কাঁপিয়ে ঝড় দু চোখ থেকে জল হয়ে গড়িয়ে পড়ল গালে। খুব ইচ্ছে করছে আকাশের কাছে ছুটে যেতে, তারা ভরা আকাশের দিকে তাকাতেই কান্নার বেগ বাড়ে মনের।
0: একটা ফোন করব, সেই ভালো।
1: মন ছুটে যায় বিছানার দিকে, বিছানা থেকে মোবাইলটা তুলে নেয় সে। আকাশের 12টা মিসড কল, ইনবক্সে দেখলো কথা বলতেছে, দেখা করতেছে, অনেকগুলো মেসেজ করেছে আকাশ। ছেলেটা পাগলের মতো চেষ্টা করে যাচ্ছে কথা বলার জন্য, দেখা করার জন্য। মনি দেখা করেনি, কথা বলেনি, এবার একটা ফোন করবে সে। আকাশের নাম্বারটা ডায়াল করতে গিয়েও থেমে গেল মন। বাবার ঘর থেকে একটা আওয়াজ এলো যেন। নিজের ঘর থেকে বেরিয়ে বাবার ঘরের দিকে পা বাড়ালো মন, আর সেটা অনেক দিন পরে।

0: বহুদিনের আড়ষ্টতাকে দূরে সরিয়ে দরজা ঠেলে বাবার ঘরে ঢোকে মন। অপ্রত্যাশিত এই ঘটনায় চমকে ওঠে মনের বাবা অতীন সেন।
1: কি তো তুমি এই সময়?
2: একটা শব্দ শুনলাম মনে হলো।
1: ও হ্যাঁ, লিখতে লিখতে চোখ জড়িয়ে এসেছিল, ঘুমের চোখে হাত লেগে জলের গ্লাসটা পড়ে গিয়েছিল। ও কিছু নয়, তুমি যাও শুয়ে পড়ো।
0: মন কিছু বলে না, দরজার দিকে ফেরে, তারপরে আবার ঘুরে দাঁড়ায়, টেবিলের কাছে এগিয়ে যায়, একটা র্যাপার হাতে তুলে বলে,
2: এটা কিসের ওষুধ? প্রেসারের? কবে থেকে খাচ্ছ?
1: অনেক বছর হয়ে গেছে।
2: ও, দিনে কটা ওষুধ খাও তুমি?
1: তিনটে, দিনে দুটো, রাতে একটা।
2: নিয়ম মেনে খাও।
1: হ্যাঁ
2: সত্যি?

0: কাল থেকে আমি ওষুধ দিয়ে যাব তোমাকে।
1: অতীন সেন মাথা নাড়িয়ে সম্মতি জানায়। কিছু বলতে পারে না সে, তার গলা থেকে যেন আওয়াজ বেরোতে চাইছে না। মনও বুঝতে পারছে না যে কথা বলতে কার গলা বেশি কাঁপছে, তার নাকি তার বাবার। তার গলা থেকেও যার কথা বেরোতে চাইছে না। এত দিনের জমানো অভিমান যেন সে কথার পথটা আটকে দাঁড়াচ্ছে।
0: আর শোনো, এত রাত জেগে আর লিখতে হবে না, কাল সকালে উঠে আবার লিখবে। এখন ঘুমিয়ে পড়ো, বুঝেছ?
1: অতীন সেন চেয়ারে বসেই মন্ত্রমুগ্ধের মতো ঘাড় নাড়ল।
0: কি হলো? বিছানা যেতে বললাম তো, যাও বলছি।
1: অতীন সেন বাধ্য ছেলের মতো বিছানায় গিয়ে শোয়, আর মন গায়ে চাদরটা টেনে দেয়। তারপর দরজার দিকে ফেরে।
2: মন মা, আমি জানি তোর প্রতি আমি অনেক অন্যায় করেছি, কিন্তু বিশ্বাস কর মা, কোনো দিন তোকে হারাবার কথা ভাবিনি। আমি জানি যে তুই আমাকে খুব খুব অপছন্দ করিস, ঘৃণা করিস। আজ অনেক দিন পরে তুই আমার এই ঘরে ঢুকলি, আবার আসা বন্ধ করে দিবি না তো মা? এই বুড়ো বাবাটার কিন্তু তুই ছাড়া আর কেউ নেই রে মা, কেউ নেই।
1: মন আবার এগিয়ে যায় তার বাবার দিকে। বাবার কপালে হাত রেখে বলে,
0: নিশ্চিন্তে থেকো বাবা, এই ভুল আর হবে না।
1: বাবাকে বিছানায় শুয়ে দিয়ে খুব দ্রুত গতিতে সে ঘর ছাড়ে, তারপর ছুটে যায় নিজের ঘরে। দরজাটা বন্ধ করে অঝোরে কাঁদে। তার অনেক দিনের জমানো অভিমান বেরিয়ে আসে তার চোখের জলের সাথে। নিজের মনটা হালকা হলে মোবাইলটা তোলে মন, আকাশের উদ্দেশ্যে মেসেজ লেখে।
0: বড় স্বার্থপর মনে হচ্ছে নিজেকে রে, বহুদিনের ভুল আজ ভাঙলাম, ধন্যবাদ তোর প্রাপ্য। তবে এবার তোর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আকাশ, তোর সাথে আর বোধহয় পথ চলা হলো না, কিছু হিসেব মেলাতে হবে, তাতে যদি আমার নিজের ক্ষতি হয় হোক না। আশা করব বরাবরের মতো এবারেও তুই আমাকে বুঝবি, কারণ তুই ছাড়া আর তো কেউ আমাকে বোঝে না। ভালো থাকিস আকাশ, তোর ভবিষ্যৎ সুখের হোক।

0: তারাগুলো গা ঢাকা দিয়েছে, বোধহয় মেঘ জমেছে আকাশে, বৃষ্টি নামতে পারে।
1: কিরে, এখনো রাগ করে আছিস?
0: আকাশের মুখের দিকে একদৃষ্টে তাকিয়ে জিজ্ঞাসা করলো মন।
2: সেটা করাটা কি খুব অস্বাভাবিক?
1: একদমই না। আমার উপর রাগ করার তোর পুরো অধিকার রয়েছে।
2: অধিকার? না রে, তোর উপর আমি আমার সব অধিকার ছেড়ে দিয়েছি।
0: গলাটা কি কাঁপলো আকাশের? মনটা ডুকরে উঠল মনের। নিজের সব থেকে প্রিয় মানুষটাকে নিজের হাতে সযত্নে পর করছে সে, যে মানুষটার পাশে পাশে সারাটা জীবন পথ চলার স্বপ্ন দেখেছে সে, আজ নিজের হাতে সেই স্বপ্নটাকে গলা টিপে খুন করছে। সামনে অসহায় আকাশ দাঁড়িয়ে, চোখ মুখ শুকিয়ে গেছে তার, চোখের সামনে স্বপ্ন ভাঙছে, কিন্তু সে কিছুই করতে পারছে না। এর থেকে বড় অসহায়তা আর কি হতে পারে? যেদিন সাত সকালে ঘুম থেকে উঠে মনের মেসেজটা পেয়েছিল, মাথায় যেন তার আকাশ ভেঙে পড়েছিল।
2: এর মানে কি? কি বলতে চায় মন? তোর ভবিষ্যৎ সুখের হোক, এর মানে কি? আর ওই যে তোর সাথে আর বোধহয় পথ চলা হলো না, ওই কথাটারই বা অর্থ কি? এইভাবে কি কোনো সম্পর্ক শেষ করা যায়? সম্পর্ক শেষ বললেই কি সম্পর্ক শেষ হয়ে যায়? সম্পর্ক কি এতই ঠুনকো?
0: তারও আগের থেকে অবশ্য মন দেখা করা, কথা বলা সবই বন্ধ করে দিয়েছিল। একদিন জানালো যে কটা দিন একা থাকতে চায় সে, আর তারপর থেকেই দুম করে সমস্ত বন্ধ। আকাশ কত চেষ্টা করেছে যোগাযোগ করার, ফোনের পরে ফোন করেছে, মন ধরেনি। বাড়ি গিয়ে দেখা করার চেষ্টা করেছে, কাজের মাসিকে দিয়ে মন বলিয়েছে যে দিদি বাড়িতে নেই। আকাশ বুঝতে পারছিল না যে কি এমন ঘটল যে দুম করে দেখাশোনা, কথা বলা সমস্ত কিছু বন্ধ করে দিতে হলো। যদি রাগ বা কোন অভিমান থেকে এমনটা করত, আচ্ছা তাহলে কি লিখতো যে তুই ছাড়া আর তো কেউ আমাকে বোঝে না? সবটা কেমন যেন গলিয়ে যাচ্ছিল আকাশের মনের। কিছু হিসেব মেলানোর ইচ্ছেতে আকাশের সমস্ত হিসেব কেমন একটা তালগোল পাকিয়ে গিয়েছিল। সারাটা দিন একটাই প্রশ্ন শুধু মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল আকাশের,
2: কেন?
0: উত্তরটা এসেছিল কয়েকদিন পরে। একদিন হঠাৎ করেই মন হাজির হয়েছিল আকাশের বাড়িতে, তবে আকাশের সঙ্গে দেখা করতে নয়, পিসিমণির সঙ্গে দেখা করতে। পিসিমণির পাশে বসে তার হাত দুটো নিজের হাতের মধ্যে নিয়ে সে বলেছিল,
1: তোমাকে না মা হিসেবে পেতে খুব লোভ হয়।
3: ধুর, আমার পাগলি মেয়ে! আরে আমি তো তোর মাই, কিন্তু তুই বল, তুই আমার বাবুটাকে এত কষ্ট দিচ্ছিস কেন? ছেলেটার কষ্ট আমি যা সহ্য করতে পারছি না মা।
0: মন সে কথার কোনো উত্তর না দিয়ে আবার বলে,
1: আমি জানি আমার বাবার জীবনে আমার মা আর আমি ছাড়াও আরেকজন মন থাকতে পারত।
0: কথাটা বলেই চুপ করে একদৃষ্টে তাকিয়েছিল পিসিমণির দিকে। একটা অদ্ভুত লজ্জায় আর অস্বস্তিতে লাল হয়ে গিয়েছিল পিসিমণির গাল। যেন ঠিক সেই মন যে কলেজ জীবনে খুব ভালোবাসত অতীনকে, তার মনের কথা বলতে গিয়ে চরম একটা ভালো লাগার অস্বস্তিতে ডুবে গিয়েছিল। সেই মনের সেদিন মন ভেঙেছিল ঠিকই, কিন্তু তাতে কি সবটুকু মিথ্যে হয়ে যায়? সেই ভালো লাগার, ভালোবাসার অনুভূতিটাই তো পরম প্রাপ্তি। আজও যখন অতীনের কোনো বই বেরোয়, গোগ্রাসে সেই লেখা শেষ করে সে, তার ভালোবাসার মানুষটার গল্পে সেই ভালোবাসার মানুষটাকে সে খুঁজে পায়। তাই তো নিজের সঙ্গে আপোষ করতে কষ্ট হলেও এতটুকু দ্বিধা করেনি সে। সবার ভালোবাসা তো

0: সবার জন্য নয়, সবাইকে সব জায়গায় মানায় না।
1: তোকে এসব কথা কে বলেছে? বাবু, তাই না? ওহ, এই ছেলেটার পেটে যদি একটা কথা থাকে,
2: সে যেই বলে থাকো, তুমি আমার কথার উত্তর দাও।
1: কি বলবো?
2: আমার মা হও না গো।
1: ওরে বাবা, আমি তো তোর মাই। আচ্ছা তুই বল, পেটে ধরলেই কি শুধু মা হয়? বাবুকে কি আমি পেটে ধরেছি বলতো? কিন্তু ও তো আমারই ছেলে।
2: তুমি ভালো করেই বুঝতে পারছো আমি তোমাকে কি বলতে চাইছি। আমার খুব ইচ্ছে তোমাকে মিসেস অতীন সেন হিসেবে দেখার।
0: পিসিমণি স্থির হয়ে যায়। সে কি কথা? সে কি ঠিক শুনছে? মেয়েটা কি পাগল হয়ে গেছে?
1: না, আমি বুঝতে পারছি না। আমি সত্যিই বুঝতে পারছি না তুই কি বলতে চাইছিস, আর আমি বুঝতে চাইছিও না। একজন তার ভালোবাসার মানুষটার কাছে না পৌঁছতে পেরে পাগলের মতন করছে, আর সেই ভালোবাসার মানুষটা ছুটে এলো এক আই বুড়িকে মা বানাতে। কি পাগলামো হচ্ছে বলতো এসব? আমি কিন্তু এসব একদম পছন্দ করছি না।
2: তোমার অতীন খুব একা মা।
1: আমার বাবুও খুব একা মা।
2: আমাদের সামনে অনেক সময় পড়ে আছে, আমরা ঠিক সামনে নেব, কিন্তু কিন্তু তোমরা দুটো মানুষ এতগুলো দিন একা একা কাটিয়েছ। আমি চাই তোমরা বাকি জীবনটা অন্তত একসঙ্গে কাটাও।
1: তুই চাস, কিন্তু বাকিরা কি চায় তুই জানতে চেয়েছিস? আমি, বাবু, তোর বাবা?
2: তোমার বাবু আমার সঙ্গেই আছে।
1: আছে, কিন্তু মন থেকে কি আছে? তোকে খুব ভালোবাসে তো, তাই না করতে পারে না রে মা। নিজের সব হারাবে জেনেও তোর পাগলামিকে সেজন্যই মেনে নিয়েছে। ও আমার নীলকণ্ঠ মা, আমি ওকে ঠিক জানি। শোন না মা, এমন মানুষকে তুই হারাস না মারে, হারাস না।
2: আমার কাছে এই মুহূর্তে আমার বাবার সুখ আগে। লোকটা বড্ড একা হয়ে গেছে মা।
1: আর তুই ভাবছিস সেই একাকিত্ব আমি ভরাট করবো? পাগলি না কি বলতো তুই? হ্যাঁ, ও ঘর তো ভরাট হবার নয় রে। আমি মন হতে পারি, কিন্তু তোর বাবার মন অন্য। সে তোর মা, তোর মায়ের জায়গা কেউ নিতে পারবে না। তুই এখনো তোর বাবাকে চিনিস নি মা। আগে লোকটাকে চেন, তারপর আসিস।
2: বেশ, আমি যদি আমার বাবাকে রাজি করাতে পারি তাহলে তুমি না করবে না তো? বলো।
1: করব।
2: কেন?
1: কারণ যা আমার নয় তার প্রতি আমার কোনো লোভ নেই, তাই।
2: তুমি কি আমার বাবাকে এখনো ভালোবাসো না?
1: হয়তো বাসি, কিন্তু তাতে কি?
2: হয়তো না, আমি জানি তুমি এখনো ভালোবাসো।
1: না হয় বাসি, তাতে কি? ভালোবাসলেই কি একসঙ্গে থাকতে হবে?
2: তাহলে বাবুর আর আমার ক্ষেত্রে রাগ করছো কেন?
1: শোন মা, তোর বাবা আমাকে কোনোদিনও ভালোবাসেনি। আমার ভালোবাসা একতরফা ছিল, কিন্তু তোদের ক্ষেত্রে তো সেটা নয়। তোরা একে অপরকে ভালোবাসিস, তোদের ভালোবাসাকে মেরে ফেলে আমার ভালোবাসার ঘর বানাবো আমি, এটা তুই ভাবলি কি করে বলতো?
0: মন সেদিন বেরিয়ে পড়েছিল ওই বাড়িটা থেকে, পাশে হেঁটেছিল আকাশ। মনের ইচ্ছে হয়েছিল আগের মতো আকাশের হাত ধরে হাঁটতে, কিন্তু না, সে হাত ধরেনি। অনেকটা পথ হাঁটার পরে মন বলেছিল,
2: কিরে, কিছু বলবি না?
3: না।
2: আমার উপর রেগে আছিস?
3: না, রাগ নয়, একটা একটা কষ্ট বুকের ভেতরে আস্তে আস্তে বাড়ছে। যা করছিস ভেবে করছিস তো?
2: হ্যাঁ, অনেক ভেবেছি। বাবাকে কোনোদিন এতটুকু ভালোবাসা দিতে পারিনি আকাশ, কোনোদিন তার পাশে গিয়ে দাঁড়াইনি। কিভাবে যে এতগুলো দিন একা একা কাটিয়ে দিল আমি একটাবার খোঁজ পর্যন্ত রাখিনি। কোনোদিন খবর নিইনি কোনো কিছুর প্রয়োজন আছে কিনা। প্রায়শ্চিত্ত তো আমাকে করতেই হবে আকাশ।
3: আর তোর প্রায়শ্চিত্তের জন্য তুই যে এতগুলো মানুষকে কষ্ট দিচ্ছিস সেটা কি?
2: কাকে কষ্ট দিলাম?
3: কেন, তুই বুঝতে পারছিস না?
2: ও, তোর কথা বলছিস?
3: যদি বলি খুব ভুল বললাম কি কিছু? শুধু আমি কেন, পিসিমণি, তুই নিজে আর তোর বাবা?
2: পিসিমণিরও যাতে একাত্ম কাটে তারও তো ব্যবস্থা করছি, অন্য কাউকে নিয়ে তো ভাবিনি। তাছাড়া কেউ না জানুক, তুই তো জানিস পিসিমণির বাবাকে কতটা

0: ভালোবাসেন?
1: বাসেন না মন, বাসতেন অতীত। দেখ পিসিমণি, এই অনেক কিছু না পাওয়ার জীবনে এখন অভ্যস্ত হয়ে গেছেন, এর থেকে আর বেরোতে পারবেন কিনা আমি নিশ্চিত নই।
0: পিসিমণিকে যে করে রাজি করা আকাশ, আমি বাবাকে রাজি করাচ্ছি।
1: আর আমি
0: স্বার্থপর হোস না আকাশ, যে মানুষটা তোকে ভালো রাখার জন্য নিজের পুরো জীবনটা দিয়ে দিল, তার খুশির জন্য এতটুকু করতে পারবি না? এতটা ছোট তো আমার আকাশ ছিল না।
2: আকাশ আর কিছু বলতে পারেনি সেদিন, বাকিটা পথ একেবারে চুপ করে হেঁটে গিয়েছিল। কথাটা কিভাবে শুরু করবে সেটাই বুঝে উঠতে পারছিল না মন। আকাশের পিসিমণিকে দুম করে একেবারে মনের কথা বলে দিলেও নিজের বাবাকে বলতে গিয়ে বারে বারে আটকে যাচ্ছিল সে। ক্রমশ সহজ হতে থাকা বাবা মেয়ের এই সম্পর্কে এখনো বেশ খানিকটা আড়ষ্টতা তো থেকে গিয়েইছে। তবু একদিন মনের সমস্ত দ্বিধা সরিয়ে বাবার হাতে প্রেশারের ওষুধটা তুলে দিতে দিতে মন খুব স্বাভাবিক স্বরেই বলল,
0: বাবা আমার এক বন্ধুর বাড়িতে আগামীকাল একটা নিমন্ত্রণ আছে।
3: বেশ তো যাবি, এতে এত জিজ্ঞেস করবার কি আছে?
0: আমার একা না, আমাদের দুজনের নিমন্ত্রণ।
3: আমি তো কোথাও যাই না রে মা, তুই বরং ঘুরে আয়।
0: বাবা
3: কি রে, কিছু বলবি?
0: বন্ধুটার নাম আকাশ, ও আমার খুব ভালো বন্ধু।
2: অতীন মেয়ের মুখের দিকে এক দৃষ্টি তাকায়, তারপর স্মিত হেসে বলে,
3: আমার মায়ের যখন খুব ভালো বন্ধু তখন তো আমাকে যেতেই হবে।
2: পরের দিন মৌন তার বাবা গিয়ে হাজির হয়েছিল আকাশদের বাড়িতে আমন্ত্রণ রক্ষা করতে। স্মৃতির ওপর জমা বিস্মৃতির আস্তরণটা যখন একটু একটু করে সরে তখন তো মন্দ লাগে না। হয়তো কখনো মন খারাপের কথা তো কখনো মন ভালো করার কথা মনে পড়ে। আসলে মন খারাপের স্মৃতিরও একটা আলাদা মজা আছে। হৃদয়ের রক্তক্ষরণ অনেক সময় মনে করিয়ে দেয় যে এখনো আমরা বেঁচে আছি।
4: চিনতে পারছিস অতীন?
2: জলের গ্লাসটা এগিয়ে দিয়ে আকাশের পিসিমণি জিজ্ঞাসা করেছিল। নাকের ওপর পিছলে আসা চশমাটা আবার ঠেলে আসল জায়গায় পৌঁছে অতীন বলল,
3: আরে শাশ্বতী না?
4: চিনতে পেরেছিস তাহলে? আমি কিন্তু আশা করিনি।
3: কি বোঝাতে চাস? বুড়ো হয়ে গেছি, স্মৃতি শক্তিতে মরচে জমেছে?
4: না, বিখ্যাত মানুষজনেরা অনেক সময় পুরনো পরিচিতদের ভুলে যায় কিনা সেই জন্য।
3: হয়তো ভুলে, তবে তাদের আশেপাশে অনেক নতুন চরিত্রের আমদানি হয় বলে। আমি শুধুমাত্র আমার গল্পে নতুন চরিত্রের আমদানি করি, আমার চারপাশে একটুও ভিড় জমতে দিই না।
4: বুঝলাম, তোর মেয়েটা খুব মিষ্টি হয়েছে জানিস। তুই হয়তো জানিস না, ও আমাকে মা বলে ডাকে।
3: মা কেন?
4: সেটা তুই তোর মেয়েকেই জিজ্ঞেস করিস।
3: মন বলছিল তোর ছেলে ওর নাকি খুব ভালো বন্ধু, তবে এতটা ভালো বন্ধু সেটা আমি বুঝিনি।
0: মা কিন্তু আকাশের মা নন, পিসিমণি।
2: কথাটা শুনে অবাক হয় অতীন, হিসেব মেলাতে পারছে না যেন।
3: ও দুঃখিত, আসলে আসলে আমি জানতাম না।
4: ধুর, এতে দুঃখিত হবার কি হয়েছে? সবাই জানে আমি ওর পিসিমণি, কিন্তু আমি আর আকাশ জানি আমি ওর মা।
2: অতীন কিছু বুঝে উঠতে পারে না, অবাক হয়ে একবার শাশ্বতীর মুখের দিকে তাকায় আর একবার মনের মুখের দিকে।
0: মা বিয়ে করেননি, আকাশের খুব ছোট বয়সে ওর বাবা মা মারা যান, মাই ওকে বড় করেন। তোমরা কথা বলো, আমি আর আকাশ পাশের ঘরে গল্প করছি।
2: শাশ্বতীর এবার একটু অস্বস্তি হচ্ছে, এত দিন ধরে মন আর আকাশের কথার বিরোধিতা করে এসেছে সে, বিয়ের প্রস্তাবে ক্রমাগত না করেছে।

0: তবু এই মুহূর্তে অনেক অনেক দিন পর সেই প্রিয় মানুষটাকে এতটা সামনে দেখে মনটা যেন একটু লোভী হয়ে উঠছে। আচ্ছা, হ্যাঁ করে দেবে নাকি? একটা জীবনের একটা অসমাপ্ত বড় অংশ হয়তো তাহলে সম্পূর্ণতা পাবে। একটা বয়সের পরে শারীরিক চাহিদা বলে কিছু থাকে না, শাশ্বতীরও নেই। তবু লোভ হচ্ছে যে প্রিয় সেই মানুষটাকে 24 ঘন্টা ধরে চোখের সামনে দেখতে, তার একটু যত্ন নিতে। ভালোবাসাতে তো সবটুকু পাওয়া থাকে না, দেওয়াও তো থাকে, আর তাতেও যে আনন্দ লুকিয়ে থাকে।
1: বিয়ে করলি না কেন?
2: তোর জন্য, তুই তো না করে দিলি।
1: মানে?
2: ভয় পাস না, এ পিছনে তোর কোনো হাত নেই। আসলে দাদা বৌদি চলে যাবার সময় বাবুটা এত ছোট ছিল না, আমি আর তখন বিয়ের কথা ভাবতে পারিনি। তুই ঘাবড়াস না।
1: বুঝলাম, সারাটা জীবন এইভাবেই কাটিয়ে দিলি?
2: কেটে গেল তো, টেরই পেলাম না সময়টা কিভাবে কেটে গেল।
1: সত্যি আমারও পুরো জীবনটাই কেটে গেল, টেরই পেলাম না। পিছন ফিরলে সন্দেহ হয় বেশি পেলাম নাকি বেশিটাই হারালাম।
0: খানিকটা সময় চুপ করে থেকে শাশ্বতী বলল,
2: তুই অনেক কিছু হারিয়েছিস ঠিকই, কিন্তু খুব ভালো একটা মেয়ে পেয়েছিস, তোকে খুব ভালোবাসে।
1: জানি, আমার দীর্ঘদিনের একাকিত্ব দূর করে দিয়েছে। নিজের হাতে ওষুধ খাওয়ায়, আমার খাওয়া দাওয়ার উপর কড়া নজর রাখে, সব দিক থেকে আমাকে একবারে সামলে রাখে।
2: তুই কি এটা জানিস, ও তোর জীবন সঙ্গিনী খুঁজছে?
1: মানে?
0: শাশ্বতী হেসে ওঠে, চেয়ার ছেড়ে উঠে পড়ে, বলে,
2: কি খাবি বল, চা না কফি?
0: আজ মনের খুব আনন্দ, আজ তার ইচ্ছে পূরণের দিন, আজ তার স্বপ্ন পূরণের দিন। মনের ওপর থেকে এক মন বোঝা যেন নেমে গেল। বাবাকে যে এত সহজে রাজি করানো যাবে সেটা আশাই করেনি মন। পরিস্থিতি যেন চারপাশ থেকে তাকে বেশি করে কোণঠাসা করে দিয়েছিল। একদিকে সে আকাশকে ক্রমশ দূরে সরাচ্ছিল, আবার তাকেই জোর করছিল পিসিমণিকে রাজি করাতে। একদিকে যেমন বাবার প্রতি দীর্ঘদিনের অবহেলার অপরাধ তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল, তেমনি আকাশকে দূরে ঠেলে দেওয়ার জন্য আরও একটা নতুন অপরাধ বোধ জন্ম নিয়েছিল তার মনে। আর এই দুই তাকে দিন রাত কাটছিল একেবারে শাখের করাতের মতো। যাক বাবা, আজ শান্তি, আকাশ তার পিসিমণিকে শেষ পর্যন্ত রাজি করিয়েছে। পিসিমণি ঠিকই বলেছেন যে ছেলেটা নীলকণ্ঠই বটে। খারাপ লাগছে, ভীষণ খারাপ লাগছে। এখন তো তার সামনাসামনি দাঁড়াতেও ভীষণ অস্বস্তি মনে হচ্ছে মনের। চোখে চোখ পড়লেই বুকটা যেন ধরাস করে ওঠে। কোথায়, এতদিন তো এমনটা হতো না। ওদের সম্পর্কে সেই প্রথম দিকে এই অনুভূতিটা একটু একটু হলেও আস্তে আস্তে কিন্তু সেটা কমে গিয়েছিল। আর আজ তাদের মাঝে খানিকটা দূরত্ব তৈরি হতেই সেই ভালো লাগাটা, মানে সেই ভালো লাগার অস্বস্তিটা আবার ফিরে এসেছে। আচ্ছা, তাহলে কি সাময়িক দূরত্ব ভালোবাসাকে আরো দৃঢ় করে? কিন্তু এখন তো আর দৃঢ় হয়ে লাভ নেই। আজকের পর থেকে আকাশ তার নতুন মায়ের ভাইপো, এক কথায় মামাতো ভাই। আর সে নিজের আকাশের পিসে মশাইয়ের মেয়ে, সে তো প্রকারান্তরে পিস্তুত বোন। তাহলে কি সম্পর্ক দাঁড়ালো তাদের মধ্যে? ভাই বোন, তার মানে আকাশের করা রসিকতাটাকেই মন একেবারে বাস্তবে পরিণত করল। এবার যেন একরাশ অস্বস্তি তাকে গিলে খেতে চাইছে। না, এত কিছু ভাবলে হবে না, আর আজ তার এইসব নিয়ে কোনো ভাবনা নয়। আজকে তার শুধু আনন্দ করার দিন। আজ তার বাবা এক নতুন সঙ্গী পাচ্ছেন, নতুন মন। মন জানে এ মনও বাবাকে শেষ বয়সে ভালো রাখবে, খুব ভালো রাখবে।

0: অন্যদিকে আকাশের পিসিমা শাশ্বতীর আজকের দিনটা সারা শরীর মন জুড়ে অস্বস্তি মেখে রেখেছে। একটা সময়ের পর এই দিনটার স্বপ্ন দেখেছিল সে, তারপর হঠাৎ একদিন অতীনের প্রত্যাখ্যান। স্বপ্ন ভাঙলে যে এতটা কাটাছেঁড়া হয় মনের ভিতর, এর আগে কখনো সেটা অনুভবই করেনি শাশ্বতী। মগজে আভ্যন্তরীণ রক্তক্ষরণে মৃত্যু হয়, কিন্তু যে রক্তক্ষরণ মনের ভিতরে হয়ে চলে, যাতে শারীরিক মৃত্যু না হলেও মনটা যে আস্তে আস্তে মরতে থাকে, সেটা কি? আজ সেই স্বপ্নটা বোধ হয় আরো একবার মিথ্যে করে দেখছে। আর খানিকটা সময়ের উপরে কি আছে সে জানে না, সে শুধু জানে যে স্বপ্ন দেখা তার বারণ, তাকে মনে বাঁধন দিতে হবে। স্বপ্ন ভাঙার কষ্ট অনেক, একবার সে পেয়েছে, সে আর সেই কষ্ট পেতে চায় না, সে আর স্বপ্ন দেখতে চায় না। অতীন বলেছে,
1: যা করবার আমি করব, তুই খালি আমার সঙ্গে থাকিস।
0: কি করে এই বুড়োটাকে সে বোঝাবে যে সে আজীবন অপেক্ষা করে থাকতে পারে তাকে সঙ্গ দেওয়ার জন্য? ওদিকে অতীনের মনে তখন অনেক হিসেব ঠান্ডা মাথায় মেলানোর চিন্তা। জীবনের অনেক চরিত্র ও পরিস্থিতি তৈরি করেছে সে, কিন্তু আজকের পরিস্থিতি তৈরিটা বোধহয় সব থেকে কঠিন ছিল তার কাছে।
1: ঠিক যেন একেবারে মায়ের মতো হয়েছে মেয়েটা, সেই রকমই জেদি, সেই রকমই একরোখা, সেই রকমই আবেগী। একবার যখন মনে মনে ঠিক করে নিয়েছে, তখন সেটা করেই ছাড়বে।
0: সেদিন যখন শাশ্বতী মনের কথা জানালো, অতীন হতবাক হয়ে গিয়েছিল। মেয়েটা যে এত বড় হয়ে গেল সেটা খেয়ালই করেনি সে। কোথাও যেন একটা আনন্দ মনের ভিতরে আস্তানা কেড়েছিল। না না না, জীবন সঙ্গে ফিরে পাওয়ার নয়, মেয়েকে ফিরে পাওয়ার জন্য।
1: বুঝলাম, তা তুই কি বলেছিস ওদের?
2: আমি না করে দিয়েছি, ওরা বাচ্চা, এখন সেভাবে পরিণত মনস্ক হয়নি, কিন্তু ওদের কথায় না নাচার মতন পরিণত মন, পরিণত মাথা আমাদের তো আছে।
1: আরো একটু বিস্তারিত বল।
2: কি আর বলবো বল, আকাশ আর তোর মেয়ে একে অপরকে ভালোবাসে, ভবিষ্যতে বিয়ে করবে বলে পরিকল্পনা করেছিল। আমার সঙ্গে পরিচয় করাতে নিয়ে এলে তোর মেয়ের আমাকে আর আমার তোর মেয়েকে খুব পছন্দ হয়ে যায়, আকাশের কাছেও শুনেছে। তুই আর আমি ভালো বন্ধু ছিলাম, ব্যাস। তারপর থেকে ওর মাথায় পাগলামি বাসা বেঁধেছে, আকাশটাও হয়েছে তেমন, নিজের সর্বস্ব খুইয়ে মনকে খুশি করতে সে উঠে পড়ে লেগেছে। সে জানে এতে হয়তো আর কোনোদিনই তার ভালোবাসার মানুষটাকে সে ফিরে পাবে না।
1: কেন?
2: কি আশ্চর্য, ওদের ইচ্ছে সফল হলে ওরা তো সম্পর্কে ভাই বোন হয়ে যাবে। একজন তার বাবার একাকিত্ব দূর করছে, অন্যজন তার মায়ের মতন পিসির, অথচ এটা করতে গিয়ে নিজেদের জীবনে যে একাকিত্ব ডেকে আনছে সেটা ওরা বুঝতেই পারছে না।
1: বিয়েটা হবে, যা করার আমি করব, তুই খালি আমার সঙ্গে থাকিস, কেমন?
0: আকাশ ভাবছিল যে এক একজন অচেনা মানুষ হঠাৎ করে এতটা প্রিয় কি করে হয়ে যায়, অথচ হয়ে যে যায় সেটা তো সত্যি। মন হয়েছিল, মনের বাবা হলেন লেখক অতীন সেন, তার খুব প্রিয়। ঘটনাচক্রে ভালোবাসল মনসীজা সেন ওরফে মনকে, যদিও তখন সে জানত না যে মন আসলে তার প্রিয় লেখকের মেয়ে। পিসিমণিরও প্রিয় লেখক অতীন সেন, তাই মনের কথা জানাতে পিসিমণির হঠাৎ বদলে যাওয়াটা প্রথমে বুঝতে না পারলেও তার নজর এড়ায়নি। মনির সাথে দেখা করার ছটফটা নিয়ে প্রথম প্রথম হবু বৌমার সঙ্গে দেখা করার আকুলতা মনে হলেও পিসিমণির এক মুহূর্তের অসতর্কতা আকাশকে বুঝিয়ে দিয়েছিল যে অতীন সেন পিসিমণির পূর্ব পরিচিত এবং ব্যাপারটা শুধুমাত্র পরিচয়ের নয়। পিসিমণিকে একটু চেপে ধরতেই পুরো ব্যাপারটা একেবারে পরিষ্কার হয়ে গিয়েছিল।

0: অনেক উৎসাহ নিয়ে কথাটা জানিয়েছিল মনকে। আর সেদিন থেকেই জীবন যেন একটা বড় রহস্যময় হয়ে গিয়েছিল। প্রথমে মনের একা থাকতে চেয়ে মেসেজ, তারপর সেই ভালো থাকার মেসেজ, আর তারপর থেকে তো শুধুই দূরে দূরে সরে যাওয়া। মনের প্রতিটা কথা মেনে নেওয়া মানে যে আরও দূরে সরে যাওয়া, সেটা সে ভালো করে জানত। তবু কেন কি জানে সে না করতে পারত না। ইচ্ছে হতো পরের বার ঠিক না করবে, কিন্তু মনের মুখের দিকে তাকালেই সব কেমন যেন গলিয়ে যেত। তারপর যেদিন মন বলল,
1: স্বার্থপর হোস না প্লিজ,
0: সেদিন যেন সত্যি নিজেকে কেমন স্বার্থপর মনে হয়েছিল। সত্যি তো, তার বড় হওয়ার জন্য যে পিসিমণি তার জীবনের সমস্ত সুখ ত্যাগ করল, সেই পিসিমণির কোনো এক সময়ের মনের যে ইচ্ছে ছিল সেটা যখন পূরণ হওয়ার সুযোগ এসেছে, তখনও সে নিজের স্বার্থের কথা ভাববে।
2: শুনছেন গল্প স্বল্প 107 FM
3: আকাশবাণী কলকাতা। FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্ক সেন। ইউক্রেন রাশিয়ার ওপর 1000-এরও বেশি ড্রোন হামলা চালিয়েছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, এর ফলে একটি তৈল শোধনাগার এবং আবাসিক ভবনের ক্ষতি হয়েছে। এই ড্রোন হামলার ফলে দুজনের মৃত্যু হয়েছে, আহত 20। ভারত ও জাপানের বিমানবাহিনী যৌথভাবে যোধপুর বিমানঘাটিতে বীর গার্ডিয়ান 2026 নামে বিমান মহড়া চলছে। 14 দিনব্যাপী এই মহড়া আগামী মঙ্গলবার শেষ হবে। মহড়ার মূল লক্ষ্য হল উন্নত মানের বিমান অভিযান এবং দুই বিমানবাহিনীর মধ্যে পেশাদারী মতবিনিময়। ইরান জানিয়েছে তাদের শর্ত পূরণ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া প্রতিশ্রুতি কার্যকর না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা সূত্রে খবর, সেদেশের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ জানিয়েছেন, ইরান পূর্ণ সামরিক শক্তি নিয়ে লড়াই এবং কূটনীতির মাধ্যমে আলোচনা দুই চালিয়ে যাবে। ওয়াশিংটনের বৈঠকের সিদ্ধান্তের বাস্তবায়ন এবং ইরানের জাহাজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ও বিধিনিষেধ প্রত্যাহারের পরেই হরমুজ প্রণালী পুনরায় খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, আদিবাসী সমাজের অধিকার রক্ষায় এবং তাদের উন্নয়নে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। পুরুলিয়ার টামনা থানা এলাকার কড়াড়িতে আজ করম উৎসবে যোগ দিয়ে তিনি বলেন, সাঁওতালি ভাষাকে অটল বিহারী বাজপেয়ী মর্যাদা দিয়েছিলেন, কুর্মালি ভাষাকে অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা চলছে। কুর্মীদের রেল লোক কর্মসূচির সময় যেসব আন্দোলনকারীর বিরুদ্ধে মামলা হয়েছিল তা প্রত্যাহার করার কথাও ঘোষণা করেন তিনি। জাপানে এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে ভারত 114 রানে বাংলাদেশকে হারিয়ে দিয়েছে। প্রথমে ব্যাট করে ভারত 195 রান করে। বাংলাদেশের ইনিংস 15 ওভার 4 বলে 81 রানে শেষ হয়ে যায়। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে, গল্প স্বল্প, গল্প স্বল্প।
1: এতটা স্বার্থপর তো সে কোনোদিন ছিল না। সেদিন থেকেই আকাশ মন থেকে পিসিমণিকে বোঝানোর চেষ্টা করেছিল, যদিও তিনি রাজি হওয়ার কোনো লক্ষণই দেখাচ্ছিলেন না। তাই মনের কথা মতো মনের বাবাকে পিসিমণির সামনে আনার জন্য তাদের বাড়িতে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই পরিকল্পনা কাজে লাগে, আর সেদিনের পর থেকেই পিসিমণিও রাজি হয়ে যান। মুখোমুখি সাক্ষাৎ বোধহয় তার মন বদলে দিয়েছিল, ওদিকে মনও তার বাবাকে রাজি করিয়ে নিয়েছিল। অন্তত আজ পর্যন্ত আকাশ ও মনের তাই মনে হয়েছিল, যদিও ঠিক এই মুহূর্তে সেই ধারণাটা ভুল প্রমাণিত হল। আকাশ ও মনের ঠিক করা রেজিস্টার এসে অতীন সেন এবং শাশ্বতী রায়ের বিয়ের কাগজ না, যা বের করল সেটা

0: আকাশ রায় এবং মনীষিজা সেনের বিয়ের কাগজ। আকাশ ও মন হতবাক হয়ে গিয়েছিল। এর মানে কি, কি করে হলো এমনটা? ব্যাপারটা পরিষ্কার করলেন মনের বাবা। যেদিন আমন্ত্রণে মন ও তার বাবা এলেন, মন তার বাবাকে পিসিমনির সঙ্গে কথা বলতে দিয়ে আকাশের সাথে অন্য ঘরে চলে গিয়েছিল। মন আকাশের ঘরে গিয়ে টেবিলের ওপরে অগোছালো বইগুলো গুছিয়ে দিচ্ছিল, আর আকাশ এক দৃষ্টিতে দেখতে দেখতে বলেছিল,
1: গোছাস না, ছেড়ে দে।
2: কেন?
1: আমার কাজ আমাকেই করতে দে, বাইরেটা গুছিয়ে কি হবে?
2: ভেতরটা হয়তো আর গোছাতে পারবো না, তাই
1: তাই তো বলছি থাক।
0: মন পাশে এসে বসেছিল। আকাশের হাতটা নিজের হাতে নিয়ে বলেছিল,
2: তোর কি আমাকে খুব স্বার্থপর মনে হয় আকাশ? তোর কি মনে হয় তোর মনের মন নেই, তার আবেগ নেই, তার ভালোবাসা পাওয়ার লোভ হয় না, তার ভালোবাসতে ইচ্ছে করে না, তার কি তোকে ছুঁয়ে থাকতেও ইচ্ছে করে না?
0: আকাশ অবাক হয়ে তাকিয়েছিল মনের মুখের দিকে। মনের চোখে তখন জল।
2: তুই কি একাই অগোছালো হয়ে গিয়েছিস? আমি হইনি বল, আমি হচ্ছি না? সেই খবর কোনোদিন রেখেছিস? কখনো একবারও কাছে টেনে নিয়ে জানতে চেয়েছিস মন তুই কেমন আছিস?
0: আকাশের খুব লজ্জা করছিল। সত্যি তো সে তো জানতে চায়নি, সে খালি নিজের হারানোটা নিয়ে দুঃখে ছিল, কিন্তু মনও তো হারাচ্ছিল, হারাচ্ছিল তো দুজনেই। পার্থক্য শুধু এটুকুই যে মন স্বেচ্ছায় হারাচ্ছে, আর আকাশ মনের ইচ্ছেকে পূরণ করতে গিয়ে।
1: মন কেমন আছিস?
0: আর কেঁদে ফেলেছিল মন। নিজের সমস্ত দ্বিধা এতদিনের প্রতিরোধ সরিয়ে আকাশকে বলেছিল,
2: খুব খারাপ রে, তোর মন, তোর মন তোকে ছেড়ে একদম ভালো নেই।
0: খুব কান্না পেয়েছিল আকাশের।
1: তাহলে জেদ ছাড় না প্লিজ, আবার সব আগের মতো করে চলুক।
0: মন আকাশকে ছেড়ে সোজা হয়ে বসেছিল।
2: না রে, তা হয় না, আমাদের ভাগের ভালোবাসাটা বোধ হয় এইটুকুই ছিল। এবার বাবা পিসিমণির ভাগ এখানিকটা থাকুক।
0: আবার থেমে গিয়েছিল আকাশ, কিছু বলতে পারেনি সেদিন। অবশ্য তখনও সে জানে না যে পাশের ঘরে কি চলছে। এখন বুঝতে পারছে পাশের ঘরে সেদিন একটা গোপন আঁতাত চলছিল, আর তাই তো পরের ঘটনাগুলো এত সহজে ঘটে গেল। পরের ঘটনাগুলো বলতে আকাশের পিসিকে রাজি করানো, মনের তার বাবাকে রাজি করানো। তখন একটু আশ্চর্য হলেও মনে হয়েছিল যে অনেকদিন পরে দেখা হওয়াতে দুজন পুরনো বন্ধুর মনে পুরনো একটা আবেগ ফিরে এসেছে। হয়তো তাদের নিজেদের একাকিত্ব তাদেরকে একে অপরের কাছে পৌঁছে দিয়েছে, আর আজ সেই ভুলটাই ভাঙল।
2: এসব কি বাবা?
1: তুই চাস না যে তোর বাবা ভালো থাকুক? এটাই তোর বাবার ভালো থাকার উপায় রে।
2: কিন্তু কিন্তু এটা তো আমার ইচ্ছে ছিল না।
1: তোর ইচ্ছেটা আসলে কি ছিল, বাবার বিয়ে নাকি ভালো থাকা? কে বলেছে তোকে তোর বাবা খারাপ আছে? হ্যাঁ ছিল, একটা সময় খারাপ ছিল, তোর মা যখন চলে গেল তুই তখন খুব ছোট, আমি তোকে সামলাতে পারিনি। জানি এটা আমার ব্যর্থতা, আসলে আসলে আমি নিজেকেই তো সামলাতে পারিনি তখন, তাই ডুবে গিয়েছিলাম লেখার মধ্যে। যত ডুবেছি ততই তোর থেকে দূরে সরে গিয়েছি, আর ততটাই একা হয়েছি। সেদিন রাতে তুই যখন আমার ঘরে এলি, আমার আমার সব একাকিত্ব চলে গেল রে মা। যে ছেলেটা আমার একাকিত্ব দূর করলো তাকে আমি এত বড় শাস্তিটা দিয়ে কি করে? আর তুই যে যন্ত্রণার মধ্যে দিয়ে আমি গিয়েছি সব জেনে বুঝেও আমি আমার মেয়েকে সেই

0: যন্ত্রণায় ঠেলে দেব। এটা তুই ভাবলি কি করে মা? দেখ, আমি গল্প লিখি, যে চরিত্রগুলো তৈরি করি সেগুলো কাল্পনিক হতে পারে, কিন্তু কিন্তু তাদের আবেগগুলো তো মিথ্যে নয় রে। তোর বাবা কি এতটাই হৃদয়হীন রে মা?
1: কিন্তু বাবা।
0: আবার কিন্তু কিসের? তুই তোর বাবার একাকিত্ব দূর করতে চেয়েছিস, সে তো হয়েই গেছে। তুই বাবার কাছে তার মেয়েকে ফিরিয়ে দিয়েছিস, আকাশের মতো এত ভালো একটা ছেলে দিয়েছিস, আর সব থেকে বড় কথা, আমার আমার পুরনো বন্ধুর সাথে আমায় দেখা করিয়ে দিয়েছিস। আর কি চাই বলতো আমার? আমরা দুই বন্ধু মিলে তোদের বিয়ে দিয়ে দেব, তারপর বিয়াই বিয়ান মিলে খুব আড্ডা মারব। তাছাড়া মা, আমি দেখ সারাদিন লেখা নিয়েই ব্যস্ত থাকি, একাকিত্ব অনুভব করার সময় কোথায় আমার? আগে তোর থেকে দূরত্বে কষ্ট হতো, এখন তো সেটাও হয় না রে। আর তুই কি ভাবিস, তোদের ভালোবাসাকে মেরে আমি ভালো থাকবো? হ্যাঁ,
2: মন একেবারে চুপ করে গিয়েছে, কিছু বলতে পারছে না। তার দুটো চোখ জলে ছলছল করছে। সে ধীর পায়ে গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরল, আর অতীন মেয়েকে দুহাতে আঁকড়ে ধরে বলল,
0: বিশ্বাস কর মা, আমরা বরং এতেই বেশি ভালো থাকবো।
3: কিন্তু আমাদের তো বিয়ের বয়স হয়নি।
1: জানি, কাগজগুলো আসল নয় রে, তোদের ভুল ভাঙানোর জন্য এগুলোকে প্রিন্ট করে আনা হয়েছিল, রেজিস্টারও সাজানো। তবে এটা ঠিক, তোদের অভিভাবক হিসেবে আমরা সিদ্ধান্ত নিয়েছি, তোর চাকরি হলে মন মা যখন চাইবে তখনই তোদের বিয়ে হবে।
0: আশা করি ব্যাপারটা পরিষ্কার হলো। সময়টা তোদের ইচ্ছে মতো হবে, কিন্তু বিয়েটা, কিন্তু বিয়েটা, বিয়েটা তোমার আকাশের সাথেই হবে। কি ঠিক আছে তো? হ্যাঁ,
2: মন জবাব দেয় না, শুধু বাবাকে জড়িয়ে ধরে। আর আকাশের খুব আনন্দ হচ্ছে, সব কিছু যেন সে আগের মতো হয়ে গেল, বরং আরো বেশি নিশ্চিত করে। এই ভদ্রলোককে ভীষণ ভীষণ ভালো লেগে গেছে আকাশের। এতদিন সে লেখক অতীন সেনের ভক্ত ছিল, আর আজ থেকে সে মানুষ অতীন সেনেরও ভক্ত হয়ে গেল। সেই ছোটবেলায় সে বাবা মাকে হারিয়েছে, আর আজ এতদিন পরে তাদের অভাবটা কেন কে জানে খুব অনুভূত হচ্ছে। মনের বাবার কাছে গিয়ে সে তাকে প্রণাম করল, আর তারপর বলল,
3: আমি কি আপনাকে বাবা বলে ডাকতে পারি?
0: এই যে বলছি, শ্বশুর মশাইকে কি তোমার কাকু বা মেশো মশাই বলে ডাকার পরিকল্পনা ছিল? হ্যাঁ, কি
2: আকাশও তাকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ ওইভাবে থাকার পরে অতীনের আগল আলগা হলে আকাশ শাশ্বতীর সামনে গিয়ে দাঁড়ায়। তারপর তাকে জড়িয়ে ধরে বলে,
3: তুমি চিরকাল আমাকে বাবা মা হয়ে বড় করে এলে, অথচ আমি তোমাকে সারা জীবন পিসিমণি ডেকে এলাম। মনের মতো আমিও যদি আজ থেকে তোমাকে মা ডাকি, আপত্তি করবে?
2: শাশ্বতী এবারে জড়িয়ে ধরে আকাশকে।
1: পাগল ছেলে আমার, একেবারে পাগল, পাগল একটা।

0: 107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনলেন অরিন্দম গুপ্তর মন, গল্পের কথক অরিজিৎ, আকাশ আত্রেয়, মঞ্জিষা বিহু, অতীন সুদীপ্ত, শাশ্বতী গোপা, পাওলি মহুয়া, পূবালি অভিপ্সা ও পৌলমি সৌমি। গল্পের সূত্রধার সৌমি। সমগ্র পরিকল্পনা ও পরিচালনা শুভায়ন্দা। সহকারী পরিচালক পায়েল দি। শুনলেন গল্প স্বল্প। শুধু রেডিওতে নয়, গল্প স্বল্প শুনুন ইউটিউবেও। প্রতি রবিবার রাত 9টায় শুনুন নতুন গল্প আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতায়।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প
2: 107 FM রেইনবো অরিজিনালসে আজকে শুনলে গল্প স্বল্পতে মন। এবার সেটা কতটা মনের মতো হলো কিংবা মনে ধরলো কি না, বা সেটা শুনে কি মনের মধ্যে কোনো একটা খুঁতখুঁতানি ভাব রয়ে গেল যে এটা এরকম হয়েছে, এটা যদি এরকম না হয়ে সেরকম হতো, ওরকম হতো তাহলে একটু ভালো হতো, বা অমুক জিনিসটা শুনে ভীষণ ভাল লেগেছে, এই রকম সমস্ত অনুভব একদম মন থেকে লিখে পাঠিয়ে দিতে পারো 9903653992 হোয়াটসঅ্যাপ কিংবা টেক্সট মেসেজ করে। তোমার আজকের গল্প শোনাটা কেমন লাগলো, সেই লেখাটা, সেই রিভিউটা যদি আমাদের সব থেকে বেশি মনে ধরে, আমাদের সব থেকে বেশি পছন্দ হয়, তাহলে কিন্তু এই সপ্তাহের কুইজওয়ালার, মানে মঙ্গলবার রাত 9টায় যে কুইজওয়ালা হয় 107 FM রেইনবোতে, সেই কুইজওয়ালার সেমিফাইনাল রাউন্ডে তুমি ডাইরেক্ট এন্ট্রি পাবে পুরো কুইজওয়ালাটা না খেলে। তাই আজকের গল্পটা কেমন লাগলো একটু সাজিয়ে গুছিয়ে লিখে পাঠিয়েই দিতে পারো 9903653992 হোয়াটসঅ্যাপ কিংবা টেক্সট মেসেজ করে।
3: আর যদি এই গল্পটা আবার আজকেই শুনতে চাও, তাহলে তুমি সরাসরি চলে যেতে পারো ইউটিউবে, আকাশবাণী কলকাতার যে চ্যানেলটা রয়েছে সেখানে গিয়ে রাত 9টার পর এই গল্পটা তুমি পেয়ে যাবে। আর যদি এই গল্পটা রেডিওতে শুনতে চাও, তাহলে আগামী রবিবার রাত্রিবেলা যখন সোমবারে পা দেবে, সেই রাত 12টা নাগাদ, তখন এই গল্পটা আবার তুমি শুনতে পাবে 107 AIR FM রেইনবোতে।
2: আর এখন অর্পণাত্র তোমার জন্য 107 FM রেইনবোতে রাখলো পরপর তিনটে সুপার ডুপার হিট মনের মতো গান।
4: FM রেইনবোতে 3 একে 3।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, সাম্প্রতিককালের একাধিক প্রাকৃতিক বিপর্যয় স্পষ্ট করে দিয়েছে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আরও দৃঢ় পদক্ষেপ নিতে হবে। নতুন দিল্লিতে আজ সন্ধ্যায় পরিবেশ ও জলবায়ু ভবিষ্যৎ বিষয়ক সম্মেলনের সমাপ্তি অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে শ্রীমতী মুর্মু বলেন, বিশ্বজুড়ে বিজ্ঞানী মহল জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয়ে সকলকে সতর্ক করে দিয়েছে। এই সমস্যা মোকাবিলায় স্থানীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ের সকলকে সক্রিয়ভাবে একযোগে এগিয়ে আসতে হবে। ভারত ও জাপানের বিমানবাহিনীর মধ্যে যৌথভাবে যোধপুর বিমানঘাটিতে বীর গার্ডিয়ান 2026 নামের বিমান মহড়া চলছে। 14 দিনব্যাপী এই মহড়া আগামী মঙ্গলবার শেষ হবে। নেপালে ভয়াবহ বন্যার 4 সপ্তাহ পরেও নিখোঁজ থাকা 6,000-এর মতো মানুষের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। রাশুয়া ও পার্শ্ববর্তী জেলাগুলির নদীপথ এবং ধ্বংসস্তূপ ও ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ প্রকল্পগুলিতে তল্লাশি অভিযান চলছে। রাস্তাঘাট, সেতু ধ্বংস হয়ে যাওয়ায় জনজীবন এখনও বিপন্ন। সরকার ত্রিশূলি করিডোর অঞ্চলের সেতুগুলির মেরামতের কাজ শুরু করেছে। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম সাধারণ অধিবেশনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চলতি মাসের 26 তারিখে এই অধিবেশনের উচ্চ পর্যায়ের বৈঠকে তাঁর বক্তব্য রাখার কথা। বাংলাদেশের ঢাকার যাত্রাবাড়ির মোড়ে একাধিক হাতবোমা বিস্ফোরণে এক রিকশাচালক আহত হয়েছেন। গতকালও স্থানীয় থানার বাইরে এ ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছিল। ঢাকায় গত সন্ধ্যায় পৃথক কয়েকটি ঘটনায় 3টি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। জুম্মার নমাজের পর রাজধানীর বিভিন্ন অঞ্চলে ধারাবাহিক হাতবোমা বিস্ফোরণের খবর পাওয়ার পরই এ ধরনের ঘটনা। এশিয়ান গেমসের প্রিকোয়ার্টার ফাইনালে 3-0 ব্যবধানে পরাজিত করে ভারতীয় মহিলা ব্যাডমিন্টন দল তাদের অভিযান শুরু করেছে। সিঙ্গলসে কামিলা স্মাগুলোভাকে 21-7, 21-9 ব্যবধানে হারিয়ে PV সিন্ধু ভারতের প্রথম জয় এনে দেন। এরপর উন্নতি হুডা আলিসা কুলেসোভাকে 21-7, 21-10 ও তানভি শর্মার ডায়ানা নামেনোভাকে 21-5, 21-10 গেমে হারিয়ে দেন। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: এই অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ভারত সরকারের কৃষি মন্ত্রক।

0: ফার্ম টু সিটি। আরও একবার ফার্ম টু সিটিতে অমরজিৎ এবং দেবারতী আপনার সঙ্গে। এই ব্ল্যাক ডায়মন্ড বলে আমরা একটা কথা শুনেছি, কিন্তু ব্ল্যাক গোল্ড আছে, আপনি জানেন কি? কিচেন ওয়েস্ট থেকে ব্ল্যাক গোল্ড, এই নিয়েই কিন্তু আজকে কথা হবে ফার্ম টু সিটিতে।
1: আরে বাবা, ওই প্লাস্টিকের কোণে আর কি প্রচুর ময়লা, প্রচুর আর কি কিচেন ওয়েস্ট পড়ে রয়েছে, তরকারির খোসা, চায়ের পাতা, পচা ফলমূল। আর আমার বাড়িতে পিসি এসে বলছে যে কি এগুলো জমিয়ে রেখে দিয়েছিস, ফেলে রেখে দিয়েছিস, গন্ধ হবে তো। তবে আমি কি করে পিসিকে বোঝাবো যে অ্যাকচুয়ালি এ যে ফেলে দেওয়ার জিনিস নয়, এ হলো ব্ল্যাক গোল্ড।
0: একদমই তাই। আসলে ব্ল্যাক গোল্ড বলতে যেটা বোঝানো হয়, এই যে আমরা একদম চাঙ্গা থাকি এবং আপনাদের সঙ্গে সব সময় কথা বলি, গাছকেও তো চাঙ্গা রাখতে হয়, সেই চাঙ্গা রাখার একটা আলাদা ধরনেরই ফান্ডা কিন্তু এই ব্ল্যাক গোল্ড।
1: আর আজকের এপিসোড কিন্তু এই যে কিভাবে নিজের বাড়ির কিচেন ওয়েস্ট কিভাবে সেটাই ভালো কাজে লাগানো যায় সেটা নিয়েই কথা হচ্ছে, সো স্টে টিউনড।
2: আরে আরে আরে, ক্যা কর রহা হ্যায়, ইধর ইধর ইধর হাম বোল রহা হ্যায়, তেরে বিজু কা
3: পুতলা বোল রহা
2: হ্যায়। पक्षियों से तो हम खेत को बचा लेते हैं, पर इन घातक रसायनों से कैसे बचाएं?
3: मतलब?
2: देख बेटा, तू जो ये अंधाधुंध रसायन मिलाता है ना, मिट्टी की सेहत बिगड़ने लगी है, और जब माटी ही कमजोर पड़ जाएगी तो उपज कैसे सेहतमंद होगी? हाँ? अरे पहले ऐसा नहीं था, पूछना अपने बड़े बुजुर्गों से कैसे फसल लहलाती थी, शुद्धता झलकती थी। हाँ, माटी भी तंदुरुस्त और लोग। पहली वाली बात कहाँ,
3: परम तो सब यही डाले हैं।
2: सब नहीं, आज भी लाखों जागरूक किसान परंपरागत विधि से फसल उगा रहे हैं, खर्चा कम और उपज की कीमत भी बेहतर पा रहे हैं।
3: सच है?
2: रे बेटे, एक्सपीरियंस से बता रहे हैं, धूप में बाल सफेद नहीं किए हैं।
3: ठीक है भाई, मैं भी आज तो जैविक खेती शुरू करूँगा।
4: माटी से प्रेम की परंपरा है परंपरागत खेती।
0: প্রতিদিন সকালে আমরা রান্নাঘর থেকে যে জিনিসটা সবথেকে বেশি বাইরে ফেলে দিই সেটা কি বলতো? একদম ঠিক ধরেছ, সেটাই কিন্তু ওই ব্ল্যাক গোল্ড। ডাস্টবিনের প্লাস্টিক ভর্তি রান্নাঘরের ময়লা বা কিচেন ওয়েস্ট, তরকারির খোসা, চায়ের পাতা, পচা ফলমূল, এগুলো স্রেফ আমরা বর্জ্য ভেবে সোজা ডাস্টবিনে ফেলে দিই, তাই নয় কি?
1: একদমই তাই। আর সেইগুলো যে কত দাম, না না সবসময় যে কোটি টাকার দামে আসতে হবে তা কিন্তু নয়, সেইগুলোই কিন্তু আমাদের গাছেদের বিরিয়ানি, মানে যেগুলো মজ করে খেতে ভালোবাসে আমাদের গাছ বাবাজিরা। তবে এই যে কিচেন ওয়েস্ট থেকে কি করে সেটাকে পচিয়ে সার বানানো যায় সেটা কিন্তু আমি বলবো না, আমি না বলে বরং আমাদের যারা আর কি এই ধরনের কাজকর্ম করছে, যারা আর কি সারকে পচাচ্ছে, মানে খোসাগুলোকে পচিয়ে সার বানাচ্ছে এবং তারপর গাছে ইউজ করছে, তার থেকেই ডাইরেক্ট শুনি।
0: আসলে বুঝতে পেরেছি তুমি বলতে চাইছো আমার পাশের বাড়ির কাকিমার কথা, ঠিকই বলেছো। ওনাকে গিয়েও না আমি একবার জিজ্ঞেস করেছিলাম যে ব্যালকানিতে তো আপনার এই সমস্ত গাছপালা দেখে অবাক হয়ে যায়, এত সুন্দর লাল টমেটো, সবুজ শশা সমস্ত কিছু ফলিয়েছেন, কিভাবে বাজার থেকে দামি দামি সার কিনে এনেছেন নাকি? কাকিমা আমাকে একটা হেসে মাটির পাত্র দেখিয়ে দিলেন এবং বললেন, আরে বাবা না, অর্গ্যানিক সার তো আর প্রতিদিন কিনে আনা যায় না, সে তো আমার রান্নাঘরেই তৈরি হয়ে যায়।
1: বুঝতে পেরেছেন তো? তাহলে বিষয়টা হলো যে অ্যাকচুয়ালি আমাদের বাড়ির ভিতরেই কিন্তু সেই ম্যাজিকটা রয়েছে এবং বাড়ির মানুষেরাই অ্যাকচুয়ালি এই ম্যাজিকগুলো ঘটাচ্ছে। সো সেই মানুষের থেকেই সরাসরি শুনবো, তবে একটা পুচকে ব্রেকের পর।
5: প্রধানমন্ত্রী কিষাণ মান ধন যোজনা।

0: Celeb Bite. Celeb Bite. Celeb Bite.
1: নমস্কার, আমি এমন একটা জিনিস নিয়ে কথা বলবো যেটা আমাদের প্রত্যেকের বাড়িতেই প্রতিদিন তৈরি হয়, অথচ আমরা তার বেশিরভাগটাই ফেলে দিই। আর সেই ফেলে দেওয়া জিনিসই যদি একটু যত্ন নিয়ে কাজে লাগানো যায়, তাহলে সেটা হয়ে উঠতে পারে আমাদের বাগানের এক দারুণ সম্পদ। আমি বলছি রান্নাঘরের জৈব বর্জ্য থেকে তৈরি কম্পোস্টের কথা। অনেকেই যাকে সুন্দর করে বলেন ব্ল্যাক গোল্ড, অর্থাৎ কালো সোনা। আমরা প্রতিদিন রান্না করার সময় কত কিছুই তো ফেলে দিই, আলুর খোসা, লাউয়ের খোসা, পটলের খোসা, বিভিন্ন শাকসবজির ডাটা বা ফেলে দেওয়া অংশ, ফলের খোসা, চা পাতার মতন অনেক অর্গ্যানিক উপাদান। এগুলো আমাদের কাছে বর্জ্য, অর্থাৎ ফেলে দেওয়ার বিষয়। কিন্তু প্রকৃতির কাছে এগুলো অমূল্য। প্রকৃতিতে একটা শুকনো পাতা গাছ থেকে ঝরে পড়ে, কিছুদিন পরে সেটা মাটির সাথে মিশে যায়। সেই পাতার মধ্যেই যেই পুষ্টি ছিল সেটা আবার মাটিতে ফিরে পায়, সেখান থেকে আবার অন্য গাছ খাবার পায়। ঠিক একই প্রক্রিয়ায় জঙ্গলে লক্ষ লক্ষ গাছ একে অপরকে সাহায্য করে চলে। আমরা যদি এই স্বাভাবিক প্রক্রিয়াটাকে একটু নিয়ন্ত্রিতভাবে নিজেদের বাড়িতে কাজে লাগাই, তাহলেই তৈরি করতে পারি এই কম্পোস্ট। এই কম্পোস্ট তৈরি করব কিভাবে? খুব কঠিন নয়। প্রথমে একটা পাত্র নিতে হবে, সেটা হতে পারে পুরনো বালতি, প্লাস্টিকের ড্রাম কিংবা অন্য কোনো উপযুক্ত পাত্র। তবে পাত্রে অবশ্যই বাতাস চলাচলের ব্যবস্থা থাকতে হবে। আমি যেটা করি, প্লাস্টিকের পাত্রের নিচে ছোট ছোট কয়েকটা ফুটো করে দিই এবং অতিরিক্ত জল যাতে বেরিয়ে যেতে পারে তার মধ্যে দিতে হবে আমাদের রান্নাঘরের জৈব বর্জ্য। তবে একটা বিষয়, রান্নাঘরের সব বর্জ্য কিন্তু কম্পোস্টে দেওয়া যাবে না। সবজির খোসা, ফলের খোসা, শাকসবজির ডাটা এবং কিছুটা গুঁড়ো করা ডিমের খোসা, এই ধরনের জৈব বস্তু একসাথে ব্যবহার করা যায়। কিন্তু রান্না করা খাবার যেমন মাংস, অতিরিক্ত নুন, তেল, এগুলো কম্পোস্ট বিনে না দেওয়াই ভালো। এখান থেকে দুর্গন্ধ হতে পারে, মাছি বা অন্যান্য পোকামাকড়ের সমস্যা হতে পারে। আর একটা গুরুত্বপূর্ণ কথা, শুধুমাত্র ভেজা রান্নাঘরের বর্জ্য দিয়েই কিন্তু ভালো কম্পোস্ট তৈরি হবে না। এর জন্য দরকার অনেক শুকনো উপাদান, যেমন শুকনো পাতা, শুকনো ঘাস, কাগজের ছোট ছোট টুকরো বা অন্যান্য যে কোনো দ্রব্য যার মধ্যে কার্বন বিদ্যমান। সহজভাবে বললে আমাদের ভেজা বর্জ্যের সঙ্গে শুকনো উপাদান রাখতেই হবে, কারণ আমরা দোকান থেকে যখন কিনি দেখবে জিনিসটা ভেজা ভেজা কিন্তু থাকে না, শুকনো অবস্থায় থাকে। কম্পোস্টের পাত্রকে আমরা কখনোই ডাস্টবিন বানাবো না, যা কিছু ফেলতে ইচ্ছা হলো সবকিছু ঢুকিয়ে দিলাম, এভাবে করলে তো একদম হবে না। জৈব বর্জ্য ছোট ছোট করে কেটে নিলে আরো ভালো, কারণ এতে সারফেস এরিয়া বৃদ্ধি পায়, ছোট ছোট অণুজীবের পক্ষে আরো ভালো হয় সেগুলোকে ভাঙতে। তারপরে একটা স্তর ভেজা জৈব বর্জ্য, তারপরে একটা স্তর শুকনো উপাদান, এইভাবে পার্ট বাই পার্ট আমাদের করতে হবে। প্রয়োজনে সামান্য পুরনো কম্পোস্ট বা গোবর সার একটু যোগ করলে সেই গোবর সার থেকে অণুজীব এই আমাদের কম্পোস্ট বিনে পৌঁছে যেতে পারে এবং সহজে কম্পোস্টিং প্রক্রিয়াটিকে আরো এগিয়ে যেতে সাহায্য করে। অতিরিক্ত জল কিন্তু একদম দেওয়া যাবে না, কম্পোস্টের মিশ্রণটা খুব ভিজে কাদার মতন হয়ে গেলে সমস্যা হবে। এমন একটা আর্দ্রতা দরকার যাতে উপাদানগুলো স্যাঁতস্যাঁতে থাকে কিন্তু জল চুইয়ে না পড়ে। আর পাত্রটা এমন জায়গায় রাখতে হবে যেখানে সরাসরি প্রচন্ড রোদ পড়বে না কিন্তু বাতাস চলাচল করতে পারে, কারণ অতিরিক্ত রোদে কম্পোস্টিং প্রসেসের জন্য যে অণুজীবগুলো ভেতরে তৈরি হয় সেগুলো নষ্ট হয়ে যেতে পারে। ভালো কম্পোস্টের জন্য অক্সিজেন, আর্দ্রতা, সঠিক পরিবেশ খুবই দরকার। ধীরে ধীরে এই ফেলে দেওয়া খোসা, পাতা, ডাটা সবকিছু ভেঙে এক গাঢ় বাদামি বা কালচে ঝুরঝুরে পদার্থ পরিণত হবে। তখন আপনি বুঝবেন আমাদের রান্নাঘরের বর্জ্য আর বর্জ্য নেই, সেটি একটা মূল্যবান জৈব সম্পদে পরিণত হয়েছে। এই কারণেই এই ব্ল্যাক গোল্ড কথাটিকে আমি এত পছন্দ করি, কারণ আমরা টাকা দিয়ে কোনো দামি জিনিস কিনছি না, আমাদের বাড়িতে প্রতিদিন যেই জিনিসটা তৈরি হচ্ছে সেটাকেই আমরা আবার প্রকৃতির কাছে ফিরিয়ে দিচ্ছি। এখন এই কম্পোস্ট গাছে কিভাবে ব্যবহার করব? এখানে একটা ভুল অনেকেই করেন, কম্পোস্ট তৈরি হয়েছে মানেই সেটা গাছের টব ভর্তি করে দিতে হবে, এটা ঠিক নয়। কম্পোস্ট মূলত মাটির গুণগত মান উন্নতি করে, তবে মাটির সঙ্গে পরিমাণ মতো মিশিয়ে ব্যবহার করা যায়। আমি 30% ওপর কখনো ইউজ করি না। পুরনো গাছের ক্ষেত্রে ওপরের মাটির সাথে অল্প করে মিশিয়ে দেওয়া যায়, তবে গাছের প্রয়োজন অনুসারে এবং সময় অনুসারে ব্যবহার করতে হবে। বেশি দিলেই খুব ভালো হবে এমনটা কিন্তু নয়। আর একটা কথা খুব পরিষ্কারভাবে বলা দরকার, কম্পোস্ট কোনো জাদুর সার নয়। গাছের সুস্থ বৃদ্ধির জন্য আলো, জল, মাটি, বাতাস, সঠিক পুষ্টি সবকিছুরই প্রয়োজন আছে। কম্পোস্ট সেই ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ। আর এর সবথেকে বড় সুবিধা শুধু গাছের জন্য নয়, আমাদের পরিবেশেরও। আমরা শহরে থাকি, ফ্ল্যাট কালচার, প্রতিদিন বাড়ি থেকে প্রচুর জৈব বর্জ্য বের হয়। সেই জৈব জৈব বর্জ্যের একটা বড় অংশ যদি সচরাচর ডাস্টবিনে চলে যায়, তাহলে সেটা শেষ পর্যন্ত বর্জ্য ব্যবস্থাপনার উপর চাপ বাড়ায়। অথচ বাড়িতেই যদি আমরা সেই জৈব বর্জ্যের একটা অংশ আলাদা করে রাখতে পারি, কম্পোস্ট তৈরি করে নিতে পারি, তাহলে এই দুটো কাজ একই সাথে হয়ে যায়। একদিকে বাড়ির বর্জ্য কমে, অন্যদিকে বাগানের জন্য একটা ভালো অর্গ্যানিক উপাদান তৈরি হয়ে যায়। বিশেষ করে যারা ছাদ বাগান, বারান্দার বাগান বা ছোট্ট একটা কিচেন গার্ডেন করছেন, তাদের জন্য ভীষণ কার্যকরী। সবার পকেটে তো পয়সা থাকে না, এটা তাদের কাছে তো উৎকৃষ্ট। আমার কাছে গার্ডেনিং মানে শুধু গাছে ফুল ফুটিয়ে তোলা নয়, আমার কাছে মনে হয় এটা আমার ভালোবাসা চারপাশের প্রকৃতিকেও একটু বোঝা। আমরা একটা গাছের জন্য নার্সারি থেকে মাটি কিনবো, সার কিনবো, টব কিনবো, সবই করবো, কিন্তু আমাদের বাড়ির রান্নাঘর থেকে প্রতিদিন যে জৈব উপাদান বের হচ্ছে, সেটাকে যদি বর্জ্য না ভেবে সম্পদ হিসাবে দেখতে শিখি এবং আমাদের পরবর্তী প্রজন্মকেও শেখাতে পারি, তাহলে এই প্রকৃতির সঙ্গে আমাদের সম্পর্কটা আরো নিবিড় হয়ে যাবে। আর একটা কাজ, বড় মাপের বাগানও দরকার নেই। আপনার হয়তো 10টা গাছ নেই, 5টা গাছ আছে, তাতেও সমস্যা নেই। আপনার বাড়িতে প্রতিদিন যে পরিমাণ বর্জ্য তৈরি হচ্ছে, তার একটা অংশ আলাদা করে রাখুন। আজ হয়তো খুব অল্প হবে, কাল একটু বেশি হবে, ধীরে ধীরে একটা অভ্যাস তৈরি হবে। আর যে জিনিসগুলো এতদিন ডাস্টবিনে চলে যেত, সেগুলো আপনার গাছের মাটিতে ফিরে এসেছে। এটাই তো প্রকৃতির আসল সৌন্দর্য। প্রকৃতিতে কিছু আসলে একেবারে শেষ হয়ে যায় না। একটা পাতা ঝরে পড়ে, পচে যায় মাটিতে মেশে, তারপর সেই মাটি থেকে আবার একটা নতুন গাছ জন্ম নেয়। আমরাও যদি সেই চক্রটাকে, নিজেদের ছোট্ট অংশ নিজেদের বাড়িতে ফিরিয়ে আনতে পারি, তাহলে আমাদের বাগান যেমন উপকৃত হবে, তেমন আমাদের শহরটাও একটু পরিষ্কার থাকবে। তাই পরের বার রান্নাঘরের আলুর খোসা, সবজির ডাটা বা ফলের খোসা হাতে নিয়ে ডাস্টবিনের দিকে যাওয়ার আগে একবার ভাবুন, সত্যি কি এটা বর্জ্য, নাকি একটু সময় দিলে এটাও হয়ে উঠতে পারে আমাদের বাগানের আসল সম্পদ, ব্ল্যাক গোল্ড।

0: সবই তো না হয় বুঝলাম, কিন্তু আপনার মনে কিন্তু এবার একটা ইয়েস ইয়েস ইয়েস ইয়েস ইয়েস নো নো নো নো নো এরকম একটা প্রশ্ন হতে পারে। তার কারণ আমরা তো ওই ডুজ অ্যান্ড ডোন্টস এর চক্করে চলি, তো সেক্ষেত্রে কোনটা ইয়েস এবং কোনটা একেবারেই নো সেটাও কিন্তু এই মুহূর্তে আলোচনার একটা বিষয় আছে।
1: এই একই কথা কিন্তু আগের দিন কাকিমার থেকেও শুনলাম।
0: ওমা তাই নাকি?
1: হ্যাঁ, কাকিমাকে গিয়ে আমার সেই বোকা বোকা প্রশ্ন, কাকিমা খোসা তো দিচ্ছ, তাহলে কি মাংসের হাড়টাও দিয়ে দেবো? ব্যাস, তারপর খালি আমি ঝাড়টা খেতে বাকি রেখেছি। হ্যাঁ, মানে এইখানেই কিন্তু বুঝতে হবে যে ফল আর সবজির খোসা দিচ্ছি, চায়ের পাতা, ডিমের খোসা, ফলের যে বীজগুলো থাকছে সেইগুলো দিচ্ছি, কিন্তু প্লিজ ওই রান্না করা তেল ঝাল মশলাযুক্ত খাবার না, কাঁচা মাছ মাংস না, হাড়ও না, প্লিজ এইগুলো যেন কোনোভাবেই আমাদের পচানো সারের মধ্যে যেন না ঢোকে।
0: ওগুলো বরঞ্চ আমাদের মধ্যেই থাকুক, পচানো সার হিসেবে ওগুলো নাই বা থাকুক।
1: অ্যাকচুয়ালি যেটা হয়, এইগুলো থাকলে একটা বিচ্ছিরে দুর্গন্ধ বের হয়, আর তার ফলে ইঁদুর আর পোকার উপদ্রব বাড়বে। তারপর সেই ইঁদুরটি ঢুকে যখন আপনার বাড়ির দামি দামি জিনিসগুলো নষ্ট করবে, তখন কিন্তু অমরজিত আর দেবারতীকে বলবেন না যে এই তোমরা আমাকে ওয়ার্ন করোনি কিন্তু।
0: তাহলে শেষ মুহূর্তে আপনাকে জানিয়ে দেবো ব্ল্যাক গোল্ড তৈরি এবং চেনার উপায়, আর তার সঙ্গে সেটাই কিভাবে হয়ে ওঠে গাছের সুপার ফুড। আচ্ছা দেবারতী, সার যে তৈরি হয়ে গেছে সেটা বুঝবো কিভাবে?
1: কিভাবে?
0: এই প্রশ্নটা শুধুমাত্র তোমার আমারই নয়, আমাদের প্রত্যেকের। একটা বয়াম থেকে এক মুঠো ঝুরঝুরে কালচে মাটি তুলে আনলেন আমার সেই পাশের বাড়ির কাকিমা। সেটার গন্ধটা শুঁকে দেখি কাদা মাটির বা বৃষ্টির পর মাটি থেকে যেরকম একটা সোঁদা গন্ধ বের হয় ঠিক সেই রকম। আর এইটাই অর্থাৎ এই ব্ল্যাক গোল্ড কিভাবে তৈরি করা যাবে? প্রায় 6 থেকে 8 সপ্তাহ পর পাত্রের ভেতরে সব উপাদান যখন একদম মিলেমিশে গিয়ে কালচে বাদামি রঙের ঝুরঝুরে মাটির মতো হয়ে যাবে এবং ভেজা মাটির সুন্দর গন্ধ বেরোবে, তখনই বুঝবেন ব্ল্যাক গোল্ড কিন্তু আপনার জন্য একদম রেডি হয়ে হাতছানি দিচ্ছে।
1: ব্যাস, তাহলে এই সারে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়ামের মতো পুষ্টি ভরপুর থাকে, যা বাজারের যে কোনো রাসায়নিক সারের চেয়ে 100 গুণ বেশি পাওয়ারফুল। তাহলে দেখলেন তো, যাকে আমরা রোজ আবর্জনা ভেবে ডাস্টবিনে ফেলে দিই, একটু জাস্ট একটু টেকনিক জানলেই সেটা হয়ে ওঠে গাছের জন্য

0: কিন্তু আপনার রান্নাঘরের ওয়েস্টকে ওয়েলথে পাল্টে ফেলার প্ল্যান কিন্তু করে ফেলুন। আর আমরা তো টিপস দিয়েছি একদম সরাসরি, কিন্তু একদম এক্সপিরিয়েন্সটাও জেনেছি, আর কি চাই? আজকে থেকে এই জার্নি শুরু হোক নাকি? আর আমাদের আপাতত জার্নিটা একটু শেষ হবে, মানে না না, আমাদের জার্নি এখন চলতে থাকবে, তবে আজকের এপিসোডটা, মানে আজকের ফার্ম টু সিটিটা এখানেই শেষ করবে দেবারতী আর অমরজিৎ।
1: স্টে গ্রিন, স্টে স্মার্ট, আর ফেলে দেওয়া জিনিসে নতুন জীবন খোঁজা, এই নিয়েই তো ব্ল্যাক কোট আনকোট গোল্ড।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর। আদিবাসী সমাজের অধিকার রক্ষা এবং তাদের উন্নয়নে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। পুরুলিয়ার টামনা থানা এলাকার করাড়িতে আজ করম মৃত্যু উৎসবে যোগ দিয়ে তিনি বলেন, কুর্মালী ভাষাকে সংবিধানের অষ্টম তপশিলের অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে। উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার শুরু হচ্ছে আগামীকাল, চলবে 14 অক্টোবর পর্যন্ত। পরীক্ষার্থীর সংখ্যা 7,18,620। সকাল 11:00 থেকে বেলা 12:30 পর্যন্ত পরীক্ষা চলবে। কলকাতা বিমানবন্দরের উপর চাপ কমানো এবং দক্ষিণবঙ্গের বিমান যোগাযোগ আরও সম্প্রসারণের লক্ষ্যে প্রস্তাবিত কল্যাণী গ্রিনফিল্ড বিমানবন্দর প্রকল্পের জন্য জমি চিহ্নিত করার প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। নদিয়ার 9টি মৌজায় প্রায় 2,000 একর জমি অধিগ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজ্যে মৎস্যচাষের বিপুল সম্ভাবনাকে কাজে লাগানোর পন্থা পদ্ধতি পর্যালোচনা করতে কেন্দ্রীয় মৎস্য দপ্তর এবং রাজ্য সরকার আগামীকাল কলকাতায় বৈঠকে বসছে। কেন্দ্রীয় মন্ত্রক জানিয়েছে, পশ্চিমবঙ্গে এই সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখে অগ্রাধিকারের ক্ষেত্রগুলিকে চিহ্নিত করা হবে। উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে মাটির নিচে থাকা তেলের ভাণ্ডার থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু হওয়ার আগে আজ অশোকনগরের বাইগাছি তেল উৎপাদন কেন্দ্র পরিদর্শন করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমিক ভট্টাচার্য। এদিন তিনি জানান, দেশে তেল উৎপাদন বাড়াতে এই প্রকল্প বড় ভূমিকা নেবে। পশ্চিম বর্ধমানের বুদবুদ থানার মানকর গ্রামীণ হাসপাতালে রবি বাউরি নামে বছর 55 এক ব্যক্তি মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। চিকিৎসার গাফিলতিতেই তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবারের তরফে অভিযোগ। জানা গেছে, গতরাতে প্রাথমিক চিকিৎসার পর ওই ব্যক্তিকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হয়, ফের হাসপাতালে আনা হলে তাঁর মৃত্যু হয়। এই মুহূর্তের খবর শেষ হলো।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্ক সেন। ইরান জানিয়েছে তাদের শর্ত পূরণ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া প্রতিশ্রুতি কার্যকর না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। ইরানের সংবাদ সংস্থা সূত্রে খবর, সেদেশের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, ইরান পূর্ণ সামরিক শক্তি নিয়ে লড়াই এবং কূটনীতির মাধ্যমে আলোচনা দুই চালিয়ে যাবে। উত্তরপ্রদেশের সন্ত্রাস দমন শাখা এটিএস বারাণসীতে আজ এক অভিযান চালিয়ে ঝাড়খণ্ডের নিষিদ্ধ চরমপন্থী সংগঠন তৃতীয় প্রস্তুতি কমিটি টিপিএসের প্রধান ব্রিজেশ গঞ্জুকে হত্যা করেছেন। গোপাল সিং ভোক্তা নামেও তিনি পরিচিত ছিলেন। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ফলেই তার মৃত্যু হয়। কারারুদ্ধ পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানকে পাকিস্তানের পুলিশ আজ গ্রেফতার করেছে। লাহোরের ডেপুটি কমিশনার আজ তাঁকে 30 দিনের হেফাজতে পাঠিয়েছে। পাকিস্তানের তেহরিক ই ইনসাফের এক বিক্ষোভ কর্মসূচির প্রাক্কালে তাঁকে আটক করা হয়। উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার শুরু হচ্ছে আগামীকাল, চলবে 14 অক্টোবর পর্যন্ত। মোট পরীক্ষার্থীর সংখ্যা 7,18,620। সকাল 11:00 থেকে বেলা 12:30 পর্যন্ত পরীক্ষা চলবে। তবে বৃত্তিমূলক বিষয়ের পরীক্ষা দুপুর 2:00 থেকে 3:00 এবং সঙ্গীত ও দৃশ্যকলার পরীক্ষা সকাল 11:00 থেকে 12:00 পর্যন্ত হবে। কলকাতা বিমানবন্দরের উপর চাপ কমানো এবং দক্ষিণবঙ্গের বিমান যোগাযোগ আরও সম্প্রসারণের লক্ষ্যে প্রস্তাবিত কল্যাণী গ্রিনফিল্ড বিমানবন্দর প্রকল্পের জন্য জমি চিহ্নিত করার প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। নদিয়ার 9টি মৌজায় প্রায় 2,000 একর জমি অধিগ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে। শিলিগুড়ির দার্জিলিং মোড়ে নতুন রোড ওভারব্রিজ আজ চালু হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। ভারত এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটের ফাইনালে উঠেছে। জাপানের কারোগি স্পোর্টস পার্কে আজ সেমিফাইনালে ভারত 114 রানে বাংলাদেশকে হারিয়ে দেয়। অপর সেমিফাইনালে শ্রীলঙ্কা 8 উইকেটে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে। ফাইনালে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তুমি শুনছ নস্টালজিক 90s, নস্টালজিক 90s only on 107 FM rainbow, নস্টালজিক 90s, নস্টালজিক 90s।

0: তুমি শুনছো নস্টালজিক নাইনটিজ, নস্টালজিক নাইনটিজ only on 107 FM Rainbow. Nostalgic 90s. Nostalgic 90s.
1: এই সময়টা অর্থাৎ যখন 9:05 হয়ে 54 সেকেন্ড হয়ে গেছে আর দুইজন জিত মিলে যখন জিতে নেওয়ার একটা ফন্দি করেছে, মানে ফন্দি করেছে বলাটা ভুল, ব্যাপারটা হচ্ছে যে এটা করতে না কোনো ফন্দি বা কোনো আগের থেকে কোনো ধরনের ফ্রেমওয়ার্ক এটা মনে হয় দরকার হয় না। কারণ যারা এই যুগটা দেখেছে তাদের মনের মধ্যে ব্যাক অফ দ্য মাইন্ড মনে হয় ওই বিষয়টা সব সময় ঘুরতে থাকে, কারণ তার প্রতি একটা আলাদা ভালোবাসা আছে। এটা কিন্তু আমরা জানি, যেমন 70s মানুষজনের 70s প্রতি একটা ভালোবাসা থাকবে, 80s লোকজন 80s ভালোবাসবে। আমরা যারা 90s কিড রয়েছি, স্পেশালি অমরজিৎ এবং অরিজিৎ এবং তার সঙ্গে তোমরা যারা যারা রয়েছো 90s কিড হিসেবে এবং 90s কিন্তু এনজয় করেছো রীতিমতো, তারা জানো 90s মধ্যে কী গুণ রয়েছে, কী সোনালি দিন ছিল আমাদের।
2: অ্যাবসলিউটলি তাই, 90s মধ্যে যা রয়েছে আমাদের তো মনে হয়, মানে অ্যাটলিস্ট যারা 90s কিড, যে হয়তো আর অন্য কোনো এরাতেই ছিল না। এবং এটা কিছুটা হলো ফ্যাক্ট, 90s কিন্তু আমরা অন্য রকমের মিউজিক শুনেছি, 90s শুনেছি একটু বড় প্রিলিউডওয়ালা গান, 90s আমরা শুনেছি সমস্ত যে ইনস্ট্রুমেন্টগুলো বাজে সেগুলো ম্যানুয়ালি প্লে হওয়া ইনস্ট্রুমেন্ট, সেগুলো আমরা শুনেছি। এবং 90s আস্তে আস্তে শেষের দিকে আমাদের গান দেখতে পর্যন্ত শিখেছিল।
1: একদমই তাই, সেই জন্যেই আজকে অমরজিৎ এবং অরিজিৎ যখন হট সিটে বসেই পড়েছে, আজকে 90s একটু অন্যরকম, একটু স্পেশাল হবে, কারণ দুই জিত মিলে জিতিয়ে দেবো। এটা কিন্তু আমরা একদম, মানে আমাদের একটা মন থেকে একটা আলাদা ধরনেরই সংকল্প আছে, সেটা তো অবশ্যই। তার জন্য কিন্তু তোমাকে থাকতে হবে 9903653992 তো অবভিয়াসলি রয়েছে। আর যখন থেকে আমরা ফোনটা হাতে পেয়েছি তখন থেকে যেটা হয়েছে সেটা হচ্ছে একের পর এক রিকোয়েস্ট কিন্তু এসেছে,
2: মানে রিকোয়েস্টের বন্যা বলা যেতে পারে আর কি। অপরিচিত অরিজিৎ রয়েছে সেখানে, কমফোর্ট জোনটা তৈরি হবে, সেটা তো খুব স্বাভাবিক। তো প্রথমেই আমরা আজকে ভালোবেসে তোমাদের জন্য এই রিকোয়েস্টের গানও প্লে করছি একদম শুরুতেই, আর সেটা করেছে আমাদের রিকোয়েস্ট সুভাষ চক্রবর্তী ফ্রম উত্তর
0: নস্টালজিক 90s। এখন তোমার রিকোয়েস্টের গান, এখন তোমার রিকোয়েস্টের গান।

0: তুমি শুনছো নস্টালজিক নাইনটিজ, নস্টালজিক নাইনটিজ only on 107 FM Rainbow. Nostalgic 90s, Nostalgic 90s.
1: অমরজিৎ আর অরিজিৎ যখন একসঙ্গে আছে আর নাইনটিজের গান নিয়ে যখন আগামী আড়াই ঘন্টা মতো আমরা থাকবো, তখন সেখানে নস্টালজিয়া থাকবে, এটা খুব স্বাভাবিক। আর এই মুহূর্তে আমরা যে গা মানে সিনেমা নিয়ে কথা বলবো বা যে সিনেমার গানটা তোমায় শোনাবো, সেটার মধ্যে একটা স্পেশালিটি আছে এবং আমরা নিজেদেরকে বারবার মনে করি যে আমরা ভীষণ লাকি। কেন বলো তো, কারণ যে সিনেমাটা নিয়ে এখন কথা বলবো সেই সিনেমাটাই আজ থেকে কত বছর আগে, হ্যাঁ, ঠিক আজকের দিনে রিলিজ হয়েছিল।
2: একদমই তাই। এবং সেই সিনেমাটার কথা, যে সিনেমাটার কথা বলছি আমরা, সেই সিনেমাটার নামটা আগে তোমাকে বলে দিই, দিল জালে। সেই সিনেমাটা কিন্তু আজকের দিনেই রিলিজ করে গিয়েছিল, কিন্তু বিষয়টা হচ্ছে একটা কথা, সেটা হচ্ছে তার মধ্যে না একটা ব্যাপার আছে, মানে এইটিজের সঙ্গে নাইনটিজের একটা দারুণ সেতু বন্ধন আছে, মানে একটা মিসিং লিঙ্ক আছে অরিজিৎ, সেটা কি তুমি বার করতে পেরেছো বলো তো?
1: মানে এই সিনেমাটার মধ্যে,
2: এই সিনেমাটার মধ্যে?
1: আচ্ছা বলো।
2: সেইটা হচ্ছে আমরা এইটিজে একটা গান শুনেছিলাম, মানে এইটিজে খুব যদি ভুল না করি সেভেন্টিজও হতে পারে আর কি, তো সেক্ষেত্রে একটা গান শুনেছিলাম আমরা, হাম কালে হ্যায় তো ক্যা হুয়া দিলওয়ালে, হ্যাঁ বলে একটা গান আছে। তো সেই গানটা শুরুতে একটা কথা বলা হয়েছিল, খায়ালো মে খায়ালো মে। আচ্ছা, দিল জালে যখন তুমি দেখেছিলে মনে আছে? দিল জালে,
1: দিল জালে, ট্রু ট্রু, অ্যাবসলিউটলি ট্রু। এবং এই দিল জালেতে কিন্তু আরো অনেক বিষয়, মানে সেই সময় জলঝল করে হয়েছিল, কিছু জিনিস আবার একটু ভুলভাল হয়ে গেছিল, মানে লাইক একটা গান, যে গানটা পুরোপুরি গানটা কবিতা কৃষ্ণমূর্তি জি গেয়েছিলেন, রাইট, মেরা মুলক মেরা দেশ। এবং সেই গানটা কিন্তু ভুলবশত প্রথমে সিনেমার একদম ইনিশিয়াল অডিও রিলিজে কুমার সেন এবং আদিত্য নারায়ণকে

0: তার ক্রেডিট দিয়ে দেওয়া হয়েছিল। যদিও তারপর ভুল টুল স্বীকার করেছিল, কিন্তু এই বড় কোন কত কিছুতে এরকম ছোট ছোট কিন্তু কিছু হয়েই থাকে।
1: একদমই তাই, বড়ি বড়ি দেশ সময় আসি ছোটি ছোটি সমস্ত কিছু হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে আরও একটা, এই যে যে দিল জ্বলে এই যে কথাটা বললাম, মানে যার গলায় আমরা শুনেছিলাম অমরীশ পুরী, মানে সামনে যখন আমরা পিকচারাইজ করব ব্যাপারটা তখন কিন্তু মানে ভেবেই ভয় লাগছে আর কি। এইরকম একটা ভেটারান অ্যাক্টরের পাশাপাশি কিন্তু আরও একজনকে অফার করা হয়েছিল, যিনি কিন্তু আর কেউ নন, রাজা মুরাদকে অফার করা হয়েছিল। তো এইরকম কিন্তু অনেকগুলো ফ্যাক্টর রয়েছে। কেন বলছি আজকের দিনে এই কথা, তার কারণ আজকের দিনেই অর্থাৎ 20th of September কিন্তু রিলিজ করে গিয়েছিল দিল জ্বলে। আর ইয়ারটা তো তোমরা সবাই জানো 96, অর্থাৎ মিড 90s সময় কিন্তু রিলিজ করেছিল, যে ছবিটা কিন্তু 158 মিলিয়ন বক্স অফিস, মানে বুঝতে পারছো, জাস্ট ভরিয়ে দিয়েছে
0: এবং সেই সময়টায় দাঁড়িয়ে। আর এই 158 মিলিয়নের সঙ্গে সঙ্গে আরও একটা কথা বলতেই হয় যে শুধুমাত্র আমাদের ইন্ডিয়াতেই নয়, কিন্তু এটা ভ্যানকুভার, ব্রিটিশ কলম্বিয়াতেও, কানাডাতে এটা কিন্তু রিলিজ হয়েছিল, থিয়েট্রিক্যাল এটা রিলিজ হয়েছিল। আর সেখানে দাঁড়িয়ে এই গানটা তোমাকে, মানে দিল জ্বলে নিয়ে কথা হচ্ছে আর এই সাউন্ড ট্র্যাকটা তোমার জন্য থাকবে না, এটা হতেই পারে না।
1: একদম
0: জন্য রাখলাম অজয় দেবগন এবং পূর্ণিমার গাওয়া এই ট্র্যাকটা, যেটা ডিউরেশন এটাই 90s মজা। 7 মিনিট, ফিরছি ঠিক 7 মিনিট পর। অমরজিৎ আর অরিজিৎ তোমার কাছে, তোমার নস্টালজিক 90s শুধুমাত্র আমার সাথে। হাত
2: মত লাগা, চল জায়েগি।
3: নাম মেরা শবনম হ্যায় পর আগ তো মে ভি হুঁ শাখা।
4: দিল জ্বলে, দিল জ্বলে ও লালে, ইয়াহাঁ তো সবই দিল জ্বলে হ্যায়।

0: एक पल में जो आकर गुजर जाता है ये हवा का वो झोंका है और कुछ नहीं। प्यार कहती है ये सारी दुनिया जिसे एक रंगीन धोखा है और कुछ नहीं।
1: তুমি শুনছ নস্টালজিক 90s, নস্টালজিক 90s, only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s.
2: আর যেমন তোমাদেরকে বলেছিলাম 9903652992 ইজ আওয়ার নাম্বার, এবং সেই নাম্বারে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, 90s নিয়ে কিন্তু একটা আলাদা ধরনেরই ভালোবাসা আমাদের প্রত্যেকের মনের মধ্যে কাজ করে। সে আমরা 90s হই বা না হই, 90s কিন্তু একটা আলাদা ধরনেরই বৈশিষ্ট্য রয়েছে। আমরা যেটা দেখতে পাই সোশ্যাল মিডিয়া দিয়ে, দেখতেই পাও যে হারানো ছেলেবেলা, আমরা যে সমস্ত ছেলেবেলায় যে সব বিষয়গুলোকে ফেলে এসেছি, এবং স্পেশালি তো এখন যে সময়টা চলছে আমরা দেখতে পাচ্ছি ঘুড়ি ওড়ানোর সিজনটা কিন্তু আবারও কিন্তু ফিরে আসছে, এবং সেটা কিন্তু আমরা বারবার যে মিস করি, সেই 90s নস্টালজিয়াকে যে মিস করি, তার জন্যই তো আরও একবার স্মৃতি উস্কে দেওয়ার জন্যই নস্টালজিক 90s।
3: অ্যাবসলিউটলি। এবং এই মুহূর্তে যেহেতু আমরা দিলজেলের মধ্যে আছি, আর দিলজেলা থেকে তোমাকে আরও একটা গান অফিসিয়াল প্লে করব, সেই গানটাতে অনু মালিকের একটা ব্যাপার, যেরকম আমরা একটু আগে একটা 80s আর 90s মধ্যে একটা সেতু বন্ধন করেছিলাম না, সেরকম অনু মালিকও কিন্তু এরকম একটা সেতু বন্ধন রয়েছে বা একটা কমন ফ্যাক্টর রয়েছে। দেখো, উনি তিনবার এই একই শব্দকে ডাবল ব্যবহার করেছিলেন, রাইট? মুজরিমে তিনি করেছিলেন, মুজরিমে তিনি করেছিলেন বুম বুম করেছিলেন, ঠিক আছে? দেন রোজাতে করলেন রোজা, রোজা দুবার ইউজ করলো, এবং আবারও দিলজেলাতে ইউজ করলেন বুম বুম।
2: ইয়েস, এক্স্যাক্টলি তাই। মানে এই যে বিষয়গুলো, এই যে সেতু বন্ধনগুলো, এটা মনে হয় 90s সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। 9903652992 তোমার রিকোয়েস্ট প্রচুর রয়েছে, সেই রিকোয়েস্টগুলো কিন্তু অবভিয়াসলি রাখার চেষ্টা করব। আর তার সঙ্গে 9:25 হয়ে 59 হয়ে, এই জাস্ট 9:26 হয়ে 3 সেকেন্ড যখন হয়ে গেল, তখন তোমাকে জানিয়ে দেবো। একটু পরেই কিন্তু গেমিং জোন আসছে তোমার জন্য, তার জন্য কিন্তু ওয়েট করতেই হবে। আমরা দিলজালে শুনছিলাম বুম বুমের কথা যখন বললাম, ততক্ষণ তোমার জন্য থাকুক বুম বুম, আমরা কিন্তু ব্যাক করছি একটু পরে।
4: जिसे तुम प्यार करते हो
5: वो प्यार मर चुका है,
4: तो मुझे उसी प्यार को मारने क्यों नहीं दिया, उसे बचा क्यों लिया? खैर, कब तक बचाओगे उसे? उसकी जान तो मैं लेकर आऊंगी।
5: खबरदार, जो कभी छुआ उसे।
4: हाय, ऐसा प्यार मेरे साथ कर ले यार,

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তুমি শুনছো নস্টালজিক নাইনটিজ, নস্টালজিক নাইনটিজ, ওনলি অন 107 FM রেইনবো। নস্টালজিক নাইনটিজ, নস্টালজিক নাইনটিজ।
1: ইয়েস, আমাদের যে ইনস্টা হ্যান্ডেল রয়েছে, দ্যাট ইজ 107 FM রেইনবো কলকাতা, সেটা তো তুমি অবভিয়াসলি ফলো করে ফেলেছো, সেটা আমরা জানি। আমাদের কিন্তু প্রচুর প্রচুর বড় একটা পরিবার তৈরি হয়ে গেছে, এবং সেই পরিবারটাকে আমরা আরও বড় করতে চাইছি। সেই কারণের জন্য তোমার বন্ধুবান্ধব যারা যারা এখনও পর্যন্ত জানে না যে এরকম একটা ইনস্টা হ্যান্ডেল রয়েছে, তাদেরকে কিন্তু চটপট জানিয়ে দাও। কারণ আজকে অমরজিৎ এবং অরিজিৎ কিন্তু তোমার সঙ্গে রয়েছে, এবং হট সিটে যখন আমরা রয়েছি তখন কিন্তু আমরা নিজেরাই নিজেদের কথা দিয়েছি যে তোমাদের কিন্তু একবার দেখা দেবই।
2: আমরা আসবো অবশ্যই, কিন্তু আমরা আসার আগে যে বিষয়টা অলরেডি এসে গেছে সেটা হচ্ছে আমাদের 107 FM রেইনবো কলকাতার অফিশিয়াল ইনস্টা হ্যান্ডেলের স্টোরি সেকশনে সকাল থেকে একটা দুটো পপুলার গানের মধ্যে যুদ্ধ চলছে বস। কোন দুটো গান দেখো তো, সেই দুটো গান শুনে তোমার কোন গানটা বেস্ট লাগছে সেটা সেখানে গিয়ে ভোট দিয়ে দাও। আর হাতে মাত্র ঘন্টা দেড়েক মতো সময় আছে, 11টা পর্যন্ত আমরা ওই ভোটিংয়ের রেজাল্ট নেব। তারপর কিন্তু তোমায় জানিয়ে দেবো যে তুমি কোন গানটাকে জিতিয়েছো আর কোন গানটা আজকের জন্য একটু কম নাম্বার পেয়েছে। 90s insta choice 90

0: তুমি শুনছো নস্টালজিক নাইনটিজ, নস্টালজিক নাইনটিজ ওনলি অন 107 FM রেইনবো. নস্টালজিক নাইনটিজ, নস্টালজিক নাইনটিজ. নস্টালজিক নাইনটিজ, নস্টালজিক নাইনটিজ এখন তোমার রিকোয়েস্টের গান, এখন তোমার রিকোয়েস্টের গান. আর তুমি যে গানটা রিকোয়েস্ট করেছো সেই গানটা কিন্তু সিরিয়াসলি অমরজিৎ এবং অরিজিতের প্লেলিস্টেও রয়েছে. সেই জন্য কিন্তু এই মুহূর্তে 9903653992 তে সুনীত রয় বীরভূম থেকে যে রিকোয়েস্টটা করে দিয়েছো, আরও একবার বলে দিই তোমার মেসেজটা. নমস্কার দাদা, উদিত নারায়ণের কণ্ঠে কি গান শোনাবে তুমি?
1: সেই গানটাই তো তুমি শুনছো.
0: ইয়েস, একদমই তাই. সেই গানটাই কিন্তু এই মুহূর্তে তোমার জন্যে 107 FM রেইনবোতে.

0: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s, only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s. নস্টালজিক 90s এ এই মুহূর্তে কিন্তু ঘড়ি বলছে 9:43 হয়ে 11 সেকেন্ড, কিন্তু অলরেডি হয়ে গেছে দুই জিত মিলে কিন্তু আমরা বসেছি আজকে হট সিটে। এবং দুই জিত মানেই কিন্তু একটা ধামাকেদার কিছু, সেটা তোমরা অবভিয়াসলি জানো। আর 90s মানে অবভিয়াসলি আমাদের একটা ভালোবাসা, শুধুমাত্র আমাদের নয়, আমাদের পাশাপাশি তোমারও কিন্তু ভালোবাসা, সেটা কিন্তু আমরা জানি। আর আমরা যে সমস্ত সিনেমা নিয়ে কথা বলছিলাম, যেসব সিনেমা আজকে অর্থাৎ 20th সেপ্টেম্বরের আশেপাশে রিলিজ করেছিল, সেই সিনেমার মধ্যে আমরা কিন্তু জেলে নিয়ে কথা বলেছিলাম, আরও কথা বলবো। কিন্তু তার আগে যখন ঘড়ি বলছে 9:43 হয়ে 43 সেকেন্ড হয়েই গেছে, শুধুমাত্র আমরাই যে থাকবো তা তো নয়, তোমার পার্টিসিপেশনটাও কিন্তু ইজ ভেরি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সেই কারণের জন্যই আমরা যে জোনটা তৈরি করেছি, মানে আমরা কমফোর্ট জোনের বাইরে বেরিয়ে গিয়ে তোমাকে নিয়েও যে বড় একটা কমফোর্ট জোন তৈরি করেছি, তার আমরা কোট আনকোট একটা নাম দিয়েছি, দ্যাট ইজ গেমিং জোন।
1: আর সেই গেমিং জোনে এই প্রথম আমারে তোমার জন্য একটা ছোট্ট পুচকে ক্লু থাকছে, দেখো তো ক্লুটা চিনতে পারো কিনা।
0: 90s gaming zone, 90s gaming zone, 90s gaming zone.
2: নস্টালজিক 90s এ তোমার জন্য একটা গানের ইন্টারলুড পোর্শন রাখলাম, আইডেন্টিফাই করো আর পাঠিয়ে দাও আমাদের 9903605992 তে যে গানটার নাম।

0: 90s gaming zone 90s gaming zone সুতরাং গেমিং জোন তোমার জন্য দিয়ে দেওয়া হয়ে গেছে, আর তোমার কাউন্টডাউন কিন্তু এখন থেকে স্টার্ট হয়ে গেছে। অর্থাৎ 9:45 থেকে 15 সেকেন্ড থেকে কিন্তু এই মুহূর্ত থেকে তোমার জন্য কাউন্টডাউন স্টার্ট হয়ে গেছে, কারণ আমরা প্রথম গেমিং জোনটা কিন্তু তোমার জন্য থ্রো করে দিয়েছি। আর এই মুহূর্তে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, দ্যাট ইজ 20th September আশেপাশে যে সমস্ত সিনেমা রিলিজ করেছিল, দেখতে গিয়ে দেখলাম এই জাস্ট কদিন আগেই কিন্তু আমরা অগস্ট মাস পেরিয়ে চলে এসেছি। আর এই অগস্ট মাসে কিন্তু যে সিনেমাটা আজ এতদিন পর এসে এখনো পর্যন্ত কিন্তু একটা ভালো লাগা রয়ে গেছে, ভালোবাসা রয়ে গেছে, সেই আর্লি 90s রিলিজ করেছিল, 91 রিলিজ করেছিল। এবং 91 থেকে আজকে তুমি ভাবো 2021 পেরিয়ে এখনো 2026, এখনো পর্যন্ত সেই সিনেমাটা কিন্তু একই জায়গায় রয়ে গেছে, নামটাই জাস্ট কাফি, সেটা হচ্ছে সাজন।
1: আর এই সাজন নিয়ে একটা ছোট্ট আমার একটা অভিজ্ঞতা আছে, যে অভিজ্ঞতাটা দেখো আজ পর্যন্ত ভুলিনি। সেটা হচ্ছে যে আমরা তো ওই 90s কিড, এবার তখন বড় হচ্ছে আস্তে আস্তে আস্তে 90s

0: শেষের দিকটা আমার খুব মনে আছে, ধরো ওই মানে শেষের দিকও বলবো না, 1997-98 এরকম একটা সময়, তো এটা রিলিজ হয়েছে, সিনেমাটা তো 91 রিলিজ হয়ে গেছে, কিন্তু তখন খুব স্বাভাবিকভাবেই বাড়িতে হিন্দি গানের খুব একটা চল ছিল না। এই সময় আমরা খুব এটা ফেস করেছি 90s কিডরা, হিন্দি গান শোনা যাবে না। কিন্তু ঘটনা হচ্ছে, আমরা একবার গাড়ি করে, আর তখন তো গাড়ি মানে সেই একটা গাড়িরই অপশন,
1: একদম
0: আর কোম্পানির নাম বলছি না, বুঝতেই পারছো সেই সময় কি গাড়ি চলে। ওই বাড়ির সবাই মিলে হই হই করে উঠে গাড়ি করে যাওয়া হবে আসানসোল, বেড়াতে যাওয়া হবে, এবং সেই সময় সজনের ক্যাসেটটা কিনে সেই গাড়ির ক্যাসেটে দিয়ে শুনতে শুনতে যাওয়া হবে। মানে ওই কলকাতা টু আসানসোল যাওয়া এবং সেটা ফেরা, এটার পুরো সময়টা শুধুমাত্র একবার ক্যাসেটটা ঢোকানো হয়েছে, ইজেক্ট করা হয়েছে, আবার ক্যাসেটটা ঢোকানো হয়েছে, আজকের ভাষায় লুপে চলেছিল সজন প্রত্যেকটা গান।
1: এক্স্যাক্টলি, তাই জন্যই তো এই মুহূর্তে তোমার জন্য সজন থেকে সেই গানটা, যে গানটা কিন্তু তুমি বারবার গুনগুন করতে থাকো। ইয়েস, অলকা ইয়াগনিক তোমার জন্য 6 মিনিট 14 সেকেন্ড, তারপর কিন্তু আবারও ফিরে আসছি।

0: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s, only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s.
1: আর এই নস্টালজিক 90s-এর মধ্যেই কিন্তু তোমাকে জানিয়ে দেব আমাদের শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা এই উপলক্ষে আকাশবাণীর যে আর্কাইভ রয়েছে অর্থাৎ সংগ্রহশালা, সেখান থেকে কিন্তু বিশেষ অনুষ্ঠান শোনা যাবে প্রত্যেক বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়, শতবর্ষের পথে আমাদের আকাশবাণী কলকাতা। এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। 9ই সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান এবং চলবে 25শে অগস্ট 2027 পর্যন্ত। সুতরাং শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা।
2: আর এইবার তোমাকে এই ঘন্টায় আমরা যে গেমিং জোনটা শুনিয়েছিলাম তার জন্য তো প্রচুর সঠিক উত্তর অলরেডি পেয়ে গেছি, কিন্তু আরও চাইছি তোমাদের যোগদানটা বাড়ুক। আর তাই যদি আগের বারে মিস করে গিয়ে থাকো তাহলে এবারে তোমার জন্য গেমিং জোনের সেই ক্লুটা।
3: 90s gaming zone 90s gaming zone 90s gaming zone
2: nostalgic 90s এর তোমার জন্য একটা গানের ইন্টারলুড পোরশন রাখলাম, আইডেন্টিফাই করো আর পাঠিয়ে দাও আমাদের 9903605992 তে যে গানটার

0: 90s Gaming Zone. 90s. তুমি শুনছো Nostalgic 90s. Nostalgic 90s. Only on 107 FM Rainbow. Nostalgic 90s. Nostalgic 90s.
1: আর নস্টালজিক নাইনটিজে আমরা যে সিনেমা নিয়ে কথা বলছিলাম, অর্থাৎ 30th অফ

0: এই সিনেমা কিন্তু রিলিজ করে গিয়েছিল 1991-এ, অর্থাৎ 91-এর শুরুর দিকে, এবং সেই সিনেমাটা সারা ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করেছিল কত টাকার জানো?
1: প্রায় 18.5 কোটি।
0: এক্স্যাক্টলি তাই, মানে 18.5 কোটি টাকার বিজনেস করেছিল, এবং সেই সময়ের নাকি হাইয়েস্ট গ্রসিং ইন্ডিয়ান ফিল্ম হিসেবে কিন্তু এই সিনেমাটাকেই ধরা হয়। ইয়েস, যার নাম আরও একবার বলে দিই, সাজন। 9903653992-তে কিন্তু অবভিয়াসলি তোমার রিকোয়েস্ট আসছে, জমা হচ্ছে, এবং সেই রিকোয়েস্টগুলোও কিন্তু আমরা রাখছি অমরজিৎ এবং অরিজিৎ তোমার সঙ্গে। জাস্ট একটু পরেই কিন্তু ফিরছি, ততক্ষণ তোমার জন্য SP বালাসুব্রমণিয়াম।

0: 90s Gaming Zone. 90s Gaming Zone.
1: Yes, এইটাই কিন্তু গেমিং জোন তোমাদের জন্য ছিল এবং 10:22 হয়ে 22 সেকেন্ড কিন্তু হয়ে গেছে। ডিজিটাল ক্লকটা দেখতে বেশ সুন্দর লাগছে, 22 22 22 আমরা রয়েছি। হাম 22 22 নহে, হাম 7 7। হ্যাঁ ইয়েস, একদমই তাই, আমরা কিন্তু তোমার সঙ্গে রয়েছি। 9903655992 জাস্ট উপচে পড়ছে, ফিরে আসবো একটু পরেই। ততক্ষণের জন্য কিন্তু তোমাকে থাকতে হবে 107 FM রেইনবোতে। আর অনেকক্ষণ যখন আমরা বলিউডের গান শুনছিলাম, হিন্দি গান শুনছিলাম, তখন কোথাও যেন মনে হচ্ছে 90s এ কি বাংলা পিছিয়ে
2: পড়িয়েছিল। 90s আমাদের বাংলা গানকে অন্য জায়গায় নিয়ে গেছিল, আর সেই অন্য জায়গায় যাদের যাদের নাম আমাদের মনে আজও থেকে গেছে, এবং আমাদের যখন এই বয়সটা আরো বেড়ে গিয়ে একটু বৃদ্ধ হয়ে যাব, সেই সময়তে দাঁড়িয়েও এই নামগুলো আমাদের মনেই থাকবে। সেটা নীলাঞ্জন হোক, রাজশ্রী হোক, পৌলমী হোক, বেলা বোস হোক, কিংবা ম্যারিয়ান হোক, যেই হোক না কেন। আর এই ইন্টারলিউডটা, এই প্রেলিউডটা, সরি, এই প্রেলিউডটা আজও বলে দেয় এটা কোন গান। এটার জন্য কোনো গেমিং জোন নেই, কোনো প্রাইজ নেই, শুধুমাত্র আছে নীলাঞ্জনা।

0: সত্যি বলতে যখন চন্দ্রবিন্দুর সুইটহার্ট শুনেছিলাম, তারপরে ধরো ওই যে একটা লাইন ছিল না ওই সুইটহার্ট গানটার মধ্যে, একটা লাইন ছিল সুইটহার্ট আই এম সিটিং অ্যালোন সুইটহার্ট ফর মি দেয়ার ইজ নান, এটা প্রথমে যেমন বুঝতে পারতাম না, ঠিক একই রকমভাবে যখন এই গানটাও শুনেছিলাম তখনও কিন্তু এই গানটা ঠিকঠাক রেকগনাইজ করতে পারিনি। হাজার কবিতা বেকার সবিতা মানে এটা কি?
1: হ্যাঁ, কেন সবিতা সবিতা মনে হতো?
0: একদমই তাই।
1: ওরে ভাই, ওটা সবিতা
0: একদমই, মানে
1: অনেকে আবার সবিতা বলতো।
0: কেন কেন? কিন্তু এই নস্টালজিয়া, এই সব কিছু ভালোবাসা আবেগ সব কিছু জড়িয়েই কিন্তু নস্টালজিক নাইনটিসে। আর অমরজিৎ এবং অরিজিৎ কিন্তু এখন প্রচুর উত্তর পেয়ে গিয়েছে। গেমিং জোন, যেটা আমরা প্রথম গেমিং জোন দিয়েছিলাম, সেই গেমিং জোনটা কিন্তু এই মুহূর্তে শেষ করার পালা। তার কারণ এখন কিন্তু আমরা একদম মাঝামাঝি একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি, ঘড়ি বলছে এই মুহূর্তে 10:30 বাজে।
1: রাইট, আর এই 10:30 তোমাকে গেমিং জোন ওয়ানের একটু উত্তরগুলো পাঠিয়ে দিই, মানে বলে দিই। রাধার তপতী সেন এবং সঞ্জিত কুমার সেন তারা উত্তর দেননি, তারা রিকোয়েস্ট করেছেন। ওকে ডান, উত্তর দিয়েছেন প্রশান্ত ধক বরগাছিয়া থেকে। সঠিক উত্তর, আমি সঠিক উত্তর কি সেটা একদম গানে গানেই শোনাবো, ঠিক আছে? উত্তর দিয়েছে ঋতিকা নাথ মশিলা। আচ্ছা, ঋতিকা আমাদের সঠিক উত্তর দিয়েছে। গেমিং জোন ওয়ান বলে সঠিক উত্তর দিয়েছে শঙ্কর চন্দ্র দে ফ্রম বারাসাত। তারপর সঠিক উত্তর দিয়েছেন আমাদেরকে সারাক আনোয়ার মোল্লা মহেশতলা থেকে। একেবারে পারফেক্ট সঠিক উত্তর আছে। আর একটা সঠিক উত্তর রয়েছে সামাবর ফ্রম দেউলপুর। ওকে, আর এবার একটু যদি আমরা এতে চলে যাই, মানে আমাদের মেসেজ সেকশনে যাই, তাহলে সেখানে তোমার জন্য ওয়েট করছে যারা যারা সঠিক উত্তর দিয়েছে তাদের নাম। আর সেই নামের লিস্টে অবভিয়াসলি আমরা রাখতে পারি সুদীপ দাশগুপ্ত ফ্রম টলিগঞ্জ।
0: এক্স্যাক্টলি তাই। সুতরাং এইরকম ভাবেই কিন্তু তোমাকে আমাদের সঙ্গে কানেক্টেড থাকতে হবে। 10:30 যখন বেজে গেছে, গেমিং জোন যারা যারা শুনে নিয়েছো, যারা যারা উত্তর দিয়েছো, ট্রাই করেছো, তাদের সবার জন্য কিন্তু আমাদের অনেক অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা, ভালোবাসা, সমস্ত কিছু কিন্তু রয়েছে। আর 107 FM রেইনবো কলকাতা আমার ইনস্টা হ্যান্ডেল, সেই ইনস্টা হ্যান্ডেলে যাও এবং চটপট কিন্তু আমাদেরকে ফলো করে ফেলো। আমরা কিন্তু আরও আরও অনেক বড় পরিসরে ছড়িয়ে যেতে চাই।
1: রাইট, আর ওই ইনস্টা হ্যান্ডেলে কিন্তু এই মুহূর্তে তার স্টোরি সেকশনে একটা ইনস্টা চয়েসের ভোটিং চলছে, সেই ভোটিংও পার্টিসিপেট করে ভোটটা দিয়ে দাও। 11টার পর সেই ভোটের রেজাল্ট তোমাদেরকে জানাবো তো।

0: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s.
1: আর আমাদের যে ইনস্টা হ্যান্ডেলটা রয়েছে, দ্যাট ইজ 107 FM রেইনবো কলকাতা, সেখানে উড়েছি। যেমন একটু আগেই বলে দিয়েছে তোমাকে যে আমরা কিন্তু সকাল সকাল একটা স্টোরি পোস্ট করে দিয়েছিলাম, এবং সেই স্টোরিটা এই মুহূর্তে যখন 10:39 হয়ে 20 সেকেন্ড হয়ে গেছে, তখন সেই স্টোরিটা এই মুহূর্তে ঠিক কী অবস্থায় আছে সেটা জানতে গেলে কিন্তু তোমাকে স্টোরিতে যেতে হবে, এবং একটা ভোটিং আছে, সেখানে কিন্তু ভোট করতে হবে। তারপরে কিন্তু তুমি জানতে পাবে যে যে দুটো গানের মধ্যে আমরা স্টোরিটা তৈরি করেছি, অর্থাৎ দুটো গানের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই লাগিয়ে দিয়েছি, এবং সেই লড়াইটা লাগিয়েছি কারণ এপারে আমরা রয়েছি এবং ওপারে কিন্তু তোমরা রয়েছো, মাঝখানে দুটো গান রয়েছে, এবং সেই দুটো গানের মধ্যে কোন গানটা তোমাদের বিচারে, তোমাদের নিরিখে এগিয়ে যাবে এবং কোন গানটা একটু পিছিয়ে যাবে। ভয় নেই, ভয় নেই, আমরা নিরাশ করবো না। আমরা যেটা করি সেটা হচ্ছে জাস্ট 11টার পরে সং নাম্বার 2 এবং সং নাম্বার 1 হিসেবে কিন্তু আমরা সেই দুটো গানকে পরপর রাখি তোমার জন্য, মানে যাতে কাউকেই আমরা নিরাশ না করি।
2: অ্যাবসলিউটলি তাই। আর সেইখানে মানে আমাদের ইনস্টাগ্রামের স্টোরি সেকশনে কোন দুটো গানের মধ্যে যুদ্ধ চলছে আর একবার শুনে নাও তো।
0: 90s ইনস্টা চয়েস, 90s

0: করুন আপনার পছন্দের গান ইনস্টাগ্রামে আর শুনতে থাকুন নস্টালজিক নাইনটিজ নস্টালজিক নাইনটিজ নস্টালজিক নাইনটিজ।
1: তুমি শুনছো Nostalgic 90s, Nostalgic 90s, only on 107 FM Rainbow. Nostalgic 90s, Nostalgic 90s.
0: Bangla Ganer 90s,
2: Bangla Ganer 90s,
3: Bangla Ganer 90s.
4: E Bangla Ganer একটা অদ্ভুত রকমের নস্টালজিয়া ছিল যেটা গোটা নাইনটিজ জুড়ে আমাদের সঙ্গে জুড়ে ছিল। কীরকম? কারণ সেই সময় দাঁড়িয়ে আস্তে আস্তে

0: ক্যাসেটের মাপটা বদলাতে থাকলো। কিরকম বদলাতে থাকলো? ক্যাসেট আস্তে আস্তে একটু মোটা হতে শুরু করলো। প্রথমে পাতলা ক্যাসেট ছিল, তারপর সেখানে ওই 10টা গানকে লিখে সেটা ভালো ছবি দিয়ে সেটাকে ফোল্ড করে করে এরকম একটা পেপার করে সেটাকে একটু মোটা ক্যাসেটের মধ্যে একদম আস্তে আস্তে ইনকর্পোরেট করা হলো। এবং এখন অবধি ভীষণ রকম মনে আছে যে ওই যখন নতুন প্রথম ওই মোটা ক্যাসেট এলো, শুধুমাত্র ওই মোটা ক্যাসেটটা কিনতে যাবার জন্য লাইন পড়ে গেছিল যে ওই কাপটা দেখতে কেমন।
1: একদমই তাই। এবং সেইখানে কিন্তু যে বড় এই যে কাগজটা যেটা থাকতো, যার মধ্যে কারা কারা মিউজিক অ্যারেঞ্জ করেছেন, কারা কারা বাজিয়েছেন, কারা কারা গেয়েছেন, এই সব কিছু নিয়ে এই যে বড় কাগজটা যেটা আমাদের ক্যাসেটের মধ্যে কিন্তু ভাঁজ করে করে রাখা হতো, সেই ইনলেটা কিন্তু আমরা প্রথমেই ক্যাসেট থেকে বার করে আগে দেখে নিতাম। মানে টপ টু বটম একদম মুখস্থ হয়ে যেত।
0: অ্যাবসলিউটলি। এবং আমি আজ পর্যন্ত টিল দ্য ডেট ভীষণ রকম তো নচিকেতা ফ্যান, সেটা অভিজিৎ জানে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানে আমি যখন পরে একটি গান রেকর্ড করেছিলাম, কেন কি পাগলামি দেখো, আমি ওই ইনলে থেকে বের করেছিলাম নচিদা কোথায় রেকর্ড করেন,
1: আচ্ছা
0: সেই স্টুডিওতে গিয়ে কিনা রেকর্ড করেছি।
1: ওয়াও!
0: না ওয়াও নয়, বিষয়টা হচ্ছে যে তার পেমেন্ট, তার সমস্ত কিছু সে তো অনেক বেশি, কিন্তু আমার ওই মনে হয়েছিল যে নচিদাকে তো দেখতে পাবো না। তখন যেরকম ছোটবেলার ভাবনা, নচিদাকে যদি কোনোদিন দেখতে না পাই, অ্যাটলিস্ট উনি যে স্টুডিওতে গিয়ে কাজ করেছেন সেই স্টুডিওতে গিয়ে কাজ করব। এবং আমাকে মজা করে যিনি রেকর্ড এসেছিলেন তিনি বলেন, ওই যে দেখ তো আমি অনেক ছোট, ওই চেয়ারটায় তোর নচিদা বসেছিল।
1: এইটা কিন্তু অবভিয়াসলি এইগুলো কিন্তু আমাদের কাছে অনেক বড় পাওয়া, কারণ 90s এ আমরা ত্রিমূর্তি বলতে যেটা বুঝতাম, দ্যাট ইজ নচিকেতা, সুমন চট্টোপাধ্যায় এবং অঞ্জন দত্ত। একদমই তাই। মানে সেই ত্রিমূর্তিকে কিন্তু আমরা রেখেছি। নচিকেতার গান কিন্তু আমরা শুনে নিয়েছি একটু আগেই, আমরা কিন্তু শুনেছি যে গানটা সেই আইকনিক সং, এবং এখনো কিন্তু নচিকেতাকে রিকোয়েস্ট করা হয় যে সব জায়গায় গেলেই নচিকেতাকে
0: মাঝে উঠে ওনাকে গাইতেই হয়।
1: একদমই তাই। মানে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা গায়কের কিন্তু একটা আইকনিক নাম্বার রয়েছে,
0: যে নাম্বার টিউন বলা যায়
1: সিগনেচার টিউন, যেটা কিন্তু তাকে পরিচিতি দিয়েছে। সুতরাং সেই গানটা কিন্তু কখনোই ইগনোর করার মতো নয়, যে গানটা কোনো একজন গায়ক বা গায়িকাকে পরিচিতি দেয়। ঠিক একই রকমভাবে আমরা যেমন ত্রিমূর্তির কথা বলছিলাম, ঠিক একই রকমভাবে সেখানে কিন্তু অঞ্জন দত্তও কিন্তু বারবার ঘুরে ফিরে আসেন। অঞ্জন দত্ত মানেই কিন্তু আমরা জানি এই বুড়ো পুরনো গিটার, অঞ্জন দত্ত মানে আমরা জানি ম্যারিয়ান, অঞ্জন দত্ত মানেই আমরা কিন্তু জানি রঞ্জনা, বেলা বোস, এই সমস্ত কিছু। 2441139 যে কতবার ফোন গেছে, কতজন যে ফোন করেছেন তার কিন্তু কোনো ইয়ত্তা নেই। কিন্তু আজকে মানে আজকে এরকম সেপ্টেম্বর প্রায় শেষ হতে যাচ্ছে, এইরকম একটা সময়েও কিন্তু বৃষ্টি কিন্তু আমাদের পেছু ছাড়েনি, এটা কিন্তু আমরা জানি। সুতরাং একদিন বৃষ্টিতে বিকেলবেলা যদি তোমার সঙ্গে দেখা হতো, অনেক কথা মনে পড়ে যেত।
0: এবং অঞ্জন দত্ত মানে অবভিয়াসলি একটা পাহাড়ের সঙ্গে প্রেম, একটা বৃষ্টির প্রতি আকুলতা।

0: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s, only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s.
1: ইয়েস, নস্টালজিক 90s-এ তো অমরজিৎ এবং অরিজিৎ তোমার সঙ্গে রয়েছে। 10:50 হয়ে 16 সেকেন্ড হয়ে গেছে, মানে আস্তে আস্তে কিন্তু আমরা 11টার দিকে এগোচ্ছি, এবং 11টার দিকে এগোচ্ছি মানে কিন্তু আমাদের ইনস্টা চয়েসে যে দুটো গান রয়েছে, সেই দুটো গানের মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াইটা চলছে, সেই লড়াইয়ে কোন গান এগিয়ে গেল, কোন গান পিছিয়ে গেল, সেটা তোমাকে জানানোর প্রায় সময় কাছাকাছি চলে এসেছে। কিন্তু এই সময়েও আমরা যেটা ডিসাইড করেছি সেটা হচ্ছে, এখনও পর্যন্ত যে আমাদের হাতে 1 ঘন্টার কিছু বেশি সময় রয়েছে, সেই সময়টার কিন্তু তোমার সঙ্গে আরও একটা গেমিং জোন তোমার জন্যে রয়েছে। আর সেই গেমিং জোনটার জন্যে কিন্তু আমরা যেটা করেছি সেটা হচ্ছে, একটা গেমিং জোন তোমার জন্য রেডি করেছি, এবং সেইটা কিন্তু তোমাকে খুব মন দিয়ে শুনতে হবে, তারপরে কিন্তু উত্তর করতে হবে কোথায়, 9903659992-তে।
2: এবং সবচেয়ে যেটা বড় কথা, শুধু একটা ছোট্ট করে একটুখানি হেল্প করে দিচ্ছ অমরজিৎ আর রজিত, কারণ আমরা তো কোনো পরীক্ষা নিতে বসিনি, তোমাদের সঙ্গে আড্ডা দিতে বসেছি। তো সেই জায়গা থেকে এই গানটাকে না বাংলা গান,
0: 90s, it's the choice. 90s.

0: করুন আপনার পছন্দের গান ইনস্টাগ্রামে আর শুনতে থাকুন নস্টালজিক নাইনটিজ নস্টালজিক নাইনটিজ নস্টালজিক। ইনস্টাগ্রাম তোমাকে যেরকম শুনিয়ে দিলাম ঠিক একই রকম ভাবে এবার কিন্তু গেমিং জোনের পালা। আর সেই গেমিং জোনের গানটা কি হতে পারে না হতে পারে, যেটা অরিজিৎ একটু আগেই হিন্ট দিল তোমাকে, সেটা কিন্তু একবার ভালো করে শুনে নাও তো।
1: ওমকানের ইন্টারলিউড, সেটা আইডেন্টিফাই করে জানিয়ে দাও 9903605992।

0: 90s Gaming Zone. 90s Gaming Zone. তুমি শুনছ নস্টালজিক 90s, নস্টালজিক 90s, only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s.
1: 90s এর একটা আইকনিক গান আমাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে, বুঝতে পেরেছো? আর এই আইকনিক গানটা ফ্রম ডিডিএলজে, আর লতাজি এবং কুমার শানু রয়েছেন এই গানটা। গানটা তো গানে গানেই হবে, কিন্তু রিকোয়েস্টটা করেছেন জয়দীপ রায় ফ্রম বাঘাযতীন।
0: নস্টালজিক 90s, নস্টালজিক 90s, এখন তোমার রিকোয়েস্টের গান, এখন তোমার রিকোয়েস্টের গান।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তুমি শুনছ নস্টালজিক নাইনটিজ, নস্টালজিক নাইনটিজ, ওনলি অন 107 FM রেইনবো। নস্টালজিক নাইনটিজ, নস্টালজিক নাইনটিজ।
1: আসলে ব্যাপারটা হচ্ছে কি, এই সময়টা না মানে আমাদের একটা কনফিউশনের সময় তৈরি হয়েছে, একটা এমন, ওই যে বলছিলাম আমরা যে আমরা কমফোর্ট জোন থেকে বেরিয়ে গিয়ে আরও একটা বড় কমফোর্ট জোন তৈরি করতে গিয়ে বিশ্বাস করো এইরকমভাবে যে আমরা মানে জাস্ট হকচকিয়ে যাবো সেটা বুঝতে পারিনি। মানে পুরো গান দুটো, যে গান দুটো আমরা রেখেছিলাম সেই গান দুটো 50-50 পজিশনে চলছিল, জাস্ট ভাবা যায়।
2: মানে এটা আমি বা অমরজিৎ এতদিন ধরে আমরা নাইনটিজ করছি এবং সেটা দুটো নামেই নাইনটিজ করছি, কখনো ভালোবাসা নাইনটিজ করে একসঙ্গে দুটো কম্পিউটার থেকে প্লে করতে
1: পারি,
2: সম্ভব নয়। তাই একদম শেষে এসে একটু ভোটের রেজাল্ট জাস্ট এদিক ওদিক হয়েছে,
1: এক্স্যাক্টলি তাই। আর সেই জন্যেই কিন্তু এই মুহূর্তে তোমার জন্য যে দুটো গান আমরা রেখেছিলাম, মানে যে দুটো গানের মধ্যে একদম হাড্ডাহাড্ডি লড়াই লেগে গিয়েছিল, সেই দুটো গানের মধ্যে কিন্তু কম্পিটিশনে যে গানটা তুলনামূলকভাবে একটু পিছিয়ে গেছে সেই গানটাকে কিন্তু আমরা কাউন্টডাউন সং 2 এবং তারপরে কিন্তু কাউন্টডাউন সং 1 তোমার জন্য সেই গানটা রাখবো যেটা এগিয়ে গেছে। এবং 50-50 যখন ছিল আমরা সিরিয়াসলি আমরা লিটারেলি ভয় পেয়ে গিয়েছিলাম যে আদৌ আজকে কি হবে না হবে। ফাইনালি যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 49 এবং 51, মানে বুঝতে পারছো
2: মানে যা তা ব্যাপার। এবং এই রেজাল্টটাও মানে 49 এবং 51 এই রেজাল্টটাও কিন্তু আমার দেখা প্রথম, আমি জানি না অন্য কেউ এরকম ফেস করেছে কিনা।
1: এক্স্যাক্টলি তাই, এটা দুই জিত থাকলেই মনে হয় এটা সম্ভব আর কি। হ্যাঁ, এটা কোইনসিডেন্টালি সম্ভব যাই হোক না কেন,
2: দুটো গানও জেতার চেষ্টা করছে।
1: এক্স্যাক্টলি তাই, দুটো গানও জেতার চেষ্টা করছিল একদম, কিন্তু সেখানেও একটা হার জিত রয়েছে এবং সেই হার জিতটা কিভাবে হয়েছে না হয়েছে সেটা না হয় আর নাই বা বললাম, কিন্তু 9903653 কিন্তু এই মুহূর্তে তোমার জন্য খোলা রয়েছে এবং সেখানে তুমি কিন্তু রিকোয়েস্ট পাঠাতেই পারো। আর তার সঙ্গে গেমিং জোনও কিন্তু চলছে, গেমিং জোন 2 কিন্তু তোমার জন্য চলছে, সেখানে কিন্তু একটা বাংলা গানের মিউজিক তোমাকে আমরা শুনিয়ে দিয়েছি,
2: আবার শোনাবো ইনস্টাগ্রামের পরও তোমাকে শোনাবো। তো চলো এখন ইনস্টা চয়েসে সং নাম্বার 2 থাকুক, সং নাম্বার 1 থাকুক, সং নাম্বার 2টা আগে থাকুক। সং নাম্বার

কাউন্টডাউন সং ওয়ান এই মুহূর্তে তোমার জন্যে। 11:07 হয়ে 48 সেকেন্ড যখন হয়ে গেছে, তখন যে গানটা 51% ভোট পেয়ে এগিয়ে গেছে এবং কাউন্টডাউন সং ওয়ান হয়ে গেছে, সেই গানটা কিন্তু এই মুহূর্তে তোমার জন্য শঙ্কর মহাদেবন, এআর রহমান এবং নোয়েল জেমস যে গানটা গেয়ে গিয়েছিলেন, সেই গানটাই কিন্তু এই মুহূর্তে তোমার জন্যে ইনস্টা চয়েসের সং নাম্বার ওয়ানে।

0: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s. নস্টালজিক 90s-এ আমরা রয়েছি, সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমরা কিন্তু ইনস্টা চয়েসের গানগুলোও তোমাদেরকে শুনিয়ে দিয়েছি, এবং এখন কিন্তু আমরা তোমাকে যেটা আরও একবার মনে করাবো সেটা হচ্ছে বাপ্পিদাকে মনে করাচ্ছি না, যেটা মনে করাচ্ছি সেইটা হচ্ছে আমরা কিন্তু আরও একটা গেমিং জোন তোমার জন্য রেখেছি, যে গেমিং জোনের একটা হেন্ট কিন্তু অরিজিৎ তোমাকে আরও একবার বলে দেবে,
1: সেটা হচ্ছে বাংলা গান। এবারে আমরা গেমিং জোনে যেটা রেখেছি একটা বাংলা গান, তার ইন্টারলিউড পোর্শন, ঠিক আছে?
0: একদমই তাই, সেটাই কিন্তু এই মুহূর্তে আরও একবার তোমাকে শোনাবো, এবং শুনে কিন্তু চটপট আইডেন্টিফাই করে ফেলো যে আমরা কোন গানের কথা বলছি, এবং 9903653992-তে কিন্তু উই আর ওয়েটিং ফর ইয়োর ভ্যালুয়েবল রিপ্লাই। ইয়েস, এই মুহূর্তে কিন্তু শুনে নাও। 90s gaming zone, 90s gaming zone.
1: কোন গানের ইন্টারলিউড সেটা আইডেন্টিফাই করে জানিয়ে দাও 9903653992-তে।

0: 90s Gaming Zone.
1: 90s Gaming Zone. 90s Gaming Zone.
2: তুমি শুনছো Nostalgic 90s.
3: Nostalgic 90s.
2: Only on 107 FM Rainbow. Nostalgic 90s.
3: Nostalgic 90s.
4: Nostalgic 90s.
5: Nostalgic 90s.
4: এখন তোমার রিকোয়েস্টের গান.
5: তোমার রিকোয়েস্টের গান.
6: আর এই রিকোয়েস্ট করেছেন সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে, তেরে লিয়ে ফ্রম বীরসারা।

0: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s.
1: 138তম ডাক আদালত ও পেনশন আদালত ও মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সরকারের সভাপতিত্বে 138তম ডাক আদালত এবং পেনশন আদালত আগামী 28-10-2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, যোগাযোগ ভবন, P36 সিআর অ্যাভিনিউ, কলকাতা 7-12-তে বেলা 12:30টায় গুগল মিট ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সমূহের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন উপভোক্তার পেনশন সংক্রান্ত সমস্যার বা অভিযোগের সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন

0: তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি এবং ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর এবং অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় 30/9/2026 তারিখের মধ্যে পাঠাতে হবে। শ্রী এস সি দাস, এডিপিএস সিএস, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36 সিআর অ্যাভিনিউ, কলকাতা 7/12 ঠিকানায়। ইমেলের মাধ্যমে অভিযোগ জমা দেওয়া যাবে। সেক্ষেত্রে মেল করতে হবে cpmg_wb@indiapost.gov.in এবং adpgcowb@gmail.com অথবা pg.wb@indiapost.gov.in এই আইডিতে। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ এবং সময় গুগল মিট বা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালত ও পেনশন আদালতে উপস্থিত থাকার অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য এডিপিএস সিএস এর সাথে টেলিফোন নম্বর 0332210250 অথবা 0332210612 অথবা 0332210500 যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালত ও পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগে ইমেলে ডাক আদালত অথবা পেনশন আদালত শব্দটি উল্লেখ করতে হবে। দ্রষ্টব্য আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি উপরোক্ত ডাক আদালত ও পেনশন আদালতে নেওয়া হবে না।
1: তুমি শুনছো Nostalgic 90s. Nostalgic 90s. Only on 107 FM Rainbow. Nostalgic 90s. Nostalgic 90s.
2: নস্টালজিক নাইনটিসে তো আমরা রয়েছি 23:23:23 যখন, মানে 11:23 হয়ে 24:25 এই এখন প্রায় 30 সেকেন্ড হয়ে গেছে, তখন কিন্তু একটা কথা বলতে পারি যে আমাদেরও কিন্তু মনে হয় যে হ্যাঁ এইবার আমাদের চোখে ঘুম আসছে, এবার মনে হচ্ছে বাড়ি ফিরতে হবে। এইরকমভাবেই ঘরে ফেরার গান যারা গিয়েছিলেন তারা কিন্তু আর কেউ নন, আবারও 20 পরে বলে একটা অ্যালবাম রিলিজ করেছিল, যে অ্যালবামে কিন্তু অনেকগুলো গান ছিল, যে গানগুলো কিন্তু মোহিনের ঘোড়াগুলি সম্পাদিত বাংলা গান, এরকম একটা ট্যাগ লাইন কিন্তু ছিল। এবং সেইখানে কিন্তু অনেক ব্যান্ডের ফ্রন্ট ম্যান যারা যারা ছিলেন তারা কিন্তু গান গিয়েছিলেন।
0: এবং সবচেয়ে বড় কথা, অমরজিৎ আর রুজিৎ এই কথাটা দাবি করে বলতে পারে, আমরা যখন একটা লং ড্রাইভে অনেকটা দূর থেকে বাড়ি ফিরি তখন এই গানটা একবার না একবার হলেও আমরা প্লে করে থাকি।
2: এক্স্যাক্টলি তাই,
0: বাড়ি ফেরার যে টান সেটা সত্যি অস্বীকার করা যায় না।
2: আর জাস্ট একটু পরে ফিরছি, এখনও যে আধ ঘন্টা বা 35 মিনিট সময় বাকি রয়েছে সেই 35 মিনিট সময় এখনও, মানে আমরা যদি কারুর জন্মদিন মিস করে গিয়ে থাকি তাহলে সেই জন্মদিনটা কার সেটা কিন্তু তোমাকে এসে জানিয়ে দেবো। আর ততক্ষণ তোমার জন্য কিন্তু থাকবে 3-3 গানের হ্যাট্রিক। কেন এটা একটু স্পেশাল সেটা কিন্তু জাস্ট এই গানটার পরে এসে বলছি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তুমি শুনছো নস্টালজিক নাইনটিজ, নস্টালজিক নাইনটিজ, ওনলি অন 107 FM রেইনবো। নস্টালজিক নাইনটিজ, নস্টালজিক নাইনটিজ,
1: নস্টালজিক নাইনটিজ চলছে। আর 11:33 যখন হয়ে গেছে, তখন যখন বলছিলাম তোমাকে আমরা যে তিনেকে তিন গানের হ্যাট্রিকে পরপর তিনটে গান আসতে চলেছে, এবং কারোর জন্মদিন আমরা মিস করে যাচ্ছি না, তো এইটা ভাবতে ভাবতে ভাবতে ভাবতেই কিন্তু এই মুহূর্তে সমস্ত কৌতূহলের অবসান। ইয়েস, আজকে কিন্তু একটা স্পেশাল দিন, এবং সেই স্পেশাল দিন কার জন্মদিন সেটা কিন্তু আরও একবার তোমাকে বলে দেবে অরিজিৎ।
2: রাইট, আজকে যার জন্মদিন, আগে কি জন্মদিনের জন্য হাততালিটা দিয়ে দেবো?
1: না, আগে আমরা সমস্যায় হাততালি দিয়ে দিচ্ছি।
2: যার নাম ছাড়া কখনো উচ্চারিত হতে পারে না, সেটা সাজান হোক, আশিকি হোক, যাই হোক না কেন, নান আদার দ্যান মহেশ ভাট।
1: এক্স্যাক্টলি, তাই সেই মহেশ ভাটের আজকে জন্মদিন, অর্থাৎ 20th of September। তো সেই ক্ষেত্রে আজকের তিনেকে তিন গানের হ্যাট্রিক কিন্তু এই মুহূর্তে আমরা তোমার জন্য রেখেছি, যেখানে কিন্তু মহেশ ভাটের পরিচালিত তিনটে ছবির গান রয়েছে পর পর, এবং সেখানে কিন্তু যে তিনটে গান রয়েছে সেই তিনটে গানই কিন্তু তোমাদের খুব খুব খুব পছন্দের গান, সেটা কিন্তু আমরা জানি। গেমিং জোন

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তুমি শুনছো নস্টালজিক নাইনটিজ, নস্টালজিক নাইনটিজ, ওনলি অন 107 FM রেইনবো। নস্টালজিক নাইনটিজ, নস্টালজিক নাইনটিজ।
1: বিশ্বাস করো, এই একদম যখন শেষে এসে গেছি আমরা, আমরাও কিন্তু ভীষণ রকম ভাবে নস্টালজিয়ায় ভর করে আছি, এবং ভীষণ মানে সত্যি সত্যি খারাপ লাগছে মন থেকে যে আমাদেরকে এবার টাটা ভেবে একটু হলেও পরে হলেও বলতে হবে, এবং এই নাইনটিজের যে একটা একটা মহল তৈরি হয়ে যায়, এবং সেই মহল থেকে আমাদেরকে এবার যেতে হবে, কিন্তু কিছু করার নেই। এবং 107 FM রেনবোর একটা সবচেয়ে বড় মজা হলো যে ঠিক যেখান থেকে যে প্রোগ্রামটা শেষ হয়, তারপর আরেকটা নতুন উদ্যম
2: ভালোবাসা, নাইনটিজ মানে তো সবকিছু, এটা তো মানলামই, কিন্তু আজকে যারা যারা গেমিং জোনের উত্তর দিয়েছো তাদের নামগুলো তো অবভিয়াসলি বলে দিতে হবে।
1: সেই নামে একটুখানি সংখ্যা হয়তো কম, কেন কম আমি বুঝলাম না, কারণ এই কম সংখ্যাটা কিন্তু ছিল না বাংলা গানে ব্যান্ডের যে প্রাধান্য এসেছিল,
2: একদমই তাই,
1: এটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই। সেখানে ক্যাকটাস, সেখানে চন্দ্রবিন্দু, সেখানে ফসল, এবং সেখানে পরশ পাথর, এই যে একটা সেই সময়ে দাঁড়িয়ে অদ্ভুত রকমের ব্যান্ড মুভমেন্ট, সেইটা কিন্তু আমরা প্রত্যক্ষ করেছি। আর যার সঙ্গে সঙ্গে আমি জানি না কেন এটা মাত্র তিনজন সঠিক উত্তর দিলেন, অনেকে ট্রাই করেছেন, প্রচুর ভুলভাল উত্তর হয়ে গেছে, বাট স্টিল যারা যারা সঠিক উত্তর দিয়েছেন, অভিজিৎ পাল চৌধুরী ফ্রম সোধপুর, এবং আমাদের যদি হোয়াটসঅ্যাপ সেকশনে যাওয়া যায় সেখানে মাত্র দুজন সঠিক উত্তর দিয়েছে, শঙ্করচন্দ্র দে ফ্রম বারাসাত, আর সঠিক উত্তর দিয়েছে পার্থ ফ্রম হায়দ্রাবাদ। আরেকজন দেওয়ার প্রচণ্ড চেষ্টা করে যাচ্ছে, প্রচুর লিখছে, একবার দেখে নি। হ্যাঁ না, জয়দীপ সঠিক উত্তর হয়নি, কিন্তু ঘটনা হচ্ছে যারা যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের জন্য তো অমরজিত অরজিতের তরফ থেকে একটা জোরে হাততালি থাকলোই। এবং যেটা সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে যে যে গানটা দিয়ে আমরা শেষ করবো এবং যে গানটা আমরা জানতে চেয়েছিলাম সেটা চন্দ্রবিন্দু।

0: মানে একটা অদ্ভুত রকমের উপলদা, একটা আইকনিক গান বলা যায়।
1: একদমই তাই, উপলদাকে যখনই রিকোয়েস্ট করা হয়, উপলদা জাস্ট হাতে যদি একটা অ্যাকোস্টিক গিটার থাকে তাহলে কিন্তু এই গানটা উপলদা গাইবেই গাইবে। এটা কিন্তু আমরা সবাই জানি, মানে স্পেশালি যারা যারা উপলদার সঙ্গে আড্ডায় বসেছি কখনো না কখনো, তারা কিন্তু সবাই জানি। এবং এই গানটা কিন্তু সত্যি কথা বলতে গেলে হয়তো একটা বিকেলবেলার থিম, হয়তো একটা বিকেলবেলার গান, কিন্তু এই গানটা মানে কলেজ জীবনের আড্ডা, এই গানটা মানে আরও একবার নস্টালজিয়ার হাতছানি, এই গানটা মানে আরও একবার ফিরে ফিরে পাওয়া। সেই গানটা শুনতে শুনতেই কিন্তু আজকের মতো টাটা বাই বাই তোমাকে বলবো, কিন্তু 107 FM রেনবো তোমার জন্য সব সময় রয়েছে। আপাতত অমরজিৎ এবং অরিজিৎ তোমাকে বলছে ভালো থেকো, গুড নাইট।
2: বাংলা গানের 90s, বাংলা গানের 90s।

গল্প 107 FM রেইনবোতে গল্প স্বল্প

এফএম রেনবোতে বন্ধুকে গান শোনাতে শোনাতে বিকেল পেরিয়ে সন্ধে পেরিয়ে রাত পেরিয়ে একেবারে দিনটাও পেরিয়ে গেল। হ্যাঁ, ক্যালেন্ডারে একটা নতুন দিন যুক্ত হলো, আজ সোমবার 21শে সেপ্টেম্বর। আর অরিজিৎ আর অমরজিতের অসাধারণ প্রেজেন্টেশনে 9-এর দশকের গান শুনতে শুনতে আমারও মনটা আপনাদের মতোই চলে গেছিল সেই যুগটায়, সে ফেলে আসা যুগটায়। আর এভাবেই হঠাৎ করে আমরা অনুধাবন করি যে আমাদের জীবনের সময়গুলো ধীরে ধীরে অতীতে পরিণত হচ্ছে, আর আসছে নতুন দিন, নতুন সময়। হ্যাঁ, গভীর রাতে আপনাদের সাথে এফএম রেনবো 107 চলে এসেছি আমি সোহম, গল্প স্বল্প অনুষ্ঠান নিয়ে। এই অনুষ্ঠান শুধু গল্প শোনারই অনুষ্ঠান, আর গল্প শোনার পাশাপাশি আরেকটা কাজ আপনাকে করতে হবে, সেটা হলো এই গল্পটার একটা গঠনমূলক সমালোচনা পাঠাতে হবে আমাদের অফিসিয়াল নাম্বার 9903659992। এই নাম্বারে 9903659992, এই নাম্বারে আপনার গল্পটা ভালো লাগলো নাকি মন্দ লাগলো, না কেমন লাগলো বা ভালো মন্দ উভয়ই লাগলো, ঠিক আছে, সেই বিষয়ে আপনি জানাতেই পারেন আপনার বক্তব্য 9903659992। এই নাম্বারে SMS অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি নিজের নাম, লোকেশন আর ফোন নাম্বারটা অবশ্যই জানিয়ে দেবেন। আর এই জনপ্রিয়তম অনুষ্ঠান গল্প স্বল্প আমরা সকলেই জানি দুইবার শোনার সুযোগ রয়েছে, রবিবার বিকেল 4:02 থেকে অনুষ্ঠানটি শুরু হয়, সেখানে আমরা এই গল্পটা শুনতে পাই। এছাড়া রবিবার পেরিয়ে যখন সোমবার হয় এরকম সময়ে আবারও সেই একই গল্প, মানে গত রবিবার যে গল্পটি শুনেছিলাম সেই গল্পটি আরও একবার শোনার সুযোগ করে দেয় 107 FM রেনবো, আমাদের প্রিয়তম FM চ্যানেল।

0: এছাড়া এছাড়া এছাড়া এছাড়া হ্যাঁ, আরও একটা সুযোগ তো রয়েছে, সেটা হলো ইউটিউব। আকাশবাণী কলকাতার যে ইউটিউব চ্যানেল আপনি সাবস্ক্রাইব করে নিন, তাহলে কিন্তু আপনি আপনার নিজের সুযোগ মতন, সময় মতন, সুবিধা মতন শুনে নিতেই পারেন গল্প স্বল্পের এক একটি কাহিনী পরপর পরপর আপলোড করা হচ্ছে, ঠিক আছে? আর পাশাপাশি আমার সঙ্গে একটু যদি গল্প করতে ইচ্ছে হয় তাহলে ওই নাম্বারেই মেসেজ করতে পারেন, 9903659992। এই নাম্বারে আমার অনুষ্ঠান কেমন লাগছে, আমাদের গল্পগুলো কেমন লাগছে, আমার উপস্থাপনা কেমন লাগছে, এক্ষেত্রেও ভালো মন্দ যা খুশি বলতে পারেন, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, আপনাদের অনেকদিনের বন্ধু, আপনারা আমার প্রাণপ্রিয় বন্ধু, আর আপনাদের জন্যই তো একে একে গল্প সাজানো, বিবিধ রকমের গল্প। তাই বলি গঠনমূলক সমালোচনা পাঠিয়ে বন্ধু নামটা লিখতে কিন্তু ভুলবেন না। হ্যাঁ, এরপরে আরও অন্যান্য অনুষ্ঠান রয়েছে, কিন্তু আপাতত আমরা গল্প স্বল্প নিয়েই থাকি। আর গল্প শেষ করার এক ঘন্টা পর পর্যন্ত আপনি সময় পাবেন উত্তর পাঠানোর, মানে আপনার গঠনমূলক সমালোচনাটি পাঠানোর। যার গঠনমূলক সমালোচনা আমাদের কর্তৃপক্ষের কাছে শ্রেষ্ঠ বলে মনে হবে, তাকে মঙ্গলবারের কুইজওয়ালা অনুষ্ঠানের একেবারে সেমিফাইনাল রাউন্ডে নিয়ে যাওয়া হবে। ভাবতে পারছেন, আপনাকে অন্য রাউন্ডগুলো খেলতেই হবে না, ডাইরেক্ট আপনি সেমিফাইনালে খেলছেন। এরম সুযোগ কিন্তু সহজে জোটে না বন্ধু, তাই এ সুযোগ হেলায় হারাবেন না। আর নাম্বারটা আরও একবার বলে দিই, 9903659992, আমাদের চিরপরিচিত নাম্বার, আমাদের চিরপরিচিত শ্রোতা বন্ধুদের কাছে এটা মুখস্থ এবং মোবাইলে সেভ করা আছে। কিন্তু আমি তো দেখতে পাচ্ছি গল্প স্বল্পের জনপ্রিয়তা একেবারে আকাশচুম্বী, তাই প্রতিদিন মানে প্রতি রাতে নতুন নতুন বন্ধু যুক্ত হচ্ছেন এই অনুষ্ঠানে। তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, আপনি হোয়াটসঅ্যাপ বা SMS যে কোনো মাধ্যম ব্যবহার করতে পারেন। অনেকটা কথা বলে ফেললাম, ঠিক আছে, এবার তাহলে গল্প স্বল্প শুরু করি।
1: শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প।
2: আজকের গল্পটি সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো রকম মিল সম্পূর্ণ কাকতালীয়। কারুর সংবেদনশীলতাকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে মানুষের ভাবনার যে পরিবর্তন ঘটেছে, 107 FM রেইনবো তাকে সমর্থন করে এবং বৈজ্ঞানিক ব্যাখ্যার ওপরই আস্থা রাখে। যে কোনো নেশাজাতীয় দ্রব্য স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। গল্পে পরিবেশিত বিষয়বস্তু কেবল কাহিনীর প্রয়োজনেই নির্মিত। 107 FM রেইনবো কোনো প্রকার বেআইনি বা অসামাজিক কাজকে প্রচার করে না। 107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনবেন সুকান্ত গঙ্গোপাধ্যায়ের সন্ধ্যা তারা। সুকান্ত গঙ্গোপাধ্যায়ের জন্ম 21 জানুয়ারি 1961 হুগলির উত্তরপাড়ায়। প্রথাগত শিক্ষায় স্নাতক হওয়ার পর ফটোগ্রাফি নিয়ে তিনি পড়াশোনা করেছেন। দীর্ঘদিন চাকরি করেছেন নানা ফটো প্রিন্টিং সংস্থায়। যৌবনে সিনে আন্দোলন ও নাট্য আন্দোলনের সঙ্গে নিবিড় যোগ ছিল। লেখালেখির শুরু ছাত্র বয়সে, মাঝে দীর্ঘ বিরতি। 1994 সালে এক নাম করা পত্রিকায় প্রকাশিত গল্পের মাধ্যমে পরিচয় হয় বিরাট পাঠককুলের সঙ্গে। ছোটদের ও বড়দের মিলিয়ে 46টি বই প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি থেকে পেয়েছেন সুতপা রায়চৌধুরী এবং শান্তি সাহা পুরস্কার। এছাড়াও বহু সম্মান ও পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। আজকের গল্প সুকান্ত গঙ্গোপাধ্যায়ের সন্ধ্যা তারা। গল্পের কথক ও অনুপমের ভূমিকায় বাসু, অন্যান্য ভূমিকায় আত্রেয়, সৌমিক, অপরূপা, সুমক, সুদীপ্ত ঘোষ, সুদীপ্ত রায়, উজ্জ্বল, অর্ণব, তমুজিৎ, গোপা, তাপস, অর্পণ ও অনির্বাণ। শুরু হচ্ছে সুকান্ত গঙ্গোপাধ্যায়ের সন্ধ্যা তারা।
3: আকাশে বিদ্যুৎ চমকাতে দেখে এত ভয় পেতে আমি কাউকে দেখিনি। ছেলেটা ছিটকে চলে গেল প্ল্যাটফর্মের শেডের তলে। তারপর আরো কয়েকবার আকাশে আলোর ঝলকানি দেখা দিল। ছেলেটা এখন কুকুরে বসে আছে শেডের একেবারে কোনায়। খানিক আগে আপ প্যাসেঞ্জার ট্রেন থেকে নেমেছে ছেলেটা, সম্ভবত কলকাতা থেকে এলো। চেহারায় অতি শহুরে ছাপ, আরও লোক নেমেছে, যাদের মধ্যে অনেককে দেখে বোঝা যাচ্ছিল কোনো না কোনো কাজে শহরে গিয়েছিল। কিছুক্ষণের মধ্যে প্ল্যাটফর্ম খালি হয়ে যেতেই ছেলেটার উপর চোখ পড়েছিল আমার। এদিক ওদিক তাকিয়ে কাউকে খুঁজছিল, ওকে হয়তো কেউ রিসিভ করতে আসবে। কাঁধে হাভাস্যাক, মনে হচ্ছে কয়েকদিনের ট্যুরে বেরিয়েছে। সন্ধ্যের আকাশে কখন মেঘ জমেছে আমি যেমন টের পাইনি, প্রথমবার বিদ্যুৎ চমকাতে ছেলেটা যেরকম হকচকিয়ে গিয়ে ছুটলো শেডের নিচে, বোঝা গেল ও খেয়াল করেনি ওয়েদারের এই অবস্থা। তারপর থেকে যতবার বিদ্যুৎ চমকাচ্ছে হাল খারাপ হচ্ছে ছেলেটার। বয়সে আমার থেকে বছরখানেকের ছোটই হবে, 2300-এর বেশি কিছুতেই নয়। ইচ্ছে করছে বেঞ্চ ছেড়ে ছেলেটার কাছে যাই, কোনো হেল্প লাগবে কিনা বোঝার চেষ্টা করি, কিন্তু ভরসা পাচ্ছি না। এই মুহূর্তে নির্জন প্ল্যাটফর্মে ছেলেটা আর আমি ছাড়া তৃতীয় ব্যক্তি কেউ নেই। ছেলেটার হাবভাব সুবিধার ঠেকছে না, পাগল টাগল হতে পারে, হেল্প করতে গেলাম উল্টে হয়তো অ্যাটাক করে বসলো। ছেলেটার থেকে মুখ ঘুরিয়ে নিয়ে সামনের অন্ধকারের দিকে চেয়ে থাকি আমি। জোনাকি জ্বলছে, আর কিছুক্ষণ পর জোনাকিগুলো থাকবে না। জোলো হাওয়া বইছে, বৃষ্টি নামলো বলে। হাবিবপুর জায়গাটা আমার কাছে নতুন। আমি প্রিন্ট মিডিয়ার রিপোর্টার, খবর সংগ্রহের কারণে এই অঞ্চলে আসা। দুপুরে যখন এসেছিলাম নেমেছিলাম হাবিবপুরের পরের স্টেশন দেবগড় জাংশনে। অফিস থেকে এই রুটটাই বলে দিয়েছিল। দেবগড় থেকে বাসে করে গেলাম সিমলাই গ্রামে, প্রায় 1 ঘন্টার ওপর লাগলো। সিমলাই গ্রামে একটি প্রকল্পের কাজে পুকুর খুঁড়তে গিয়ে কোষ্টি পাথরের বিষ্ণুমূর্তি এবং আরও কিছু প্রত্ন সামগ্রী পাওয়া গেছে। খবরটা আমাদের কাগজ সহ অন্য পেপারেও বেরিয়েছে। আমাদের এই জেলার রিপোর্টার খবরটা করেছিল। এটা প্রত্নতত্ত্বের দিক থেকে খুব গুরুত্বপূর্ণ বিষয়। পরে সে নিউজ এডিটর সুমিতদাকে জানায়,
4: এরকম প্রত্ন সামগ্রী সিমলাই গ্রামে কিন্তু অনেকদিন থেকে পাওয়া যাচ্ছে। গ্রামের মানুষ চুপচাপ সেগুলো বেচে দিচ্ছে চোরা বাজারে। বিষয়টা নিয়ে একটা র‍্যাকেট কাজ করছে। নিউজটা ফলো আপ করবে কি?
3: সুমিতদা বলেছিল,
5: তুই তোর মতো করে যা, আমি একবার অনুপমকে পাঠাচ্ছি।
3: অর্থাৎ আমাকে। আমি ডেস্কে থাকি, নিউজ এডিট করা আমার কাজ, ফিল্ডে কদাচিৎ পাঠানো হয়। এখানে পাঠানোর কারণ হিস্ট্রিতে অনার্স ছিল আমার, সেসব তো কবে ভুলে গেছি। এখানে এসে খবরে বাড়তি কিছু যোগ করতে পারলাম না। বাস থেকে নেমে খপ্পরে পড়লাম সিমলাই যুবক সংঘের ক্লাব ঘরে নিয়ে গেল তারা। সেখানেই রাখা আছে বিষ্ণু মূর্তি, ফ্রেস্কোর টুকরো, 2-4 প্রাচীনকালের ভাঙা পাত্র, আরো কয়েকটা জিনিস। কতকালের পুরনো অনুমান করার মতো বিদ্যে বুদ্ধির দৌড় আমার নেই। যে পুকুর থেকে উদ্ধার হয়েছে এসব পাড়ার ছেলেরা নিয়ে গেল দেখাতে। সব সময় ওরা ঘিরেছিল আমাকে। আসল কারণ প্রত্ন সামগ্রী যে পাচার হচ্ছে বুঝতে দেবে না। ব্যতিক্রমী কোনো মানুষ আমার কানে যে খবরটা তুলে দেবে সেই উপায়ও রাখেনি, খাতির যত্নের গার্ড দিয়ে রেখেছিল। দুপুরে একজনের বাড়িতে খাওয়ালো, এলাহি না হলেও ভালোই ব্যবস্থা। নিজেদের গ্রামের অনেক সমস্যার কথা জানালো, বলল,
6: বলছি যে আপনাদের কাগজে একটু লিখুন, বড় কাগজে খবর বেরোলে মানুষের হুঁশও ফেরে।
3: এই গ্রামটা যথেষ্ট বর্ধিষ্ণু, এর চেয়ে অনেক দুর্দশাগ্রস্ত গ্রাম আমাদের দেশে, এমনকি আমাদের রাজ্যেও আছে। যাই হোক, বিকেলের চা পর্বের পর ক্লাবের ছেলেরা আমাকে বলল,
7: আরে বাসে করে জাংশন যাওয়ার কোনো দরকার নেই, হাবিবপুর আমাদের এখান থেকে অনেক কাছে, বাইকে পৌঁছে দিচ্ছি, চলুন কলকাতা ফেরার প্যাসেঞ্জারটা পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না আপনার।
3: সেই মতো ওদের একজন বাইকে করে আমাকে পৌঁছে দিয়ে গেছে হাবিবপুর। ডাউন ট্রেন আসতে এখনো অনেক দেরি। হাবিবপুর স্টেশনের একটাই প্ল্যাটফর্ম, সিঙ্গেল লাইন ট্রেন পথ এটা। কলকাতার দিকে যাওয়ার লোকাল ট্রেন এই প্ল্যাটফর্মেই আসবে। রিটার্ন টিকিট করা আছে আমার। প্ল্যাটফর্মের শেষ প্রান্তে টিকিট ঘরে যেতে হয়নি আমায়। কলকাতার দিকে যাওয়া প্যাসেঞ্জার তেমন হবে না, এখনো পর্যন্ত একটা লোকও তো টিকিট কেটে এদিকে এলো না। দুর্যোগের আভাস পেয়ে ট্রেনটা না ক্যান্সেল করে দেয় রেল, এরকম নির্জন জায়গায় রাত কাটাতে হলে সমস্যায় পড়ে যাব, খাওয়া দাওয়া জুটবে না, ওদিকে বাড়িতেও চিন্তা করবে। মোবাইলে টাওয়ার আছে কিনা দেখার জন্য ফোন সেট বার করি, কিন্তু দেখা হয় না। চোখ ধাঁধিয়ে বিদ্যুৎ চমকায়, কানে তালা লাগিয়ে প্রচণ্ড শব্দে বাজ পড়ে কাছাকাছি। চমকে ওঠার পরই ছেলেটার দিকে তাকাই। শেডের নিচে থাকা সত্ত্বেও হাভারস্যাক দিয়ে মাথা আড়াল করেছে, ভয়ঙ্কর রকম কাঁপছে। না, ওর কাছে একবার যেতে হবেই মনে হচ্ছে, না যাওয়াটা অমানবিকতা হয়ে যাচ্ছে। বাজ বিদ্যুৎ

0: নিয়ে ছেলেটার মনে হচ্ছে বিচ্ছিরি ধরনের আতঙ্ক আছে, অজ্ঞান বা আরও খারাপ কিছু না হয়ে যায়। বেঞ্চ থেকে উঠে পড়লাম, পায়ে পায়ে এগোই ছেলেটার দিকে। ফের আলো হয়ে উঠল গোটা চত্বর। এবার বাজ পড়ল একটু দূরে, ছেলেটা থেবড়ে বসে পড়েছে। উবু হয়ে বসলাম ওর সামনে, আমাকে খেয়াল করেনি। হাওয়ার স্যাকে এখনো ঢাকা আছে মাথা, যেন কিছু থেকে পালাতে চাইছে, কুঁকড়ে আছে। ডাকলাম, হ্যালো, এই যে ভাই, এত ভয় পাচ্ছ কেন? মাথা থেকে ব্যাগ নামিয়ে আমার দিকে তাকালো, চশমার ভেতরে আর তো অসহায় দৃষ্টি। ওকে ভরসা দেওয়ার জন্য পিঠে হাত রাখতে গেলাম, ঝট করে পিছিয়ে গেল খানিকটা, নিজেকে সরিয়ে নিল বলা যায়, মুখে বিরক্তি। আমার ধারণাই বোধ হয় ঠিক, মাথায় গণ্ডগোল আছে ছেলেটার। পাগলরা খাদ্য ছাড়া আর কোনো ব্যাপারে কারো সাহায্য নিতে পছন্দ করে না। তবে ছেলেটা বদ্ধ উন্মাদ নয়, পোশাক আশাক পরিচ্ছন্ন, চেহারায় ভদ্র ঘরের ছাপ, ফিগারটা দুবলা পাতলা, চোখে মুখে অদ্ভুত অস্বস্তি। উবু হয়ে বসা অবস্থায় দুপায়ে গই। এবার আর হাত না বাড়িয়ে ঝুঁকে ছেলেটাকে বলি, আমি সঙ্গে আছি, নার্ভাস হয়েও না, ভয় পেও না। একটু বুঝি আশ্বস্ত হলো ছেলেটা, আমার দিকে তাকিয়েছে, আবার ঝলকে উঠল আকাশ। মাথা নিচু করে দুহাত দিয়ে কান চাপা দিল ছেলেটা, গড়িয়ে গেল আকাশে। আচমকা আমি একটা ধাক্কা খেলাম, পেছন থেকে কারা যেন আমাকে টেনে সরিয়ে দিতে দিতে বলছে,
1: হাঁটুন হাঁটুন এখান থেকে।
0: আমাকে প্রায় ছুঁড়ে ফেলে দেওয়ার মতো কলার কনুই ধরে দূরে সরিয়ে দিল চারটে লোক, হাট্টা কাট্টা চেহারা। দুজনের পরনে ফোল্ড করে পরা লুঙ্গি, মামুলি টি শার্ট, বাকি দুজন প্যান্ট শার্ট, সেও খুব সাধারণ। লোকগুলো ছেলেটাকে ঘিরে বলছে,
2: নিন দাদা ব্যাগটা নিন, বাসটা এমন দেরি করলো না, খামোখা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো আপনাকে, চিন্তা করবেন না, আমাদের সঙ্গে আসুন, আসুন দাদা আসুন।
0: আমি মনোযোগ সহকারে দেখছি, ছেলেটা হাওয়া স্যাকটা ওদের একজনের হাতে দিয়ে উঠে দাঁড়ালো, বোঝা যাচ্ছে এদের অপেক্ষাতেই ছিল ছেলেটা। লোকগুলোর উপস্থিতিতে ওকে এখন একটু ধাতস্থ দেখাচ্ছে। নিতে আসা মানুষগুলোর সঙ্গে একটা বাক্য বিনিময় না করে ছেলেটা হাঁটতে লাগলো, একটু দূরত্ব রেখে অর্ধবৃত্তাকারে লোকগুলো চলতে লাগলো ওর পিছন পিছন। গোটা ঘটনায় আমি ভীষণ বিস্মিত হয়েছি, কৌতূহল বাড়ছে প্রচণ্ড। লোকগুলোর সঙ্গে ছেলেটার কি সম্পর্ক? দুপক্ষের অবস্থানের বিস্তর ফারাক, ছেলেটা যত শহুরে ওই চারজন ততটাই গ্রাম্য। মানসিক স্বাস্থ্য ছেলেটির ভালো নয়, আর লোকগুলোরও শালীনতার অভাব আছে, কিছুটা নিষ্ঠুর প্রকৃতির, যেভাবে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আচ্ছা, ছেলেটার কি কোনো ক্ষতি করবে লোকগুলো? যদিও দুপক্ষ পূর্ব পরিচিত, কিন্তু এদের মধ্যে সম্পর্কের সেতুটা কি? ছেলেটার অসুস্থতাকে কোনোভাবে কাজে লাগাচ্ছে না তো ওই দলটা? এছাড়াও একটা বড় প্রশ্ন এখন আমার মাথায়, বাসনাটা কে, যার কারণে ছেলেটাকে নিতে আসতে লেট হলো লোকগুলো? ভাবতে ভাবতে প্ল্যাটফর্মের শেডের বাইরে চলে এসেছি, ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। নিজের অজান্তেই আমি ওদের ফলো করছি, মাঝে ব্যবধান অবশ্য অনেকটাই। প্ল্যাটফর্মের বাইরে আসতেই বাসনা কেসটা ক্লিয়ার হয়ে গেল, বাসের নাম। বাসটা দাঁড়িয়ে আছে রাস্তায়, বডিতে বড় বড় অক্ষরে বাসনা লেখা। বাসের গেট আমার উল্টো দিকে, কন্ডাক্টর বাস ছেড়ে খানিকটা এগিয়ে সে তাড়া দিচ্ছে পাঁচজনের দলটাকে,
3: জলদি করেন জলদি করেন, এত লেট করলে চলবে নাকি, জলদি জলদি জলদি।
0: তার মানে বাসটাকে দাঁড় করিয়ে চারজন নিতে এসেছিল ছেলেটাকে। আচ্ছা, এরা চলল কোথায়? চমকপ্রদ কোনো স্কুপের ইশারা পাচ্ছি, যেন টানটা অগ্রাহ্য করতে পারছি না। যতই হোক, খবরের কাগজে কাজ করি, পড়ে পাওয়া নিউজকে হাতছাড়া করার কোনো মানে হয় না। পাঁচজনের দল আর কন্ডাক্টর বাসের ওপারে চলে যেতেই আমি দৌড়লাম বাসনাকে ধরতে। প্রায় আধ ঘন্টার ওপর জার্নি হয়ে গেল আমার, অন্ধকার রাস্তা ধরে চলছে বাসটা। নিকুঞ্জপুর হাঁক দিয়ে কন্ডাক্টর মাঝে একবার দাঁড় করিয়েছিল বাস, সেখানে যা হোক একটু আলো দেখা গিয়েছিল, কিছু প্যাসেঞ্জার নামলো, কিছু উঠলো, ফের অন্ধকার চিরে চলেছে বাসটা। ঘন অন্ধকার নয়, আবছায়া মতো, মেঘ সরে গিয়ে আকাশে বোধ হয় এখন এক ফালি চাঁদ। বাসে বসে চাঁদটাকে ঠাহর করা যাচ্ছে না, তবে তার আলোতেই দূরের জঙ্গলকে কালো আকাশ থেকে

0: পড়া যাচ্ছে। আমি বসেছি লাস্ট সিটের কোনার দিকে। বাসে ভিড় তেমন নেই, সামনের গেটের কাছে দু চারজন দাঁড়িয়ে আছে। দাঁড়ানোর প্যাসেজও ভীষণ সরু, কলকাতার পাবলিক বাসের মতো বেশি স্পেস গ্রামাঞ্চলের বাসে থাকে না। স্পিড যাই হোক, এখানকার সব বাসের গড়ন এক্সপ্রেস বাসের মতো, এখন তার সুফল পাচ্ছি আমি। বাসগুলোর সিটের ব্যাক পোর্শন হয় উঁচু, ঘাড় ঘোরাতে অসুবিধার কারণে প্যাসেঞ্জার বড় একটা পিছন ফিরে তাকায় না। ওই পাঁচজনের একজনও তাকাচ্ছে না আমার দিকে, ওরা বসেছে বাসের সামনের দিকে। আমি যে এই গাড়িতে উঠেছি ও ধয় টের পায়নি, পেলে অবশ্য ওদের বলার কিছু নেই, পাবলিক বাসে আমি উঠতেই পারি। কিন্তু ওদের কোনো বদ মতলব থাকলে বোধ হয় সতর্ক হয়ে যাবে, মতলব কিছু একটা আছেই এ ব্যাপারে আমি নিশ্চিত। তবে সেই কৌতূহল আমার এতক্ষণের বাস জার্নিতে খানিকটা হলেও দ্রবীভূত হয়েছে। এই অনির্দেশ যাত্রা আমি এখন বেশ উপভোগ করছি। বাস যত এগোচ্ছে জানলা দিয়ে আসা বাতাস আরও তাজা হচ্ছে, পলিউশনের নাম গন্ধ নেই, আছে জল গাছপালার গন্ধ, তারা সব এখন আপছে অন্ধকারের আড়ালে। বাবার ফোনে একটা মেসেজ পাঠিয়ে দিয়েছি, সাডেনলি একটা অ্যাসাইনমেন্ট এলো, স্টেশন লিভ করছি, কাল সকালে বা দুপুরে বাড়ি ফিরব। ব্যাস এইটুকু হলেই বাবা সন্তুষ্ট, চিন্তা ভাবনায় খুবই র্যাশনাল। বাড়ির অন্যান্যদের দুশ্চিন্তা বাবা একাই সামাল দিয়ে দেবে।
1: বনকাটি বনকাটি বনকাটি বনকাটি বনকাটি বনকাটি
0: হাঁক পাড়ছে কন্ডাক্টর, অদ্ভুত নাম। বাসটাও স্লো হচ্ছে, দুটো দরজাতেই যাত্রী জমা হয়েছে কিছু, থেমে গেল বাসটা। দরজায় জমা হওয়া যাত্রীরা নেমে গেল, উঠলো অল্প কিছু লোক। স্টপেজ লাগোয়া দোকানপাটে আলো জ্বলছে, তবে এখন আর ইলেকট্রিসিটি নয়, হ্যাজাক লণ্ঠনের আলো, বোঝাই যাচ্ছে গভীর গ্রামে চলে এসেছি। বাসটা ফের চালু হয়েছে, যে কজন যাত্রী বনকাটি থেকে উঠল চেহারায় গণ্ড গ্রামের ছাপ। দুজনের পায়ের দিকে চোখ গেল, চুটি জুতো নেই, মাঠ ভেঙে আসা ধুলো কাদার প্রলেপ। আমার পাশে বসে থাকা প্যাসেঞ্জাররাও নিখাদ গ্রামের মানুষ, এদের মাঝে আমি একেবারেই বেমানা, অন্তত ওদের চোখে তো তাই। বাসে ওঠার পর থেকে এরা আমার দিকে আর চোখে তাকাচ্ছিল। বাস যত এগোচ্ছে আমি জানি ওদের মুখে একটা প্রশ্ন চলে আসছে, কিন্তু জিজ্ঞেস করতে সাহস পাচ্ছে না। প্রশ্নটা হলো, কোথায় যাবেন আপনি? বাসের গন্তব্য অবশ্যই কোনো গঞ্জ অথবা শহরে, শহুরে বাবুরা এই বাসে চড়ে না, কারণ হয়তো বাসটা অনেক গ্রাম ঘুরে যায়, দাঁড়ায় সব স্টপেজে। এক্সপ্রেসের বডি হলেও বাসটা একেবারেই লজ ঝড়ে, আমার জন্মের অনেক আগের ম্যানুফ্যাকচারিং, হয়তো শহর থেকে বাতিল হওয়া কোনো বুড়ো বাস। কোথায় যাবেন? প্রশ্নটা আরও একজনকে করা উচিত, বজ্রবিদ্যুৎ দেখে ভয় পাওয়া ছেলেটাকে, সেও আমার মতো 100% শহরের। কিন্তু কেউ করবে না, কারণ ছেলেটি চলেছে এখানকারই কোনো এক গ্রামের লোকজনের সঙ্গে, এদের পরিচয়ের সূত্রটা রহস্যজনক। ছেলেটা পুরোপুরি সুস্থ স্বাভাবিক নয়, বাড়ির লোক যে ছেলেটার প্রতি বিশেষ যত্ন নেয় সেটাও যেন ওর শরীরী ভাষায় লেখা আছে। আচ্ছা, ছেলেটা কি পালিয়ে এসেছে? মনে হচ্ছে আমার মিশনের রেজাল্ট একটা পাবই। ডেস্কে বসে অন্যের দেওয়া খবর এডিট করতে করতে বোর হয়ে গেছি। যদি বা সুমিতা একটা অ্যাসাইনমেন্টে পাঠালো, কোনো সুবিধা করতে পারলাম না। এত ঘোরেল সিমলাই গ্রামের লোক, এই অভিযানের যদি কোনো এক্সক্লুসিভ খবর নিয়ে আসতে পারি, সুমিতার সামনে আমার ভাবমূর্তি হয়তো উজ্জ্বল হবে, কলিগদের সামনে কদিন রেলা নিয়ে ঘুরতে পারবো। বাসটা হঠাৎ দাঁড়িয়ে পড়েছে, কিছু লোকজন নেমে গেল, কন্ডাক্টর নিশ্চয়ই স্টপেজের নাম বলে হাঁক দিয়েছে, অন্যমনস্ক ছিলাম বলে খেয়াল করিনি। আমার বাঁ পাশের যাত্রীকে জিজ্ঞেস করলাম, কোথায় এলো?
2: হ্যাঁ, নিমপুরা, আপনি কোনখানে নামবেন?
0: অবশেষে প্রশ্নটা করেই ফেলল সহযাত্রী। খানিকক্ষণ চুপ করে থেকে বললাম, আরো আগে। আবার চলছে বাসটা, প্রায় দুলছে, রাস্তাটা বেশ খারাপ, দুপাশে পাতলা জঙ্গল, বন জঙ্গলের মাঝে ছোট ছোট গ্রাম, উড়ে ঘরের দরজা জানলাগুলি বেরিয়ে আসা টেমি লণ্ঠনের আলোতে গ্রামগুলোকে ঠাহর করা যাচ্ছে। কলকাতা থেকে মাত্র 4-5 ঘন্টা দূরত্বে আছি, কিন্তু মনে হচ্ছে যেন টাইম মেশিনে চড়ে পিছিয়ে গেছি 100 বছর। নিকুঞ্জপুর, বনকাটি, নিমপুরা এসব জায়গার নাম কোনোদিন শুনিনি, দেখেও নি নিউজ পেপারে, টিভিতে। অথচ পশ্চিমবঙ্গের ম্যাপে এইসব জায়গা আছে, মানচিত্রে গুম হয়ে যাওয়া সব নাম। ঝোঁকের মাথায় বেশি ঝুঁকি নিয়ে ফেললাম না তো, এ তো আর কারোর দেওয়া অ্যাসাইনমেন্ট নয়, আমি নিজেই কোনো অজানা রহস্যের টানে বেরিয়ে পড়েছি। আগে কতটা কি বিপদ অপেক্ষা করে আছে কে জানে। কন্ডাক্টরের ডাকে সম্বিত ফিরল, 18 মাইল নামটা শোনা, নিনামে স্টপেজ বহু জায়গায় আছে। জানলার বাইরে চোখ ছিল আমার, ঘাড় সোজা করতে দেখি কি ওই পাঁচজনও তো নেমে যাচ্ছে। চট করে সিট ছেড়ে উঠে পড়ি, মাঝে কন্ডাক্টর এসে টিকিট করে গেছে আমার গন্তব্য বলেছিলাম লাস্ট স্টপ। আঠেরো মাইল স্টপেজে কোনো দোকানপাট, আলো কিচ্ছু নেই, চাঁদের আলোতে যতটুকু যা দেখা যাচ্ছে। এই পাঁচজন আর আমি ছাড়া বাস থেকে আর কেউ নামেনি, ওরা নেমেছে সামনের গেট দিয়ে আর আমি পিছনের। নেমেই রাস্তার ধারে ঝোপের আড়ালে চলে গেছি। গ্রামে ঢোকা সরু রাস্তাটা যেখানে বড় রাস্তাকে ছুঁয়েছে, একটা ভ্যান রিক্সা অপেক্ষা করছিল নিশ্চয়ই ওদের জন্য। আগের মতোই শহরের ছেলেটার থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বাকি চারজন রিক্সার কাছে পৌঁছল। ছেলেটাকে যেন গার্ড ও বনার দিচ্ছে, ছেলেটাও চুপচাপ ওদের সঙ্গে যাচ্ছে। পাঁচজন উঠে পড়ল ভ্যান রিক্সায়, শহুরে ছেলেটা মাঝখানে, বাকিরা চার কোণে। বুঝতে পারছি আমার অভিযান এখানেই শেষ, রিক্সা চলতে শুরু করলে ফলো করার জন্য আমাকে দৌড়তে হবে, কেউ দেখে ফেললে আমি বিপদে পড়ব। অন্ধকারে অচেনা পথঘাটে যেটা সম্ভব নয়, হটকারিতা হয়ে যাবে। মাথায় গামছা বাঁধা খালি গায়ে লুঙ্গি পরা রিক্সাওয়ালা প্যাডেল মারতেই উৎসাহ ফিরে এলো আমার। যে রাস্তায় ওরা যাচ্ছে একেবারেই ভাঙা চোড়া, রিক্সা এগোচ্ছে খুবই ধীর গতিতে। আমি বড় বড় পা ফেলে হেঁটে গেলে অনায়াসে ভ্যান রিক্সাটাকে পিছনে ফেলে দেব, ছোট ছোট পা ফেলে তাই ফলো করতে লাগলাম ওদের। আমার সামনে এখন অভাবনীয় এক দৃশ্য রচনা হয়ে চলেছে, যার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। ভ্যান রিক্সা ফলো করে আমি ওদের গন্তব্যে পৌঁছে গেছি, লুকিয়ে আছি একটা মাটির ঘরের পিছনে। আমার অনুসরণ করে আসাটা ওরা বিন্দু মাত্র টের পায়নি, সাক্ষী ছিল শুধু খয়াটে চাঁদ, মোবা কিছু গাছ। এখানে এসে আমি হা হয়ে দেখছি ওদের কাণ্ড কারখানা, তিনটে কুড়ে ঘরের মাঝে বিশাল উঠোন, লাগোয়া একটা পুকুর, ঠিক মঞ্চ সাজানোর মতো উঠোনের মাঝখানে একটা চেয়ার রাখা হলো, হ্যান্ডেলওয়ালা বড় সড়ো কাঠের চেয়ার। বেশ কিছু কিশোর কিশোরী চেয়ারের পেছনটা বাদ দিয়ে তিন দিকে পাততে থাকলো মাদুর চাটাই, সেগুলো পাতা হয়ে গেলে ছোট ছোট ছেলেমেয়েরা নিজেদের বই খাতা স্লেট নিয়ে বসে পড়লো চেয়ার ঘিরে। শহুরে ছেলেটা কি এদের টিচার, পড়াবে এখন? কি করে এত কটা স্টুডেন্টকে পড়াবে, আলো কোথায়? তিনটে বাড়ির রোয়াকে ভিতর ঘরে জ্বলছে লণ্ঠন বা লম্ফের ম্লান আলো। এই গ্রামে তো বটেই, ভ্যান রিক্সা ফলো করে আসার সময় আরও দুটো গ্রাম পার হয়েছি, কোথাও ইলেকট্রিক আলো দেখতে পাইনি। এই অঞ্চলে ইলেকট্রিসিটি পৌঁছানোর শেষ গ্রাম, আমরা হয়তো বাস পথেই ফেলে এসেছি। আরও অবাক হওয়ার পালা বাকি আছে আমার। বাচ্চাগুলো চাটাই মাদুরে বসার পর দেখছি গ্রামের মেয়ে বউরাও বসেছে, তাদের অনেকের হাতে বই খাতা যেমন আছে, দু চারজন সিঁড়ির মতো কাঠের স্ট্রাকচার নিয়ে বসল, কয়েকজনের কোলে চাল বা ডাল ভর্তি কুলো, সূচের সেলাই নিয়ে বসল কেউ আসন বা কাঁথা, কাজ কিছুটা হয়ে আছে। মেয়েদের পিছনে এখন ছেলেরাও বসছে, কাকে নিয়ে এত আয়োজন? শহুরে ছেলেটা কি এদের সবার ইনস্ট্রাক্টর? এত কাজ জানার কথা তো ছেলেটার নয়, বড় জোর বাচ্চাগুলোকে পড়াতে পারে। এখানে পৌঁছে ছেলেটা একটা বাড়ির রোয়াকে বসেছিল, ওকে জল মিষ্টি এনে দিয়েছিল দুই মহিলা। মিষ্টি কিনা খুব শিওর নই, দূর থেকে অন্ধকারে ঠিক মতো দেখা যাচ্ছিল না। ছেলেটার দিকে আবার দৃষ্টি ফেরালাম, মাটির দাওয়ায় বসে এখন চা খাবার দাবার একসঙ্গে খাচ্ছে, দিব্যি কনফিডেন্ট লাগছে ওকে। কে বলবে ঘণ্টাখানেক আগে এই যুবকটি বজ্রবিদ্যুৎ দেখে ভয় কুঁকড়ে গিয়েছিল, ছেলেটার অ্যাবনর্মালিটির সুযোগ নিয়ে ওকে ভুলিয়ে ভালিয়ে এখানে নিয়ে আসার সম্ভাবনাটাও বাতিল করে দেওয়া গেল। ওর ভাবভঙ্গি দেখে নিশ্চিত হওয়া যায় এই গভীর গ্রামে সে নিয়মিত যাত্রা।

0: যাতায়াত করে। উঠোনের মাঝখানে রাখা চেয়ারটাতে গিয়ে বসবে ছেলেটা, এটা আর অনুমানের উপর নির্ভর করে না, একেবারে নিশ্চিত এই মুহূর্তে সেটাই হতে যাচ্ছে। ছেলেটি রোয়াক থেকে উঠে এগোচ্ছে চেয়ারের দিকে। দৃশ্যের প্রতি গভীর মনোনিবেশ সত্ত্বেও মশার কামড়ের যন্ত্রণা থেকে মুক্তি পাচ্ছি না। মাটির বাড়ির পিছনে ঘন অন্ধকারের মধ্যে মশারা আমাকে পরম উল্লাসে কামড়ে যাচ্ছে। মারারও উপায় নেই, আওয়াজ হলেই ধরা পড়ে যাব তো। দয়ালু সন্ন্যাসীর মতো নিজের গায়ে হাত বুলিয়ে মশাগুলোকে তাড়িয়ে দিচ্ছি। ছেলেটা চেয়ারে গিয়ে বসেছে, ওর পায়ের কাছে রাখা একটা জ্বলন্ত হ্যারিকেন। নিচ থেকে আসা আলোক সম্পাতে যুবকটিকে সাধারণ মানুষের থেকে অনেকটাই লার্জার, অবাস্তব মনে হচ্ছে। দুজন লোক দড়ি ধরা নিয়ে ছেলেটার কাছে গেল, ওর দুই হাতে কি যেন বাঁধা হচ্ছে। নিমেষে আরো অবাস্তব অকল্পনীয় ঘটনা ঘটল। মাথা ঘুরে গেল আমার, গা ছেড়ে বসে পড়েছি মাটিতে। ছেলেটার হাতে আলো জ্বলছে, বাল্বের আলো, দুই কবজিতে বাঁধা হয়েছে বাল্ব, এখন কনুইয়ে বাঁধা হচ্ছে। আলোর জোর খুব বেশি নয়, কনুইয়ে বাঁধা বাল্ব দুটো জ্বলে উঠল। আমি যে স্বপ্ন দেখছি শিওর হয়ে গেলাম, লম্বা টানা একটা স্বপ্ন, কিন্তু ঘুমটা ভাঙছে না কেন? স্বপ্নকে চিনে ফেললি তো ঘুম ভেঙে যাওয়ার কথা, জানি না কেন এমন হচ্ছে। আবার উবু হয়ে বসেছি, দেখছি ছেলেটার হাতে বাঁধা বাল্বের আলোর জোর ধীরে ধীরে বেড়ে এক জায়গায় থামল। ওর চেয়ার ঘিরে বসা বাচ্চাগুলো দুলে দুলে পড়া মুখস্থ করছে, কেউ বা খাতা বা স্লেটে শুরু করেছে লেখা। বাচ্চাগুলোর পরে বসে থাকা মেয়ে বউরা ছেলেটার আলোয় চাল ডাল বাঁধছে, আসন বুনছে, শাড়িতে কাঁথা স্টিচ দিচ্ছে। যে কাঠের স্ট্রাকচারগুলো মেয়েরা এনেছিল সেসব মাদুর বোনার তাঁত, এক মনে মাদুর বুনছে তারা। ওদের পরের রোতে ছেলেরা বাঁশ চাঁদছে, মাছ ধরার খাঁচা বোধহয় ঘুনি বলে বানাচ্ছে, ঝুড়ি ধামা বাঁধছে কেউ, মাছ ধরার জাল বুনছে, একদম শেষে ঝুড়ি করে পান পাতা এনে ফেলে যাচ্ছে দুজন। চারটে মেয়ে সেই পাতা সাজিয়ে আঁটি বাঁধছে। চোখের সামনে এক বিশাল কর্মযজ্ঞ। স্বপ্নটা না ভেঙে ভালোই হয়েছে, এত সুন্দর মন ভালো করে দেওয়া স্বপ্ন আমি আগে কখনো দেখিনি। মশার কামড়টা স্বপ্নের না বাস্তবের বুঝতে পারছি না, হতে পারে এত টায়ার্ড ছিলাম মশারি না টাঙিয়ে ঘুমিয়ে পড়েছি বাড়ির বিছানায়। আরে চেয়ারের ওপাশে কোণের দিকে তিন বুড়োকে তো খেয়ালই করি না, ওরা বসেছে অন্ধকারে, ওদের কুলোতে পৌঁছেছে অল্প আলো, অসম্ভব ক্ষিপ্রতায় বিড়ি বেঁধে যাচ্ছে তিন বুড়ো। ফের শহুরে ছেলেটার দিকে তাকাই, দুটো বাচ্চা উঠে এসেছে ওর কাছে পড়া বুঝতে, ছেলেটা বোঝাচ্ছে। হাত দুটো কিন্তু চেয়ারের হ্যান্ডেলে স্থির, নড়াচড়া করলে অন্য লোকের কাজের অসুবিধে হবে। স্বপ্নে এত লজিক্যাল আছি দেখে নিজেই অবাক হয়ে যাচ্ছি।
1: কে তুমি, লুকিয়ে কি দেখছো, আমাদের গ্রামে ঢুকলে কি করে, কে ঢুকতে দিল তোমায়?
0: সজোরে একটা লাথি এসে পড়লো আমার উপর, এত অপমানজনক মার সম্ভবত এই প্রথম খেলাম। মুখ থুবড়ে পড়েছি, ঘুম নয় ভ্রম কাটলো আমার, যা ঘটছে সবই ঘোরতর বাস্তব। শার্টের কলার ধরে লোকটা আমাকে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে উঠোনের দিকে নিয়ে চলেছে। আলো ঘিরে বসে থাকা সকলের চোখ এখন আমার উপর। ঘষ্টানো অবস্থাতে আমি দেখতে পাচ্ছি শহরের ছেলেটা সবিস্ময়ে চেয়ারটা ছেড়ে উঠে দাঁড়িয়েছে। ঘটনাটা বুঝতে একটু সময় নিল, এবারে এগিয়ে আসছে হাতে বাঁধা জ্বলন্ত বাল্ব সহ। কলার ধরে থাকা লোকটা ছেলেটার পায়ের সামনে ফেললো আমাকে, বলল,
1: বাড়ির পিছনে বসে উঁকি দিচ্ছিল।
0: লোকটা আরেকটা ধাক্কা দিল আমার পিঠে। বেঁকে গিয়ে করুণ চোখে ছেলেটার মুখের দিকে তাকালাম, বাঁচালে ওই বাঁচাবে। আমাদের শ্রেণী অবস্থান এক, দুজনেই মোটামুটি মধ্যবিত্ত ঘরের শহরের ছেলে, আন্দাজ মিলে গেল। ছেলেটা ওদের বলল,
2: ওকে ছেড়ে দাও, আমার বন্ধু, অনেকদিন ধরে বলছিল আমার সঙ্গে আসবে, নিয়ে আসেনি, তাই আজকে ফলো করে

0: চলে এসেছে।
1: ছেলেটা দৌড়ে এলো আমার কাছে, লোকটা তক্ষণই সরে গেল আমার পাশ থেকে। আমি উপুর অবস্থা থেকে এবার উঠে বসি, ঝাড়তে থাকি শার্ট প্যান্টের ধুলো। ছেলেটা বলল,
0: আয়, কিছু মনে করিস না ভাই, ওরা না বুঝে তোকে মেরেছে।
1: অদ্ভুত আন্তরিকটা, যেন কতদিনের বন্ধুত্ব। ছেলেটা

0: সে শীতল পাটিতে বসে আছি। ছেলেটা আগের অবস্থায়, আর চোখে দেখে নিয়েছি ছেলেটার হাতে সুতলি দড়ি দিয়ে বাঁধা হয়েছে বাল্ব। কোনো ইলেকট্রিক ওয়্যার বা ব্যাটারির সঙ্গে যোগ নেই। বাল্বগুলো কোন শক্তিতে জ্বলছে কে জানে। ঝালমুড়ির ফাঁকা ঠোঙা কিংবা ঘুগনি খেয়ে ফেলে দেওয়া শালপাতার বাটির মতো ছেলেটার চেয়ারের পাশে বসে আছি আমি। আমাকে নিয়ে আর কারোর কোনো কৌতূহল নেই। ছেলেটার আলোতে আমাকে কি পরিমাণ হাওয়া ক্যাবলা লাগছে বুঝতে অসুবিধা হচ্ছে না। সামনের ভিড়ের এক ঢলঢলে জামা প্যান্টের বাচ্চা স্লেট নিয়ে উঠে এলো ছেলেটার কাছে, অঙ্ক বুঝছে। তার পিছনে এসে দাঁড়ালো লালচে চুলের মেয়ে, তেল পড়ে না মাথায়। মেয়েটার হাতে একটা বই, ওরও বোধহয় পড়া আটকেছে। এবার হাত দশেক দূরে কচি কাঁচাদের মধ্যে থেকে উঠে এলো একজন, নিজের খাতা দেখিয়ে আলো যুবককে বলল,
1: মাস্টার মশাই, অঙ্কটা ওই মাস্টারকে দেখাবো।
0: থতমত খেয়ে যাই। ছাত্রটি দ্বিতীয় মাস্টার হিসেবে চোখ দিয়ে আমাকে নির্দেশ করেছে। আলো যুবক বলল,
2: হ্যাঁ দেখা, ও করিয়ে দেবে সব।
0: পরনে রং জ্বলা হাফ প্যান্ট খালি গায়ের ছাত্রটি আমার সামনে তার অঙ্কের খাতা নিয়ে এলো। ছাত্রটি ঠিক কি বুঝতে চাইছে, অঙ্কটা পাটিগণিত না বীজগণিত কিছুই বুঝতে পারছি না। এই অদ্ভুত গোলমেলে পরিবেশে আমার মাথাটা ঠিক কাজ করছে না। ছাত্রটি অনর্গল কি সব যেন বলে যাচ্ছে, যেন সাংকেতিক কোনো ভাষা। আমি আপ্রাণ চেষ্টা করছি এর কথায় মন বসাবার, কিন্তু পারছি না। আমার অসহায়তা টের পেয়েই বুঝি আলো যুবক সকলের উদ্দেশ্যে বলে উঠল,
2: আজ এই পর্যন্ত থাক, খুব টায়ার্ড লাগছে। আমার বন্ধুও খুব টায়ার্ড, কাল তাড়াতাড়ি বসে পড়ব, একদম সন্ধ্যের গোড়াতেই।
0: কথা শেষ হতেই দুজন লোক চলে এলো যুবকের দুপাশে, খুলে ফেললো বাল্ব, আবার অন্ধকার। মানুষগুলো ছায়া ছায়া, পুকুর ধারে বাঁশঝাড়ের উপর আকাশে আবার সেই রুগ্ন হলদেটে চাঁদ, যেন জন্ডিস হয়েছে। উঠোন লাগোয়া তিনটে বাড়ির একটা ঘরে আমি আর তন্ময়ে লণ্ঠনের আলোয় রাতের খাবার খাচ্ছি। ঘরে আর কেউ নেই। দুই মহিলা আমাদের খাবার বেড়ে দিয়ে আরও কিছু লাগবে কিনা জানার জন্য বসেছিল। তন্ময় তাদের বাইরে পাঠিয়ে দিয়েছে। ভাতের হাঁড়ি, ডালের কড়া, তরকারির আর মাছের ঝোলের বাটি আমাদের সামনেই রাখা আছে, দরকার মতো নিয়ে নেব। আমাদের দুজনের আলাপ পর্ব সারা হয়ে গেছে, তখনই ওর নামটা জেনেছি। এই গ্রামের নামটাও জানলাম, হামিরহাটি। আমার সম্বন্ধে যা যা ইনফো দিয়েছি সবই মিথ্যে, নাম ঠিকানা পেশা সব মিথ্যে বলার কারণ, ছেলেটাকে আমার ভীষণ রহস্যময় আর সন্দেহজনক বলে মনে হচ্ছিল। নিজের আসল পরিচয় দিয়ে যদি কোনোভাবে ফেঁসে যাই, আমার প্রফেশনটা তো বলাই যাবে না, সতর্ক হয়ে যাবে ছেলেটা। নিজের সম্বন্ধে কিছুই বলবে না, ওর বিষয়ে অনেক কিছু জানার আছে আমার। নিজের পেশা হিসেবে বলেছি হিস্ট্রি রিসার্চ ফেলো, দেবগড়ে গিয়েছিলাম বিষ্ণু মূর্তির ব্যাপারে ইন ডিটেলস জানতে। তন্ময় আমার সমস্ত কথা বিশ্বাস করেছে বলেই মনে হলো। কপালে কোনো ভাঁজ নেই, নিবিষ্ট মনে মোটা চালের ভাত ডাল মাছমিশালি তরকারি খেয়ে যাচ্ছে। মাছের বাটিতে এখনো হাত দেয়নি, আমিও না। প্রথমের খাবারগুলো খেতে এত ভালো লাগছে মনে হচ্ছে এই খেয়েই পেট ভরে যাবে। এবার বোধ হয় আমার প্রশ্নগুলো করার সময় হয়েছে। জিজ্ঞেস করলাম, আচ্ছা তন্ময়, তোমার গায়ে বাল্ব লাগালে যে আলো জ্বলে, এটা কি কোনো ধরনের ম্যাজিক? খেতে খেতে মাথা নাড়ে তন্ময়, গ্লাস তুলে অল্প জল খেয়ে বলে,
2: আমার বডিতে কারেন্ট আছে।
0: চমকাই না, চোখের সামনে দেখা ঘটনাটা অন্তত সেটাই প্রমাণ করে। এটা কোনো বুজরুকি বা ট্রিক কিনা জানতে হবে। বললাম, কিন্তু ব্যাপারটা তো সম্পূর্ণ অবৈজ্ঞানিক, মানুষের শরীরে এমন বিদ্যুৎ প্রবাহ থাকা কি সম্ভব যা দিয়ে বাল্ব জ্বালানো যায়?
2: বিজ্ঞানের কি শেষ কথা বলা হয়ে গেছে?
0: এবার আমার আর বলার কিছু রইল না। বিজ্ঞান সতত চলমান, জগতে কত কিছু আবিষ্কার হওয়ার জন্য নিঃশব্দে অপেক্ষা করছে, কখনো বা ইঙ্গিত দিচ্ছে নিজের অস্তিত্বের। ট্র্যাক চেঞ্জ করি প্রশ্নের, জানতে চাই তোমার শরীরের মধ্যে যে কারেন্ট পড়েছে কবে থেকে টের পেলে? এরকম হওয়ার কারণটা কি আন্দাজ করতে পারো?

0: কারণটার সেরম কোনো বৈজ্ঞানিক ভিত্তি আবিষ্কার করা যায়নি, কিন্তু একটা যোগসূত্র আন্দাজ করা যায়, শুধুই অনুমান।
1: ফের গ্লাস তুলে এক ঢোক জল খেয়ে তন্ময় বলে,
0: আমি প্রথম টের পেয়েছিলাম আমাদের বাড়ির কুকুর টোবোকে আদর করতে গিয়ে। সেদিন হোল নাইট কম্পিউটারে কাজ করেছি, তো ভোরবেলা টোবো এলো আমার কাছে আদর খেতে। যেই না ওর মাথায় হাত বুলিয়েছি, ছিটকে সরে গেল দূরে, চোখে ভয়ের ছাপ। আমি তো অবাক, চেয়ার ছেড়ে উঠে আবার গেলাম আদর করতে। দূরে সরে গিয়ে ভৌ ভৌ করতে লাগলো, আর ওর ডাকটাও কেমন অদ্ভুত রকম আলাদা, আগে কখনো ওভাবে ডাকেনি। তো সেই ডাকে মায়ের ঘুম ভেঙে গেল। মা এসে জিজ্ঞেস করলো,
2: আরে কি হয়েছে রে, ওরকম ভাবে ডাকছে কেন?
0: মাকে বললাম ব্যাপারটা, মাও খুব আশ্চর্য হলো, বলল,
2: ও মা, বাড়ির মধ্যে তোকেই তো সবচেয়ে বেশি ভালোবাসে, বারবার আদর খেতে আসে, আজ হঠাৎ কি হলো?
0: আমি ফের এগোলাম টোবোর দিকে। পরিত্রাহী ডাক শুরু করলো টোবো। মা বলল,
2: ছেড়ে দে ছেড়ে দে, ওর মাথায় কিছু ঢুকছে না, ছেড়ে দে।
0: কোনোই ধরে আমাকে সরিয়ে আনতে চেয়েছিল মা, যখনই গায়ে হাত দিয়েছে,
2: ও বাঘো ও বাবা
0: বলে চিৎকার করে ওঠে। নিজের কবজিটা অন্য হাত দিয়ে ধরে ভীষণ নার্ভাস গলায় বলে,
2: তোর গায়ে কারেন্ট পড়ছে রে।
1: থেমে গেল তন্ময়, ফের খাওয়ায় মন দিয়েছে, মাছের বাটিটা টেনে নিয়েছে এবার। আমি খাওয়া ভুলে গেছি, কৌতূহল একেবারে তুঙ্গে বললাম, তারপর? মাছের কাঁটা বাঁচতে বাঁচতে তন্ময় বলতে থাকে,
0: তারপর আর কি, বাবা বোন আমার গায়ে হাত দিয়ে টেস্ট করলো, কারেন্ট খেলো দুজনেই, তবে অল্প কারেন্ট, মানে কারেন্ট খেতে পারি জানা থাকলে ধাক্কাটা একটু কম লাগে।
1: কারেন্ট কম কোথায়, দিব্যি তো চারটে বাল্ব জ্বলছিল।
0: ওটা এখানে এলে হয়, দেখো চারটে বাল্ব জ্বালানোর মতো বিদ্যুৎ আমার শরীরে বয় না। এখানে এসে চেয়ারটাতে বসার পরে ধীরে ধীরে আরও বিদ্যুৎ সঞ্চার হতে থাকে শরীরে, কিভাবে হয় জানি না, এখানকার প্রকৃতির গুণ নাকি ওই ভরসা জেগে ওঠা সমবেত দৃষ্টিগুলো শরীরে আরও বিদ্যুতের যোগান দিতে থাকে।
1: থেমে গিয়ে মাছের ঝোল আর ভাত খাচ্ছে তন্ময়, আমার খেয়াল হয় তাই তো, লোক দুটো যখন ওর হাতে বাল্ব বাঁচছিল, কারেন্ট অল্পই ছিল সহ্য করে নেওয়ার মতো। পরে আলোর জোর বাড়ে, তবে খুব প্রয়োজন ছাড়া তন্ময়কে ওরা ছোঁয়নি। স্টেশন থেকে গার্ড অব অনার দিয়ে নিয়ে আসার কারণটা তাই, অল্প হলেও খামোখা কেন কারেন্ট খেতে যাবে? ভাবতে ভাবতে আমি দু চার গ্লাস মুখে পুরলাম, বললাম, তোমার গায়ে কারেন্ট আছে জেনে বাড়ির লোক কি করলো, মানে হঠাৎ বডিতে কারেন্ট এলো কিভাবে তোমার?
0: আসলে আমি যেহেতু রাত দিন কম্পিউটারে কাজ করি, তো আমার সিপিইউ ইউপিএস এগুলো সবই বড় বড়, মানে হেভি পাওয়ারের, স্ক্রিনটাও বড়। আমরা আন্দাজ করেছিলাম যে সারাক্ষণ বিদ্যুৎ সংস্পর্শে থাকতে থাকতে আমার শরীরে তড়িতাবেগ তৈরি হয়েছে।
1: কথা কাটতে বাধ্য হলাম, তন্ময়কে বললাম, আচ্ছা সে নয় বুঝলাম, কিন্তু পজিটিভ নেগেটিভ কোথায়, মানে বাল্বটা জ্বলছে কি করে?
0: ওই বললাম না, গোটাটাই আমাদের ঘরে বসে অনুমান, বাবা বাইরের কোথাও নিয়েও যেতে চাননি আমাকে। দেখো আমরা একটা অত্যন্ত সাধারণ মধ্যবিত্ত পরিবার, আলোচিত কিংবা চর্চিত হতে আমরা একটু অস্বস্তি বোধ করি, আসলে ভয় পাই, এই গ্রামটাতেও যদি লুকিয়ে আসতে পারতাম ভালো হতো।
1: তন্ময় থামল, আবার জল খেল, ফের নিজেই বলতে শুরু করলো,
0: বাইরের লোক বলতে বাবা শুধু আমাদের হাউস ফিজিশিয়ানের কাছে আমাকে নিয়ে গেল।

0: টেস্ট করলেন আমাকে, অবাক হলেন। আমরা যেটা অনুমান করছিলাম, মানে ওই তড়িতাবেগের কারণটা, তাতে সায় দিয়েই বললেন,
1: এরকম কেস তো আমি আগে কখনো পাইনি। মেডিকেল কলেজে আমার সবচেয়ে প্রিয় স্যার, যিনি এখন রিটায়ার্ড, প্র্যাকটিসও করেন না, শুধুমাত্র আজব ধরনের কেসে তার ভীষণ ইন্টারেস্ট, ওর কাছে পাঠাচ্ছি, দেখা যাক কোনো সুরাহা হয় কি না।
0: তো হাউস ফিজিশিয়ানের ওই রেফার করা চিঠি নিয়ে আমি আর বাবা গেলাম ওর স্যারের বাড়িতে। সব শুনে কিন্তু উনি তেমন অবাক হলেন না, বললেন,
2: আমার সুদীর্ঘ ডাক্তারি জীবনে এরকম চারটে কেস এসেছে, আরোগ্যের জন্য ঠিক নয়, আলোচনা করতে এসেছিল, আমি তাদের কোনো হেল্প করতে পারিনি, আমার বুদ্ধি বিবেচনার বাইরে এই লক্ষণ, চারজনের মধ্যে তিনজন এখন কোথায় আমি জানি না, একজনের ঠিকানা দিতে পারি, আমারই মতো বয়স তার, সে একজন সায়েন্টিস্ট, কলেজে পড়াতো, বাড়িতে একাই থাকে।
3: দম নিতে একটু থামলো তখনই, থালায় খাবারের অবশিষ্টাংশ পড়ে আছে, আর বোধহয় খাবে না। দুপা ক্রস করা অবস্থায় তুলে এক হাতের বেড়ে ধরে আছে হাঁটু, এঁটো তালুটা রেখেছে তপ হাতে, দৃষ্টি দরজার বাইরে অন্ধকারে। খাওয়া শেষ করতে থাকি আমি। তন্ময়ের বর্ণনায় একটা জিনিস লক্ষ্য করছি, নিজের সমস্যা নিয়ে যার যার কাছে গেছে নাম ঠিকানা কিছুই বলছে না, গোপন রাখতে চাইছে গোটা অধ্যায়। সম্ভবত আমার মতো ও নিজের নাম ঠিকানা মিথ্যে বলেছে, পরে যাতে ওকে বিব্রত না করতে পারি তার জন্যই এই সাবধানতা। আজ ফাঁকতালে ওকে ফলো করে চলে এসেছি, এরপর থেকে এই গ্রামের লোক বহিরাগতদের ব্যাপারে যথেষ্ট পরিমাণে সতর্ক থাকবে। অনেকক্ষণ হলো চুপ করে আছে তন্ময়, আমাকে বেশি বলা হয়ে যাচ্ছে ভাবছে কি। তড়িঘড়ি প্রসঙ্গে আনবার চেষ্টা করি ওকে, বলি, আচ্ছা তারপর গেলে, মানে ওই সায়েন্টিস্টের কাছে গেলে?
0: গেলাম, সঙ্গে বাবা ছিল। বিজ্ঞানী প্রাথমিকভাবে আমার সমস্যাটা শুনে বাবাকে বসার ঘরে রেখে আমাকে নিয়ে ভিতর ঘরে গেলেন। পক্ককেশ, লোল চর্মবৃদ্ধ উনি বিছানায় আমার মুখোমুখি বসলেন, বসে বললেন,
4: আমি পদার্থ বিজ্ঞানের লোক হয়েও এই বৈশিষ্ট্যের কারণ খুঁজে পাইনি, ক্রমশ আইসোলেটেড হয়ে পড়েছি, পরিবারের লোক আমার গা বাঁচিয়ে চলত, সেসবদি আমি তাদের থেকে আলাদা হয়ে গেলাম, কোনো উৎসব অনুষ্ঠান সেমিনারে যেতে পারি না, লোকের গায়ে ছোঁয়া লেগেই যেতে পারে, তারপর কেন গায়ে কারেন্ট এনে উত্তর দাও, খুবই অসহায় একাকিত্বে ভুগতে লাগলাম, তোমার তাই হবে,
0: বলে থেমেছিলেন বিজ্ঞানী। আমার যে আইসোলেশন অলরেডি শুরু হয়ে গেছে এটা আমি ভালো মতো টের পাচ্ছিলাম। ডাক্তার, বিজ্ঞানী এদের বাড়িতে যাচ্ছিলাম ট্যাক্সি চেপে, যেটা আমাদের পারিবারিক আর্থিক পরিস্থিতির সঙ্গে ঠিক সঙ্গতিপূর্ণ নয় আর কি। এবারে বাসে ট্রামে গেলে আবার প্যাসেঞ্জারের গায়ে গা ঠেকে গেলে তখন সমস্যায় পড়ে যাব।
3: আবার চুপ করে গেল তন্ময়, ফের হয়তো দ্বিধায় পড়ে গেছে, ভাবছে আমাকে পুরোটা বলা ঠিক হচ্ছে না, না বলেও পারছে না, মনের কথা বলার মতো সমবয়সী এতদিন হয়তো কাউকে পায়নি। আলাপের প্রথম পর্বে তন্ময় আমাকে বলেছে,
0: দেখো স্টুডেন্ট হিসেবে আমি খুবই মাঝারি মানের ছিলাম, ভদ্রস্থ চাকরি বাকরি জোটেনি, কিন্তু ওই কম্পিউটার অপারেশনটা ভালোই জানি, তো বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা কাজগুলো বাড়িতে বসে বসে করি, বাবা রিটায়ার্ড পারসন। তবে কি জানো তো ভাই, একটাই আক্ষেপ, যদি পড়াশোনাটা একটু ভালো করে করতাম এই গ্রামের উঁচু ক্লাসের ছেলে মেয়েগুলোকে পড়াতে পারতাম, ওরা মাইলের পর মাইল ঠেঙিয়ে স্কুল কলেজে যা পড়ে আসে সেটা আর আমার ওই আলোটা। এই ওদের সম্বল। আমি শুধু বাচ্চাদের একটু পড়া দেখিয়ে দিতে পারি।
3: লেখাপড়া ছাড়াও তন্ময়ের আলো যে আরো কাজে লাগছে এ গ্রামের সেটা খেয়াল করিয়ে দিয়েছিলাম। বিনয়ের সঙ্গে তৃপ্তি মিশিয়ে হেসেছিল তন্ময়, বড় সুন্দর লাগছিল ওকে। এবার দেখছি আমি অন্য মনস্ক হয়ে যাচ্ছি, পুরোটা না জানলে আক্ষেপ থেকে যাবে। তাই তন্ময়ের উদ্দেশ্যে বলি, আচ্ছা তন্ময়, বিজ্ঞানী আর কি কি বলল?
0: উনি বললেন,
4: দেখো পৃথিবীর সমস্ত কিছুরই ভালো এবং মন্দ দুটো দিক খুঁজতে লাগলাম। যেমন পরমাণু শক্তি, আমার এই তড়িতাবেশের ভালো দিকটা মনে প্রাণে খুঁজতে লাগলাম। ইচ্ছে করলে নিজের ল্যাবরেটরি গবেষণা ছেড়ে দিলে হয়তো এই বিশেষ বৈশিষ্ট্য থেকে রেহাই পেতাম। তুমিও সবসময় বিদ্যুৎ সংস্পর্শে থাকা থেকে সরে এলে এই সমস্যায় আর ভুগবে না। তার ফলে হয় তোমায় জড় ভরত হয়ে থাকতে হবে, নয়তো তোমার অনুপযুক্ত কোনো কাজ বেছে নিতে হবে। সেটা নিজের জীবনের পক্ষে খুবই অপমানজনক।
0: বলার পর উনি বিছানা থেকে নেমে গিয়ে টেবিলের দেরাজ থেকে একটা বাল্ব নিয়ে এলেন, আমার গায়ে ঠেকালেন। বাল্বটা জ্বলে উঠল, আলোর তেমন তেজ নেই, তবু আমি বিস্ময়ে হতবাক। তারপর উনি এই হামিরহাটি গ্রামের হদিস দিলেন। বছর দুয়েক আগেও উনি এখানে আসতেন, আমার মতো হাতে বাল্ব মেধে বসে থাকতেন। এখন আর এতটা পথের ধকল ওর শরীর নিতে পারে না। আমি এক সপ্তাহ অন্তর আসি, থাকি 7টা দিন, দিন রাত এক করে আমি বাড়িতে কাজ করি। কিন্তু এখানে এলে না সেই কাজের ক্লান্তি উধাও হয়ে যায়। একা লাগে না, অসহায় লাগে না, বরং বেশ প্রয়োজনীয় মনে হয় নিজেকে।
3: কথা শেষ করিয়ে আসন ছেড়ে উঠে পড়ল তন্ময়, দরজা দিয়ে বেরিয়ে দাওয়ায় গিয়ে দাঁড়ালো। হাত মুখ ধোয়ার জন্য জলের বালতি ঘটি এসব রাখা আছে, ধুতে লাগলো মুখ হাত। আমি এখনো এক ফোঁটা জল খাইনি, ভাবছি খাওয়া কি ঠিক হবে, এখানকার জল আমার পেটে সহ্য হবে তো? আমার ব্যাগে মিনারেল ওয়াটার আছে, বার করব কি? তন্ময় দেখে ফেললে ভারী লজ্জায় পড়ে যাব, তার চেয়ে এই জলই খেয়ে নিই। তন্ময় তো শহরের ছেলে, ওর যখন সহ্য হচ্ছে আমারও হবে। এক চুমুকে গ্লাসের সব জল শেষ করে বাইরে গেলাম মুখ ধুতে। সেই ফাঁকে দুই মহিলা বাসন কোসন তুলতে ঘরে ঢুকল। খাবার ঘরটাতেই আমাদের শোবার ব্যবস্থা, দুটো খাট। তন্ময় নিজের বিছানার মশারি টাঙাতে টাঙাতে বলছে,
0: এখানে যা দেখলে বাইরের লোককে কিন্তু বলো না। হ্যাঁ, আসলে দেখো ভাই, জানাজানি হলে না প্রচার মাধ্যমের খোরাক হয়ে যাবে এই গ্রামটা, এখানকার ব্যবস্থাটাই ভণ্ডুল হয়ে যাবে, আর গ্রামের লোকের রাগ কিন্তু গিয়ে পড়বে তোমার উপর। সে তুমি শহরের ভিড়ে যেখানেই থাকো না কেন, ওরা কিন্তু ঠিক খুঁজে নিয়ে তোমায় মারধর করবে। যারা আমাদের মতো সুযোগ সুবিধায় থাকে না, তাদের লড়াইয়ের ভাষাটা অন্যরকম হয়, সেটা আমাদের সঙ্গে মেলে না। না চাইতেও হয়তো ওরা তোমার ক্ষতি করে ফেলতে পারে। সব থেকে বড় কথা কি জানো, ওরা যে আলোটা পাচ্ছে সেটা আর পাবে না।
3: এই কথাটাই আমি খুব একটা আশ্চর্য হলাম না, তন্ময়ের আলোর জন্য ওরা যে কতটা মরিয়া, আমার প্রতি ওদের নিষ্ঠুর আচরণ থেকে সেটা টের পেয়েছি। আমার বরং অন্য একটা ব্যাপার জানা জরুরি, তাই জিজ্ঞেস করলাম, আচ্ছা তন্ময়, এই যে গ্রামের লোক তো আজই আমায় মেরে আধমরা করে দিত, তুমি আমায় বাঁচালে কেন?
0: তুমি মানুষটা ভালো, ওই প্ল্যাটফর্মে যখন বাজ বিদ্যুৎ দেখে ভয় পাচ্ছিলাম, তুমি এগিয়ে এসেছিলে আমাকে সাহায্য করতে। আজকাল তো কোনো লোক রাস্তায় পড়ে ছটপট করলেও কেউ আর এগিয়ে যায় না একটু হেল্প করতে।
3: বলেই মশারির মধ্যে ঢুকে গেল তন্ময়। কথার সূত্রে দরকারি প্রশ্নটা মাথায় চলে এলো আমার, আগেই জানা উচিত ছিল। জিজ্ঞেস করলাম,

0: আরেকটা কথা জিজ্ঞেস করা হয়নি তোমাকে, আচ্ছা বজ্র বিদ্যুৎ দেখে ওরকম ভয় পাও কেন তুমি?
1: নিজের শরীরের বিদ্যুৎ যদি আকাশের বিদ্যুৎকে টেনে নেয় ঝলসে যাব তো।
0: বিছানায় সোজা হতে হতে তন্ময় বলল,
2: নাও শুয়ে পড়ো, এখানে কিন্তু বেলা অবধি ঘুমোতে পারবে না, ভোর খুব তাড়াতাড়ি হয়, কাজে কর্মে লেগে যায় গ্রামের লোক, সেই আওয়াজে আর ঘুম হবে না।
0: মশারির একটা খুঁট লাগিয়ে দ্বিতীয়টা লাগাতে যাচ্ছি, দেখলাম

0: পরের দিন চলে এসেছি কলকাতায়। ভোরে উঠে তন্ময় আর আমি একসঙ্গে চা খেলাম। উঠোন গ্রামের আশপাশ কেমন যেন খাঁ খাঁ করছিল, বিশ্বাসই হচ্ছিল না গতকাল রাতে জমজমাট একটা ব্যাপার ঘটেছিল এখানে। গ্রামের ভ্যান রিক্সাওয়ালা তার গাড়িতে বসিয়ে আমাকে পৌঁছে দিয়েছিল বাস স্ট্যান্ডে। বাস ট্রেন ধরে বাড়ি ঢুকলাম দুপুরে। চান খাওয়া করে অফিসে চলে এসেছি। ভেতর ভেতর একটা ভয়ঙ্কর এক্সাইটমেন্ট হচ্ছে। হামিরহাটির খবরটা দিয়ে সুমিতদাকে আজ একেবারে চমকে দেবো। এরকম স্টার্টলিং এক্সক্লুসিভ নিউজ আমাদের কাগজ লাস্ট কবে করেছে সুমিতদা মনে করতে পারবে না। কিন্তু তন্ময় যে ভয়টা আমাকে দেখিয়েছিল, খবরটা জানাজানি করলে গ্রামের লোক আমায় খুঁজে নিয়ে মেরে যাবে, কলকাতায় পা দিয়েই সেই ভয়টা আমার কেটে গেছে। অত সোজা নয় বাবা মেরে যাওয়া, এত ভিড়, এরকম হইচই, ব্যস্ততা, এসবের মধ্যে আমি যথেষ্ট সিকিউর। হামিরহাটি স্টোরিটা আমার ক্যারিয়ারকে অনেকটা এগিয়ে দেবে, এই সুযোগ কেউ ছাড়ে নাকি। সুমিতদার ঘরে এইচআর এর লোকজন নিয়ে মিটিং চলছে। আমার উস্কুশানি দেখে পাশের সিটের বিকাশ ইতিমধ্যেই বলছে,
1: মনে হচ্ছে ভালো কোনো একটা স্কুপ মেরেছিস, একদম ছটফট করছিস তো বসের সঙ্গে দেখা করার জন্য।
0: আমি বিনয় দেখিয়ে বলেছি, না সেরকম কিছু না। পরে বিকাশ যখন জানবে খবরটা, এ বি চমকাবে, হিংসেও হবে নিশ্চয়ই। এইচআরের লোকগুলো সুমিতদের কেবিন থেকে বেরিয়ে এলো, আর সঙ্গে সঙ্গে আমি উঠে পড়লাম। ডোর ঠেলে ঘরে ঢুকে সুমিতদা আমাকে দেখে অ্যাসাইনমেন্টটা একবার মনে করে নিল। সামনের সিট দেখিয়ে বসতে নির্দেশ করে বলল,
2: স্টোরি করার মতো কোনো মেটেরিয়াল পেলি সিমলাইয়ে?
0: সিটে বসার আগে মাথাটা একদম ঠান্ডা করে নিলাম। তড়িঘড়ি করব না, নির্বিকার গলায় হামিরহাটির নিউজটা দেব, তবেই ঝটকাটা ঠিক মতো লাগবে। চেয়ারে বসে প্রথম বলতে লাগলাম সিমলাইয়ের লোকেরা কিভাবে আমাকে ঘিরে রেখেছিল। বাইকে বসিয়ে পৌঁছে দিয়ে গেল হাবিবপুর। সুমিতা থামালো আমাকে, বলল,
2: আচ্ছা কোন আক্কেলে ভর সন্ধ্যেতে তুই ওই রাস্তা দিয়ে এলি বলতো? হ্যাঁ
0: কেন, কি অসুবিধা?
2: খবরের কাগজে চাকরি করিস, নিজের রাজ্যের খবরাখবর রাখিস না? দেবগড় থেকে হাবিবপুর হাইওয়েটা মারাত্মক জায়গা, সিমলাই হয়ে আসতে গেলে ওই রাস্তাটাই তো ধরতে হয়।
0: মারাত্মক কেন?
2: আরে নানান দাবি দাওয়া নিয়ে ওখানে প্রায়ই রোড ব্লক হয়, অ্যাজিটেশন চলে, পিকনিক পার্টির ম্যাটাডোর লুট হয়েছে, কিডন্যাপ হয়েছে অফিসার, পুলিশ পর্যন্ত ভেতরের গ্রামগুলোতে ঢুকতে ভয় পায়। আমি আমি জাস্ট ভেবে পাই না এই গ্রামগুলোতে এত দাবি দাওয়ার ধোঁয়া ওঠে কোথা থেকে। স্কুল নেই, কলেজ নেই, নিজেদের অধিকার সম্পর্কে ধারণাই থাকার কথা নয় ওদের।
0: কারেন্টও পৌঁছায়নি ওখানে, একের পর এক অন্ধকার গ্রাম, কারেন্ট নেই কথাটা একটু জোর দিয়ে বললাম, আড়ালে রাখতে চাইলাম তন্ময়কে। হয়তো নামটা মিথ্যে, কিন্তু ঘটনাটা ভীষণভাবে সত্যি। আমি যদি ওর গল্প করতে থাকি সুমিতদাকে, নিউজটা বড় করে বেরোবে, বেচারাকে এক্সট্রিমিস্ট বলে দাগিয়ে দেবে, তারপর জেল, ওর বিশেষ বৈশিষ্ট্য কোনো কাজেই আসবে না। ওই শক্তির এরকম অপচয়ের ফলে সন্ধে নামতে না নামতেই রাজ্যের মানচিত্র থেকে মুছে যাবে গোটা একটা গ্রাম। সুমিতদার সামনে বসে আর কিছুই বলতে ইচ্ছে করল না। বারবার তন্ময়ের মুখটা মনে পড়ছিল, কারণ লড়াইয়ের তো অংশ হতে পারি না, তাই নিজের জন্যে বিপদে ফেলতে ইচ্ছে করছিল না ওদের। গল্প করতে করতে গ্রামটা দুরবস্থার কথাই বললাম, তারপর ধীরে ধীরে নিজের টেবিলে উঠে এলাম। এই স্কুপ নিউজটা নিজের জন্যই থাক শুধু।

107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনলেন সুকান্ত গঙ্গোপাধ্যায়ের সন্ধ্যা তারা। গল্পের কথক ও অনুপমের ভূমিকায় বাসু, তন্ময় ও আলো যুবক আত্রেয়, রিপোর্টার সৌমিক, সুমিত দা সোমক, গ্রামের লোক উজ্জ্বল ও সুদীপ্ত ঘোষ, ক্লাবের ছেলে অর্ণব, কন্ডাক্টর তমজিৎ, প্যাসেঞ্জার অপরূপা, তন্ময়ের মা গোপা, হাউস ফিজিশিয়ান সুদীপ্ত রায়, ডক্টর তাপস, সায়েন্টিস্ট অর্পণ ও বিকাশ অনির্বাণ। গল্পের সূত্রধার সৌমি, সমগ্র পরিকল্পনা ও পরিচালনা শুভায়ন্দা, সহকারী পরিচালক পায়েল দি। শুনলেন গল্প স্বল্প, শুধু রেডিওতে নয়, গল্প স্বল্প শুনুন ইউটিউবেও। প্রতি রবিবার রাত 9টায় শুনুন নতুন গল্প আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতায়।

0: গল্প 107 FM রেইনবোতে গল্প স্বল্প গল্প স্বল্প
1: শুনলেন তো আজকের কাহিনী, কেমন লাগলো কেমন লাগলো জানিয়ে দিন 9903659292 এই নম্বরে, SMS অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিজের নাম, লোকেশন আর ফোন নাম্বার জানিয়ে। যার গঠনমূলক সমালোচনা আমাদের কর্তৃপক্ষের কাছে সর্বশ্রেষ্ঠ মনে হবে তাঁকেই মঙ্গলবারের কুইজওয়ালা অনুষ্ঠানের একেবারে সেমিফাইনাল রাউন্ডে নিয়ে যাওয়া হবে। 9903659292 নম্বরটা কিন্তু মনে রাখবেন, পাঠিয়ে দিন এক এক করে আপনার বক্তব্য। আজকের মতন গল্প স্বল্প অনুষ্ঠান এখানেই শেষ হলো। আপনি রাত দুটো পর্যন্ত আপনার বক্তব্য পাঠাতে পারেন আমাদের অফিসিয়াল নাম্বারে। এখন শুরু করছি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনী। সুররঞ্জনী অনুষ্ঠানে এখন শুনব খেয়াল, রাগ, মারুবেহাগ, বিদুষী সুরঞ্জনা বোসের পরিবেশনায়।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুরের রঞ্জনীতে। এতক্ষণ শুনলেন মারুবেহাগ রাগে খেয়াল বিদুষী সুরঞ্জনা বসুর পরিবেশনায়। এখন শুনবেন সেতারে রাগ ঝিঝটি শিল্পী সব্যসাচী সরখেলের পরিবেশনায়।

এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুরুর রঞ্জনী শুনলাম। এই অনুষ্ঠানে শুনলাম সেতারের রাগ ঝিনঝুটি শিল্পী সব্যসাচী সরখেলের পরিবেশনায়। আর এর সঙ্গেই শেষ হলো শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুরুর রঞ্জনী। রাত দুটো থেকে শুনব হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আপকে লিয়ে। আজ এই অনুষ্ঠানের প্রথমার্ধে রয়েছি আমি সোহম, দ্বিতীয়ার্ধে রয়েছেন

ভারতী গঙ্গোপাধ্যায়, আমাদের দুজনের সঙ্গে কিন্তু আজকে গানের সফর, সুরের সফর চলবে ভোর 4টে পর্যন্ত। 2 থেকে 3টে অবধি রয়েছি আমি, 3টে থেকে 4টে অবধি রয়েছেন তপারতী। হ্যাঁ, আজ আমি 2013-14 সালের বেশ কিছু সিনেমার গান শোনাবো। গানগুলো শুনতে শুনতে আমরা নস্টালজিক হয়ে যাব, আমাদের মন 12-13 বছর আগে চলে যাবে। আসলে কি জানেন তো, আমাদের একটা সমস্যা অনেকেরই হয়, আমরা অনেক পুরনো কথা মনে রাখতে পারি কিন্তু রিসেন্ট পাস্ট, কিছুদিন আগে ঘটে যাওয়া ঘটনার কথা অনেকেই ভুলে যাই, বা সেই সময়ের সুন্দর ভালো মুহূর্তগুলোকে ভুলে যাই না। এটা না হলেই বোধ হয় ভালো, কারণ আমাদের জীবনে ভালো মুহূর্ত, সুন্দর মুহূর্ত যে কোনো সময় আসতে পারে। আজ এই গভীর রাত, চারদিকে নৈঃশব্দ, শন শন করে হাওয়ার বয়ে যাওয়া, দূর আকাশে টিমটিম করছে তারা, আর মাঝে মধ্যে আকাশের দিকে দেখবেন মেঘ উড়ে যাচ্ছে, কখনো কোনো নিশাচর পাখি উড়ে যাচ্ছে, আর আরও একটু যদি খেয়াল করেন দেখবেন ইন্টারকন্টিনেন্টাল ফ্লাইটগুলো উড়ে যাচ্ছে, প্লেনগুলো, ওখানেও মানুষ রয়েছে, তারা তাদের মতন সময় কাটাচ্ছেন আর চলে যাচ্ছেন একটা গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের জীবনটাও যেন এরকমই, আমরা যাচ্ছি কোনো একটা গন্তব্যের উদ্দেশ্যে। আর এই মুহূর্তে 2013 সালে মুক্তি পাওয়া বেশ কিছু ছবির গান শুনে নেব। 2013 সালে মুক্তি পাওয়া ম্যাদ্রাস ক্যাফে, সত্য ঘটনা অবলম্বনে এই ছবির গান শুনে নেব, জেভুন্নিসা বঙ্গাসীর কণ্ঠে, এবং তারপরটা ওয়াজি এবং পলক মুচ্ছলের কণ্ঠে লম্হা তেরা মেরা, একটি সুপারহিট গান সেই 2013-ই মুক্তি পাওয়া জঞ্জির ছবি থেকে, দ্য ট্রেন। হ্যাঁ, দ্য ট্রেন ছবির গান, খুব নাম করা ছবি এবং নাম করা গান থেকে শানের কণ্ঠে গানটি শুনে নেব তারপরের গানটি। এবং ট্রেন নানা, একেবারে শর্ট ডিস্টেন্স ট্রেন নয়, একেবারে লং ডিস্টেন্স ট্রেন, এক্সপ্রেস ট্রেনে উঠব, তারপরে চেন্নাই এক্সপ্রেসে উঠব। চেন্নাই এক্সপ্রেস ছবির গান শুনে নেব চিন্ময়ী শ্রীপদা এবং গোপী সুন্দরের কণ্ঠে। তাহলে 4টি গানের উপরে ফিরে আসছি কিছু মনের কথা নিয়ে আপকে লিয়ে। এতে এই অনুষ্ঠান একান্তই আপনাদের ভালো লাগা ও ভালোবাসার গান দিয়ে তৈরি।

রাত যখন গভীর হয় মন তখন নস্টালজিক হয় জীবনের যে কোনো বাঁকে রেখে আসা কিছু স্মৃতি যদি এমনভাবেই সংগ্রহ করি আবার, যে সময়টা চলে গেছে তা কি একেবারেই চলে গেছে? না, সেখান থেকে আবারও তুলে আনব কিছু মনিমুক্তা, কিছু স্ফটিক। যেমন এই মুহূর্তে অনেকেই পুরোপুরি জেগে, কেউ আবার আর্ধেক জেগে আর্ধেক ঘুমন্ত অবস্থায়। এই গানগুলো একান্তই অবচেতনে আপনার মনের কাছে আসছে আর আপনি চলে যাচ্ছেন ধীরে ধীরে, একটা দশকেরও একটু বেশি আগে, তাই না বন্ধু? চলুন তাহলে আপনার মনটাকে আরেকটু নস্টালজিক করে তুলি। পরের গানটা রশিদ আলী এবং নীতিমোহনের কণ্ঠে শুনে নেব। একই বছর তো 2013 মুক্তি পাওয়া রঞ্জনা ছবি থেকে হম মর জায়েঙ্গে। তারপরে গানটি শুনে নেব তুলসী কুমার এবং অরিজিৎ সিং এর কণ্ঠে, ফেমাস মুভি আশিকি 2 থেকে। সুনিধি চৌহানের কণ্ঠে শুনে নেব একই বছরই মুক্তি পাওয়া শুট আউট অ্যাট ওয়াডালা ছবি থেকে পরের গান, একটি সত্য ঘটনা অবলম্বনে এ ছবি, এক থা টাইগার ছবি থেকে পরের গান। তারপরের গান ওয়াজিদ এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে। চলুন না শুনে নিচার ঠিকানা।

বেশ কয়েকটা গানের উপরে চলে এসেছি আবারও আবারও আবারও আবারও আপনাদের গান শোনাতে। হ্যাঁ, পরপর চারটে গান শুনলাম, গানগুলো শুনছি মনটা কিন্তু এই সময়ে আটকে থাকছে না। কেন? তার কারণ আমরা তো চাই বিভিন্ন সময়ে ঘুরে বেড়াতে, যে সময়টা আমার খুব প্রিয়, আপনার খুব প্রিয়। চলুন না আবার একটু ঘুরে আসি সেই 13 বছর আগের জীবনে। 2013 সালের ছবি লুটেরা থেকে স্বানন্দ কিরকিরে এবং অমিতাভ ভট্টাচার্যের কণ্ঠে পরের গান, তারপরের গানটি সোনু নিগমের কণ্ঠে, আমাদের প্রিয় শিল্পী সোনু নিগম এবং মিথ ব্রোস আঞ্জানের কণ্ঠে বস ছবি থেকে পরপর দুটি গান রইল আপনাদের জন্য।

দেখতে দেখতে সময় কেমন কেটে যায়, আমাদের জীবনেরও সময় কেটে যায়, আর আপকেলিয়ার সময়ও সেই জীবনের মধ্যে একটা ক্ষুদ্র অংশ কিন্তু অসামান্য অংশ। আসলে আমাদের জীবনে কতই না মুহূর্ত, তার মধ্যে থেকে আমরা আমাদের প্রিয় মুহূর্তগুলোকে মনে রাখি, কত মানুষের সঙ্গে আলাপ হয় মনে রাখি, তাদের কথাই যারা আমাদের জীবনে কিছুটা হলেও দাগ কেটে গেছেন, তাই না বন্ধু? চলুন না তাদের কথা ভাবতে ভাবতে আরও দুটো গান শুনে মনটাকে নস্টালজিক করে তুলি। চলে যাই আবারও আমাদের ফেলে আসা যুগে, ফেলে আসা দিনগুলোই, ফেলে আসা মুহূর্তগুলোই। কে বলেছে ফেলে এসেছি, মনের মাঝে আশ্চর্যভাবে আজও রয়ে গেছে সেই মুহূর্তগুলো। শ্রুতি পাঠক এবং দিব্যা কুমারের কণ্ঠের পরের গান শুনে নেব সেই একই বছর অর্থাৎ 2013 সালে মুক্তি পাওয়া কাই পৌঁছে ছবি থেকে। তারপরের গানটি শ্রেয়া ঘোষাল এবং সোনু নিগমের কণ্ঠে সেই 2013 সালে মুক্তি পাওয়া বেশরম ছবি থেকে। আর এই দুটো গান শোনানোর মাধ্যমেই এই অনুষ্ঠান থেকে আমি বিদায় নিচ্ছি সোহম, কিন্তু গানের সফর চলতে থাকবে, সুনের সফর চলতে থাকবে, নস্টালজিক হব আপনি আমি আমরা সবাই। ভালো থাকবেন বন্ধু, ভালো রাখবেন সকলকে।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

107 মেগাহার্টজ এফএম রেইনবো হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আপকে লিয়ে দ্বিতীয় পর্বে আপনাদের সঙ্গে আমি তপারুতি। প্রথম পর্বে ছিলাম সোহমের সাথে, গান শুনছিলাম 2013-14 এবং আমি শোনাব 2015-র কিছু হিন্দি ছায়াছবির গান। প্রথম গান শুনবো ABCD2 ছায়াছবি থেকে। প্রিয়া সরাইয়া এবং দিব্যা কুমারের কণ্ঠে

এর পরের গান শুনব অলোন ছায়া ছবি থেকে, অঙ্কিত তিওয়ারি এবং প্রকৃতি কাকারের কণ্ঠে। তারপরের গান শুনব শ্রেয়া ঘোষাল এবং বৈশালী মাড়ের কণ্ঠে, বাজিরাও মস্তানি ছায়া ছবি থেকে।

এর পরের গান শুনব তামাশা ছায়াছবি থেকে, মোহিত চৌহানের কণ্ঠে। তারপরের গান দিল ধড়কনে দো ছায়াছবি থেকে গান শুনব সুকৃতি কাক্কর এবং সিদ্ধার্থ মহাদেবনের কণ্ঠে।

107 মেগাহার্টজ এফএম রেইনবোয়ে শুনছেন আপনাদের লিয়ে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আপনাদের লিয়ে দ্বিতীয় পর্বে আপনাদের সঙ্গে আমি তপারুতি এবং আমরা গান শুনছি 2015 হিন্দি ছায়াছবিগুলির। এরপরের গান শুনবো দিলওয়ালে ছায়াছবি থেকে অরিজিৎ সিং এবং অন্তরা মিত্রর কণ্ঠে। তারপরের গান মোনালি ঠাকুরের কণ্ঠে শুনবো দম লাগা কে হেসা ছায়াছবি থেকে।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

শুনছি হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আপকে লিয়ে, আপকে লিয়ে দ্বিতীয় পর্বে আপনাদের সঙ্গে আমি তপারুতি। পরের গান উজির জয়সওয়ালের কণ্ঠে শুনব, এক পহেলি লীলা ছায়াছবি থেকে। তারপরের গান শুনব অরিজিৎ সিং এবং পলক মুছলের কণ্ঠে, গব্বর ইজ ব্যাক ছায়াছবি থেকে।

এর পরের গান হামারি অধুরি কাহানি ছায়াছবি থেকে শুনব পাপনের কণ্ঠে, তারপরের গান রয় ছায়াছবি থেকে তুলসী কুমারের কণ্ঠে।

সময় একদম শেষের দিকে, তাই আজকে আপকে লিয়ে থেকে বিদায় নেব। যেতে যেতে গান শুনবো বাদলাপুর ছায়াছবি থেকে আতিফ আসলামের কণ্ঠে। এই গানটির সাথে সাথে আমি তপারতি আজকের আপকে লিয়ে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী অনুষ্ঠানে সঙ্গে আছি অবশ্যই, তবে আপকে লিয়ে যাই আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকুন, শুনতে থাকুন 107 মেগাহার্টজ FM রেইনবো।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন 107 মেগাহার্টজ এফএম রেইনবো। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রভাতীতে প্রথমে শুনবেন সরোদ, শিল্পী সূর্যশঙ্কর মুখার্জি, শুনবেন রাগ ভাটিয়ার, যন্ত্রানুর সঙ্গে পিন্টু দাস। ভাটিয়ার রাগে সরোদ, পরিবেশনায় সূর্যশঙ্কর মুখার্জী।

এতক্ষণ শুনলেন শরৎ ভাটিয়ার রাগে, পরিবেশনায় সূর্য শঙ্কর মুখার্জি। প্রভাতীতে এরপরে শুনবেন এসরাজ, শিল্পী সুনীল কবিরাজ। শুনবেন রাগ নটভৈরব, তবলায় রূপক মিত্র। নটভৈরব রাগে এসরাজ, পরিবেশনায় সুনীল কবিরাজ।

0: এতক্ষণ শুনলেন এসরাজ নটভৈরব রাগে পরিবেশনায় সুনীল কবিরাজ। এর সাথেই শেষ হল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী।
1: কানে বাজুক, মনের রেডিও শুনছো 107 FM রেইনবো।

0: সারাদিন
1: ১০৭ মেগাহার্টজ এফএম রেনবো, এখন সময় রবীন্দ্রনাথের গানের আনন্দধ্বনি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমি তপারতি। আজকের প্রথম শিল্পী শ্রীকান্ত আচার্য।